আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 21 আষাঢ় 1948 শকাব্দ, 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বন্ধুনায় আজ শুনলেন দিলীপ কুমার রায়ের গাওয়া গান বন্ধুনা। আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার একটি দুটি স্থানে ভারী থেকে খুব ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিকিমের একটি দুটি স্থানেও ভারী থেকে খুব ভারী বর্ষণের সম্ভাবনা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। বজ্রপাত সহ ঝড় এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদ্যুতের ঝলকানির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বত্র। সিকিমের একটি দুটি স্থানে অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। প্রধান শস্য আমন ধানের ক্ষেত্রে বীজতলা এবং জমি তৈরি ও রোপণ দশায় রোগ ও পোকা, ক্যালসিয়ামের অভাবে পরামর্শ দেওয়া হয়েছে। আমন ধান রোপণের জন্য মূল জমি তৈরি করা শুরু করতে হবে, জমি ভালোভাবে সমান করতে হবে যাতে জল এবং সার সমভাবে বণ্টন হয়, ভালোভাবে পচানো গোবর সার 1 টন প্রতি বিঘা জমিতে প্রয়োগ করতে হবে।

একুশ দিনের মাথায় রোপণ করার উপযুক্ত হয়ে যাবে। যেসব চারা রোপণের জন্য উপযুক্ত হয়ে গেছে তা জমিতে রোপণ তাড়াতাড়ি শেষ করতে হবে। যদি বীজতলার চারার পাতা হলুদ হয়ে যায় তাহলে তা লৌহ উপাদানের অভাবের জন্য। যদি ওপরের পাতা হলুদ ও নিচের পাতা সবুজ হয় তাহলে তা ক্যালসিয়াম উপাদানের অভাবের জন্য হতে পারে। এর জন্য আকাশ পরিষ্কার হলে 0.5% ফেরাস সালফেট এবং 0.25% চুনের মিশ্রণ ছিটিয়ে দিতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: ধান চাষে চুঙ্গি পোকা, লেদা পোকা,
0: ভেপু পোকা ও দয়ে পোকা
1: আক্রমণ নিয়ে কিছু কথা। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: চুঙ্গি পোকা যখন ধান গাছে আক্রমণ করে, ধানের যে পাতাগুলো ওগুলোকে ছোট ছোট করে কেটে দেয়, কেটে অনেকটা গোলাকারে মুড়ে দেয়। চুঙ্গি পোকা এই যে মোড়ানো যে পাতাটা সেটার মধ্যে থাকে, অনেক সময় সেই পাতাগুলো জলের মধ্যে পড়ে যায়, সেই জলের মধ্যে ভেসে ভেসে সেটা অন্য গাছকেও এইভাবে চুঙ্গি পোকা আক্রমণ করতে পারে। যখন পাতায় আপনারা অনেকটা জালের মতন কাটা কাটা বা দেখতে পারবেন, বা জলের মধ্যে ছোট ছোট পাতার টুকরো ভাসছে, তখন বোঝা যাবে যে চুঙ্গি পোকার আক্রমণ হয়েছে। আর লেদা পোকার ক্ষেত্রে একটু আলাদা টাইপের ওষুধ দিতে হবে। লেদা পোকা জেনারেলি ধানের গোড়াতেই বেশি দেখা যায়, আর এরা এক রাত্রে পুরো জমির পর জমি, বিঘার পর বিঘা নষ্ট করে দিতে পারে, যে লেদাগুলো সব পাতা খেয়ে নষ্ট করে দেয়। লেদা পোকা ভালোভাবে কন্ট্রোলের জন্য নোভালিউরন আর ইমামেকটিন বেনজয়েড, এই দুটো ওষুধের সংমিশ্রণে একটি ওষুধ পাওয়া যায়, সেটা ট্যাঙ্কিতে 8-10 গ্রাম বা লিকুইড হিসেবে পেলে 8-10 ml মিশিয়ে স্প্রে করলে লেদা পোকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ভেপু পোকা সাধারণত মাছির মতন হয় দেখতে। ভেপু পোকা অ্যাকচুয়ালি গাছের কাণ্ডর ভিতরে বাসা করে আর ভেতর থেকে রস চুষে খেতে থাকে। আক্রান্ত গাছ অনেকটা পেঁয়াজের খোসার মতন গোলাকার হয়ে যায়। এরকম অবস্থায় বুঝতে হবে যে ভেপু পোকা আক্রান্ত হয়েছে গাছ, আর এটা নিয়ন্ত্রণ করতে ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথ্রিন অথবা থাইমিথক্সম আর ক্লোরাল টার্নিপোল, এগুলো ওষুধ দিয়ে ভেপু পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। দয়ে পোকা, এই সমস্যাটা আমাদের হলদিবাড়িতেও এখন কিছু চাষির কাছে এসছে। পাতার যেই জায়গা থেকে খোলা বেরোয় আর পাতার যে সংযোগস্থল অনেকটা পাউডারের গুঁড়োর মতন সাদা সাদা দেখতে পাওয়া যায়, এই পোকা আক্রমণ করলে গাছের যে দৈর্ঘ্য সেটা দৈর্ঘ্যটা কমিয়ে দেয়, গাছ বেটে হয়ে যায়। পরবর্তীকালে যেটা দানা বেরোয়, দানাটাও পরিপুষ্ট হয় না, সেটা অনেকটা চিটে টাইপের হয়ে যায়। তো সাদা সাদা যখনই আপনারা গুঁড়োর মতন দেখতে পারবেন ধান গাছের গোড়ায় বা পাতায়, তাহলে বুঝে যাবেন যে দয়ে পোকা আক্রমণ হয়েছে। দয়ে পোকা প্রতিকার করার জন্য আমাদের ডেল্টামিথ্রিন প্লাস বুপ্রোপেজিন এই টাইপের ওষুধ রয়েছে, এটা ট্যাঙ্কিতে 15 ml মিশিয়ে স্প্রে করতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
3: কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি শেষ হলো আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
4: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
5: আজকের আরোগ্যের বিষয় চুলকুনি ও চুলকুনোর র‍্যাশ। চুলকুনি বা স্কেবিস, এই জিনিস বিশেষ করে ছেলেপিলেদের মধ্যেই হয় বা প্রায়ই এই শিশুদের মধ্যে দেখা যায়। এগুলো সারা শরীরেই বেরোতে পারে, তবে বেশি দেখা যায় আঙুলের ফাঁকে ফাঁকে, কবজিতে, কোমরের চারদিকে অথবা যৌনাঙ্গে। অসুস্থ চামড়া, ছোঁয়া, জামাকাপড় আর বিছানাপত্র থেকে এটা ছড়ায়। চুলকে দিলে সংক্রমণ হতে পারে, তা থেকে পুঁজ ভর্তি ঘাও হয়ে যায় কখনো কখনো, আবার লিম্ফে

গুটি ফুলে যায় ও তাতে জ্বর হয়। এর ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হলো, কারো চুলকুনি হলে বাড়ির সকলেরই চিকিৎসা করানো উচিত। আবার একটি মলম তৈরি করে ব্যবহার করা যেতে পারে, যেমন অল্প জলে কিছু নিম পাতা সেদ্ধ করতে হবে, সেটা একটু হলুদ গুঁড়োর সঙ্গে বেটে ঘন মলম তৈরি করে ব্যবহার করা যায়। সাবান আর জল দিয়ে ভালো করে ঘষে সারা শরীর ধুয়ে ফেলতে হবে। সমস্ত শরীরে, বিশেষ করে হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে কুচকিতে নিম হলুদের এই যে মলম, সেটা মেখে একটু আরাম হতে পারে, মাখলে পারে। কিছুক্ষণ রোদে দাঁড়ালে আরও ভালো। পরপর 3 দিন এই রকমভাবে মলম লাগাতে হবে। এই 3 দিন যে জামা কাপড়, চাদর, বিছানা ব্যবহার করা হবে, সব জলে ফুটিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। 4 দিনের দিন ভালো করে স্নান করে টাটকা শুকনো জামা কাপড় পরুন। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রথমে দরকার, তারপর রোজ স্নান করে জামা কাপড় বদলে ফেলাটা খুব জরুরি। সমস্ত জামা কাপড় বিছানাপত্র কেচে রোদে শুকিয়ে নেওয়াই ভালো। নিম হলুদের মলমের পরিবর্তে খানিকটা সালফার সমান পরিমাণে গরম রান্নার তেলের সঙ্গে মিশিয়ে ঘায়ে লাগাতে পারেন। যাদের অ্যালার্জি আছে তারা কয়েকটা জিনিস ছুঁলে, খেলে বা ইঞ্জেকশনে বা শ্বাসের সঙ্গে নিলে তাদের চুলকুনি সমেত র্যাশ বা চাক হতে পারে। এই চাক হলে পুরু উঁচু মৌমাছির কামড়ের মতো দেখা যায় এবং প্রচণ্ড চুলকোয়। এ ধরনের চাক আসে আর যায়, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায়ও চলে যেতে পারে। কখনো কখনো কোনো জিনিসের প্রতিক্রিয়ায়ও অ্যালার্জি হয়, তখনও এই চুলকুনি থেকে র্যাশ হয়। এ ধরনের চুলকুনির ঘরোয়া চিকিৎসা করবার একটি পদ্ধতি আছে, যেমন ঠান্ডা জলে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে তারপর ঠান্ডা বরফের জলে সেই কাপড় ভিজিয়ে ঠান্ডা সেঁক দিতে হবে। ঠান্ডা ডালিয়ার আধ ভাঙা গম, যেটা সেই ডালিয়ার জলে সেঁকও চুলকুনিতে আরাম দেয়। ডালিয়া জলে সেদ্ধ করে ছেঁকে সেই জলটা ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। শিশু যাতে নিজের গা আঁচড়ে না ফেলে তার জন্য তার নখ খুব ছোট করে কেটে দিতে হবে আর দস্তানা বা মোজা হাতে পরিয়ে রাখতে হবে। এইভাবে এর চিকিৎসা করা যেতে পারে, তবে খুব বাড়াবাড়ি হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আরোগ্য আজ এই পর্যন্তই।

আরোগ্য শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অপর্ণা বর্মণ।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন অপর্ণা বর্মনের কণ্ঠে। শুনছেন আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পী মনোজ মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পীরা হলেন মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। এবারের গানটি গেয়েছেন মনীষা মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। এবারের গানটি শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। হৃদয় মন্ত্রিল ডমরু গুরু গুরু।

মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। এবারে শুনবেন উতল ধারা বাদল ঝরে।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের গাওয়া গান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। এখন সময়টা ডেঙ্গু জ্বরের, কারণ এই যে বর্ষার জমা জল, আবার কখনো প্রচণ্ড রোদ, ঠিক এই রকম আবহাওয়ার মধ্যেই ডেঙ্গু রোগের যে মশা তা জন্মায়। এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হন। প্রতি বছর বৃষ্টি শুরু হলেই এই জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ে। এই জ্বর একটি ভাইরাসজনিত রোগ, মশাবাহিত এই রোগ মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে ডেঙ্গু ভাইরাস রক্তের সঙ্গে মশার দেহে চলে যায়। মশার শরীরে এই ভাইরাস বংশবৃদ্ধি করে। 8-10 দিন পর ওই মশা অন্য কাউকে কামড়ালে এই জ্বরে আক্রান্ত হয় সে। ডেঙ্গু যেহেতু ভাইরাসজনিত রোগ, তাই এর লক্ষণও ভাইরাস জ্বরের মতোই হয়। ডেঙ্গু প্রতিরোধে সর্বপ্রথম নিজের ঘর ও আশেপাশে মশার উৎস ধ্বংস করতে হবে। এডিস মশা পরিষ্কার জলে বংশবিস্তার করে। প্লাস্টিক পাত্র, পুরনো টায়ার, ডাবের খোল প্রভৃতিতে জল জমতে দেওয়া উচিত না। ফুলের ট্রপ, ফ্রিজের জমা জলেও মশা ডিম পাড়তে পারে, তাই সতর্ক হওয়া প্রয়োজন। এডিস মশা সাধারণত ভোরে সূর্যোদয়ের আধ ঘন্টার মধ্যে এবং সূর্যাস্তের আধ ঘন্টা আগে আক্রমণ করে। মশার কামড় থেকে বাঁচতে মশারির ব্যবহার প্রয়োজন। আক্রান্ত ব্যক্তিকে মশারির নিচে রাখতে হবে। অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। বাইরে যাওয়ার সময় গা ঢাকা পোশাক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাওয়া উচিত। ডেঙ্গু রোগ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। থেকে এবারে সরাসরি জুলাই মাসের বিষয়ে হাত বাড়ালেই বন্ধু বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত। আজকের প্রথম ভাবনা নিয়ে আমরা চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। লিখছেন মগরাহাট থেকে সুবল সর্দার। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, কি সুন্দর অনুভূতি! আমি প্রথম দুহাত বাড়িয়ে দিয়েছিলাম মায়ের দিকে, মা আমাকে কোলে তুলে আদর করলেন। আমি হাত বাড়িয়েছিলাম বাবার দিকে, বাবা আমার হাত ধরে বাজারে নিয়ে গিয়েছিলেন। আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম বৃষ্টির দিকে, তখন ঝমঝম করে

বৃষ্টি পড়ছিল। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, সে কি আনন্দ! ছাদে উঠে মেঘের দিকে হাত বাড়িয়েছিলাম। মিষ্টি হাসির মতো ঠান্ডা বাতাস দিয়ে সে উড়ে গেল অন্য দেশে বর্ষণ করতে। আমার প্রিয় কবি সানন্দা ভট্টাচার্য কয়েকবার হাত বাড়িয়ে দিয়েছিল আমার দিকে, আমি সাহস করে হাত বাড়াতে পারিনি। সে কখন হারিয়ে গেছে জনারণ্যে, হাজার জনতার ভিড়ে আজও আমি তাকে খুঁজি। জানি কোনো দিন হারাবো না তাকে পৃথিবীর ভিড়ে, সে যে আছে আমার হৃদয়ের মাঝে। সে আমার চোখের আলো, যা দিয়ে আমি পৃথিবীর রূপ রস গন্ধ দেখি। সে কখনো আমার চোখের আলো কেড়ে নিতে পারে না, তাই শুধু হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় না, হাত না বাড়িয়েও বন্ধু হওয়া যায়। হাতে হাত ধরা অনেক সময় লৌকিকতা হয়, মানবিকতা থাকে না। আসলে হাতে হাত রাখা খুব কঠিন। আমি শৈশবে পিতৃহারা, ধূসর ছিল আমার জগৎ, তাই কোথাও হাত বাড়াতে পারিনি। আমার হাত দুটো ফাঁকা ছিল, এখনও ফাঁকা আছে। তৃষ্ণার্ত ফুল যেমন বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, তেমনি আমার এই হাত শুধু তার জন্যে অপেক্ষা করছে, একদিন তাকে ছুঁয়ে দেব। হাত বাড়ালেই বন্ধু, তার এই অনন্ত প্রেম ছেড়ে যেতে মন চায় না। চলে যাচ্ছি তার কাছে, আবার ফিরে আসব বলে। সে আমার চিরকালের প্রাণের বন্ধু, জন্ম জন্মান্তরের। লিখেছেন সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আজকে প্রত্যুষায় সফরনামায় আমাদের দ্বিতীয় গন্তব্য বাঁকুড়া জেলা। ধবনী আগয়া থেকে লিখছেন বরুণ ঘোষ। বন্ধু প্রত্যুষা, বন বন ঘুরিতেছে দুনিয়ার সব, ঘুরতে ঘুরতে তোলে জীবনের রব। চলাতে জীবন আর থামাতেই মরা, চলা থামা থামা চলা নিয়ে চলে ধরা। বন বন ঘোড়াটাকে ধরে দিই যেই, বন্ধ তখন এসে নাচে ধেই ধেই। বন্ধ অবস্থা থেকে উত্তরাবে যে, বন্ধু নাম ব্যাকরণে পাইবে তো সে। বন্ধু তাই মিত্র হয় বন্ধু সুহৃদ, বন্ধুই ত্রাতা হয় বন্ধু মুক্তিবিদ। হতাশার কালো মেঘে ঢেকে গেলে মন, থমকে দাঁড়ায় যেন জীবন যাপন। ঠিক সেই স্থবিরতা ভাঙবার তরে, কেউ যদি পাশে এসে হাতখানি ধরে, থেমে যাওয়াটাকে সে আবার চালায়, নতুনের ঠিকানায় নিয়ে সে মেলায়। বন্ধনে সেই আনে মুক্তির গান, বন্ধুর হাত ছুঁতে চায় এ পরাণ। কোনখানে পাবে বলো বন্ধুর দেখা, কেমনে মিলিবে তব পরাণ সখা। খুঁজতে হবে না তাকে দূর দূরান্তরে, সে বন্ধু লুকিয়ে আছে নিকটে অন্তরে। তুমি যদি নিজে আগে বাড়াও গো হাত, নিমেষেতে কেটে যাবে সংশয় রাত। অহংকার জড়তা ও দ্বিধা ভয় ভুলি, পরের তরেতে দাও নিজ হাত খুলি। হেরিবে ওপার হতে তখন সে জন, তোমারই পানিতে হাত বাড়াবে তখন। হাতে হাত মিলে গেলে বন্ধন টুটে, মরুর বুকেতে শত শত ফুল ফোটে। একাকিত্ব দূরে যায় পথ চলা শুরু, আনন্দে ফুলিয়া ওঠে বুক দুরু দুরু। নিজে আগে হাতখানি দাও না বাড়িয়ে, আসিবে সে বন্ধুও সবকে মারিয়ে। অহং ভুলে নিজ মনে খুলে দাও দ্বার, হাত বাড়ালে বন্ধু মেলে জীবনে এ সার। লিখেছেন বরুণ ঘোষ, আগয়া, ধবনী, বাঁকুড়া থেকে। আরও কিছুক্ষণ থাকব বাঁকুড়া জেলাতে। দিকপারের দেবীদাস বন্দ্যোপাধ্যায় লিখছেন, প্রিয় প্রত্যুষা, আমি তখন 10 কিলোমিটার দূরে একটি স্কুলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে গেছি, অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি। চোখে সর্ষে ফুল দেখি, একজন পরীক্ষার্থীর বাবা আমাকে আশ্বাস দিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে নিয়ে আসে। করোনার সময় একদল যুবক অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের ঔষধ

না বাজার এনে দেওয়া, মানুষ মানুষের জন্য হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। ছোট্ট এই ভাবনাটি লিখে পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া থেকে।

এবারে বাঁকুড়া জেলা পার হয়ে ভারতের সীমান্ত পার হয়ে আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশের খুলনার দাকোপে লক্ষ্মীখোলা গ্রামে। সেখান থেকে লিখছেন তাপস কুমার বালা। উত্তম বন্ধু প্রত্যুষা, এই বিশ্বব্রহ্মাণ্ড এক অমোঘ নিয়তির সুতোয় বাঁধা। পিতা মাতা ভাই বোন দাদা পুত্র পরিবার সব সম্পর্কই এক একটি মহাকাব্য, এক একটি গোপন অর্থবহ কবিতা। এ সকল সম্পর্কের বাইরে যে সত্তাটি আমাদের হৃদয়ের বাতায়নের পাশে এসে ডানা ঝাপটায়, মনের গহীন দরজায় এসে কড়া নাড়ে, সেটি হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি কখনো কখনো আমাদের রক্তের সম্পর্ককেও ম্লান করে দেয়। সম্পদের কুৎসিত লালসার বশবর্তী হয়ে মনুষ্যত্ব বিবর্জিত সহোদর আজ রক্তের হোলি খেলায় মত্ত। নির্বুদ্ধিতা অহংকার কদাকার মানসিকতার বিষ বাষ্পে মানুষের অনুভূতি আর সুকুমার বৃত্তিগুলো নীল হয়ে অসুস্থতায় বড্ড ছটফট করছে আজ। ভ্রাতৃত্ববোধ মানবিকতা মূল্যবোধ যেখানে রক্তাক্ত, সেখানে একজন সত্যিকারের বন্ধু পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। অগাধ বিশ্বাসের অপর নাম একজন ভালো বন্ধু, একটি সুবিশাল মহিরুহ যার বিশ্বাস নামক সুশীতল ছায়াতলে নিজের সর্বস্ব সঁপে দেওয়া যায়, যার হৃদয়পত্রের গরলও অমৃত সুধা। একজন সত্যিকারের বন্ধু কখনো প্রতিদান চান না, নিঃস্বার্থভাবে বন্ধুর পাশে থেকে বন্ধুত্বের সংজ্ঞাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। জীবন চলার বন্ধুর পথে যখন বারবার হোঁচট খেতে হয়, হাজারো সমস্যা যখন অক্টোপাসের মতো জাপটে ধরে, জীবন সঙ্গীত যখন তার নিজস্ব সুর হারিয়ে বেসুরে গান গাইতে থাকে, বিষাদময় অশান্ত মন যখন মরিচিকার পানে ধাবিত হয়, তখন পথের বাঁকে যে লোকটি সত্য সঠিক পথের মানচিত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই তো প্রকৃত বন্ধু। সে যেন জীবন নামক মহাসমুদ্রের সৌভাগ্যের অ্যালবাট্রস। শুভেচ্ছান্তে তাপস কুমার বালা, লক্ষ্মীখোলা দাকোপ খুলনা বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমরা ভারতের তামিলনাড়ুতে একদম দক্ষিণ প্রান্তের চেন্নাই পাদুর থেকে লিখছেন কমলিকা ভট্টাচার্য। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার দরবারে আমার প্রথম চিঠি। জানি না তুমি আমাকে বন্ধু বলে গ্রহণ করবে কি না, তবুও দ্বিধাহীনভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। এমন বন্ধু আর কে আছে? চেন্নাইয়ের উপকণ্ঠে সমুদ্রের ঢেউ গোনার স্বপ্ন নিয়ে যখন নিজের ছোট্ট বাড়িটা কিনেছিলাম, তখন চারপাশটা ছিল যেন এক টুকরো সবুজ স্বর্গ। নিম আম আর নারকেল গাছের সারি, রঙিন পাখিদের কোলাহল, হঠাৎ দেখা ময়ূরের নাচ, সব মিলিয়ে মন ভরে যেত। শহরের কোলাহল থেকে দূরে মূল রাস্তা থেকে 2 কিলোমিটার ভেতরে আশেপাশে 2-4টি বাংলো আর গেস্ট হাউস ছাড়া তেমন কিছুই নেই। ভাষাও জানি না, ফলে মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠেনি। তবে বন্ধু নেই বললে ভুল হবে। আমার বাগানের পাখিরা, গাছে দৌড়ঝাঁপ করা কাঠবেড়ালিরা, পাশের ফাঁকা জমিতে ঘাস খেতে আসা গরুগুলো, ওরাই আমার নিত্য দিনের সঙ্গী। আমি ওদের নিজের দেওয়া নাম ধরে ডাকি। ওরা আমার কথা বোঝে কি না জানি না, কিন্তু ওদের দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। তবে আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর গল্প এখনো বলা হয়নি। সে আমার সুখ দুঃখের সঙ্গী। বাড়িতে অতিথি আসুক, কাউকে উপহার দিতে হোক, রান্না চাপিয়ে হঠাৎ বুঝি কাঁচা লঙ্কা নেই, আমি শুধু তাকে স্মরণ করি।

সে ছুটে আসে। সেদিন রাত ১১টায় বদহজমে কষ্ট পাচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই সে হজমের এক ওষুধ নিয়ে এসে হাজির। এতক্ষণে তুমি নিশ্চয়ই ভাবছো, এ আবার কে? সে আর কেউ নয়, আমাদের অত্যাধুনিক জীবনযাত্রায় যারা সহকারী অ্যাপ হিসেবে পরিচিত সেই দুজন বন্ধু। আজকাল এই নির্জন জীবনে মানুষের মুখ বলতে সবচেয়ে বেশি দেখি এই ডেলিভারি পার্টনারদেরই। দরজায় কলিং বেল বেজে উঠলেই মনে হয় কোনো বন্ধু দেখা করতে এসেছে। সময় মতো ওষুধ, উপহার, নিত্য প্রয়োজনীয় জিনিস সব নিয়ে তারা হাজির হয়। কখনো কখনো মনে হয় আধুনিক জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুত্বগুলো হয়তো আর মানুষের সঙ্গে নয়, একটা মোবাইল অ্যাপের সঙ্গেই গড়ে উঠছে। তোমরাই বলো, এমন বন্ধু আর কে আছে? নমস্কার, আনতে কমলিকা ভট্টাচার্য, পাদুর, চেন্নাই, তামিলনাড়ু।

ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে আমরা আবার আমাদের পশ্চিমবঙ্গেরই হুগলি জেলায় শ্রীরামপুরে। লিখছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। প্রিয় প্রত্যুষা, কয়েকদিন আগে বাড়ি থেকে বেরোতেই নজরে আসে ছোট্ট একটা কুকুরছানা রাস্তার পাশে শুয়ে কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদছে। কাছে গিয়ে ভালো করে দেখে বুঝতে পারি ওর কচি একটা পায়ের ওপর দিয়ে কেউ সাইকেল চালিয়ে যাওয়ার সময় ধাক্কা দিয়েছে। বেচারা যন্ত্রণায় কাতরাচ্ছে। ওর কাতরানি দেখে আর স্থির থাকতে না পেরে খুব সাবধানে কোলে করে তুলে এনে বাড়িতে রাখি আর একজন পশু ডাক্তার দেখিয়ে চিকিৎসার সব রকম ব্যবস্থা করি। আমার সেবা শুশ্রূষাতে অল্প দিনের মধ্যেই সে সুস্থ হয়ে যায়। তবে হাঁটার সময় একটা পায়ে খুঁড়িয়ে হাঁটে, সেই যে ন্যাওটা হয়ে গেল, আর বাড়ি ছেড়ে গেল না। দিনকে দিন খাবার দাবার পেয়ে বড় হতে থাকলো, নাম দিলাম পপি। পপি আমার বন্ধু হয়ে গেল। বাড়ি থেকে কোথাও গেলে সারা বাড়িটা মেজাজে পাহারা দিত। এরপরে হঠাৎ লক্ষ্য করলাম বাড়ির জানালার খুলগুলিতে দুটো কবুতরের আবির্ভাব। সারা রাত ধরে দুজনায় কত কথা, আলাপ আলোচনা আর ভালোবাসার দানা ঝাপটানি। সকাল হলে আমার কাছ থেকে কিছুটা ভেজানো ছোলা খেয়ে পাড়ি দেয় অন্য কোনো অজানা দেশে। সন্ধে হলে আবার ঠিক চলে আসে, জানান দেয় তাদের আগমন বার্তা। ওই দুটো কবুতরও আমার বন্ধু হয়ে গেল। কোনোদিন কাজের কারণে বাড়ির বাইরে থেকে ফিরলেই দুই বন্ধু পপি ও কবুতরের জমে থাকা কত অভিযোগ আর বার্তার পাহাড় সব শুনতে শুনতে মন্দ লাগতো না। এরপর কাজের নিরিখে পুরস্কার হিসেবে পেলাম একটা ছোট্ট টগর ফুলের চারাগাছ। বাড়ির সামনের ফাঁকা জায়গায় চারাগাছটা রোপণের সময় হাজির ওই দুই বন্ধু। ওরাও ওদের ভাষায় আপ্যায়ন করে তৃতীয় না মানুষ বন্ধুকে। সময়ের ব্যবধানে ওরাও বড় হতে থাকে। আমারও একদিন কর্মক্ষেত্র থেকে অবসর হয়ে যায়। একদিন বড় হয়ে যাওয়া ঝাঁকড়া ডালপালাসহ সাদা ধবধবে টগর ফুলে সজ্জিত টগর গাছের তলায় সন্ধ্যা জ্যোৎস্না রাতে আমার দুই না মানুষ বন্ধুদের নিয়ে বসে বসে ভাবছি কত সহজে হাত বাড়াতেই এই বন্ধুদের পেয়েছি। এরাই আমার প্রকৃত না মানুষ বন্ধু, কেননা এরা কোনোদিন আমায় ছেড়ে যাবে না। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো প্রতিদান চায় না। আমি বাড়ির বাইরে গেলে কড়া পুলিশ পাহারার মতন পাহারা দেয় পপি। নির্মল ভোরের আলোর সন্ধান দেয় দুই কবুতর তাদের ডানা ঝাপটিয়ে ও কিচিরিমিচির বার্তা দিয়ে আমার ঘুম ভাঙায়। আর ঠাকুর ঘরের পুজোর জন্যে ধবধবে সাদা ফুলের যোগান দেয় ওই টগর গাছটা। পরম শান্তিতে কাটে আমার অবসর জীবন। নমস্কার আন্তে, ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। হুগলি জেলা থেকে আমরা এবারে চলে যাব বাঁকুড়া জেলাতে, সিমলা।

0: নেপালে বনদুবরাজপুর থেকে লিখছেন সুনীল বরণ কালিন্দি। শিখা, ফোনটা ধরো না, কখন থেকে বেজে চলেছে। আগে তোমাকে ওষুধটা খাইয়ে দিই। ওষুধ? টাকা কোথায় পেলি তুমি যে কাল রাতে দিলে? ওটা তো ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিল আপ না করলে যে পরীক্ষায় বসতে পারবি না, একটা বছর নষ্ট, কেরিয়ার নষ্ট। আর তোমার কষ্ট? নাও ওষুধটা খেয়ে নাও। আমি এবার ফোনটা ধরি। হ্যালো, পায়েল বলছি রে। নামটা শুনেই এক রাশ তিক্ততা মনে জুড়ে বসল। শিখার সহপাঠী, বড়লোকের দেমাকি মেয়ে, গা জ্বালানো কথাবার্তা, তুচ্ছতাচ্ছিল্য করে, সবাই ওকে এড়িয়ে চলে। শিখাও, কোনো দিন কথা হয়নি ওদের। বল, আজ তো ফর্ম ফিল আপের শেষ দিন, কখন আসবি?
1: আমি যাচ্ছি না।
0: সে কি? শোন, কিছু মনে করিস না, আমি সব জানি। আর যদি আমি তোকে টাকাটা ধার দিই? শিখা যেন আকাশ থেকে পড়ল। পায়েলের হলোটা কি? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিরে, চুপ করে আছিস যে? তুই হঠাৎ টাকা দিতে যাবি কেন? আর তুই দিলেই আমি নেব কেন? আমি এমনি এমনি দেব না। তুই তো জানিস অঙ্কে আমি কাঁচা। আমি পরীক্ষার আগের এক মাস তোর কাছে অঙ্ক শিখতে যাব। শিখার মুখ থেকে আর কথা বেরোয় না। সে বুঝতে পারে সত্যিকারের বন্ধুত্বের জন্য দীর্ঘদিনের কথাবার্তার প্রয়োজন হয় না, কেবল সঠিক মুহূর্তে একজোড়া হাত বাড়িয়ে দেওয়াই যথেষ্ট। কিরে, কিছু বল। আসছি, একটু দাঁড়া। এই কথোপকথনটি লিখে পাঠিয়েছেন জুলাই মাসের বিষয় নিয়ে সুনীল বরণ কালিন্দি, বনদুবরাজপুর, শিমলাপাল, মাকুড়া থেকে। আমাদের পরিক্রমাও আজকে শেষ। আমাদের পাত্তারি গোটাতে হবে আজকে, কারণ সময় বলছে ঘরে ফিরতে হবে। জুলাই মাসে প্রত্যুষার বিষয়টিকে আরও একবার জানিয়ে যাওয়া, জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। তাহলে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
2: প্রত্যুষা শুনলেন, আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। বিভিন্ন শিল্পীকণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন 7:45, 11:55 থাকছে প্রান্তিক, স্বরচিত কবিতা ও ছোট গল্প নিয়ে থাকবেন শুভময় সরকার এবং শিপ্রা পাল। অনুষ্ঠানটির উপস্থাপনা সংঘমিত্রা ভট্টাচার্য, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। 12:30 আজকের নাটক চিরসাথী, বেতার নাট্যরূপ সুধাংশু বিশ্বাস, প্রযোজনা স্বয়ংদীপ্ত দাস। 1:45 এবং 6:40 ভাওয়াইয়া শুনবেন অপর্ণা বর্মনের কণ্ঠে। 3:30 যুব অনুষ্ঠানে আজ থাকছে ভাওয়াইয়ার অঙ্গন, অনুষ্ঠানটির উপস্থাপনা অনন্যা সাহা, থাকছেন ভাওয়াইয়া শিল্পীরা সঙ্গীতা রায়, ঈশা রায় এবং পাপিয়া বর্মন। 4:00 শুনতে পাবেন 16:00, থাকছে বর্ষাকালীন সবজির পরিচর্যা, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, উত্তরণ শোনা যাবে 4:30। আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে শুনবেন লোক পরম্পরায় কীর্তন, 6:05। ডুয়ার্স তর্পণ শুনতে পাবেন 7:05, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা সাপ্তাহিক বেতার প্রতিবেদনমূলক অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা মুখোপাধ্যায়। সুস্বাস্থ্য থাকছে 8:00, শিক্ষাঙ্গন থেকে 9:30, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি বিবিধ ভারতীর কিছু অনুষ্ঠানের কথা। হাম হ্যায় রাহি প্যায়ারকে শোনা যাবে 7:30, ত্রিবেণী শুনতে পাবেন 8:15, 8:30 চিত্রলোক, লাইফ অন ইন ইন্দ্রধনু শুনতে পাবেন 9:00-10:00 10:00 বম্বে টকিজ, 11:00 লাইফ অন ইন চয়নিকা, ইয়াদো কি মাহফিল শোনা যাবে 12:05, 1:00 সুরেলা সফর। বিবিধ ভারতীর অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন ট্রাফিক বুলেটিন। আজ রবিবার 12 জুলাই 2026, শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। যাত্রী সাধারণকে যাত্রার পরিকল্পনা করে বের হওয়ার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে, ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য গাড়ির থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আম্বারি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করুন। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইয়াহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হওয়ায়ে হমারে সাথ হমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হচ্ছা শক্তি কাজ নীলা আসমান হমারে সাথ হানে কো কাফি কুছ হ্যা।

0: और मैं जानता हूं हम सफल होंगे।
1: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাকসান ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যে 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোটগ্রহণ নয়, লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসির চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 মহিলাসহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তাঁরা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
2: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
1: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ।

কলকাতাতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশামদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জমি ক্রয় নীতিতেও বদল আনছে রাজ্য সরকার। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 18 জুলাই সাঁকরাইলে আমুলের কারখানার উদ্বোধন করবেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি সিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের কমিটি গঠন করেছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় নমুনা বিকৃতির অভিযোগে দ্রুত তদন্ত করে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শিয়ালদা আদালতের। সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে আজ রাত 10টা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। রাজ্যের সর্বত্র আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হোসিয়ারি সংস্থার কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেন।
1: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেল কে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে

0: আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব।
1: মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। যেসব সংস্থা বা শিল্পপতি রাজ্যে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চান, তারা যাতে সহজে অনুমোদন পান তার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

0: চাকরি পাবে।
1: শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন।
2: আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সটেনশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে।
1: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই তিনি দিল্লি রওনা দেবেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
3: যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইমের পিছনে, আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। গোটা রাজ্য জুড়ে DGP কে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন, কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা চরস, একেবারে রুরাল এলাকাতে গাঁ গঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি।
1: গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নিয়োগের 48 ঘন্টার মধ্যে সিঁথি থানার অফিসার ইনচার্জ চামিলি মুখোপাধ্যায়কে তার আগের পোস্টিংয়ে ফেরানো হয়েছে। সম্প্রতি তাকে উল্টোডাঙ্গা মহিলা থানার OC পদে বদলি করে সিঁথি থানা দায়িত্ব দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের ওয়াকিবহাল করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। উজ্জীবন চর্চা শীর্ষক এই অনলাইন কর্মশালায় জাতীয় শিক্ষানীতির নানা দিক তুলে ধরা হয়েছে। কর্মশালায় অংশ নিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, ছাত্রছাত্রীদের কাছে পড়াশুনোকে অভিজ্ঞতা ভিত্তিক আনন্দময় সৃজনশীল করে তোলাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিগড় মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগে তদন্ত করে CBIকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। 30 জুলাই এই রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। নির্যাতিতার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে সম্প্রতি চিঠি আসে। সেখানে বেলগাছিয়া রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির 3 আধিকারিকের বিরুদ্ধে ভিসারের নমুনা বদলের অভিযোগ তোলা হয়। এরপরই শিয়ালদা আদালতে দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। গ্রাম পঞ্চায়েতে প্রধানরা না এলে সেখানকার BDOদের দিয়ে প্রশাসকের কাজ করা হবে বলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। গতকাল কোচবিহারে সাংবাদিকদের কাছে তিনি বলেন, কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান না আসায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যা হচ্ছে, এরকম পরিস্থিতি চলতে পারে না বলেও তিনি উল্লেখ করেছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার অচলাবস্থা কাটাতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে এসে পৌঁছেছে বলে খবর। সম্প্রতি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অধিকাংশ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় পুরসভায় দেখা দিয়েছে অচলাবস্থা। উন্নয়নমূলক কাজ বন্ধ হওয়ার পাশাপাশি কর্মীদের বেতনও আটকে যায়। এদিকে স্বজন পোষণ, অবৈধ নির্মাণে মদত, টোল আদায়ের অর্থ, সরকারি তহবিলে নয়ছয় সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামীর বিরুদ্ধে। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

0: কমিশনার অব রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থা পরিদর্শনের কারণে আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এই সেকশনে আজ সকাল 9টার পরিবর্তে পরিষেবা বিকেল 4:30 শুরু হবে, তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। রাজ্যের সর্বত্র আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন,
1: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 12-13 তারিখে এবং 14-15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 12 তারিখ, তারপর 13-14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15-16 ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা।
0: মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন শিল্পী কণ্ঠে এখন শুনবেন নজরুল গীতি। প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

0: 事。
1: বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন নজরুল গীতি। অনুপ ঘোষালের পর এবারের গানটি গেয়েছেন অনুসূয়া মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন নজরুলগীতি। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: নিজের ডিটেলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট কে সার্চ কর।
2: ও,
4: ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
2: আজই সার্চ করব।
4: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
0: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ঘড়ির কাঁটা বলছে 8:30 পেরিয়ে গেছে। যথারীতি রবিবার এবং ছুটির সকালকে সঙ্গে নিয়ে স্টুডিওতে আমি এসে গেছি শ্রোতা বন্ধুদের পছন্দের হিন্দি ছায়াছবির গান এবং আজ কী বিষয়ে কথা বলবো সেটাও কিন্তু আজ জানিয়ে দেব। প্রয়োজনের অতিরিক্ত তাড়াহুড়োর কি খুব দরকার আছে আমাদের জীবনে, এই বিষয় নিয়েই কথা বলবো আজ। এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
6: নমস্কার দিদি, আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
5: শুভ সকাল।
6: শুভ সকাল।
5: হ্যাঁ, আজকের বিষয় কিন্তু আমরা বলে ফেলেছি। হ্যাঁ, জীবনে প্রয়োজনের অতিরিক্ত তাড়াহুড়োর কি দরকার আছে?
6: আমার মতে বলে কখনোই না, কারণ অনেক সময় দিদি তাড়াহুড়ো করতে গিয়ে আমরা অনেক সময় কোনো ভুল করে ফেলি। আসলে

0: জিনিস দেখা যায়, আমরা ধরুন আমরা হয়তো কোনো পরীক্ষা আর কি করতে যাচ্ছি, পরীক্ষার বিষয় হয়তো পরীক্ষা দিতে যাচ্ছি,
1: হুম হুম
0: ওই সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় দেখা যায় দরকারি জিনিসটা নিতেই আমরা হয়তো ভুলে গেলাম, ধরুন অ্যাডমিট কার্ডটা নিতে হয়তো ভুলে গেলাম। দেখবেন অনেক সময় দেখবেন গুরুজনেরা বলে তাড়াহুড়ো করতে না, আস্তে ধীরে, ধীর মস্তিষ্কে অন্তত করা দরকার। এখনকার সময় ফার্স্টের যুগ, এখন আমরা সবসময় সবসময় ফার্স্ট ফার্স্ট চাই,
1: হুম
0: সবকিছু শর্টকাট, একটা কোনো জানি না বেঁচে নি, কিন্তু শর্টকাট করতে গিয়ে কোথায় জানি একটা জানি বিপদে আমরা সম্মুখীন অনেক সময় হয়ে যাই। অনেক সময় দেখা যায় ফার্স্ট করতে গিয়ে কোনো সময় না কোনো সময় দেখবেন ধীরে দুর্ঘটনা ঘটে যায় অনেক সময় নানা
1: হ্যাঁ,
0: রকমের।
1: একদম। এই যে
0: হ্যাঁ
1: জায়গাগুলো, ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে যদি আমরা একটুখানি প্রয়োজন আছে এবং বেরোনোর তাগিদও আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার একটু ধীরও হওয়া প্রয়োজন, আমাদের প্রত্যেকের আর কি ধীরও হওয়া প্রয়োজন, তার জন্য আমাদের যে প্রস্তুতি সেটা একটু পূর্ব প্রস্তুতি যদি থাকে, তাহলে কিন্তু তাড়াহুড়োর সঙ্গে যদি ওটাকে আমরা যদি অ্যাডজাস্ট করে নিই, তাহলে কিন্তু যে বিপদগুলো ঘটবার সম্ভাবনা সেটা, আর তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাড়াহুড়োয়, সেটা কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি।
0: একদম ঠিক বলেছেন দিদি, যে পূর্ব প্রস্তুতি, আসলে আমরা না অনেক সময় পূর্ব প্রস্তুতিটাই অনেক সময় নিই না। ওই পূর্ব প্রস্তুতির সময় আমরা কি করি না, অন্যরকম বেকার কাজগুলো আমরা করতে থাকি, দেখবেন
1: হুম
0: যেটা দরকার সে কাজগুলো। এবার মোমেন্টের মধ্যে আমার মনে পড়ে যে এই আমাকে তো 5 মিনিটে বেরোতে হবে, সঙ্গে সঙ্গে আমরা হয়তো ব্যাগ গুছাতে থাকি, তখন তাড়াহুড়ো লেগে যায়। আপনি
1: তাড়াহুড়োর
0: যেমন
1: মধ্যে পাঁচটার জায়গায় তিনটে জিনিস হয়তো গেল, দুটো জিনিস হয়তো মিস হয়ে গেল।
0: একদম
1: হুম
0: আপনি যে বল পূর্ব প্রস্তুতি, এই যে গোল্ডেন টাইমটা, এইটা না আমাদের এখন থেকে শিখতে হবে যে হ্যাঁ আমার এখন বেরোতে হবে, ধরুন এখন বাজে বলতে গেলে 8:30, আমাকে বেরোতে হবে 9:30, তাহলে আমি যে সময় বেরোবো 1 ঘন্টা আমার হাতে সময়, তাহলে আমি এখন থেকে পূর্ব প্রস্তুতি, যে এখন সময়টা চলছে এই সময় ব্যাগটা গুছিয়ে নিলাম, ব্যাগটা গুছিয়ে নিয়ে হ্যাঁ আমার কাছে 9:30 সময় বেরোনোর কথা, সেই সময় বেরোলাম। আমরা কি করি না, আমরা 9:25 গিয়ে আমরা গিয়ে সময়টা দেখি না আমার হাতে সময় আছে, এখন কি করি না, এখন তো অনেক সময় আছে, ঠিক আছে দেখা যাবে, এই যে দেখা যাবে দেখা যাবে করতে করতে
1: শেষ
0: আমরা কিন্তু
1: মুহূর্তে
0: অনেক
1: তাড়াহুড়ো
0: সময়
1: করে ফেলি।
0: শেষ মুহূর্তে আমরা তাড়াহুড়োটা করে ফেলি, মানে তখন আর কি ওই আদা জল খেয়ে আর কি নেমে পড়ার মতো না, বিশ্বাস হতে যায় আর কি,
1: একদমই তাই,
0: চিন্তা হয় আর কি, এই
1: তাতে
0: জিনিসগুলো
1: ভুগতে
0: আমার
1: হয় নিজেদেরই, নিজেদেরই
0: নিজেদের
1: ভুগতে হয়।
0: নিজেদেরই ভুগতে হয়। আমার পূর্ব প্রস্তুতিটা নিলে এই তাড়াহুড়োটা আর কি হয় না দিদি, এটাই বলবো।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ,
0: নমস্কার দিদি, নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার।
1: এই মুহূর্তে আজকের প্রথম গানটি শুনে ফিরে আসছি।

0: এই মুহূর্তে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনে ফিরে এলাম, আর সঙ্গে জুড়ে গেছেন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
1: শুভ সকাল।
0: হ্যাঁ
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কোথা থেকে বলছেন আপনি?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, ভালো আছেন দিদি?
0: হ্যাঁ নিশ্চয়ই, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আর আজকের বিষয় কি শুনেছেন?
1: না, রাত্রে তো এখনই গানটা হচ্ছিল, তো গানটার পর ফোনটা লেগে গেছে, বিষয়টা তো শুনতে পাচ্ছি না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে ধরুন প্রয়োজনের অতিরিক্ত যে ব্যস্ততা বা তাড়াহুড়ো আমাদের জীবনে আমরা করে ফেলি, খুব কি প্রয়োজন রয়েছে তার, আপনার কি মনে হয়?
1: না দেখুন, সত্যি তাই, খুব সুন্দর বিষয়। না, আমাদের প্রয়োজন আছে তাড়াহুড়ো, মানে আমরা সংসারে কাজ করি, তবে তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ সফল হয় না। হ্যাঁ, আমরা যদি চিন্তা ভাবনা করে, হ্যাঁ, ধৈর্য নিয়ে যে কোনো কাজ করি,
0: হুম হুম
1: তাহলে সেই কাজটা ভালো এবং সুন্দর হয়। আর তাড়াহুড়ো করা কাজ, হ্যাঁ, সেটা হয় ঠিকই, কিন্তু মানে কাজটা বেশ সুন্দর হয়,
0: সুষ্ঠুভাবে, হ্যাঁ সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে কাজটা করতে গেলে
1: করতে
0: আপনার,
1: গেলে আমাদেরকে ধৈর্য ধরে কাজটা করতে হবে, এবং তাড়াহুড়ো করলে চলবে না। হ্যাঁ,
0: যখন
1: এটাই আমার।
0: সত্যিকারে তাড়াহুড়ো থাকে তখন আপনি কি করবেন? তবে ধরুন যখন সত্যিকারে তাড়াহুড়ো এসেই পড়ল, সেই মুহূর্তে তখন আমরা কি করব?
1: হ্যাঁ, যখন সত্যি খুব দরকার, প্রয়োজন আছে যে না, আমাকে এই সময়ের মধ্যে, ধরুন আমি কোনো ছাত্র ছাত্রীদের কথাই বলছি,
0: হুম হুম
1: তাদের পরীক্ষা,
0: হুম
1: এবার সেই সময় তাদের ঠিক নির্দিষ্ট টাইমে তাদেরকে পৌঁছাতে হবে,
0: হুম
1: বা
0: হুম
1: কোনো অফিসার, তাকেও ঠিক নির্দিষ্ট টাইমে অফিসটা যেতে হবে, তা সেই ক্ষেত্রে একটু তাড়াহুড়ো কিন্তু করতে হয়।
0: হুম
1: হ্যাঁ, সময়ে হয়তো দেখা গেল তার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তখন কিন্তু তাকে, হ্যাঁ, টাইম মতো খাওয়া খাওয়াটা কিন্তু তখন সে দেখি খুব তাড়াহুড়ো করে কোনো রকমে দুটি খেয়ে নি, মানে
0: হুম
1: হ্যাঁ
0: হুম হুম
1: ছুটে, তো সেই ক্ষেত্রে তাড়াহুড়োটা থাকে। হ্যাঁ হ্যাঁ
0: কিন্তু একটুখানি

0: গুছিয়ে নিলে যেটা হয়
1: হ্যাঁ
0: যে
1: গুছিয়ে নিলে
0: আমাদের তো,
1: ভালো হয়।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: গুছিয়ে নিলে যেটা হয় সেটা হচ্ছে
1: হ্যাঁ
0: যে
1: হ্যাঁ
0: ওই যে তাড়াহুড়োটা আমরা যাওয়ার সময় করি,
1: হুম হুম হুম
0: সেই
1: করি,
0: তাড়াহুড়োটা
1: সেটা
0: একটু
1: তো
0: যদি স্লো
1: হবে।
0: করা যায়, মানে আমি
1: হ্যাঁ
0: একটু
1: হ্যাঁ
0: আগে
1: হ্যাঁ
0: থেকে আগাম প্রস্তুতি যদি থাকে,
1: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে
1: নিশ্চয়।
0: কিন্তু গোটাটাই সুন্দরভাবে করা যায়।
1: হ্যাঁ হ্যাঁ যায় যায়। হুম
0: হুম
1: করা যায়, সত্যিই করা যায়।
0: হ্যাঁ
1: হ্যাঁ আমরা যদি আগে থেকে হ্যাঁ সমস্তটা গুছিয়ে রাখি, তাহলে বেরোনোর সময় আমাদের কোনো তাড়াহুড়ো করতে হয়
0: হ্যাঁ
1: না।
0: যে ব্যস্ততা থাকে, ব্যস্ততা খুব বেশি ব্যস্ততায় কিন্তু বিপদও বাড়ে অনেক সময়।
1: একদম একদম
0: হুম
1: একদম
0: তো
1: হ্যাঁ
0: সেটাকে সেই জায়গার থেকে, এবং ওই যে বেশি দ্রুততায় অনেক সময় হয়তো কাজের যে জিনিসগুলো আমাদের দরকার
1: হ্যাঁ
0: সেটা
1: সেগুলো
0: তখন,
1: ভুলে যায়।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হয়তো
1: সেগুলো কিন্তু আমরা ভুলে যাই।
0: হ্যাঁ
1: তা কোনো ছাত্র হয়তো ধরুন পরীক্ষা দিতে যাবে, তাড়াহুড়োতে অ্যাডমিটটাই নিয়ে যেতে ভুলে গেল,
0: হ্যাঁ এটা খুব
1: তাহলে তার কি
0: কমন
1: অবস্থা?
0: সমস্যা, এটা এটা
1: হ্যাঁ
0: খুবই হয়। তো কাজেই
1: হ্যাঁ
0: এইটুকুকে
1: হ্যাঁ
0: আমাদের, যদি আমরা
1: আমাদের
0: একটু সচেতন হলে আমরা কিন্তু
1: হুম
0: একটু আগের থেকে প্রস্তুতি নিলে কিন্তু এইগুলোকে আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি।
1: হুম
0: শুধু
1: একদম
0: হ্যাঁ এই জায়গাগুলো আমাদের শুধুমাত্র একটুখানি আগের
1: সচেতন
0: থেকে,
1: থাকতে
0: হ্যাঁ
1: হবে।
0: অভ্যেসটা করতে
1: হ্যাঁ
0: হবে যে একটু
1: হুম
0: আগের থেকে আমরা প্রস্তুতি নেব।
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: লাগলো, হ্যাঁ
1: হ্যাঁ ভালো
0: ভালো থাক,
1: থাকবেন।
0: আপনিও
1: হ্যাঁ
0: ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। ফুল তুলি তাই তাড়াতাড়ি, পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি, পাছে যায় সে সরে। আসলে আমাদের জীবনে ব্যস্ততা কিন্তু সব সময়ই রয়েছে, তাই তাড়াহুড়ো করে যে যে কাজগুলো আমরা যেভাবে করতে চাই, ফুল ফুটে উঠবার আগেই আমরা তাকে কিন্তু অনেক সময় তুলে ফেলি। আর আমাদের জীবনে সুখের জন্য আমাদের তো বড়ই কাড়াকাড়ি থাকে, সেখানেও থাকে ব্যস্ততা। তবে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: দিদি ভাই
0: হ্যাঁ
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই
0: হ্যাঁ, এবার আজকের বিষয় নিয়ে কিছু বলুন।
1: হ্যাঁ বিষয়টা দিদি ভাই, আমি এই বাজার থেকে এলাম, মানে মেঘ মেঘ করে আছে আর ফোকট গরম আর কি। তো দিদি ভাই একটু যদি বলেন তাহলে আমি একটু বলে দিই। হ্যাঁ
0: বলছি,
1: আমি শুনি
0: প্রয়োজনের
1: নিই।
0: অতিরিক্ত তাড়াহুড়ো কি আমাদের জীবনে খুব প্রয়োজন আছে? আমাদের
1: না
0: জীবনে যতটুকু
1: হ্যাঁ
0: দরকার সেটুকু তো রয়েছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আমরা তাড়াহুড়ো কিন্তু করে ফেলি, ব্যস্ততাও থাকে আমাদের জীবনে, সেটার খুব বেশি
1: হ্যাঁ
0: প্রয়োজন আছে বলে আপনার মনে হয়?
1: দেখুন দিদি ভাই, কিছু কিছু কাজে তাড়াহুড়ো না করলে আপনি কাজটা করতে পারবেন না।
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: আর অনেক সময় তাড়াহুড়ো করলে আবার বিপদও আসতে পারে,
0: হুম হুম
1: বিপদও আসে। তো সেইটাকে মানে যেমনি দেখুন, ট্রেন ট্রেনের সময় চলে যাবে, আপনাকে তো সেইটা তাড়াতাড়ি করে সেই জায়গাটা গিয়ে পৌঁছাতে হবে। টাইম তো মানে সময় তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না দিদি ভাই, সময়টা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমাকে সেই জায়গা থেকে কিন্তু নিজেকে সচেতন হতে হবে, এবং সচেতন হলেই কিন্তু আমরা, এই যে দেখুন আপনারা যখন ভাত চাপান সেটা সময়ে আপনি ঠিক বুঝতে পারেন যে এত সময় লাগবে, এই সময়ের মধ্যে তাড়াহুড়ো করে ভাতটা নামাতে হবে, নাহলে কিন্তু ভাতটা ধরে যাবে। তো এই যে আপনাদের হ্যাঁ
0: এবং জীবনও তো তাই,
1: হ্যাঁ
0: আমাদের
1: জীবনেও তাই।
0: জীবনেও আপনি দেখুন যে কাজে আপনি, আমাদের প্রত্যেকটা কাজে, যে কাজে আমরা বেশি তাড়াহুড়ো করি, কাজের গুণগত মানই বলুন আর হচ্ছে আপনার আত্মতৃপ্তি বলুন, আপনি যেটা করতে চাইছেন দুটোর কোনোটাই আপনার ঠিকঠাক হয় না যখন আপনি
1: না
0: ব্যস্ততা বা তাড়াহুড়ো করেন কাজের সঙ্গে।
1: হ্যাঁ ভুল হয়, ভুল হয়, ভুল হয় দিদি ভাই, বহুত ভুল হয়। এবং ভুল হলে তখন আবার কথা শুনতে হয় যে এই তাড়াহুড়ো করতে গেলে এই জন্য ভুলটা হয়ে গেল।
0: এবং
1: তো সেই
0: নিজেরই তো
1: ভুলের
0: খারাপ
1: নাকল
0: লাগে,
1: কিন্তু
0: ধরুন সব থেকে খারাপ লাগে কিন্তু নিজের,
1: হ্যাঁ
0: তাই না?
1: হ্যাঁ নিজে
0: হ্যাঁ
1: নিজে
0: নিজের
1: নিজে
0: খারাপ লাগাটা তখন থাকে, তখন কাজেই এই তো একটু আধটু আমরা যেটাকে, আমরা এটা এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোকে আমরা যখন গুরুত্ব দিয়ে ভাবি তখন কিন্তু ব্যস্ততা বা তাড়াহুড়ো, আমাদের তো পূর্ব নির্ধারিত থাকে কাজকর্ম, কিছু কিছু থাকে যেটা হয়তো হঠাৎ করে এসে পড়ে, তো তার জন্য
1: হ্যাঁ
0: একটু আগাম প্রস্তুতি থাকবে।
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক তাই ঠিক তাই।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ দিদি ভাই ভালো লাগলো, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার
0: হ্যাঁ
1: নেবেন দিদি।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।

0: হ্যালো আকাশবাণী মানেই শ্রোতা বন্ধুদের প্রিয় হিন্দি ছায়াছবির গান, আর সঙ্গে রয়েছে বিষয়ভিত্তিক কথা। অবশ্যই কথা বলুন 9434076705 এই নম্বরে, আর শ্রোতা বন্ধু জুড়ে গেছেন এই মুহূর্তে। নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল দিদি। আমি বীরভূম জেলার দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, শুভ সকাল।
1: শুভ সকাল দিদি,
0: আজকের বিষয় কি? হ্যাঁ ভালো আছি। আজকের বিষয় শুনেছেন?
1: না দিদি, আমাদের তো একই চলছে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের বিষয় হলো যে প্রয়োজনের অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর কি খুব প্রয়োজন আছে?
1: বাহ, খুব সুন্দর বিষয় দিদি, খুব সুন্দর। দেখুন, প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসটাই, হ্যাঁ, কিন্তু কখনোই করা উচিত নয়। আমার যেটুকু চাহিদা সেটুকু যদি আমার পূরণ হয়ে যায়, তাহলে আমার তাড়াহুড়ো করার দরকারটা কোথায়? আর এই তাড়াহুড়োর ফলে যেটা অসুবিধা হয়, সেটা হচ্ছে অনেক সময় আমাদের, হ্যাঁ, মানে জীবন সংশয়ে ডেকে আনতে পারে। আচ্ছা, প্রয়োজনের তাগিদে তাড়াহুড়ো, এবং ধরুন আমি অফিসে যাব, হ্যাঁ, আমাকে তো নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছতে হবে, সেক্ষেত্রে আমাকে যদি একটু আগে বেরোই তাহলে ক্ষতিটা কি আছে বলুন? আর যদি তাড়াহুড়ো করি তখন কিন্তু, হ্যাঁ, সেই বলে না কাছের লোক বেশি ট্রেন মিস করে, হ্যাঁ, সেই সেরকম হয়ে হয় আর কি। তো সময় থাকতে, সময় হাতে রেখে, হ্যাঁ, মানে বেরোনোই আমার মতে সবচেয়ে শ্রেয়, এবং তাতে তাড়াহুড়ো, হ্যাঁ, যেমন তাড়াহুড়োকে রোখা যাবে, আর তাড়াহুড়োর অভ্যাসটা যখন, এই ধরুন গোগ্রাসে যারা গেলে তাড়াহুড়োতে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু বিপদ হতে পারে দিদি। কাজেই আমরা যদি হাতে কিছুটা সময় নিয়ে, হ্যাঁ, রেখে যদি আমরা কোথাও গন্তব্যস্থানে বা কর্মক্ষেত্রে রওনা দিই, তাহলে সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি দেখেছি আমাদের পাশের বাড়ির একজনকে, হ্যাঁ, তার 11টায় অফিস, অথচ মিনিট পাঁচেকের রাস্তা, কিন্তু তিনি প্রত্যেক দিন, হ্যাঁ, 10:20 থেকে 10:30 মধ্যে অফিসের উদ্দেশ্যে রওনা হন, না ধীরে সুস্থে, হ্যাঁ, তারপর সেই যে তার অভ্যাসটা, মানে ধরুন তার চাকরি জীবন হয়ে গেল প্রায় 50
0: জীবনের শিক্ষণীয় বিষয় কিন্তু এটাই
1: বিষয়গুলো, হ্যাঁ। আর ছোট ছোট জিনিস থেকেই তো আমরা বড় অনেক কিছু শিখি, হ্যাঁ। এই ছোটদেরও যেমন ধরুন তাড়াহুড়োর মধ্যে আমরা, হ্যাঁ, এই যে ধরুন ফাস্টফুড গুলো খাইয়ে দিচ্ছি, হ্যাঁ, তাড়াহুড়োর ইয়েতে, তাতে কি খুব ভালো হচ্ছে? হচ্ছে না, কিছুই উপকার, শুধু শুধুই আমরা তাদেরকে ওরতে অভ্যস্ত করছি। আর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকম, যখন তাকে আরো বড় হয়ে উঠছে, তখন কিন্তু সে বিভিন্ন, হ্যাঁ, শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে দিদি।
0: আপনি গুরুত্বপূর্ণ একটি দিকের প্রতি দৃষ্টিপাত করেছেন, অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। এইভাবেই আপনারা, হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, এভাবেই আপনারা আমাদের সমৃদ্ধ করবেন। এই মুহূর্তে খুব ইচ্ছে করছে পরবর্তী গানে যাবার, পরবর্তী গান শুনে আবার শ্রোতা বন্ধুদের কাছে ফিরে আসছি। তবে এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কেমন আছেন?
2: আছি দিদি ভাই, আমি শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি।
0: হ্যাঁ,
2: আজকে বিষয়টা খুব সুন্দর বিষয়টা।
0: আচ্ছা,
2: আমি এটাকে খুব প্রাধান্য দিই।
0: আচ্ছা,
2: আমি কালকে যে কাজটা করব, ধরেন ডাক্তার দেখানোর ব্যাপারে, এটা তো কাগজপত্র সব রেডি টেডি করে ওই জায়গায় যাব, হ্যাঁ, আগের থেকে তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েই ডাক্তার লাগে, তারপরে আপনার আমি ওইভাবে সময় হাতে নিয়ে বেরোই। তাড়াহুড়া করলে অনেক কিছু অঘটন ঘটতেও পারে, ভুলও হতে পারে।
0: শুধু যে শারীরিক অসুবিধা হয় তা নয়, কিন্তু দেখবেন অনেকে তাড়াহুড়ো করলে তার শরীর খারাপ করে, অনেকে দেখবেন শরীর শুধু নয়, শরীরের সঙ্গে সঙ্গে মন, মানে শরীর এবং মন তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, দেখবেন তার মনটাও খারাপ হতে থাকে। শরীর তো খারাপ হলোই, সঙ্গে মানসিক একটা দুশ্চিন্তা এই সব কিছু নিয়ে।
2: আমাকে ওই জায়গায় আমি ঠিক মতো, আমার তাহলে বোধহয় হবে না কিছু, আমি বোধহয় এই কাজটা করতে পারবো না।
0: হ্যাঁ, একরাশ দুশ্চিন্তা নিয়ে আর যাই হোক, কাজে কিন্তু আপনি সফল হতে পারবেন না।
2: না, আমাকে সফলও হতে হবে, আমাকে ঠিক টাইম মতন যে জায়গায় পৌঁছানোর দরকার সেই জায়গায় আমাকে যেতে হবে,
0: নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে।
2: হ্যাঁ, নির্দিষ্ট সময়। আমি যদি হাতে সময় নিয়ে যাই, তাহলে আমার মনটা মাথাটা সব কিছুই ফ্রেশ থাকবে। হ্যাঁ, আমি আগে যাব, উনি বলেছেন আমাকে, যেমন আমি

0: ডাক্তারের কাছে যাই বলেছে 11টার সময় আপনার 11টার সময় আসবেন। আমি 11টার আগে আমি এখান থেকে বাইরে থেকে বেরোই, তাড়াতাড়ি বেরোই যে না আমাকে 11টার মধ্যে বলেছে। হ্যাঁ, এইভাবে আমি এইভাবে সময় হাতে ভালোভাবে নিয়ে আমি যাই। আমার মনে হয় প্রত্যেককেই এইভাবে কাজ করাটা উচিত।
1: হ্যাঁ, এতে আমাদের
0: তাড়াহুড়া
1: অনেকগুলো লাভ হয়। কিন্তু
0: অনেক
1: ধীরে
0: লাভ।
1: সুস্থ যদি বেরোনো যায়, তাহলে
0: হ্যাঁ,
1: ধরুন দুশ্চিন্তা আপনার কমলো,
0: কমলো।
1: বাইরে তাড়াহুড়ো করে বেরোতে গেলে বিপদের সম্ভাবনা থেকেই যায়। মানে
0: হ্যাঁ
1: ঘর
0: হ্যাঁ
1: থেকে বেরোতে গিয়েও যে বিপদ হতে পারে না তা না, তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো আপনি হোঁচট খেয়ে পড়েও যেতে পারেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তার
0: সব
1: থেকেও বড়
0: অনেক
1: কোনো
0: কিছু হতে পারে,
1: ঘটনা ঘটতে পারে,
0: অনেক কিছু
1: অনেক
0: ঘটনা
1: কিছু
0: ঘটতে
1: ঘটতে
0: পারে।
1: পারে।
0: ওই জন্য আপনাকে সময় হাতে নিয়ে আর মাথাটাকে ঠান্ডা রাখতে হবে সব সময়। হচ্ছে
1: সময় হাতে থাকলেই মাথাও ঠান্ডা থাকবে।
0: হ্যাঁ, এই দুটো নিয়ে চললে তাড়াহুড়ার কাজও ভালোভাবে সুষ্ঠুভাবে,
1: হ্যাঁ
0: আর যে কাজে যাচ্ছেন সেটা তো
1: হ্যাঁ
0: হবেই।
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: ধন্যবাদ ধন্যবাদ। আপনি গৌরী সরকার?
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: আমি গৌরী
1: হ্যাঁ,
0: সরকার।
1: ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এবং এভাবেই আমাদের পাশে থাকবেন, এবং আমাদের
0: হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ
1: এই আপনারা আমাদের সমৃদ্ধ করবেন এভাবে। ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
1: চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। কোনো কারণে হয়তো মনে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবার চেষ্টা করতে থাকুন, অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। আবার যুক্ত হয়ে গেছেন। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল। আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ, শুভ সকাল আপনাকেও। কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: অবশ্যই খুব ভালো আছি। আর আজকের বিষয় নিয়ে কিছু বলুন।
1: হ্যাঁ, সব তাড়াহুড়ো করে কোনো কাজ সুষ্ঠুভাবে ভালো হয় না, তাই আমরা যে কাজে বের হব, মনে করুন 10টায় বের হব, তার 1 ঘন্টা আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। যদি হাতে সময় রেখে তাড়াতাড়ি উঠা যায়, তাহলে আর ভগবানকে স্মরণে রেখে, ভগবানই তো আমাদের সবকিছু করেন, সুখ দুঃখ আনন্দ বেদনা ভগবানকে স্মরণ রেখে, তারপরে আমাদের সব কাজে যা যা লাগে সব জিনিস যদি একভাবে ঠিক করে রাখা যায়, তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, তাহলে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন
0: একদম,
1: করা যায়।
0: আসলেই তাই। যে
1: হ্যাঁ
0: সবটুকুই কিন্তু আপনাকেই করতে হবে, এবং সবটুকু
1: হ্যাঁ
0: আপনি করেই আপনার গন্তব্যে রওনা দেবেন, কাজেই
1: হ্যাঁ
0: একটু
1: নিজের
0: আগে
1: মনে
0: থেকে
1: মনে ঠিক
0: প্রস্তুতি।
1: করে নিতে হবে যে আমাকে নিতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো নিতে হবে, আগে থেকে ঠিক করে রাখলে সেটা তাড়াহুড়ো হয় না,
0: হ্যাঁ
1: তাড়াহুড়ো করলে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না।
0: হ্যাঁ, উল্টে বিপদের আশঙ্কা
1: বললেন,
0: থাকে।
1: হ্যাঁ বিপদের আশঙ্কা
0: হ্যাঁ,
1: থাকে।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন, ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে বিরতিতে যাবার, ফিরছি বিরতি পেরিয়ে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর আজ কথা বলছি জীবনে ব্যস্ততা বা তাড়াহুড়োর খুব কি প্রয়োজন রয়েছে? কি বলছেন আপনি শুনে নেব এই মুহূর্তে যিনি রয়েছেন। নমস্কার,
3: নমস্কার,
0: শুভ সকাল।
3: শুভ সকাল, সুপ্রভাত। আমি শুভ সকাল বলছি, শান্তিময় ট্যাংরি ডাঙ্গা জলপাইগুড়ি থেকে।
0: আচ্ছা বলুন, আজকের বিষয় নিয়ে কিছু বলুন।
3: আজকের বিষয়টা তো ভালোই, মানে তাড়াহুড়ার কি দরকার আছে, অতিরিক্ত তাড়াহুড়ার? এর জন্য আমার মনে হয় একদম সেই ভোরবেলা থেকে ঠিকঠাক মতো যদি ওঠা যায়, কাজ করা যায়, মানে ধাপে ধাপে ধাপে সবটাই ঠিক মতো হবে। আর যদি প্রথমটাই যদি এলোমেলো হয়ে যায়, তাহলে সারাদিনই ওইভাবেই চলে যায়।
0: একদম, আসলেই তাই। প্রথম থেকে গুছিয়ে নিয়ে ধরলে কিন্তু কাজে আমাদের

0: তাড়াহুড়ো থাকে না।
1: একদম শুরু থেকে যদি শুরু ভালো হয় সারাটা দিনই ভালো হয়।
0: হ্যাঁ, মনও ভালো থাকে, মনও ভালো থাকে। ধন্যবাদ, ভালো লাগলো, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

শুনছেন এক দুজে কেলিয়ে ছবির গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর এবং এসপি বালসুব্রমণিয়াম। সুর লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন এক দুজে কেলিয়ে ছবির গান। এর আগের গানটি আপনারা শুনলেন হিনা ছবি থেকে। রবীন্দ্র জৈনের সুরে আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন
1: দিদি,
0: হ্যাঁ
1: আমার একটা অবজেকশন আছে।
0: বলুন।
1: আগে আপনি গান থামিয়ে ফোন গুলা দুই তিনটা নিলেন, কিন্তু আমি বারবার খুঁজছি, নিচ্ছেন না, এইটাই আমার অবজেকশন।
0: না
1: অবজেকশন
0: নিশ্চয়ই ঠিক আছে, আজকের বিষয় নিয়ে আপনি কথা বলুন।
1: আজকে
0: আমরা
1: আজকে এখন তারাগুলো মর্নিং শোজ দিস,
0: হ্যাঁ
1: মর্নিং শোজ দিস, তারাগুলো করতে আমি পড়ে গিয়ে আমি আমার এখন রিভিশন ভাঙা আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: কখনো তারাগুলো করতে নেই।
0: হ্যাঁ ঠিক বলেছেন,
1: ঘুমের আগেই কিন্তু সব জায়গায় বের হতে হয়।
0: আচ্ছা,
1: এখন আমি তাই করি, যেখানে 10টায় যেতে হবে আমি গ্রামে থাকি, আমি গ্রাম থেকে সেখানে 8টায় বেরিয়ে চলে যাই।
0: আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের এই যে কর্মপ্রবাহ, এই যে আপনারা এই যে বিষয়ভিত্তিক এই যে কথাগুলোর মধ্যে আপনি বললেন যে আপনি সময়ের আগে বেরোন, এবং এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সময়ের আগে আমরা যখন বেরোব তখন কিন্তু আমাদের শরীর এবং মন দুটোই সুস্থ থাকে।
1: সুস্থ থাকে।
0: হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আপনাদের জন্যই তো
1: করেন না, কিন্তু এর আগে কিন্তু আমি তিনটা ফোন ধরলেন, আপনি গান থামিয়ে দেবে, আমার টাকা নষ্ট হচ্ছে, আমি তো বারবার রিপিট করতেছি আপনাকে।
0: না না নিশ্চয়ই নিশ্চয়ই, এবার আপনারা আমাদের, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, না না না না
1: না,
0: আসলে আমাদের আমাদের নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন পরবর্তী গান। ধন্যবাদ। আমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, কাজে এই মুহূর্তে আমরা আজকের শেষ গানটি শুনে আজকের মতো হ্যালো আকাশবাণী শেষ করবো।

কিশোর কুমার এবং সাথীর কণ্ঠে মিস্টার ইন্ডিয়া থেকে এই গানটি ছিল আপনাদের জন্য, সুর লক্ষ্মীকান্ত প্যারেলাল। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফর শেষে আজ ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয়ের মৃত্যু। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু আমেরিকার। হরমুজ প্রণালী ফের বন্ধ করল ইরান। পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত খাদ্য সামগ্রী গ্রাহকদের বিক্রির অভিযোগ ওঠায় সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে খাদ্য নিরাপত্তা ও গুণমান কর্তৃপক্ষ FSSAI। নরওয়েকে 2-1 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফর শেষে আজ ভারতে ফিরছেন। দীর্ঘ 4 দশকের বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। অকল্যান্ডের স্পার্ক আরিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হওয়ায়ে হমারে সাথ হমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হচ্ছা শক্তি কা নীলা আসমান হমারে সাথ হানে কফি কুছ হর মে জানতা হুম হম সফল হোগে।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from family, but Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here, and this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কোক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক

0: প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রের সঙ্গে মতবিনিময় করবেন। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়াইতাদের দুদিনের পর আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি ক্ষেত্রের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে তা শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আছে। গতকাল হুগলির ডানকুনিতে একটি হোসিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন।
1: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না, আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেল কে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
0: রেল তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান দ্রুতগতির রেলকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার ঘোষণা করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত বুলেট ট্রেন করিডোর শহরটিকে পুনে, চেন্নাই এবং বেঙ্গালুরুর সঙ্গে সংযুক্ত করবে। হায়দ্রাবাদে একটি শিল্প অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন, এই দ্রুতগতির রেল নেটওয়ার্ক ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ভারতের খাদ্য নিরাপত্তা গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। মহারাষ্ট্রের পুনে জেলার মসি বর্জ্য ডিপো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ উদ্ধার অভিযানের চতুর্থ দিনে আবর্জনা স্তূপ থেকে আরও 7 জনের দেহ উদ্ধার হয়েছে। এখন একজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা, তাকে উদ্ধারে তল্লাশি জারি রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। কেশমদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় টাইফুন বাভি পূর্ব চীন উপকূলে আছড়ে পড়েছে। গতরাতে চীনের উপকূলীয় শহর তাইঝাওয়ের স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া জানিয়েছে স্থলভাগে আঘাত করার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 144 কিলোমিটার। এর আগে টাইফুন বাভি জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিসীমা দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। ক্ষয়ক্ষতি এড়াতে চীন সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেজিয়াং প্রদেশ থেকে ইতিমধ্যেই প্রায় 17 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভেনিজুয়েলায় গত মাসে জোড়া বিধ্বংসী ভূকম্পের জেরে মৃতের সংখ্যা 4,300 ছাড়িয়েছে। সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, এই ভূমিকম্পের জেরে আহত হয়েছেন কমপক্ষে 16,740 জন। উত্তর পূর্ব

ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বিশ্বকাপ ফুটবল আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবিলা করবে তারা। আজই তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফর শেষে আজ ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু আমেরিকার। হরমুজ প্রণালী ফের বন্ধ করেছে ইরান। নরওয়েকে 2-1 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ড। আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে দিয়েছে 3-1 গোলে। খবর এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বর্ষা আসতেই শুরু হয়েছে ইলিশের মরশুম। মৎস্যজীবীদের জালে রোজই ধরা পড়ছে নানান ওজন আকারের এই রুপলি শস্য, আর সেই ইলিশে এখন চর্চার কেন্দ্রে। ওজন 3 কেজি, দাম 22,798 টাকা। বাংলাদেশের মেঘনায় ধরা পড়েছে এমনই এক ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মৎস্য কেন্দ্রের পাইকারি বাজারে মাছটি এই বিপুল দামে বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। মরশুমের শুরুতেই ইলিশের এমন দাম স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের তো একেবারে চমকেই দিয়েছে। নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ধরা পড়া অতিকায় ইলিশটি চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়। বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় মাছটির এমন দাম পাওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে। সেদেশের মাছ ব্যবসায়ীদের মতে, চলতি মরশুমে এর আগে সর্বোচ্চ 14,000 টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছিল। তবে গত 10 থেকে 20 বছরের মধ্যে চাঁদপুরের এই বাজারে প্রায় 23,000 টাকায় একটি ইলিশ বিক্রির ঘটনা এই প্রথম। কুয়াশা চাদর সরালেই সে যেন এক রূপকথার দেশ, তবে সেই রূপকথা আনন্দের নয়, বিষাদের। অসমের পাহাড়ি কোলে লুকিয়ে থাকা এক চিলতে গ্রাম জাটিঙ্গা। উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট জনপদ বছরের নির্দিষ্ট সময়ে খবরের শিরোনামে আসে। সেই সময় এই ছোট্ট গ্রামেই ঢল নামে পর্যটকদের। কারণ, ডিমা হাসাও জেলার এই গ্রামে মূলত সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ দেখা যায় এক আশ্চর্য দৃশ্য। সূর্যাস্ত হলেই উত্তর দিক থেকে উড়ে আসে বক, মাছরাঙা, কালীবকের মতো প্রায় 44 প্রজাতির স্থানীয় পাখি। তারপরই তারা কোনো এক অমোঘ আকর্ষণে দ্রুতগতিতে বাড়ি বা গাছের গায়ে আছড়ে পড়ে। পাখিদের এহেন আত্মহত্যা দেখে অবাক হন সকলেই। রহস্য রোমাঞ্চের এই অদ্ভুত ঘটনা দেখতেই প্রতিবছর জাটিঙ্গায় ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। স্থানীয়দের একাংশ মনে করেন, কোনো অশুভ আত্মার অভিশাপেই নাকি এই কাণ্ড। তবে পক্ষীবিদদের মতে, বর্ষার শেষে বন্যার কারণে বাসা হারিয়ে স্থানীয় পাখিরা দিশেহারা হয়ে পড়ে। রাতের অন্ধকারে গ্রামে জোরালো আলো দেখে বিভ্রান্ত হয়ে তারা ছুটে আসে ঠিকই, কিন্তু গাছে বা দেওয়ালে ধাক্কা খেয়ে মারা যায়। অনেক আবার এর পেছনে পাহাড়ি অঞ্চলের ভূচুম্বকীয় বা বায়ুমণ্ডলীয় পরিবর্তনের তত্ত্বও খাড়া করেছেন। কারণ যাই হোক না কেন, এই মরশুমে জাটিঙ্গা জুড়েই যেন চলে মৃত্যুর উৎসব। কথাই আছে রক্তদান জীবনদান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাল্টা শহরের বাসিন্দা ড্যান রায়ান টানা কয়েক দশক ধরে রক্তদান করছেন, আর সেই মহৎ প্রয়াসেই রেকর্ড বইতে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। 2025-24 জুন রায়ান পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি রক্তদানের রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন। জানা গেছে, 69 বছরের বয়সী রায়ান 46 বছর ধরে 30 গ্যালন বা 113.56 লিটারের বেশি রক্তদান করেছেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত 1.2 থেকে 1.5 গ্যালন রক্ত থাকে। 1980 সালে প্রথম রক্তদান করেন ড্যান। অন্যদেরকেও রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাপানের কিরিন হোল্ডিংস উদ্ভাবন করেছেন একটি অভিনব ইলেকট্রিক সল্ট স্পুন, যা খাবারে অতিরিক্ত নুন যোগ না করেই লবণাক্ত স্বাদের অনুভূতি বাড়াতে সাহায্য করে। চামচটি খুবই দুর্বল ও নিরাপদ বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে খাবারের সোডিয়াম আয়নকে জিভার স্বাদগ্রন্থির কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেয়। ফলে কম লবণযুক্ত খাবারও তুলনামূলকভাবে বেশি নোনতা ও সুস্বাদু লাগে।

0: এই প্রযুক্তির মূল লক্ষ্য হল অতিরিক্ত নুন গ্রহণ কমিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করা। উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত সোডিয়ামের ব্যাপারে যাদের সতর্ক থাকতে হয় তাদের জন্য এটি সহায়ক হবে। কিরিন হোল্ডিংস এই প্রযুক্তি মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতার গবেষণা দলের সহযোগিতায় তৈরি করেছেন। বিগ ব্যাংয়ের 46 কোটি বছর পর জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে বিগ ব্যাংয়ের পরবর্তী 5টি তারার দল। এই তরুণ 5 তারকা সম্ভবত প্রাচীনতম। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমেরিকা ও জাপানের জ্যোতির্বিজ্ঞানীরা এই গবেষণা চালাচ্ছেন। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, বিগ ব্যাংয়ের 50 কোটি বছরেরও কম সময়ের মধ্যে যে ব্রহ্মাণ্ড তৈরি হয় এই তারকা দল সেখানকারই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী কলকাতা, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের লাইফোনিন অনুষ্ঠান কলকাকলি। ছোট্ট বন্ধুরা কেমন আছো? বলতে বলতেই একজন ছোট্ট বন্ধু কিন্তু ফোন করেছে। সে কি বলছে বলো? কে বলছো আর কোথা থেকে বলছো?
2: শ্রেয়া বলছি।
1: কোথা থেকে বলছো?
2: সাপটিবাড়ি থেকে বলছি।
1: আমি জানি খেয়া বলছো সাপটিবাড়ি থেকে। তো খেয়া কি করছিলে এখন?
2: বই পড়ছি।
1: বই পড়ছো? আজকে কি শোনাবে?
2: গান।
1: গান শোনাবে? বেশ তো শুনি।

นี้ชัวเปล่า

বিথামর উঠবে জলে ঊর্ধ্ব পানে।

করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পারশমণি।

0: প্রাণী নমস্কার।
1: এই গানটা কার বলো তো?
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
1: বাবা, আমার ছোট্ট বন্ধু তো সব জানে দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন পড়াশুনো করবে, তাই তো?
0: হ্যাঁ,
1: তুমি পড়াশুনো করতে থাকো, আর আমি আর পড়াশুনো করতে করতে কিন্তু অবশ্যই কলকাকলি শুনতে হবে। আর পরের দিন আবার তুমি কিছু শোনাবে, শুনবো, কেমন? ভালো থেকো।
0: তুমিও ভালো থেকো।
1: ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। আর আমি জানি ছোট্ট বন্ধুরা কিন্তু রেডিও সেটের ওপারে বসে মন দিয়ে কলকাকলি শুনছে। আর যেমন করে খেয়া শুনিয়ে গেল গান, তেমনি করে তুমি কিন্তু তোমার পছন্দের কবিতা শোনাতে পারো, গান শোনাতে পারো, আর তোমার সঙ্গে গল্পও তো করব আমি। তবে এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে, এখন কিন্তু তোমাদের জন্য থাকছে একটি গান, সেটা শোনো, তারপর ফিরে আসছি।

0505 এই নম্বরে ফোন করো এবং ফোন করে তুমি তোমার পছন্দের কবিতা অথবা গান কিন্তু আমাকে শোনাতেই পারো। এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে আরেকটি গান।

0: এই মুহূর্তে একজন ছোট্ট বন্ধু জুড়ে গেছে আমার সঙ্গে। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমি জলপাইগুড়ি থেকে রোহিণী লাহিড়ি বলছি।
0: হ্যাঁ বলো, কি করছিলে?
1: আমি তো পড়ছিলাম, এখন এখানে আবৃত্তি বলবো।
0: হ্যাঁ, কি কবিতা বলবে?
1: আজ আমি বলবো কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী।
0: আচ্ছা বেশ, বলো।
1: গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্যশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমায় হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। ফেন খুঁজে ফের দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ের যে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কারে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কেরলের সামগান। মিথ্যা মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।
0: সত্যি তো তাই, তাই না? এই হৃদয়ই হচ্ছে সবচেয়ে বড় মন্দির। আচ্ছা, কবিতাটা তো অনেকটা বড়, প্রায় দেড় পাতা, তাই না?
1: হ্যাঁ।
0: কতদিনে মুখস্থ করেছো?
1: মুখস্থ তো মোটামুটি হয়েছে, এখনো পুরো হয়নি।
0: এইবার যখন ধরো তোমার কোনো কবিতা অর্ধেকের ওপরে হয়েছে, একটু একটু বাকি আছে, তখন কি করবে? তখন হচ্ছে প্রয়োজনে বইটাকে সামনে রাখবে, তাই না? যে অংশটুকু তোমার মনে হচ্ছে একটু আটটু, যে আরেকটু মুখস্থ হলে ভালো হতো, সামনে রাখবে, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, আজকে সারাদিন কি করবে?
1: আজকে পরে আমি একটু আঁকতে বসবো, তারপর আমার আবৃত্তি ক্লাস আছে, সেখানে যাবো।
0: আচ্ছা, আর বিকেলে?
1: বিকেলে একটু কিছুক্ষণ চাটা খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবো।
0: খেলাধুলো করবে না?
1: সামনে পরীক্ষা, তো আমি খেলতে পারছি না।
0: ও আচ্ছা আচ্ছা, তাহলে খেলাটা কম আছে, শুধু পড়াশোনাটা একটু বেশি হচ্ছে, তাই তো? হুম, ঠিক আছে, তুমি পড়াশুনো করো, আর পড়াশুনো করতে করতে কলকাকলি শোনো, ঠিক আছে? আর ভালো থেকো, হুম, ভালো করে পরীক্ষা দিও।
1: ঠিক আছে,
0: ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কিন্তু দেখো, ও সাম্যবাদী শুনিয়েছে, আর এর আগে গানও শুনলাম। তো ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্যই তো এই অনুষ্ঠান।

লাইভ ফোন ইন কলকাকুলি। আর এই কলকাকুলিতে ফোন করতে গেলে তোমাকে ফোন করতে হবে 9434076705। নাম্বারটা আবার বলি, 9434076705। আর এই মুহূর্তে চলো পরের গানটি আমার ছোট্ট বন্ধুদের জন্য।

এই মুহূর্তে একজন ছোট্ট বন্ধু জুড়ে গেছে আমার সঙ্গে। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো? হাকিম পাড়া থেকে। তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, তুমি ছড়া বলবে, শুনবো তো।

0: ঘোড়া ডিম উঠে ডিম ফুটে পারে যদি চেনয় পাখি। হ্যালো,
1: তোমার ছড়া কি শেষ হয়ে গেল?
0: হ্যাঁ
1: ছোট্ট ছড়া হয়ে গেল তো, আর একটু
0: এটা
1: শুনতাম। হ্যাঁ, ছোট্ট জিনিসই শোনালে। আচ্ছা ঠিক আছে, তো তুমি করছিলে কি?
0: বিয়ালি কাটি আমি কাপড় কেটে দে তোর বিয়েতে নাচতে যাবো ঝিমকুটি নিয়ে দে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমার এই ছোট্ট বন্ধু, আমাকে তো তোমরা, তুমি তো শোনালে তোমার ছড়া। আর পড়াশুনো কি করছিলে?
0: পড়িনি
1: আচ্ছা, পড়বে পড়বে। হ্যাঁ পড়বে তো বটে, আর কি করবে? পড়াশুনো ছাড়া আর কি করবে? সারাদিন তো আর পড়াশুনো করবে না।
0: তাতে যাবো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি এখন তোমার কাজ করো, আর তোমার জন্য অনেক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। তুমি তোমার মতো করে আজকে দিন কাটাও, আর খুব ভালো থেকো, কেমন? ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকুলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। আর খুব বেশি সময় কিন্তু নেই, অল্প একটুই সময় আছে। আর গানগুলো যে শুনলে, এর আগে যে গানটি শুনলে সেটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা, আর কিছুক্ষণ আগে যে গানটি শুনলে রজনীকান্ত সেনের লেখা। আর ছোটরা কিন্তু, আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু সমবেত কণ্ঠে তোমাদের এই গানগুলো শোনাচ্ছে, কেমন? বিভিন্ন গীতিকারের প্রার্থনা গীতি। তো আরও একটি গান শুনে নি, কি বলো? শুনে নি।

এই গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাকুলি নিয়ে আমি এতক্ষণ নবনীতা দিদি ছিলাম তোমাদের সঙ্গে। আজ কিন্তু হাতে আর একটুও সময় নেই, আজকের মতো কলকাকুলি এখানেই শেষ করছি, কেমন? আকাশবাণী শিলিগুড়ি।

0: এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী সৈকত মিত্র।

এতক্ষণ শ্যামা সঙ্গীত শুনলেন সৈকত মিত্রর কণ্ঠে। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনি গাছ লাগাচ্ছেন, আপনার প্রতিবেশী বন্ধুকেও বলুন না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। সংযুক্ত ভাদুরীর কণ্ঠে এখন শুনবেন রজনীকান্তের গান।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন সংযুক্তা ভাদুরীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে আমরা পৌঁছে গেছি লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে। আর শ্রোতা বন্ধুরা, আমি জানি আপনারা অপেক্ষা করছেন আপনাদের প্রিয় গানগুলি শোনবার জন্য, তাই প্রথম গানটির পর ফিরে আসছি শ্রোতা বন্ধুদের কাছে।

কিশোর কুমারের কণ্ঠে এই যে নদী গানটি শুনতে শুনতে ফিরে এলাম। এই রকম একটা নদী কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে বাস করে, আর সেই নদীটাই এক সময় হয়ে যায় ইচ্ছামতী নদী। হ্যাঁ, আজকের বিষয় এটাই, সেই ইচ্ছামতী নদী যাকে খুব ছোলেবেলায় দেখা, আস্তে আস্তে বড় হওয়া,

তারপর এক সময় সেই ইচ্ছামতী নদীর থেকে অনেকটা দূরে চলে যাওয়া। সেই নদীকে নিয়েই কথা বলবো আজ। শ্রোতা বন্ধুরা ফোন করতেই পারেন 9434076705 এই নম্বরে। আবার বলি 9434076705 এই নম্বরে ফোন করে আজ কথা বলুন ইচ্ছামতী নদী নিয়ে, আপনার প্রিয় সেই নদীটিকে নিয়ে। আর ততক্ষণ আপনাদের জন্য থাকছে পরের গানটি।

0: মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি শুনে ফিরে এলাম, আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি।
0: বলুন।
1: হ্যাঁ গৌরী সরকার।
0: বুঝেছি।
1: আমি যেখানকার মেয়ে, মানে আমি তো চিত্তরঞ্জন, মানে আসানসোলের ওকে বর্ধমান ডিস্ট্রিক্টে চিত্তরঞ্জনের মেয়ে। ওখানে তো অজয় নদী, ওটা তো অনেক দূরে, ওটা তো দেখিনি নদীটা, কিন্তু শিলিগুড়িতে মহানন্দা নদীকে দেখেছি, বুঝলেন?
0: আচ্ছা,
1: নদী নিয়ে কথা তো,
0: হুম,
1: তো নদী হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে তো জল খুঁজতে লাগে, কোথায় জল আছে,
0: হুম,
1: তাই না? পারে খুঁজতে খুঁজতে দেখা যায়, আর বর্ষার সময়
0: হুম,
1: এই নদী বাবা দেখা যায় না একদম, কিরকম কত জল নদী, তখন আর নদী আর সেই ফাল্গুন চৈত্র মাসের মতন থাকে না, বিশাল আকার নেয়
0: হুম হুম।
1: নদী, সেটাই আমি বলছি।

0: দেখার মতন ইয়ে,
1: হ্যাঁ,
0: তখন
1: দুকুল
0: আর
1: ছাপিয়ে যায়।
0: বেকুল ছাপিয়ে যায়, কত
1: হুম
0: ক্ষতিও হয় নদী।
1: হুম
0: কিন্তু নদী তো নদী হবে, তার
1: এবং
0: তো
1: নদী মানে নদী বহমান, যে
0: হ্যাঁ
1: যে নদীর সঙ্গে আমাদের জীবনের একটা
0: হ্যাঁ
1: মানে ঘনিষ্ঠ যোগ আছে। নদী
0: হ্যাঁ
1: যেমন বহমান, মানব জীবনও তেমনি বহমান, তাই
0: হ্যাঁ
1: বহমান
0: হ্যাঁ
1: নদীর সঙ্গে
0: হ্যাঁ
1: বহমান জীবনের
0: হ্যাঁ
1: কোথাও
0: আবার
1: একটা।
0: নদীরও গতিবেগ তো চেঞ্জ করবেই।
1: হুম
0: হুম, ওর তো গতিবেগ আছে না, ও একটা জায়গার থেকে অন্য জায়গায় চলেই যাবে,
1: হুম হুম
0: ওরও তো রাস্তা দিতে হবে।
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
0: হ্যাঁ, নদী, এইগুলো নদীর ব্যাপার, আমার বক্তব্য হচ্ছে এইটাই। হ্যাঁ,
1: বেশ,
0: নদীর
1: তাহলে নদী বলতে মহানন্দা।
0: আমার তো মহানন্দা, মানে আর ওদিকে তো যখন এসে গঙ্গা,
1: হুম
0: গঙ্গা তো সবসময়,
1: হ্যাঁ
0: গঙ্গার
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: জল ইয়ে হয় না,
1: হুম হুম
0: গঙ্গা সবসময় জল। গঙ্গা দেখেছি আমি, দক্ষিণেশ্বরে গঙ্গা, তারপরে ভদ্রেশ্বর ইয়ে কি বলে আপনার হুগলি ঘাটের গঙ্গা।
1: হুম
0: আমি
1: হুম
0: তো ওইদিককার মেয়ে,
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা
0: আমি ওই দক্ষিণবঙ্গের দিকে মেয়ে, ওদিকে আমার জন্ম, ওদিকে বিয়ে হয়ে আমি শিলিগুড়িতে এসছি,
1: হ্যাঁ, উত্তরবঙ্গে।
0: উত্তরবঙ্গে এসছি।
1: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ঠিক
1: হ্যাঁ,
0: আছে, নমস্কার। হ্যাঁ।
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এই মুহূর্তে আমি কিন্তু স্টুডিওতে একা নেই, আমার সঙ্গে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে এসে গেছে সুলগ্না জল শহর থেকে।
2: সুপ্রভাত দিদি,
1: শুভ সকাল।
2: শুভ সকাল, এবং
1: বলো,
2: সকল দর্শক বন্ধুকেও শুভ সকাল।
1: কেমন আছো বলো?
2: বেশ ভালো
1: হুম
2: চলছে, যেভাবে জীবন চলে। আজকে তুমি যে টপিক রেখেছো
1: হুম
2: ইচ্ছামতি নদী,
1: নদী,
2: সেই ইচ্ছামতির মতোই, নদীর মতোই আমাদের জীবন বয়ে চলছে।
1: হ্যাঁ, তোমার জীবনের ইচ্ছামতি নদীর গল্প শুনি, মানে সে কল্পনায় হতে পারে, বাস্তবেও হতে পারে। তুমি তো জল শহরের মেয়ে, কাজেই নদী তো দেখেইছো।
2: একদম একদম,
1: হুম হুম
2: যদিও জল শহরে আমি বৌমা
1: বৌমা
2: একেবারে,
1: হ্যাঁ
2: এবং শিলিগুড়ির আমি মেয়ে, তবে হ্যাঁ জল শহরে থেকে একটা জিনিস উপভোগ করেছি, আমাদের শিলিগুড়ির যে ব্যস্ততা, সেই ব্যস্ততাকে কাটিয়ে কিভাবে এক মানে সহজ সরল স্নিগ্ধ জীবন যাপন করা যায়, সেটা কিন্তু জলপাইগুড়িতে বেশ ভালোভাবে আমি উপভোগ করছি। এবং
1: আচ্ছা,
2: হ্যাঁ, এক শান্ত নদী বলাই যায়, জলপাইগুড়ির জীবন মানেই একটা শান্ত নদী,
1: মানে ওখানকার মানে জীবনের মতোই,
2: জীবনের মতোই।
1: একদম একদম
2: ঠিক আছে,
1: হ্যাঁ। তাহলে তোমার জীবনের ইচ্ছামতি নদী হলো এদিকে একটা ওদিকে একটা।
2: হ্যাঁ একেবারে, এদিকে মহানন্দা, ওদিকে করলা বা তিস্তা,
1: তিস্তা,
2: দুইকে
1: আচ্ছা
2: নিয়েই
1: আচ্ছা,
2: চলছে আমার
1: দুইকে
2: জীবন
1: নিয়ে চলছে। তো
2: একেবারে।
1: আমাদের এই প্রসঙ্গে মনে পড়ে গেল, ইচ্ছামতি নদীর কথা উঠতে, আমাদের একজন বিখ্যাত সাহিত্যিক বা লেখক, তার একটা লেখায় পড়েছিলাম জানো তো, যে একটি ছেলে, ধরো 20-22 বছরের একটি ছেলে, গল্পটি খানিকটা রূপকও আছে।
2: আচ্ছা
1: তো সে ছেলেটি ছোটোবেলায় ছেলেবেলায় মা মারা যায়, তো সেইখান থেকে সে যা হয় আর কি, যে কোথাও তার জীবনে চলতে চলতে চলতে চলতে তার মধ্যে কোথাও একটা মায়ের একটা সার্চিং তার মধ্যে চলতেই থাকে। তো একটা সময় সে তার স্যার একদিন তাকে ক্লাসে একটা প্রশ্ন করেন, নদী নিয়ে প্রশ্ন করেন। তো তার উত্তরে, ওই যে সে একটু অন্যমনস্ক থাকতো, সে উত্তর দিয়েছিল অন্যরকম, এবং সেই দিন সজোরে তার গালে চড় পড়েছিল, কারণ মাস্টারমশাই একটা সুন্দর বলছিল, তুই সুন্দর একটা নদীর নাম বল। ছেলেটি উত্তর দিয়েছিল আড়িয়ালখা। তো
2: আচ্ছা
1: তখন প্রচণ্ড মেরেছিল মারার পরে। তারপরে সেই স্যার ওকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেছিলেন, তোকে আমি একটা নদীর নাম বলতে বললাম, তুই আড়িয়াল খা কি ভেবে বললি? তারপর সেই স্যার দীর্ঘদিন পর, সেই স্যার যখন মৃত্যুশয্যায়, তখন ছেলেটি সেখানে যায়, তখন
2: আচ্ছা
1: বলছে যে উনি মিসেসকে ডেকে বলছেন, এই সেই ছেলে,
2: আচ্ছা
1: এই সেই ছেলে যে নদীর নাম জিজ্ঞেস করেছিলাম আড়িয়াল খা বলেছিল। বলছে যে হ্যারে, তোর প্রিয় নদী এখন কি? তখন বলছে জানি না স্যার। তো ছেলেটি গল্প করে যে স্যার মারা যান কিছুদিন পর।
2: আচ্ছা
1: ছেলেটি তারপর বলে যে এরপর স্যার মারা যাওয়ার পরই সে একটা প্রথম জীবনে নদীর স্বপ্ন দেখে।
2: আচ্ছা
1: হ্যাঁ, কোথাও নদীর সঙ্গে তার মায়ের ওই ব্যাপারটা কোথাও ছিল কি না, বা ওই জায়গাটার থেকে সে ওভারকাম করলো কি না, সে সেদিন একটা একটা নদী দেখে, এবং সেই নদী পার দিয়ে

0: একটি মেয়ে, তার মুখ দেখা যায় না, সে কলসি করে জল ছিটাতে ছিটাতে যাচ্ছে। এই
1: আচ্ছা
0: ছবিটা সে বিভিন্ন পরিস্থিতিতে কোথাও যখনই সে সময় পায় 10 মিনিট বা 15 মিনিট বসার, তার সেই জায়গাটা অস্থির লাগে না, সে চট করে নদীটাকে তার ভেতর থেকে বের করতে পারে।
1: আচ্ছা
0: এত সুন্দর লেগেছিল আমার এই ভাবনাটা, যে নদীও এরকম ইচ্ছামতি হয়,
1: ঠিক তাই,
0: তাই না? মানে
1: একদম।
0: ধরো, মানে আমাদের ধরো আমরা নদী বলতে যা ভাবি, নদী সম্বন্ধে যা ভাবি, তো তার থেকে দেখো একজন সাহিত্যিক, তিনি যখন মানে প্রেক্ষিতটি রচনা করেছেন, ভাবতে পারো যে ছেলেটি মাস্টারমশাই তার কাছে শেষ দিন পর্যন্ত নদীর নাম
1: নদীর
0: জানতে
1: নাম
0: সে
1: নিয়ে
0: বলতে পারলো না
1: একেবারেই। হ্যাঁ,
0: হ্যাঁ, তখন বল ময়ূরাক্ষী, উনি নামগুলো বলে দিচ্ছেন, পারছে না,
1: পারছে না।
0: আসছে না। মারা যাওয়ার পরদিন থেকে সে সেই নদী স্বপ্ন দেখতে শুরু করে। তো ধরো এই যে মানে এই ঘটনাটা কোথাও গিয়ে একটা গল্পটা আমাকে নাড়া দিয়ে যায়, সেখান থেকে আজকে মনে হলো এটা নিয়ে একটা বিষয় হোক।
1: একদম একদম। এবং শুধু যেটা তুমি বললে যে নদী মানেই তো শুধু ওই বহমানতা বা প্রকৃতির একটা অঙ্গ তা নয়, নদী যে আমাদের মনস্তাত্ত্বিক একটা বিষয়, মনের গভীরে কোথাও দাগ ফেলে আমাদের প্রত্যেকের জীবনে, তা কিন্তু অবশ্যম্ভাবী। এবং কবি বা সাহিত্যিকেরা সেসব উপভোগ করেন এবং তার সৃষ্টিতে সেসব ধরা পড়ে, তাই না?
0: চলো পরের গানটি শুনে নি।
1: একদম।

0: ছেলেবেলার বৃষ্টি। সেই ছেলেবেলার বৃষ্টির সঙ্গেই উৎপত্তি হওয়ার এক নাম হলো নদী, আর আজকের আমাদের বিষয় ইচ্ছামতী নদী। এবং আমরা সকলেই কম বেশি জানি এই যে নদী, তার যে বৈশিষ্ট্য, তার যে বহমানতা, তার যে ধর্ম, এই সব কিছুর সাথেই আমাদের জীবন কোথাও না কোথাও অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শুধুমাত্র তাকে প্রকৃতির অঙ্গ হিসেবেই যে আমরা তাকে মেনে থাকি তা নয়। দেখুন, একটা নদী, তার যে জীবনের বহু পর্যায় রয়েছে। প্রথম পর্যায়, সে একটা উৎপত্তিস্থল থেকে উৎপত্তি হয় এবং তারপর সে ধীরে ধীরে এগিয়ে চলে মোহনার দিকে। ঠিক সেরকমই যে আমাদের জীবনও। রয়েছেন কোনো এক বন্ধু টেলিফোন লাইনে, চলুন তার সাথেই এই বিষয়টি ভাগ করে নেওয়া যাক। হ্যালো, কে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার,
1: আমি রাঙাপানি থেকে প্রফুল্ল কুমার সিং বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, কেমন রয়েছেন বলুন?
1: ভালো।
0: আচ্ছা, তো আজ আমাদের বিষয় ইচ্ছামতী নদী, তো একটু যদি শুনি আপনার কাছে।
1: একটা তো ইচ্ছামতী নদী আছে আমাদের দক্ষিণবঙ্গে, আমাদের উত্তরবঙ্গের মধ্যে যে নদীগুলো আছে, হ্যাঁ, সেই তার রূপ দেখা আমি একটু তুলে ধরতে চাই। যেরকম আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের দুপাশে দুটা বড় নদী, যেটা একটা পূর্ব প্রান্তে হচ্ছে মহানন্দা আর পশ্চিম প্রান্তে হচ্ছে আমাদের মেচি, এর মাঝখানে আমরা আছি। তো আমাদের নদীগুলো কিন্তু শান্ত, হ্যাঁ, কারণ এরা কোনোদিন কারো ঘর বাড়ি ভাঙছে না, শুধু বয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর মাঝখানে যেগুলো ছোট ছোট নদী আছে সেগুলো এক একের সঙ্গে এক একের মিল, আবার আবার অন্য জায়গায় যায়, আবার নতুন নতুন ভাবে তৈরি হচ্ছে। যেরকম আমাদের যে মহানন্দাতে মিশে গেছে বালাসন, বালাসনের উৎপত্তি আবার ওই উত্তরে গেলে আমরা পাই রক্তিম, তারপরে দুধিয়া, তারপর ডগডগিয়া, এই তিনটি নদী মিলে হলো বালাসন। আর সেই ক্ষেত্রে আবার যদি বালাসনের আগের রূপ রেখা দেখা যায়, সেটা হচ্ছে বাগডোগরা হয়ে যেটা যেত, ওটা বুড়ি বালাসন। হ্যাঁ, তো 1962 সালে যখন আমাদের এই এলাকায় বন্যা হয়, তখন কিন্তু আমাদের সেনাবাহিনীদের একটু জলমগ্ন হয়, তখন তারা বাদ দিয়ে দেয় তিরানা বাগানে, ওখানে সেই থেকে নদীটার নাম হয়ে গেল বুড়ি বালাসন, ওটা ভাটা পড়ে গেল আর নতুন রূপ নিয়ে নিল মাটিগ্রা হয়ে। হ্যাঁ, আবার ওখানে মাঝখানে আবার কিছু কিছু নদী আছে, যেরকম যেটা বুড়ি বালাসনকে আবার নতুন করে রূপ দেওয়ার জন্য হুলিয়া নদী। সেটা আমাদের যে জঙ্গলি বাবার হয়ে আসছে হুলিয়া নদী, তারপরে চলে গেল চেঙ্গা মাঞ্জা, হ্যাঁ, মাঝখানে মাঝখানে এরকম করে নদী আছে, চেঙ্গা নদীটাও বড় ধরনের। হ্যাঁ
0: হ্যাঁ, এই তো গেল ভৌগোলিক একটা পরিচয়, আপনি খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করলেন, একটা ছবির মতো তুলে ধরলেন আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন নদীর এক চেহারা এবং বৈশিষ্ট্য। এবারে আসি মানে এর ভেতরের যে আজকের বিষয়, মানে আমাদের মানুষের জীবনের সাথে নদীর যে একটা আত্মিক যোগ, তা কি আপনি উপলব্ধি করেন? মানে আপনার জীবন পথ চলতে চলতে কি মনে হয় যে এই যে নদী যেরকমভাবে বয়ে চলছে, সেরকম কি আপনার জীবনও বয়ে চলছে? না অবশ্যই কি তাই?
1: হ্যাঁ হ্যাঁ, নদী তো, নদী ছাড়া তো প্রাণ বাঁচবে না।

0: একদম।
1: আমাদের যে অন্তরের নদীটা,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: তো এখনো কোনো ভাটা পড়েনি অবশ্যই, হ্যাঁ,
0: হুম
1: নদী কিন্তু সেইভাবে এগিয়ে যাচ্ছে,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: পরিপূর্ণভাবে।
0: হুম
1: কারণ কৃষি ক্ষেত্রে হোক আর আমার গান বাজনায় হোক, এই নদী কেন আমি বহুত মানে বয়ে চলে যাচ্ছি এখন, হ্যাঁ,
0: ঠিক,
1: কৃষির দিক দিয়েও জল বয়ে যাচ্ছে, আমার গান বাজনাও দিয়েও জল বয়ে যাচ্ছে,
0: তার মানে
1: হ্যাঁ,
0: আপনার জীবনে
1: তারপরে,
0: কিন্তু নদীর প্রচুর দান রয়েছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: তাই না?
1: হ্যাঁ
0: একদম
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: সত্যি তাই।
1: তো
0: মানে আমাদের এই জীবন পথ, সেই জীবন পথে যেরকম নদীর এক উদাহরণ আমরা পাই, সেরকম ভাবে নদী আমাদের অর্থনৈতিক জীবনেও কিন্তু প্রভাব বিস্তার করে। হ্যাঁ, এই যে আপনার কৃষি বলুন বা অন্যান্য বিভিন্ন জায়গায় যে জলের যে একটা প্রয়োজনীয়তা, তা তো অবশ্যই আমাদের নদী, নদী মাই আমাদের মেটায়, তাই না?
1: হ্যাঁ
0: খুব ভালো লাগলো
1: তো আজকে
0: প্রফুল্লবাবু।
1: আমার একজন নতুন নতুন বোনকে পেলাম, ওই যে জল শহর থেকে এসেছে, জলপাইগুড়ি
0: আমি
1: থেকে।
0: সেই নতুন নই, মানে বহুদিনই, কিন্তু
1: হ্যাঁ
0: খুব কম আসা হয় রবিবার করে,
1: হ্যাঁ আশা, হ্যাঁ
0: সেজন্যই আপনাদের সাথে পরিচয়টা একটু হলেও কম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: একদম,
1: তো
0: খুব ভালো
1: অনুষ্ঠান
0: থাকবে,
1: চলুক, ভালোভাবে চলুক, আর নতুন নতুন শ্রোতা বন্ধুরা আসুক। আর
0: একদম।
1: আমাদের তো এখন দুইটা ট্রান্সমিটারে বা দুইটা কেন্দ্রে
0: হ্যাঁ
1: এখন আলাপ হচ্ছে,
0: একদম
1: এখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে আসতেছি,
0: একদম,
1: হ্যাঁ, তাতে কোনো
0: এই
1: অসুবিধা নাই। হ্যাঁ
0: 11টা থেকেই আপনারা কিন্তু ওই 101.4 মেগাহার্টজে
1: হ্যাঁ হ্যাঁ
0: অবশ্যই ফোন
1: ওটা
0: করবেন,
1: ওটাতে চলে যাবো, হ্যাঁ, কিছুক্ষণ পরে। হ্যাঁ
0: একদম।
1: খুব ভালো অনুষ্ঠান হচ্ছে আমাদের এখন, আকাশবাণী শিলিগুড়ি উন্নত মানের এখন পরিষেবা দিচ্ছে। হ্যাঁ
0: আপনারাই যে তার
1: হ্যাঁ
0: মূল উজ্জীবন,
1: হ্যাঁ
0: মানে আপনাদের এই যে
1: হ্যাঁ
0: প্রশংসা বা আপনাদের যে
1: হ্যাঁ
0: সাহচর্য, তাই যে
1: হ্যাঁ
0: আমাদের কাছে এক একটা সম্পদ, এবং তার জন্যেই কিন্তু আমরা এগিয়ে চলতে পারছি। অনেক ধন্যবাদ প্রফুল্লবাবু, এভাবেই
1: ঠিক
0: জোরে
1: আছে,
0: থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে। নমস্কার। সুতরাং শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনের সাথে এই যে নদীর এক নিবিড় যোগাযোগ, নিবিড় সম্পর্ক, তাই হলো আজ বিষয়। এবং অবশ্যই ফোন করুন, ফোন নাম্বার 9434076705। বলতে বলতেই কিন্তু কোনো এক শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনের ওপারে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
2: নমস্কার, আমি সুবল সর্দার বলছি,
0: আচ্ছা,
2: মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ নমস্কার সুবল বাবু।
2: এই মেঘলা দিনে আমাদের যে নদী নিয়ে যে আলোচনা,
0: হুম
2: বৈশিষ্ট্য, নদীর জীবন বৈচিত্র্য,
0: হুম হুম
2: খুব ভালো একটা
0: হুম
2: খুব ভালো একটা অনুষ্ঠান,
0: হুম
2: সেটা ভালো তো।
0: হ্যাঁ হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ
2: রয়েছে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: নদী মানে তো গতি, গতি অপরিমাণটা আমাদের জীবন, নদীর
0: একদম,
2: সঙ্গে তো আমাদের জীবনের একটা ওতপ্রোত সম্পর্ক।
0: হুম হুম
2: আমাদের দেশটা মেনলি তো নদী মাতৃক দেশ, যত সভ্যতা গড়ে উঠে
0: একদম,
2: নদীকে কেন্দ্র করে, তো যার ফলে একটা সময় তো তখন আমাদের নদী ছাড়া জনপ্রিয়তা কিছু ছিল না,
0: হুম
2: কিন্তু তখন তো নদীতে পথে এসে আমাদের কলকাতা বন্দর গড়ে আর তাদের সাম্রাজ্য গড়ে ওঠে। অর্থাৎ নদীর সঙ্গে আমাদের জীবনের একটা ওতপ্রোত সম্পর্ক,
0: একদম,
2: তো যার ফলে আমরা যে ইচ্ছা মতোই বলছিলেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
0: হুম
2: যে কাব্যটা রয়েছে
0: হুম
2: অসাধারণ উপলব্ধি, যে এই যে ইচ্ছা মতো তিনি কত নতুন গৃহবধূ পা পড়ে, তারপর সেখানে কত আশা করে কলা বাগান থেকে দোয়ারি কাটে, তারপরে আস্তে আস্তে তাদের হয়ে যায় ইচ্ছা মতো তীরে,
0: হুম
2: মানে ইচ্ছা মতো তীরে তাদের জনবসতি গড়ে উঠছে আর সেই তীরেই তাদের মৃত্যু হচ্ছে। এরকম ভাবে উনি দেখাতে চেয়েছিলেন
0: হুম
2: যে মৃত্যু মৃত্যু যে গরীয় সীমাটাকে কে অস্বীকার করে।
0: হুম
2: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন, এখন নদী মানে তো আমাদের গতি, নদী প্রতীক পাবন বলে আমরা যে ইয়ে করি, স্নান করি গঙ্গা সাগর, আমার
0: হুম
2: কাছে ডাইন ভাষা,
0: হুম
2: এই ডাইন ভাষা তো হুগলি নদী, যেটাতে আমরা গঙ্গা সাগরে যান,
0: হুম
2: এটা তো হুগলি, এটা ডাইন ভাষা যে গঙ্গার কলকাতা হয়ে যেটা এখানে ডাইমার হয়ে যেটা বঙ্গোপসাগরে পড়ে সেটা হুগলি নদীর নাম নিয়েই পড়েছে। তো এখানে গঙ্গাসাগরের মেলা মানে ওখানে হয় যেটা
0: হুম বিখ্যাত
2: কাকদ্বীপ
0: মেলা, হুম
2: বিখ্যাত,
0: হুম
2: এখানে তো নদী মানে তো আমরা যারা এখানে ভারতবর্ষে বাস করি নদী আমাদের প্রাণ, নদী
0: একদম,
2: ছাড়াই আমাদের কোনো নেই। আমরা কৃষি কার্যে বলুন, জেলেরা যে মাছ ধরে সব
0: হুম
2: তো নদী, নদী কিছু এবং নদীর
0: ঠিক
2: যে
0: তাই।
2: জনবসতি অনেক উপন্যাস গল্প নাটক উঠেছে
0: এবং সাহিত্যের একটা বড় অংশ

0: জুড়ে কিন্তু রয়েছে নদী, তাই না? বিভিন্ন সাহিত্যিকের কলমে বারবার ফুটে উঠেছে নদীর বিভিন্ন বৈচিত্র্য, বৈশিষ্ট্য। এবং আমাদের যে চলতি জীবন, তাতেও যে নদী বারবার করে আমাদেরকে ধরা দেয়, তাই না?
1: আমি সকালে একটা ছোটবেলার কাহিনী বলে শেষ করবো। বলছে, দর্জি আনলে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, নদীতে বন্যা দেখা দিয়েছে। এবার আদিনাথের বাড়িতে জল ঢেকেছে, তার দরমড়া ফেলে গিয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব ছোটবেলায় ছুটে এসেছিল কথাটা, যে দর্মিয়ার নেই থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, কর্ণফলী নদীতে বন্যা দেখা দিয়েছে, আদিনাথের বাড়িতে জল ঢেকেছে, তার দরমড়া ফেলে গেছে। এই যে আইনায় জল উঠেছে, দরমড়া ফেলে গেছে, খুব ছোটবেলার পড়া, সুন্দর লেখা। এই যে বন্যা যেমন একটা ভয়ঙ্কর রূপ আছে, কিন্তু তেমনি নদীরও একটা ভয়ঙ্কর রূপ থাকলো, একটা সৌন্দর্য রূপ আছে, যেটার ভিতরে সৃষ্টি এবং সৌন্দর্যের কথা বলে। এখন জল তো জীবন, জল ছাড়া তো আমরা বাঁচবো না, অর্থাৎ জলই তো জীবন।
0: একদম,
1: বিন্দু বিন্দু সিন্ধু গড়ে ওঠে, একটা যে বৃষ্টি ফোটা, আই বৃষ্টি ঝেপে সন্ধে মেপে, ছোটবেলার কথাটা মনে আছে কি
0: সুন্দর?
1: ছাড়িয়ে দিতাম আর এই যে বৃষ্টির অনুভূতিটা হাতে স্পর্শ করতো,
0: জুড়ে থাকবেন আমাদের আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে। এবং বর্তমানে কিন্তু আজ বা বেশ কিছুদিন ধরেই আমাদের আরো একটি নতুন টেলিফোন লাইনের চলছে আর কি অনুষ্ঠান, 11টা থেকে 101.4 মেগাহার্টজে। অবশ্যই সেখানেও ফোন করবেন, খুব ভালো থাকবেন এবং এভাবেই জুড়ে থাকুন প্রত্যেকটি অনুষ্ঠানে।
1: নমস্কার,
0: নমস্কার। সত্যি বন্ধুরা, আপনাদের এক একটি দৃষ্টিভঙ্গি, আপনাদের এক একটি কথা আমাদের প্রাণ ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। এভাবেই প্রত্যেকটি না যে আমাদের যে টপিক থাকে, এক একটি বিষয় থাকে, সেই বিষয়কেও আপনারা এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন, তার জন্যই যে আমাদের এই আকাশবাণী শিলিগুড়ি এত সমৃদ্ধ। চলে যাই পরবর্তী গানে, কিশোর কুমারের কণ্ঠে শুনে নেবেন পরবর্তী গানটি।

0: যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, মায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। সত্যি নদীর সাথে এমনই কত কথা জড়িয়ে থাকে আমাদের মনের প্রাণের। রয়েছেন কোনো এক শ্রোতা বন্ধু টেলিফোনের ওপারে, চলে যাই তার কাছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন কেমন রয়েছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: এই তো চলছে, যেমন ইচ্ছামতী নদী সেভাবেই আমাদের জীবন বয়ে চলছে। আর হ্যাঁ, আচ্ছা আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলবেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে বলছি।
0: আচ্ছা বলুন, এই যে আজ আমাদের বিষয় নদী, ইচ্ছামতী নদী, এবং তার সাথে আপনার জীবন কিভাবে জড়িত, কি মনে হয়?
1: হ্যাঁ, ইচ্ছামতী নদী, দেখুন সত্যি আমাদের জীবন সত্যি নদীর স্রোতের মতোই বয়ে চলে যায়। সময়ের সময় এক এক সময় এক এক ধরনের মানে জীবনের কি বলবো, পরাজয় বিপত্তি ঘাত প্রতিঘাত অনেক কিছুই আছে। তো সেইগুলোকে আমরা মনে না রেখে নদী যেমন বয়ে চলে যায় আপন বেগে, তো আমাদেরকেও সেই ঠিক মানে জীবনটা নদীর স্রোতের মতোই অতিবাহিত করতে হবে। কারণ এই কারণেই দেখুন সব কিছু দুঃখ কষ্ট জীবনে থাকবে, কিন্তু সেইগুলো নিয়ে ধরে যদি আমি বসে থাকি তাহলে আমার জীবন কিন্তু এক জায়গাতেই থমকে যাবে, সেখান থেকে আমি কিন্তু বেরোতে পারবো না, বা আমার কিন্তু জীবনে চলার পথটাও আটকে যাবে। তাই নদীর স্রোতের মতন, ইচ্ছামতী নদীর স্রোতের মতন আমি যদি আমার জীবনকে অতিবাহিত করি তাহলে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আমার পরিবার, আমার আশেপাশের মানুষ সবাইকেই আমি ভালো রাখতে পারবো।
0: অত্যন্ত মূল্যবান কথা। এবং ওই যখনই থমকে যাব না, তখন জীবনটা যেমন শৈবালে পরিপূর্ণ হয়ে যাবে, তাই না? সেই শৈবালে জীবনটা যখন থমকে যাবে তখন আর এগোনো, সেই শৈবালকে কাটিয়ে এগোনো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই বরং এটাই শ্রেয় যে সমস্ত বাধা বিপত্তিকে অবজ্ঞা করে আমরা যেন এগিয়ে চলতে পারি।
1: এগিয়ে চলতে হবে,
0: ঠিক তাই। এই যে বললেন না যে সংসারকে ভালো রাখা, এবং খুব গুরুত্বপূর্ণ কথা যে সংসারকে ভালো রাখতে গেলে আগে নিজের জীবনকে কিন্তু পরিপূর্ণ করতে হবে সেই বহমানতায়, তাই না?
1: একদম একদম,
0: খুব
1: ভালো থাকবেন।
0: একদম, আপনিও ভীষণ ভালো থাকবেন এবং জুড়ে থাকুন এভাবেই আকাশবাণী শিলিগুড়ির সাথে।
1: একদম,
0: অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এভাবেই প্রত্যেকটি সকাল আমাদের পরিপূর্ণ হয়ে ওঠে আপনাদের সাহচর্যে। প্রত্যেকটি বিষয় আপনারা সুন্দর করে গুছিয়ে বলেন, আরও নানান দিক তুলে ধরেন আমাদের দৃষ্টিভঙ্গিতে। বলতে বলতেই রয়েছেন আরও এক শ্রোতা বন্ধু। হ্যালো নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? শুভ সকাল, কে বলছেন?
2: আমি কাওয়াখালী থেকে সুমিত্রা বলছি।
0: আচ্ছা, আপনার পুরো নামটি বলবেন?
2: আগে ধন্যবাদ, আগে ধন্যবাদ জানাবো আপনাদের কি আপনারা যে এই টপিক গুলো তুলে ধরেন আমাদের জন্য, মনের কথা জানার জন্য। নদীর মতন, নদীর মতন মানে আপনারা মানে স্রোতের বেগে আমাদের প্রশ্ন শুনতে চান, মনের কথা জানতে চান। আকাশবাণী বা আপনাদেরকে সত্যি আমার নমস্কার প্রণাম, কি বলবো। নদী সত্যি জীবনটাও নদীর মতনই, নদী যেমন কোনো কিছু বাধা বিঘ্ন না হয়ে একদম আপন মনে, যেমন রফির গান।

0: কুলোর মতো নদীর সঙ্গে অনেক মিল আছে।
1: একদম তাই।
0: হ্যাঁ একদম তাই, আর সংসার জীবনও তাই, নদীর মতন বয়ে যেতে হবে, সংসারকে ঠিক রাখতে হবে। আমি এই
1: সংসারের
0: আগের
1: হাল ধরে
0: কিছুটা, হ্যাঁ,
1: রাখতে হবে, তাই না?
0: নদীর হাত ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন যারা নদীর মধ্যে নৌকা নৌকা নিয়ে চলে, তারা কিন্তু পালটাকে খুব ঠিক করে রাখে। আমার আমার নদী যেন, পালটা যেন আমার ঠিক থাকে,
1: একদম।
0: উত্তর না পূব না পূর্ব, বেশি করে যারা আমরা স্টিমার লঞ্চে যাই, এই দিকটা হারিয়ে ফেলি। কিন্তু যে স্টিমার লঞ্চ বা নদীর নদীর নৌকা চালায়, তাদের দিকটা ঠিক থাকে,
1: হ্যাঁ, খুব মূল্যবান
0: দিকটা
1: কথা এই
0: ঠিক,
1: যে
0: দিকটা ঠিক
1: দিক
0: রেখে
1: ঠিক রাখা।
0: আমাদের, হ্যাঁ
1: হ্যাঁ,
0: ঠিক,
1: যাতে
0: নদীর মতন বয়ে চলে যাবে। জীবনটা তো নদী, একটা নদীর
1: একদম।
0: মতনই বয়ে যাবে,
1: এবং এই যে
0: একদম।
1: বললেন না দিক ঠিক রাখা, এই দিক ঠিক রাখা কিন্তু যারা, ধরুন আপনারা যে বয়োজ্যেষ্ঠ এবং আপনাদের যে পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান সন্ততি এরা যে রয়েছেন, তারাও কিন্তু আপনার অনুসরণেই সেই সঠিক পথটি বেছে নিতে পারবেন,
0: একদম
1: তাই না?
0: একদম ঠিক,
1: মানে
0: একদম
1: আপনারাই কিন্তু সংসারের সেই পাল, যে পালকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে চলবে নদীর মতোই, তাই না?
0: একদম ঠিক।
1: খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আপনার নামটি আরেকবার বলবেন।
0: আমি তো কালকেও ফোন করেছিলাম, আমার
1: আচ্ছা,
0: সুমিত্রা মুখার্জি। আমি
1: সুমিত্রা মুখার্জি। খুব খুব ভালো লাগলো, এভাবেই জুড়ে থাকবেন আকাশবাণী
0: আর
1: শিলিগুড়ির
0: একটা
1: সাথে।
0: হলো কি, আমাদের আকাশবাণীতে বাইরে থেকে অনেক ফোন করছে, অনেক
1: আচ্ছা,
0: হিন্দি ভাষী ফোন করছে,
1: হ্যাঁ,
0: হিন্দি ভাষীরা ফোন করছে, আমার এত ভালো লাগছে। মানে অনেক সময় আমি করি না, আমি ভাবি আরো মানুষ আসুক আমাদের আকাশবাণীতে, আরো মানুষ
1: একদম,
0: জানতে পারুক, আরো কি করুক, মানে জানুক আমাদের আকাশবাণীর খবরটা। হ্যাঁ আমাদের
1: একেবারে।
0: আকাশবাণীর শ্রোতারা কি বলতে চাইছে কি শুনতে চাই, তবে ধন্যবাদ জানাই আপনাদের মনের কথা শোনার জন্য। এই এই মনের কথা বলার লোক নেই আমাদের,
1: একদম তাই। এই যে মনের জানালা, এই আকাশবাণী কিন্তু আপনাদের সেই মনের জানালা। এই আকাশবাণীর সাথে জুড়ে থাকলে আপনারা দেখবেন আপনাদের জীবনে একটা বড় সঙ্গী হয়ে উঠেছে এই আকাশবাণী, তাই না? তাই অবশ্যই জুড়ে থাকুন।
0: আকাশবাণী আকাশবাণী হচ্ছে আমাদের একটা মনের খোরাক,
1: একদম,
0: মনের খোরাক একদম। মনে এই যে কালকে বন্ধু নিয়ে কথা, কালকে ফোন করেছি বন্ধু নিয়ে কথাটা হলো, তখনও আমি এইটা কথা বলছি, আমাদের বন্ধু সকালবেলা উঠে যে কি ইচ্ছা করে আপনাদের সঙ্গে মনের কথা ভাগ করে নিতে, সারা দিন ভালো থাকি,
1: একদম,
0: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।
1: আপনিও
0: আমাদের
1: তাই।
0: আর একটা কথা, আপনারা শুধু দিয়েই গেলেন আমাদেরকে, অনেক কিছু আপনাদের কাছ থেকে
1: এটা কিন্তু ভুল কথা, এটা ভুল কথা, আমরা শুধু দিইনি, আমরা তো অনেক পেয়েছি। এই যে পাচ্ছি, এই যে আপনাদের এক এক যে সাহচর্য, আপনাদের এত প্রশংসা আমাদের সত্যিই আপ্লুত করছে। এই যে আমাদের বড় পাওয়া, এবং এই পাওয়াকেই আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের সাথে, আপনাদের সাহচর্যে। খুব খুব ভালো থাকবেন সুমিত্রা দি, নমস্কার। খুব ভালো থাকলে আমার খুব ভালো লাগে যখন এই যে আপনাদের এত সুন্দর কথা, এত সুন্দর প্রশংসাগুলি আমাদের আপ্লুত করে, আমাদের এই যে প্রত্যেকটা সকালকে, শুধু সকাল কেন, একেবারে রাত পর্যন্ত আমরা থাকি জুড়ে আপনাদের সাথে। রয়েছেন এই মুহূর্তে আরও কোনো এক বন্ধু টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
2: নমস্কার, সুপ্রভাত,
1: হুম হুম
2: আমি জলপাইগুড়ি থেকে বলছি,
1: হুম
2: সোমা গাঙ্গুলি।
1: হ্যাঁ সোমাদি, বলুন, কেমন রয়েছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: এই তো চলছে। আর ওই যে
2: হ্যাঁ
1: আমাদের আজ যে বিষয়, যে ইচ্ছামতি নদী, এই ইচ্ছামতি নদী
2: হ্যাঁ
1: প্রত্যেকটি মানুষের জীবনেই তো রয়েছে, সেই জীবন
2: হ্যাঁ
1: পথ সে যে বয়ে নিয়ে চলছে, তার সাথে
2: হ্যাঁ
1: আপনার কি মিল রয়েছে জীবন
2: হ্যাঁ
1: পথে?
2: নদীর জল যেমন প্রবহমান
1: হুম হুম
2: একটি নাগাড়ে চলেই যাচ্ছে, নদী থেকে সাগর, সাগর থেকে মহাসাগরের জল চলে যাচ্ছে, সেরকম আমাদের জীবনটাও নদীর সঙ্গে অতিবাহিত হচ্ছে। প্রত্যেকটি মানুষের কর্মজীবন সকাল হলে যে যার কাজে ব্যস্ত থাকে,
1: হুম
2: তাই নদীর সঙ্গে মানুষের জীবন অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটা বলতে হবে।
1: একদম।
2: হ্যাঁ
1: এবং এই যে চড়াই উতরাই, প্রত্যেকটা মানুষের
2: হ্যাঁ
1: জীবনের যে চড়াই উতরাই, যা অবশ্যম্ভাবী,
2: হ্যাঁ
1: তার সাথেও কিন্তু নদীর একটা মিল।

0: আছে, তাই না?
1: মিল আছে,
0: হ্যাঁ,
1: তাই তো।
0: এবং কোথাও যেন নদী আমাদের বারবার শিখিয়ে দেয়, যতই চড়াই উতরাই আসুক, সে সব
1: হ্যাঁ,
0: কিছুকে ঠেলে তুমি এগিয়ে চলো জীবনে, সেসব
1: এগিয়ে
0: ধরে
1: চলতে
0: রাখলে
1: হবে,
0: চলবে না,
1: হ্যাঁ,
0: তাই না?
1: তবেই সব মানুষ ভালো থাকবে আর আমাদের সংসার জীবনও ভালো থাকবে,
0: একদম। তা
1: প্রত্যেকটি
0: আপনার কোনো
1: মানুষ এগিয়ে যেতে পারবে।
0: বিশেষ অভিজ্ঞতা রয়েছে এই নদীকে নিয়ে?
1: বিশেষ অভিজ্ঞতা বলতে,
0: মানে আপনার এই যে জীবন, মানে এতদিনের যে জীবন, তাতে কোনো দিন কি কোনো এক কিছু এমন স্মরণীয় ঘটনা
1: হ্যাঁ,
0: রয়েছে
1: ওই
0: নদীর সাথে?
1: 68 সালের বন্যা,
0: আচ্ছা,
1: তখন আমি ছোট ছিলাম,
0: হুম
1: তখন
0: হুম
1: মনে করেন 5-6 বছর,
0: হুম হুম
1: তখন তো সেই বিশাল মানে ইয়ে হলো, বন্যা হলো, আর
0: হুম
1: 24 ঘন্টা বৃষ্টিতে
0: হুম
1: জলপাইগুড়িতে বন্যা হয়ে গেল, সমস্ত বাড়ি ঘর ডুবিয়ে নিয়ে গেল। তখন আমার বাবা আমাকে পাশের বাড়ি, দোতলা ছিল, সেই
0: হুম হুম
1: দোতলা বাড়িতে নিয়ে গেলেন কোলে করে। তখন তো ছোট ছিলাম, কত মানুষ ভেসে গেছে, তখন কত গরু ভেসে গেছে দেখলাম
0: তাই
1: উপর
0: তো।
1: থেকে। এইটাই আমার স্মরণীয় কাহিনী।
0: হ্যাঁ, আসলে প্রকৃতি মা, প্রকৃতি মায়ের যে একটা
1: হ্যাঁ
0: বৈশিষ্ট্য থাকে, সে কখনো কিন্তু তার রুদ্রমূর্তি ধারণ করে, আবার কখনো সে মায়ের মতো স্নিগ্ধ হয়ে ওঠে। ঠিক,
1: হ্যাঁ, নদী তো আমাদের মা,
0: নদীও তাই
1: কিন্তু
0: একেবারে,
1: কখনো ভালো কখনো মন্দ,
0: একদম। এবং আমরা
1: এইভাবেই
0: যে
1: চলে।
0: প্রকৃতির ওপর অত্যাচারটা চালাই না, তাতে কিন্তু মা
1: হ্যাঁ
0: কিন্তু রেগে যান, সেই রাগ
1: হ্যাঁ,
0: হয়তো
1: নিশ্চয়ই,
0: মাঝে মাঝে প্রকাশ পায়, এবং বারবার তিনি জানান দেন যে না,
1: হ্যাঁ
0: প্রকৃতিকে কিন্তু তুমি এতটা অবজ্ঞা করো না, তাই না?
1: হ্যাঁ, এই যে সবাই নদীতে প্লাস্টিক কত নোংরা ফেলে, তা
0: হুম
1: কখনো ফেলা উচিত না। নদী তো
0: একদম,
1: মা, নদীতেই সব ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তাই এটা মনে রাখতে হবে, নদী আমাদের মা, মাতৃরূপে গণ্য করতে হবে।
0: ঠিক তাই। খুব ভালো লাগলো, এভাবেই জুড়ে থাকুন আকাশবাণীর সাথে। এবং আমাদের আরও এক টেলিফোন রয়েছে, এই যে আমাদের 101.4 মেগাহার্টসে, সেখানেও ফোন করতে পারেন। খুব ভালো
1: ঠিক
0: থাকুন,
1: আছে,
0: এভাবেই জুড়ে থাকুন।
1: ধন্যবাদ, দিদি, নমস্কার।
0: নমস্কার বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু প্রায় আমরা 1 ঘন্টা কাটিয়ে তুলছি এবং তুলবো প্রায় শেষের দিকে আমরা। তবে এই মুহূর্তে আর কোনো কথা নয়, সুন্দর একটি সুরের মায়াজালে আমরা আবদ্ধ হই। চলুন, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনে নিন পরবর্তী গানটি।

0: ভাঙা গড়ার খেলা। নদীর এক কূল ভাঙে, অন্য কূল গড়ে। ঠিক মানব জীবনও কিন্তু তাই। যখনই একটা দিক আমাদের দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ে, আরও এক দিক উন্মোচিত হয় আমাদের সামনে। রয়েছেন কোনো এক শ্রোতাবন্ধু টেলিফোনের ওপারে। নমস্কার, শুভ সকাল, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন? পরিতোষ বাবু। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা বলুন, তা কেমন রয়েছেন প্রথমে সেটা বলুন। এই তো চলছে, ইচ্ছামতী নদীর মতো জীবন চলছে। প্রত্যেক দিন আসছি, প্রত্যেক দিন যাচ্ছি, আবার এগিয়ে চলছি। আপনি বলুন, আপনার জীবন কেমন চলছে, আপনার সংসার কেমন চলছে, সব কিছু কেমন চলছে, ইচ্ছামতী নদীর মতো কি চলছে? হ্যাঁ বলুন। ও, তা আপনি একটু বলুন, এই যে আপনার যে জীবন পথ, সেটা কি খুব সুন্দরভাবে চলছে বর্তমানে? কোনো সমস্যায় জর্জরিত নেই তো আপনি? সে তো থাকবেই, সবার জীবনেই সমস্যা থাকে, কিন্তু তাকে যে অতিক্রম করে চলতে হবে, তাই না? একদম। তা এই যে নদী, আপনার জীবনে কি নদীর কোনো স্মরণীয় ঘটনা রয়েছে নদীকে ঘিরে? নদী, আপনার জীবনে নদীর সাথে কোনো সম্পর্কিত কোনো ঘটনা রয়েছে?

আপনার আশেপাশে তো নদী রয়েছে তাই না? কি নদী রয়েছে আপনার আশেপাশে? বাড়ি ঘর তো রয়েছে, আর নদী? নদী, নদী আপনি আপনার আশেপাশে বাড়ির কোথাও আপনি যেখানে রয়েছেন তার বাড়ির আশেপাশে রয়েছে? তা কি মনে হয় যে এই নদীর সাথে আপনার জীবন কিভাবে জড়িত? আচ্ছা আচ্ছা, যাই হোক, এভাবেই জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে, এবং অবশ্যই ফোন করবেন, অনুষ্ঠান কেমন লাগছে তা অবশ্যই বলবেন কিন্তু, ঠিক আছে? একদম বন্ধুরা, সত্যি আমরা মাঝে মাঝেই এই যে আপনাদের এক এক জনের এক এক ধরনের অভিজ্ঞতা শুনি, সব মিলিয়ে কিন্তু নানান ধরনের অভিজ্ঞতা আমাদেরকে পরিপূর্ণ করে। আর অবশ্যই এই যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান, এই প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে যে আপনাদের আত্মিক একটা সম্পর্ক জুড়ে থাকা, এই যে আমাদের বারবার আপনাদের মতো করে, আপনাদের পছন্দের মতো করে এগিয়ে নিয়ে বা সাজিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে প্রত্যেকটি অনুষ্ঠানকে। চলে যাই পরবর্তী গানে, অমরিক সিং অরোরা, তার কণ্ঠে শুনে নিন পরবর্তী গানটি।

বন্ধুরা, এই একটি ঘন্টা জুড়েই কিছু কথায় কিছু সুরে অনুষ্ঠানে আমরা জুড়েছিলাম আপনাদের সাথে। এবং অবশ্যই আমাদের আজকের একটি সুন্দর বিষয় ছিল ইচ্ছামতী নদী। এই যে নদীর বহমানতা, নদীর দুকুল ছাপিয়ে এগিয়ে চলা এবং সমস্ত বাধা বিপত্তিকে বারবার করে সে তুচ্ছ করে এগিয়ে চলছে, এই যে সে বার্তা দিয়ে চলছে আমাদের সকলকে, তা কিন্তু আমাদের সকলকেই এক দৃষ্টান্ত হিসেবে নিতে হবে আমাদের জীবনপথে, এবং এগিয়ে চলতে হবে সমস্ত বাধাকে অতিক্রম করে সেই দিকপাল হিসেবে, যে দিকপাল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের মতো করে এক শিক্ষণীয়ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন, এবং অবশ্যই জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু সুরে কিছু গানে এই অনুষ্ঠানটি, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 701-711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য

সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমনই নয়ন মেদি যেন মাতার স্তন্ন সুধা, হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে। তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। এমনই গানের সুরের এক মায়া জালে তার সৃষ্টি আমাদেরকে এবং আমাদের ভবিষ্যতের বহু প্রজন্মকে আপ্লুত করে চলছে, এগিয়ে নিয়ে চলছে। যে প্রতিভার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সৃষ্টি এক মহাসমুদ্র। সেই সমুদ্রকে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ হবে তা যে কারোর জানা নেই। এই যে অসীম সমুদ্র, এই সৃষ্টির অসীম সমুদ্রের কিছু বিন্দু বিন্দু অংশ আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরি সুরের মাধ্যমে। তার এক একটি রবীন্দ্রসঙ্গীত, সেই সঙ্গীত এক অসম্ভব পরিপূর্ণতায় আমাদেরকে স্নিগ্ধ করে তোলে। চলুন আজ এই আধ ঘন্টা জুড়ে আমরা তার সেসব সৃষ্টির মায়াজালে জড়িয়ে থাকি। প্রথম গানটি শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে।

বর্ষা, যা ছিল কবিগুরুর এক অন্যতম প্রিয় ঋতু। তার বিভিন্ন প্রকৃতি পর্যায়ের গানের মধ্যেই বারবার করে ফুটে উঠেছে এই বর্ষার অপরূপ রূপ। সত্যি তার সৃষ্টির জাদুতে বর্ষা যেন এক অনবদ্য রূপ নিয়েছে বারবার। আসলে তার যে প্রত্যেকটি গান, প্রত্যেকটি রচনা, সেই রচনায় স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ, এই যে পর্যায়গুলি, এই পর্যায়গুলোর যে অপূর্ব সম্মিলন তিনি ঘটিয়েছেন তা যে অনবদ্য। তার জন্যেই যে তিনি বিশ্বকবি, প্রাণের কবি, হৃদয়ের কবি। পরবর্তী গানটি শুনে নেবেন সুমিত্রা সেনের কণ্ঠে।

শুনে থাকি এবং সেই সমস্ত গান যা বছরের পর বছর সহস্র বছর ধরে আমাদের বাঙালিদের তথা বিশ্ববাসীর সাংস্কৃতিক তথা মনস্তাত্ত্বিক জীবনে গভীর প্রভাব বিস্তার করে চলেছে, এমনই রবীন্দ্রসঙ্গীত। আসলে তার যে ছোটবেলা, তার যে শৈশব, সেই শৈশবে যদি আমরা ফিরে তাকাই দেখব জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, সেখানে সঙ্গীত চর্চার এক ব্যাপক প্রচলন ছিল। রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য দাদারা নিয়মিত সঙ্গীত চর্চা করতেন। কিশোর বয়সে রবীন্দ্রনাথের এই যে সঙ্গীত শিক্ষা, তাতে সর্বাধিক প্রভাব বিস্তার করেছিলেন যিনি, তিনি হলেন নতুন দাদা অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মাত্র 11 বছর বয়সে তার লেখা গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, এই গানটি সম্ভবত তার প্রথম গান। এরপর 70টি বছর ধরে চলে নিয়মিত গান রচনা। গীতি কবিতা ছাড়াও বৈদিক স্তোত্র এবং বৌদ্ধ মন্ত্র বিদ্যাপতি গোবিন্দ দাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার বড়াল, সুকুমার রায়, হেমলতা দেবী কর্তৃক রচিত কয়েকটি গানে তিনি সুরারোপ করেছিলেন এবং তিনি নিজেও কিন্তু একজন সুগায়ক ছিলেন। বিভিন্ন সভা সমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশনও করেছেন। চলে যাই পরবর্তী গানে, পরবর্তী রবীন্দ্রসঙ্গীত শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ তা শুরু হয় 1937 সাল থেকে, এবং বাংলা চলচ্চিত্রে বারবার কিন্তু আমরা বিভিন্ন চলচ্চিত্রে তার এই যে সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনতে পাই। এই যে 1937 সাল, সেই বছর নিউ থিয়েটার্স প্রাইভেট লিমিটেড প্রযোজিত এবং প্রথমেশ বড়ুয়া পরিচালিত চলচ্চিত্রে, যার নাম ছিল মুক্তি, সেখানে প্রথম এই রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়। তারপর একে একে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকগণ তাদের ছবিতে সার্থকভাবে বিভিন্ন প্রেক্ষাপটে এই রবীন্দ্রসঙ্গীতকে ব্যবহার করেছেন, এবং প্রত্যেকটি চলচ্চিত্রের মধ্যেই

তখন সেসব রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি, উপলব্ধি করেছি, সত্যি তা এক অসাধারণ অনুভূতি জাগিয়েছে মনে। চলে যাই পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে। সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেনের দ্বৈত কণ্ঠে শুনবেন পরবর্তী গান।

কেবল গীতিকার সুরকার নন, তিনি সঙ্গীত স্রষ্টা। রবীন্দ্রসঙ্গীত কাব্য এবং সুরের এক মধুর মিলন। স্বরচিত অধিকাংশ গানেই তিনি সুরারোপ করেছেন। তার এই যে গান, এই তান বিস্তারের অপরিহার্যতা অস্বীকার করেই কিন্তু তিনি সঙ্গীত রচনা করেছেন। তার গানের যে বিস্তার, সেই বিস্তার ব্যতিরেকেই তিনি সুর শব্দকে ছাড়িয়ে এক বিশেষ ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। তার বিভিন্ন পর্যায়ের গান, যথা পূজা পর্যায়, প্রকৃতি পর্যায়, প্রেম পর্যায়, স্বদেশ পর্যায়, এই যে নানান ভাগে বিভক্ত তার রবীন্দ্রসঙ্গীত, প্রত্যেকটি ভাগকেই আমরা যেন সমানভাবে উপলব্ধি করি। যেমন এই যে প্রকৃতি এবং বর্ষামুখর প্রকৃতিতে তার যে এই প্রকৃতির ওপর গান, তার এক একটা গানের যে অপূর্ব মাধুর্য, তা যেন আমাদের বর্ষাকে আমরা যদি চোখে নাও দেখি, মনে মনেও কিন্তু তার এই গানের মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। এখানেই যে তার শ্রেষ্ঠতা। চলে যাই পরবর্তী গানে। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনবেন পরবর্তী রবীন্দ্রসঙ্গীত।

শ্যামল প্রাণের কীর্তনে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল প্রাণ।

0: এই গানটির মাধ্যমেই আজকের রবির কিরণে অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। পরিশেষে একথাই বলা, তিনি আমাদের জীবনের ধ্রুবতারা। সেই ধ্রুবতারাকে লক্ষ্য করেই যেন আমাদের জীবন এগিয়ে চলে, জীবনের প্রত্যেকটি পর্ব এগিয়ে চলে, তার গান তার সৃষ্টিকে সঙ্গে করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান, সাহিত্য বাসুর প্রান্তিক। স্বরচিত কবিতা এবং গল্প পাঠে থাকবেন শুভময় সরকার এবং শিপ্রা পাল। অনুষ্ঠানটির উপস্থাপনায় শঙ্খমিত্রা ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।
2: কথা সাহিত্যিক শুভময় সরকার। শুভময় সরকারের সাম্প্রতিকতম ব্যক্তিগত গদ্য সংকলন অ সাধু সঙ্গ সংগ্রহ করুন। ব্যক্তিগত অভিজ্ঞতার এই সংকলনটি সংগ্রহের জন্য যোগাযোগ করুন 8617333858। নম্বরটি আবারও বলছি 8617333858। কথা সাহিত্যিক শুভময় সরকার। কবি শিপ্রা পাল। কবি শিপ্রা পালের প্রথম কাব্যগ্রন্থ স্নানের ঘরে নিভৃত উচ্চারণ, দ্বিতীয় কাব্যগ্রন্থ দহন বেলা, আরও একটি কাব্যগ্রন্থ স্বদেশ কথা। এই তিনটে বই সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন 8101259719। নম্বরটি আবারও বলছি 8101259719। কবি শিপ্রা পাল।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সাহিত্যের আসর প্রান্তিক।

0: প্রান্তিকের আজকের এই পর্বে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ কিছু নির্বাচিত কবিতা এবং গল্প নিয়ে আমাদের আসরে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গল্পকার সাহিত্যিক শুভময় সরকার এবং কবি শিপ্রা পাল। শুভময়দা, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার, ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা বন্ধুদের। নমস্কার
0: শিপ্রাদি, আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
2: ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের, আমার আন্তরিক শুভেচ্ছা।
0: শুভময়দা, আপনার আসন্ন প্রকাশিত বইটিকে ব্যক্তিগত গদ্য সংকলন বলার কারণ কি?
1: এ প্রশ্নের উত্তরটা শুরুতেই দিয়ে দেওয়া ভালো। আসলে আমার এই বইয়ের নাম ব্যক্তিগত গদ্য সংকলন, এর শিরোনাম হচ্ছে অসাধুসঙ্গ, এবং এই যে সংকলনটি এর নাই অ এবং সাধুসঙ্গের মাঝখানে একটা ছোট্ট স্পেস আছে, অসাধু নয়। অর্থাৎ অসাধু বলতে আমরা যেটা ডিসঅনেস্ট বুঝি, ঠিক সেটা নয়, অসাধুসঙ্গ। সাধু বলতে না আমাদের যে অ্যাপারেন্ট কনসেপশনটা আছে, অর্থাৎ ধারণাটা যে তাদের পোশাক, তাদের আঙ্গিক, তাদের সামগ্রিকভাবে জীবনযাত্রা, এই সব কিছুই না একটা অন্যরকম ভাবনা আমাদের ভেতর তৈরি হয়েই আছে। কিন্তু আমি বলছি আমাদের প্রাত্যহিক জীবনে চলবার পথে এমন অনেক সাংসারিক মানুষ যারা সেই অর্থে সাধু নন, কিন্তু তাদের সঙ্গ না আমাকে জীবনে কোনো না কোনোভাবে আমার জীবন দর্শনটাকে প্রভাবিত করেছে, কখনো কখনো পাল্টে দিয়েছে। আজকে এই মাঝ বয়সের কথকতায় এসে আমি অনুভব করি যে সেই সমস্ত মানুষগুলো আমার আসলে অসাধুসঙ্গ, মানে আক্ষরিকতে তারা সাধু নন, মানে ধরাচুড়ো পরা যে সন্ন্যাসী যে ব্যাপারটা সেটা নয়, কিন্তু আসলে এরা দার্শনিক, সেই অর্থে সাধুসঙ্গ। এবং ব্যক্তিগত গদ্য বলছি কারণ ব্যক্তিগত অনুভূতি, প্রতিদিন আমার জীবনে সেই ছোট থেকে কিছু মানুষ যাদের ভিতর কেউ খুব নিবিড় বন্ধু যেমন আছেন, তেমনি একেবারে অচেনা অজানা মানুষ যাদেরকে আমি হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টার তার সঙ্গে সংস্পর্শে এসেছিলাম, কিন্তু ওই সময়টুকু এত গুরুত্বপূর্ণ আমাকে বদলে দিয়েছে, তাই ব্যক্তিগত গদ্য সংকলন।
0: আচ্ছা, পুরো বোঝা গেল। ব্যক্তিগত জীবনে তো আপনি বহু বিখ্যাত সাহিত্যিক কবি সান্নিধ্যে এসেছেন, তো আপনার সাহিত্য জীবনে তাঁদের কোনো প্রভাব কি পড়েছে আপনার লেখায়?
1: হ্যাঁ, মানে এমন একটা প্রাসঙ্গিক প্রশ্ন আমাকে একটা প্রাণিত করলো। আমি খুব ভাগ্যবান যে আমি খুবই বিখ্যাত কিছু মানুষের সংস্পর্শে এসেছি। তাদের মধ্যে যেমন আছেন সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের মধ্যে আছেন অমিতাভ দাশগুপ্ত, নবারুণ ভট্টাচার্য, কে নেই, স্বপ্নময় চক্রবর্তীর কারণ করে অনেকেই, ভগীরথ মিশ্র, এই সমস্ত মানুষগুলো তো খুব স্বাভাবিকভাবেই আমাকে প্রভাবিত করবেন তাদের জীবন দর্শন দিয়ে। আমি বলছি না যে তাদের লেখা আমাকে প্রভাবিত করেছে, বরং বলবো যে তাদের লেখা তো আসলে তাদের জীবন দর্শনের একটা ছাপ সেখানে আছে।
0: অবশ্যই লেখা মানে তো মানুষের সেটা নিজের বোধ জীবন দর্শন থেকে উঠে আসে
1: একদম, এবং আমি বলবো যে অনুকরণ নয়, অনুসরণও হয়তো ঠিক নয়, কিন্তু আমার ভেতর যে একটা নিজস্বতা, জীবন ভাবনা, জীবনকে দেখার, চারপাশটাকে দেখার যে চোখটা তৈরি হচ্ছে না, এই চোখটা তারা তৈরি হতে সাহায্য করেছেন, তারা
0: সেটাই লিখিয়ে নিয়েছে আপনাকে।
1: হ্যাঁ, আমি প্রাণিত হয়েছি যেটাকে বলা যায়।
0: আচ্ছা, আমরা একটা গল্প শুনে নিই আপনার লেখা একটা গল্প।
1: আমি সীমিত সময়ে খুব ছোট্ট একটা গল্প বলছি।
0: একদম,
1: গল্পের নাম আসলে কিছুই ঘটে না। অরুণিমা সান্যাল এভাবেই বলতে ভালোবাসেন, প্রাথমিকভাবে কিছুটা বোল্ড মনে হলেও ধীরে ধীরে সয়ে যায়, তারপর অভ্যেস হয়ে যান তিনি, আর সেই অভ্যেসে রয়ে যায় এক প্রতীক্ষা, কিছু একটা ঘটার প্রতীক্ষা। প্রথম আমি যখন তাকে দেখি, বলা ভালো যেদিন প্রথম দেখি, কালো আর লাল কম্বিনেশনে শিফনের শাড়িতে তিনি বেশ নড়েচড়ে বসেছিলাম, শাড়ি পরার স্টাইলে শারীরিক ঔদ্ধত্য প্রকট, এবং সেই উদাসীন ঔদ্ধত্য আরও রহস্যময় লেগেছিল পেন্সিল হিলের নিখুঁত পদক্ষেপে। আমি ভেতরে ভেতরে একটা প্রতিরোধ গড়ে তুলছিলাম আর অনুভব করছিলাম বেশিদিন ধরে রাখা যাবে না সে দেওয়াল। চৈত্রের দুপুর সেদিন খসখসে চারপাশ, ডিপার্টমেন্টের জানালা দিয়ে উদাসী বাতাস, সে বাতাসে তখন নেশা লাগে, ডায়াসে দাঁড়িয়ে আমাদের চঞ্চল চোখ দেখেই সম্ভবত ঠোঁটের কোণে সামান্য কৌতুক টেনে তিনি বললেন, Am I looking pretty? Oh, rather bold. উত্তর ছিল না কারো মুখেই, আর শোনার আগ্রহ বিন্দুমাত্র ছিল না তাঁর। এরপর ভনিতা না করেই বলেছিলেন, Well, today let me start my discussion on waiting for Godot. তারপর ডান হাত কিছুটা তুলে

0: বোর্ডে লিখলেন ওয়েটিং ফর গোডো, পাশে ব্র্যাকেটে স্যামুয়েল বেকেট, আর দুটো অ্যারো চিহ্ন দিয়ে লিখলেন ভ্লাদিমির ডিডি এবং এক্সট্রাগন গোগো। এবার আমাদের দিকে আবার সেই কৌতুকমাকা হাসি ঝুলিয়ে, এক্সিস্টেন্সিয়ালিজম, হ্যাভ ইউ এনি আইডিয়া? হ্যাঁ, শুরুর দিন থেকে আজ অবধি একই রকম রয়ে গেলেন তিনি, অরুণিমা সান্যাল। মাঝে অন্তত 20 বছর বয়স বেড়েছে, কিন্তু সেটা নেহাতি নিউমেরিক্যালি ট্রু, আর ওর ঠোঁটের কোনায় সেই একই রকমের হাসি আর নিউমেরিক্যালি ট্রু শুনে এই এতদিন পর মনে হলো নতুন করে আবার প্রতিরোধটা গড়ে তোলা জরুরি, এবং সফলতার সম্ভাবনা পায় শূন্য জেনেই। অরুণিমা আজও সেই একই ভঙ্গিমায় ডান হাত তুললেন, কোমরের ভাঁজ সামান্য বেড়েছে, চায়ের কাপ ঠোঁটের কাছে এনে আবার সেই কৌতুকমাখা হাসিতে বললেন, এখন তো নিজেও ক্লাসে পড়াচ্ছ, চঞ্চলতা কমেনি দেখছি, একই রকম ছটপটে। আমি লজ্জা পাই, চোখ নামাই, পাল্টাননি অরুণিমা, এবং আজও অনেকদিন পর একই অনুভূতি, কিছু একটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত ঘটবেই, ঘটতেই পারে। বহু কষ্টে নম্বর জোগাড় করায় যোগাযোগ করা সময় চেয়েছিলাম, প্রথমটায় মনে করতে সামান্য কয়েক মুহূর্ত, তারপর সে একই কেতায় ওয়েটিং ইউ, ওয়েটিং উইথ এ কাপ অফ টি, হাতে কিছুটা সময় নিয়ে এসো। আমার মনে আবার সেই চৈত্রের খসখস, উদাসী বাতাস, শিফন আর ধনেখালির ছবি, আজ মুগ্ধতা নিয়ে শুনছি বেশি বলছি কম। বেশ কটি বইয়ের আলমারিকে পশ্চাৎভূমিতে রেখে আড্ডার মাঝেই শান্ত আভিজাত্যে পরিষ্কার বাংলায় বলে উঠলেন, আসলে তো এক অপেক্ষাই বুঝলে, আর এই অপেক্ষাতেই একটা জীবন, একটা গোটা জীবন, এই অপেক্ষাটাই আসলে বেঁচে থাকা, আমাদের বেঁচে বর্তে থাকা। 20 বছরের পর আজ আমি অনুভব করি আসলে কিছুই ঘটে না, সত্যি সত্যি ঘটার কিছু নেই, যা থাকে তা শুধুই সম্ভাবনা আর অপেক্ষা, অনন্ত অপেক্ষা, ওয়েটিং ফর।
1: বাহ, অসাধারণ একটা গল্প আমরা শুনলাম, কিন্তু এই গল্পের মধ্যে কোথায় যেন একটা দর্শন কাজ করছে, সে বিষয়ে যদি একটু বলেন আমাদের।
0: একেবারেই সঠিক ধরেছেন যে একটা দর্শন কাজ করছে। আসলে না, দর্শন ছাড়া যেখানে কোনো ফিলোসফিক্যাল ফ্লাইট নেই, দার্শনিক উড়ান নেই, সেই সাহিত্য বা সেই শিল্পের সেই জায়গাটাকে না আমি খুব একটা মান্যতা দিতে রাজি নই ব্যক্তিগতভাবে। দর্শন একটা থাকতে হবে, সেটা ছবি হোক কিংবা সাহিত্য হোক, নাটক হোক, ফিল্ম হোক, যাই হোক। তো এই গল্পের নাম হচ্ছে আসলে কিছুই ঘটে না। সত্যি কি আমাদের জীবনে কিছু ঘটে? প্রভাব একটা আছে। যেমন আমার খুব প্রিয় একটা বইয়ের কথা বলি, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো, যেখানে দুটো চরিত্রকে আমরা দেখছি যে তারা অপেক্ষা করে আছে যে গোডোট আসবে, মানে গোডো আসবে, আসবে কাল, আসবে পরশু, আসবে, তারা জীবনভর অপেক্ষা করে থাকছে। তুমি খেয়াল করে দেখবে, আমরা না সারা জীবন ধরে একটা অপেক্ষাতে রয়ে যাই যে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, এবং শেষ পর্যন্ত খুব যদি একটু দার্শনিকভাবে ভাবতে যাই, জীবনের শেষ দিনে হয়তো এসে মনে হবে আসলে তো কিছুই ঘটলো না, আসলে কিছু ঘটে না। এই যে ঘটবে ঘটবে যে ব্যাপারটা না, এটাই হচ্ছে আমাদের জীবনের একটা, সেই সুকুমার রায়ের মতন আর কি, সামনে একটা কিছু ঝোলানো, আমরা ছুটে যাচ্ছি, একটা কিছু ঘটবে।
1: খুব সুন্দর ব্যাখ্যা করলেন আপনি। আর এই ওয়েটিং ফর গোডো দিয়েই বলছি যে অনুবাদ সাহিত্য তো এখন খুব জনপ্রিয়, তাহলে কি বলা যায় যে বাংলা সাহিত্য বিশ্বে দরবারে একটু অন্যভাবে জায়গা করে নিতে পারছে বর্তমান কালে?
0: আমি না এই বর্তমান কালে বলছি না, আমি বলছি যে রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করেছেন বাংলা ভাষায়, সুতরাং আন্তর্জাতিকতার দরজায় তো আমরা অনেক আগেই করাঘাত করেছি, শুধু করাঘাত করিনি, আমরা আমাদের পাকাপাকি জায়গা করে নিয়েছি। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে যান্ত্রিক যে আকাশচুম্বী যে টেকনোলজির যে উত্থান, এই উত্থান তো আমাদেরকে অনেক সাহায্য করছে নিঃসন্দেহে, তাই নয় কি? ভাবা যায় যে বিভূতিভূষণের পথের পাঁচালী আমি মনে করি নোবেল পাওয়ার যোগ্য। এই কথাটা শুধু আমার কথা নয়, এটা কিন্তু অনেকেই বলেছেন, বা শুধু বিভূতিভূষণ কেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়, এরা নোবেল পাওয়ার যোগ্য, কারণ নোবেল পুরস্কৃত অনেক উপন্যাস আমি বা আমরা সবাই পড়েছি, তাই তো? কিন্তু কেন হয়নি? কারণ তার জন্য অনুবাদ, সঠিক অনুবাদ দরকার। নিশ্চিন্দিপুর গ্রামের এক প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি, এই যে বঙ্গজীবনের যে ইন্দির ঠাকুরনের যে বর্ণনা, অপুদুর্গার ট্রেন দেখতে যাওয়া, এটা না অনুবাদ করাটাও খুব চাপের,
1: সেই
0: অনুভূতিটাকে কতটা আনা যায়। জীবনানন্দ দাশের কবিতার আক্ষরিক অনুবাদ হয়তো সম্ভব, কিন্তু অনুবাদ, সেই অর্থে কি অনুবাদ দিয়ে ছোঁয়া সম্ভব? তবু এটা বলি যে আজকে অনুবাদের জায়গাটা তো অনেক প্রসারিত, ভারতবর্ষে নানান সংস্থা এই অনুবাদের কাজগুলো করছে, অনলাইনে হচ্ছে, পৃথিবী এখন জানলা খুলে গেছে, দরজা জানলা সব খুলে গেছে, হাওয়া ঢুকছে আমাদের দিকে, আমরাও আমাদের হাওয়াকে, আমাদের ভাবনাকে ছড়িয়ে দিতে পারছি, ভেন্টিলেশন খুব ভালো হচ্ছে, সুতরাং

0: জরুরি, কাজও হচ্ছে।
1: তাহলে প্রযুক্তিগত দিকেই যাই এবার একটু। এই যে এআই দিয়ে গল্প লেখা এখন হচ্ছে দেখছি আমরা, এআই কি কখনো পারবে এই মানুষের সাহিত্যে জায়গাটা নিতে পারবে?
0: এ প্রসঙ্গে বলি, কিছুদিন আগে একটা লিটারেরি ফেস্টে আমার বলার বিষয় ছিল যে এআই কি আমাদের থ্রেট। আমি মনে করি না এআই আমাদের থ্রেট। যখন কম্পিউটার এসেছিল তখন আমাদের গেল গেল রব উঠেছিল, আজকে আমি কম্পিউটার ছাড়া, আজকে আমি অনলাইন ছাড়া, আজকে আমি ভাবতে পারছি কিছু পারছি না। সুতরাং আমি না একটু অন্যভাবে ভাবতে ভালোবাসি। যেমন গুগল কি আমাদেরকে খুব থ্রেট করছে? আই ডোন্ট থিঙ্ক সো, আমার কিন্তু সেটা মনে হয় না। বরং আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বই ঘাটতে হচ্ছে না, খুব দ্রুত আমি রাস্তায় যেতে যেতে গুগল ঘেটে দেখে নিতে পারছি ইনফরমেশন, এবার আমি আমার মতন করে কাজটা করব। এআই এর সাহায্য নেওয়া যেতে পারে, এআই তো আমাকে অনুভূতির জায়গাটা তৈরি করতে পারবে না। এটা একটা দিক, কিন্তু আরেকটা দিক আছে, যারা অন্ধের মতন এআই থেকে কপি পেস্ট করবেন তারা টিকবে না। সুতরাং এটা থ্রেট নয়, তারা টিকবে না, ধরা পড়ে যাচ্ছে তারা।
1: আর একটা কথা যেটা খুব শোনা যায় এখন, ইবুক, এই ইবুক এবং কাগজের যে বই সেটা পড়ার অভিজ্ঞতা আপনার কাছে কেমন?
0: আমি যে জেনারেশনটাকে বিলং করছি, এই মাঝ বয়সে সে ছোট বয়সে আমাদের বিভিন্ন পত্র পত্রিকা পুজো সংখ্যার যে কাগজের গন্ধগুলো না আমাদের লেগে আছে। আমাদের সবার পরবর্তী যে প্রজন্ম তারা এভাবেই অভ্যস্ত হচ্ছে, তারা কিনলে, তারা অনলাইনে পড়াশোনা করছে। আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে ঠিক সেই যে হাতে নেড়ে চেড়ে দেখা, এটা রক্ত মাংসের কোথাও একটা ব্যাপার থাকে, সেটা না হলে হয় না। কিন্তু আগামী দিন তো ডিজিটাল, সুতরাং হোক না, অসুবিধে কোথায়, মানুষ পড়ছে কিনা সেটাই শেষ কথা।
1: একেবারেই আধুনিকতাকে সাথে নিয়েই
0: চলতে হবে, ভীষণভাবে।
1: আচ্ছা, আপনি তো মূলত গল্পকার, কিন্তু বছরখানিক আগে আপনার একটি কবিতার বই ভীষণভাবে পাঠক প্রিয় হয়েছিল, তো গল্প লিখতে লিখতে এই যে কবিতার লেখার যে ইচ্ছেটা, এটা কেন হলো, বিশেষ কোনো কারণ আছে কি?
0: গল্প লিখতে লিখতে কবিতা লেখার ইচ্ছে নয়, ব্যাপারটা একটু উল্টো। আমার ছাত্রজীবনে আমরা কবিতা দিয়েই শুরু করেছিলাম, আমরা অনেক বন্ধুরা একসঙ্গে, আমরা কবিতা আন্দোলন করেছি,
1: কিন্তু কবিতা আমরা সেভাবে পাইনি আপনার কাছে।
0: হ্যাঁ, মানে এই মুহূর্তে যারা আমার কাছাকাছি পরিচিত মানুষজন তারা হয়তো সেভাবে, কিন্তু যারা আমার আগের বন্ধু বা যারা পাঠক তারা জানেন আমরা কবিতা দিয়েই শুরু করেছি। কিন্তু একটা সময়ের পর এসে আমি ব্যক্তিগত অনুভব করলাম, আমার মনের ভাবনাগুলো আমি কবিতায় সেভাবে হয়তো প্রকাশ করতে পারছি না যতটা আমি স্বচ্ছন্দে কথাগুলো বলতে পারছি, আমার মনের ভাবনাগুলোকে, দর্শনটাকে, সেটা গদ্যে সম্ভব, তাই গদ্যটা বেশি লিখেছি। আমি এ প্রসঙ্গে একটা ছোট্ট কবিতা পড়ি।
1: একেবারে সেটাই আমি বলতে চাইছিলাম।
0: আমি বেশ কিছু কাল আগে না শব্দ সিরিজের কিছু কবিতা লিখেছিলাম, তার একটা ছোট্ট কবিতা পড়ি।
1: নিশ্চয়।
0: এই কবিতার নাম শব্দ সকাল। আরো এক শব্দ সকাল, আরো এক কথা যাপনের ভোর, আরো কোনো মুখ ও বধির রাত্রি যাপন, শেষ হলে গড়ে ওঠে যাপন ধারাপাত। তুমিও মেরুবাসী হবে জানলে, হিসেবি হতাম বর্ণমালা নিয়ে, আমাদের সব যাপন চিত্রের ছবি গুছিয়ে আরো কোনো কুরুক্ষেত্রে যেতাম। সব কথা এখনো বলা হয়নি অন্ধকারকে, সব যাপন এখনো সমাপ্ত নয়, তবু কোনো শব্দ ভরে অন্ধকার চলে গেলে গড়ে ওঠে আমাদের কথা সকাল।
1: একজন গল্পকারের কাছ থেকে আমরা অসাধারণ একটা কবিতা শুনলাম, আশা করি শ্রোতা বন্ধুদেরও ভীষণ ভালো লাগলো। এবার একটা অন্য প্রশ্ন করছি আপনাকে, এই যে আপনি আপনার আসন্ন প্রকাশিত বইটি নিয়ে যখন বলছিলেন তখন নবারুণ ভট্টাচার্যের কথা আপনি বললেন, নবারুণ ভট্টাচার্যের যে ফেতারু, তারা কি আপনার এই গল্পে অসাধু সঙ্গে কোথাও স্থান পেয়েছে, বা সেসব চরিত্র কি আমরা এখানে দেখতে পাই পাবো?
0: এ প্রসঙ্গে না আমি আমার যে এই অসাধু সঙ্গ গদ্য সংকলনটি যেটা নিয়ে একটু কথা হলো, তার একটা ছোট্ট অংশ পড়ি। তাহলে ফেতারু যে এরাই সব ফেতারু, কিন্তু ফেতারু কারা? যারা আজকে শ্রোতা তারাও তো হয়তো এই জায়গাটাকে একটু তাদেরও ভাবতে হবে, যে মানে তারা তাদেরও সুবিধা হবে যে ফেতারু আছেন, ফেতারু চিনতে সুবিধা। ফেতারু তো একটা শব্দ মাত্র। আমি একটা ছোট্ট অংশ পড়ি,
1: নিশ্চয়ই
0: এ বইয়ের প্রাককথন, তার একটা ছোট্ট অংশ। নবরুণদার মানে নবরুণ ভট্টাচার্যের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা এতটাই নিবিড় ছিল যে তার অনেক ব্যক্তিগত পরিসরে আমি কিন্তু তার বাড়িতে ঢুকে গেছি। ভাষাবন্ধনের অফিস তখন বিজয়গড় কলেজের কাছে। প্রচুর আড্ডার পর বেরিয়ে আসার সময় নবরুণদা বললেন, চল তোকে এগিয়ে দিই। পড়ন্ত দুপুরে তখন বিকেলের ছায়া নামছে, খানিক পর কলকাতার যান্ত্রিক আকাশে সন্ধে নামবে। হাতে সেই নিজস্ব স্টাইলে ধরা সিগারেট, চশমার পেছনে দুটো উজ্জ্বল চোখ। আমরা হাঁটতে থাকলাম বেশ কিছু কাল ধরে, মাথার ভেতর ঘুরপাক খাওয়া প্রশ্নটা সুযোগ পেয়ে করে ফেললাম। আচ্ছা নবরুণদা, ফেতারু কারা, কাদের সিম্বলাইজ করেছেন? আমার প্রশ্ন শুনেই তার নিজস্ব অননুকরণীয় স্টাইলে বলা শুরু করলেন, দেখ আমাদের চারপাশেই ফেতারুরা আছে, আমাদের চোখে পড়ে না। ধর টালিগঞ্জ এলাকায় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,

0: অ্যাক্সিডেন্ট হলো কিংবা কোথাও আগুন লাগলো, খেয়াল করে দেখবি পিলপিল করে বহু মানুষ ছুটে আসে, উদ্ধারে হাত লাগায়, আবার সব থিতু হয়ে গেলে কোথায় সব হাওয়া হয়ে যায়, পিলপিল করে আসে, চলেও যায়। এটা তোর এলাকাতেও হয়, সর্বত্র হয়। এই মানুষগুলোকে তুই আইডেন্টিফাই করতে পারবি না, এরা কোথা থেকে আসে, ফের হারিয়ে যায়। কেউ হয়তো কোনো বস্তিতে থাকে, কেউ ফ্লাইওভারের নিচে, কেউ বা শ্মশানে। এরাই ফেতারু, এরাই মিশে থাকে ভিড়ে। এসব কথা হতে হতে আরও খানিকটা পথ এগিয়ে দিয়ে ফিরে গেলেন নবরুন্দা। আমিও আমার পথে কলকাতার নাগরিক ভিড়ে মিশে গেলাম। আমি একটা ছোট্ট অংশ পড়লাম। আসলে এই যে মানুষগুলোকে চেনা, আমাদের প্রাত্যহিক জীবনে অসংখ্য ফেতারু ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু আমাদেরকে ভাবনার সুযোগ করে দিচ্ছে। এই এরাই ফেতারু, এরাই কিন্তু ভাবনার ভিতর নতুন করে ঢুকে পড়ে আমাদের,
1: একদম
0: এরা আইডেন্টিফাইড নয়।
1: অচিন্ত কুমার সেনগুপ্তর ছন্ন ছাড়া কবিতাটার কথাও মনে পড়ে গেল।
0: একদম একদম একদম, মানে কতদিন আগে তিনি লিখে গেছিলেন, নবরুন্দ অনেক পরে, তাই তো? কিন্তু ওই সেই ফেতারুদের কথাই ছন্ন ছাড়াতে কিন্তু আছে, সেই মানুষগুলো দাঁড়িয়ে থাকে ওখানে।
1: শেষ একটা প্রশ্ন আপনার কাছে করছি, যে আপনি তো ওই কিনলে স্টোরি টেল এগুলোকে আপনি মান্যতা দিচ্ছেন, মানে আধুনিকতাকে নিয়েই আমাদের চলতে হবে, তাহলে 10 বছর পর কাগজের বই থাকবে তো, নাকি সবই ডিজিটাল লাইব্রেরি হয়ে যাবে?
0: থিম পুজো যেরকম হচ্ছে, আবার সেই পুরনো সাবেকি পুজো কি হচ্ছে না? তাহলে কাগজের বইও থাকবে, অনলাইন বইও থাকবে। কাগজের বই রক্ত মাংসকে তো আমি কখনোই অ্যাভয়েড করতে পারবো না, এবং আমার প্রাত্যহিক জীবনে যেরকম রক্ত মাংসের একটা জীবন থাকে, আমার তো ডিজিটালও একটা ব্যাপার থাকে, তাই না? এ প্রসঙ্গে সুনীল গাঙ্গুলির একটা লাইন বলেই না হয় আমার এই প্রশ্নের উত্তর শেষ করি।
1: একদম
0: নীরা, তার একটা লাইন, কাল বাসস্টপে 3 মিনিট, অথচ কাল স্বপ্নে বহুক্ষণ, তাই তো? তেমনি আমাদের প্রাত্যহিক জীবনের দেখা সাক্ষাৎ কথাবার্তা দৈনন্দিনতাটা পরিমাণে হয়তো সময়টা একটু কমেছে ব্যস্ততায়, কিন্তু সেটার একটা লঙ্গিং চলে ডিজিটালি। আমাদের ডিজিটালি আছে বলেই তো আমরা পরস্পর সঙ্গে যোগাযোগ করে নিতে পারছি, মন্দ কি চলুক।
1: বাহ, অসাধারণ, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন, আশা করি শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লাগলো। এবার আমরা চলে যাব শিপ্রাদির কাছে। আপনার কাছে জানতে চাইব, এই যে লেখালেখির জগতে আপনার প্রবেশ, সেটা কবে থেকে?
2: সেটা অনেক ছোটবেলা থেকে, স্কুল থেকেই আমি লেখালেখি করি। আমার পড়াশোনা করতে করতেই আমার লেখার আগ্রহটা সেই সময় হয়েছিল, তখন থেকেই আমি কবিতা লিখতাম।
1: আচ্ছা, কবিতাই তো মানে আপনি লেখেন এখনো, মানে স্বচ্ছন্দ কোনটাতে? কারণ আমরা কিছু ছোট গল্পও পাই বিভিন্ন পত্রপত্রিকায় আপনার, কিন্তু কবিতাটাই বেশি দেখতে পাই।
2: কবিতাটা আগে ভীষণ লেখার আমার একটা আগ্রহ ছিল এবং আসতো, একটা স্বল্প পরিসরে কবিতাতে সবকিছু ব্যক্ত করা যায় না। তা আমার মনে হচ্ছে যে আমি একটু গল্পের দিকে ঝুঁকলে আমার মনে হয় ভালো, সেটা আমি আরো বিস্তারিতভাবে সেটাকে প্রকাশ করতে পারি,
1: মানে অব্যক্ত অনেক কিছু রয়ে যায়। আপনার লেখা প্রথম যে বইটি সেটার নাম কি?
2: প্রথম কাব্যগ্রন্থ যেটি, সেটির নাম স্নানের ঘরে নিভৃত উচ্চারণ।
1: বাহ, এই বইটির যে নাম স্নানের ঘরে নিভৃত উচ্চারণ, কোথায় যেন সেই বুদ্ধদেব গুহর ওই উপন্যাসটা আমাদের মনে করিয়ে দেয়, চান ঘরে গান। কোনোভাবে কি সেই নামকরণের ক্ষেত্রে ওখান থেকেই অনুপ্রাণিত হয়?
2: এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক আমার যাপনের উপরে এটা লেখা, এবং এটার উপরে একটি লেখা আমার কবিতা আছে, সেটা পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন।
1: একেবারেই আমরা শুনে নেব, এবং শ্রোতা বন্ধুরাও অপেক্ষায় রয়েছে, আমরা এই বই থেকে কিছু কবিতা শুনতে চাইবো আপনার কাছে।
2: কবিতার নাম স্নানের ঘরে নিভৃত উচ্চারণ। একটা মৃত্যু ছুঁয়ে দেয় কিছু নৈঃশব্দ কিছু যন্ত্রণাকে, ছুতে ছুতে পরস্পরের অনেক প্রশ্ন বাধা এসে দাঁড়ায়, হয়তো কিছু ভাঙা যায়, কিছুটা মেনে নিতে হয়, অযুক্তির খাঁজে আটকে উত্তর না মেলা কথায়, রাতের গভীরতায় বিশ্বাসভঙ্গের ছাদ ভিজে চুপসে যায়, কখনো উদাস আকাশে ভালো লাগাগুলো লেগে থাকে, দরজায় খিল দেয়া ভালোবাসা মিথ্যে হতে হতে, অবশেষে তলানিটুকুও মৃত কোষে পরিণত এক ফসল। মৃত্যু, সে তো মৃত্যুর আগে বহুবার বহুভাবে হাত বাড়ায়, কত কিছু হারায় আবার অনেক কিছু

0: শেষ হয়, শব্দ মোছা যায় না। ভাঙা কাচে বিকৃত মুখগুলো এক এক সময় কলঙ্কের আঁচড় কাটে নীরব যাপনে। পৌর সূর্য নেতিয়ে পড়ে লোকালয় থেকে বনাঞ্চলে, স্নানের ঘরে নোনা জল মেশে কোনো রাতদুপুরে নিভৃত উচ্চারণে। আরেকটি কবিতা পড়ছি, কবিতার নাম খামারবাড়ির গাছটি। ক্রমশ খামারবাড়ির সেই গাছটি হেলে যাচ্ছে পূব থেকে পশ্চিমে। মহিরুহ শুনতে পায় কিছু কোলাহলের বসন্ত, যা একদিন ওই তরুটির গায়ে লেগেছিল। বৈঠকি আড্ডায় তুমুল ঝড়ে কফি ঠোঁটের প্রতিটি চুমুকে শীতেরা এসে বসত, চুরুটের আগুনে ছাই চাপা সময়। জম্পেশ মহলের কোণে গ্রামোফোনে সেতারের সুর, বৃষ্টির ক্যানভাস থেকে বেরোনো মোমে পোড়া স্মৃতি, জলজল করা দুটো মণি, পিট চাপড়ানো বন্ধুর রাত, চিবুক ছুঁয়ে জলপাই রঙের নির্জনতা, যে যার মতো সঙ্গী খুঁজে নেয় অন্যত্র। ক্রমশ নুয়ে যায়, ক্রমশ চুপ হয়ে পড়ে।
1: অপূর্ব দুটো কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো আমাদের। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই দুটো কবিতার মধ্যেই কোথায় একটা বিরহ একাকিত্বের সুর কিন্তু আমরা শুনতে পেলাম, সেটা কি ব্যক্তিগত জীবনে উপলব্ধি করে লেখা?
2: শুধু ব্যক্তিগত বললে ঠিক হবে না, আসলে আমার যাপনটা একা থাকা, একার একটা ব্যাপার আছে, একা একটা সাধনার ব্যাপার। তো সেই জায়গা থেকে প্রকৃতি এবং একাকিত্ব আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। এটাকে আমি ঠিক দুঃখের হিসেবে আমি গ্রহণ করিনি, এটার মধ্যে আমার একটা আনন্দ আছে। আমি চারিদিকে নিজেকে ছড়িয়ে দিতে ভালোবাসি, সেই জায়গা থেকে এই লেখাগুলো উঠে এসেছে, প্রকৃতি থেকে এসছে, যাপন থেকে, পারিপার্শ্বিক সব কিছু থেকেই উঠে আসায় লেখা।
1: আসলে কবিতা তো যাপনেরই কথা বলে, জীবন থেকেই উঠে আসে। আর আমরা বিভিন্ন পত্র পত্রিকায় অনেক গল্পও আপনার আমরা পড়েছি, তো সেই কোনো গল্প যদি একটু শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি পাঠ করে শোনান।
2: গল্পের নাম বন্ধু। বন্ধু অভিষেক প্রতিদিন দীপ্তর বাড়িতে এলেও শনিবারে আসতে পারে না ফেলোশিপের কারণে। দুপুরুষ ধরে খ্রিস্টান হওয়া অভিষেক চলে যায় প্রচারের অভিপ্রায়ে সাঁওতাল বস্তিতে। স্বল্পভাষী কিন্তু ক্ষেত্রবিশেষে বাগ্মী অভিষেক ভীষণ দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা আজকাল আর্থিক সুযোগ সুবিধা পেয়ে কিছুটা স্বচ্ছলতার মুখ দেখেছে। দীপ্তর স্কুল জীবনের বন্ধু অভিষেক কর্মপটু বলে দীপ্তর মা অভিষেককে শুধু স্নেহই করেন না, বেশ খানিকটা নির্ভরও করেন। ক্রমশ জয় করে নেয়া অভিষেককে কিছু না দিয়ে দীপ্তর মা শকুন্তলা খান না। অনেকটা প্রশ্রয়, অনেকটা বিশ্বাসের জায়গা করে নেওয়া অভিষেক বলতে গেলে দীপ্তর পরিবারের একজন ফ্যামিলি মেম্বার হিসেবে এখন পরিগণিত হয়। কথায় কথায় শকুন্তলা দেবী জানতে পারেন, কখনো অভিষেকের জন্মদিন পালন করা তো দূরে থাক, ওকে কেউ একবাটি পায়েস পরিবেশন করেননি। তা শুনে ভারাক্রান্ত শকুন্তলা নিজের হাতে খুব যত্ন করে নানা পদ রান্না করে সাথে দামি কোম্পানির জামা এনে অভিষেককে খাইয়ে ও উপহার দিয়ে তৃপ্ত বোধ করেন। যা হোক, দিনের পর দিন এরকম নানান ঘটনায় জড়িয়ে দরিদ্র সেবায় শুধু সুযোগটি নয়, অভিষেককে পূর্বজন্মের একজন মিত্র বলে শকুন্তলা ভাবতে থাকেন। পিএইচডি করা অভিষেক যখন হন্য হয়ে ঘুরছে চাকরির জন্যে, তখন দীপ্ত বন্ধুকে বলে, ভাই আমাদের গ্যারেজে তুই বরং আপাতত কোচিং সেন্টার খোল, যেমনি বলা তেমনি কাজ। দিনে দিনে স্টুডেন্টের সংখ্যা বাড়তে থাকে আর তার সাথে শকুন্তলা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। এবার ঘটল আসল।

0: ঘটনাটি। বিশাল এক চাকরি পেয়ে গেল অভিষেক, আর তারপর এতদিনের স্নেহ ভালোবাসা বিশ্বাস সব কিছুই মুহূর্তে যেন উবে গেল। ঠুনকো কাচের চুড়ির মতো সম্পর্ক পড়ে রইল নিচে, আর ভাঙা টুকরোগুলো বিঁধতে লাগল শকুন্তলার সর্বশরীরে। ওদিকে দীপ্ত হৃদয় থেকে সরিয়ে দিলেও তেলে পোড়া বন্ধু নামক শব্দটিকে।
1: অসাধারণ একটা গল্প আমরা শুনলাম। আচ্ছা, এই যে গল্পটার মধ্যে আমরা একটা চরিত্র, যে প্রধান চরিত্র অভিষেক, সে কি শুধুই আপনার কল্পনা প্রসূত নাকি বাস্তবেরও ছোঁয়া রয়েছে এই চরিত্রের সাথে?
0: আমার লেখাগুলোতে মিথ্যে কিছু থাকে না, কিছু তো ভাবনা থাকে, না হলে লেখা আমার হয়ে ওঠে না।
1: তার মানে এই চরিত্রটি আপনাকে প্রভাবিত করেছিল কোনোভাবে?
0: হ্যাঁ, অবশ্যই।
1: একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইব, আপনি অতীতের লেখাও পড়ছেন, এখনকারও পড়ছেন, কোনো পার্থক্য চোখে পড়ে সেভাবে?
0: সময় উপযোগী, সেই সময়ে যেটা লেখা হতো সেই সময়ের, এখন যেটা লেখা হচ্ছে এই সময়ের। তবে আমরা সেই সময় সেইগুলো পড়তাম, আমরা সেই সময়ের বলে আমাদের এখনও সেটা মনে আছে, মনে রেখেছি। এখন যেটা আমরা হয়তো আজকে পড়ছি কালকে ভুলে যাচ্ছি, সেই ব্যাপারটা আমাদের হয়
1: না। তখন তো প্রকাশের ব্যাপারটা এমন ছিল যে একটা গল্প অনেক দিন পর আমরা পূজা বার্ষিকী বা, এখন কিন্তু আমরা সেটা দেখছি না এই ডিজিটাল যুগে, তাই না? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব তাড়াতাড়ি আমরা বিভিন্ন লেখা পাচ্ছি
0: এবং বেশি পেয়ে গেছি বলেই আমরা ভুলে যাচ্ছি, আমার তো তাই মনে হয়।
1: পার্থক্য তার মানে কিছু তো রয়েছে।
0: হ্যাঁ, রয়েছে। কেন, আমরা একটা আগ্রহ নিয়ে বসে থাকতাম যে এই লেখাটা বেরোবে, সেটা বিভিন্ন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় হোক, সমরেশ বসু, সমরেশ বিভিন্ন রাইটার, আমরা বসে থাকতাম অপেক্ষা করতাম, এখন তো অপেক্ষা করতে হয় না।
1: এটাই আমি বলছিলাম। আচ্ছা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাদের আমরা জেনজি বলে থাকি, তারা কি সাহিত্য চর্চার প্রতি আগ্রহী আপনি কি মনে করেন?
0: হ্যাঁ, আগ্রহী। ওরা খুব ভালো লিখছে এবং তারা বেশ উৎসাহী, আমার তো ভালো লাগে ওদেরকে।
1: তার মানে নতুন প্রজন্মের যারা লেখে তাদের লেখা পড়তে আপনার ভালো লাগে?
0: হ্যাঁ, ওদের লেখার ধরন আগের দিনের সাথে তো তুলনা করলে চলবে না, না? আগের যে একটা ধরন ছিল আমাদের সময়ের যে কবিতা, সেটা তো এখন পাল্টে গেছে।
1: নিশ্চয়ই ভাবনাটা বদলাচ্ছে যুগের সাথে সাথে।
0: সে তো
1: আচ্ছা, আমরা আরও কিছু কবিতা আপনার কাছে শুনতে চাইব।
0: কবিতার নাম উৎসব। এই সবে উৎসব শেষ হলো, যার কোনো রং রূপ দেখা যায় না কখনো, তারা মিশে গেছে একটি ঘরের কোণ থেকে বেরিয়ে অরণ্যের গভীর অন্ধকারে, অসংখ্য সবুজ পাতার আবছায়ায় শুধু একটি রেখা, ধ্রুবতারার মতো উজ্জ্বল এবং পরিষ্কার, হ্যামিলনের বংশীবাদকের মতো, যা মন্ত্রমুগ্ধ করে নিয়ে যায় কোনো এক অচেনায়। কখনো সে একলা নয়, নয় অবিবেচক, একটি শলাকা থেকে প্রদীপ জ্বালিয়ে আবার সে চিতার কাষ্ঠ পুড়িয়ে দেয়, আগামীর ভোর হাত পেতে থাকা সুরার পাত্রে এক বিন্দু হেমলক। মৃত্যুর মতো সত্য কিছু নেই, আমি নেই তবুও আছি সীমান্ত বিস্তীর্ণ খোলা বাতাসে, মেঠো পথের ছায়ে এবং নীরব স্বাধীনতায়। ধর্ম বা অধর্মের উপরে মল্লারের এবাদতে সে মিশে যায় আজানের শব্দ থেকে সন্ধ্যারতির মুগ্ধ স্নানে অথবা শরণং গচ্ছামিতে, ক্রুশ কাঠে মাথা নত করে একাকী প্রার্থনায়। অতলে লুকিয়ে থাকা রং বুদবুদের আকারে ছড়িয়ে দেয় চোখে মুখে, বিশাল হতে বিশালাকার বিস্তারে একদিন দেখা দেয় এক পূর্ণতার গ্রাসে, তখন আবার শুরু হয় আরেক উৎসব। কবিতার নাম প্লাসিবো এফেক্ট। পাখির আওয়াজে বাঁচার বেশ প্লাসিবো এফেক্ট কাজ করে, শুধু ছুটে ছুটে যাওয়া, শৈশব সকলের প্রিয়, ফিরে না পাওয়াটাই একটা নস্টালজিয়া। সবার ভেতরে নদী থাকে, সেই নদীর গভীরে অরণ্য, জলের সবুজ ছায়ায় হাঁটতে হাঁটতে তোমাকে ছুঁয়ে ফেলা, কান্না দিয়ে আঁকা ছবিগুলো জীবন্ত গাছ হয়ে যায়, কাঞ্চনজঙ্ঘার বরফ জড়িয়ে ধরে ঘর বসত, ওমে

0: শীতে গলে আর কমলার কোয়ায় ঠোঁট, পুরোটাই গল্পের প্যান্ডামিক, তবুও লালিত চাষাবাদ। রিয়েলিটি তো নদীর পাড়ের নগ্নতা, দিনান্তের বসনে শুকনো এবং কঠিনতম কিছু শব্দ, তবুও চাঁদের আলোটা তোমায় আমায় ভীষণ টানে।
1: বাহ, খুব সুন্দর আমরা কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কবিতাগুলো শুনতে। এতক্ষণ আমাদের সঙ্গে প্রান্তিকের আসরে উপস্থিত ছিলেন গল্পকার এবং প্রাবন্ধিক শুভময় সরকার এবং কবি শিপ্রা পাল। শুভময়দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।
2: আমিও ধন্যবাদ জানাই, শ্রোতাদের নমস্কার।
1: শিপ্রাদি, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এত সুন্দর মতামত তুলে ধরার জন্য।
0: আমিও ধন্যবাদ জানাই এবং শ্রোতা বন্ধুদের ধন্যবাদ।
1: আজকের মতো প্রান্তিক এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সংঘমিত্রা। দেখা হবে পরবর্তী প্রান্তিকের আরও এক কোনো পর্বে।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে নাটক চির সাথী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য এই কবিতার অনুসরণে রচিত নাটক চির সাথী।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নাটক চির সাথী।
2: ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।
1: নাটকের শুরুতেই শুনে নেব নাট্যকারের বক্তব্য।
3: রবীন্দ্র কবিতার নাট্যরূপ আমি কেন করেছি তার উত্তর দিতে গেলে আমাকে পিছিয়ে যেতে হবে আমাদের স্কুলবেলার দিনগুলো, অর্থাৎ স্কুলের সেই প্রথম দিকেই, যখন রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, অর্থাৎ ছোট খোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া, সেই সময় থেকে শুরু করে যত আমি উঁচু ক্লাসে উঠেছি ততই যেন রবীন্দ্র কবিতার সঙ্গে আমার বন্ধন আরো অটুট হয়েছে। তারপর যত বড় হয়েছি, বুঝতে শিখেছি, ততই যেন রবীন্দ্র কবিতাগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠত, আমি যেন সেই কবিতার সঙ্গে নিজেকে রিলেট করতে পারতাম। আমি যখন রবীন্দ্র কবিতা আবৃত্তি করতাম তখন যেন সেই কবিতার ঘটনাগুলো আমার চোখের সামনেই ঘটে যেতে থাকত, যেন মনে হতো আমিও সেখানে উপস্থিত আছি। এই বিষয়টাই আমাকে বার বার মনে করিয়ে দিত যে রবীন্দ্র কবিতার নাট্যরূপ করার কথা। কারণ পরবর্তীকালে যখন আমি কলেজে পড়ি বা ঠিক কলেজ পাশ করার পরপর আমি যখন নাটক লেখা শুরু করেছি, সেই সময় থেকেই আমার মনে ভাবনাগুলো আসত যে রবীন্দ্র কবিতার এত চরিত্র, এত ঘটনা

0: সেগুলোকে আমি যদি নাট্যরূপ দিতে পারি, আমি যদি মানুষের সামনে নিয়ে আসতে পারি, সেই ভাবনা থেকেই আমার এই রবীন্দ্র কবিতার নাট্যরূপ দেওয়া। তবে প্রথম দিকে আমার অতটা সাহস ছিল না, ভয় পেতাম যদি রবীন্দ্র কবিতার বোধ, তার ভাব আমার নাট্যরূপে এসে কোনোভাবে বিচ্যুত হয়, কোনোভাবে যদি তার রসভঙ্গ হয়, সেই কবিতার রসভঙ্গ হয়, সেই ভয় থেকে প্রথম দিকে আমি পারি। তারপর ধীরে ধীরে নাটক লেখায় যখন হাত কিছুটা শক্ত হয়েছে, তখন আমি এই কাজ করতে অগ্রসর হয়েছিলাম। তবু ভয় ছিল যে এটা একটা দুঃসাহসিক প্রয়াসও যাচ্ছে না। তো প্রথম আমি রবীন্দ্র কবিতার নাট্যরূপ দিয়েছি 2 বিঘা জমি। এই 2 বিঘা জমি নাট্যরূপ দেওয়ার পর ডামডিম যুব নাট্য সংস্থার শিশু কিশোরদের নিয়ে সেই নাটকটি মঞ্চস্থ হয়, এবং মঞ্চস্থ হওয়ার পর দর্শকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, তাদের ভালোবাসা আমাকে নিশ্চিন্ত করে এবং আমাকে প্রেরণা দেয় রবীন্দ্র কবিতার আরও নাট্যরূপ দেওয়ার জন্য। তারপর একে একে দেবতার গ্রাস, মাসি এবং সবশেষে পুরাতন ভৃত্য কবিতার নাট্যরূপ করলাম। আসলে আমার মনে হয়েছে যে 100 বছর আগে লেখা এই কবিতাগুলো 100 বছর পরেও আজকের সমাজেও কি ভীষণভাবে প্রাসঙ্গিক। এখনো সেই অন্ধবিশ্বাস, এখনো সেই অন্ধবিশ্বাসের কবল থেকে আমাদের সমাজ মুক্ত হতে পারে। দেবতার গ্রাস কবিতাতে আমরা তা দেখেছি এবং সেটাই আমি নাট্যরূপের মাধ্যমে আমি দর্শকের সামনে, মানুষের সামনে নিয়ে এসেছি। ঠিক তেমনিভাবেই বাঁশি কবিতায় যে কেরানী তার স্বল্প বেতনে চাকরি করার জন্য তার স্বপ্নভঙ্গ, তার কষ্ট, সেটাও আমি চেষ্টা করেছি নাট্যরূপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। এবং সবশেষে পুরাতন ভৃত্য, এই পুরাতন ভৃত্য অবলম্বনে যে চিরসাথী যে নাটকটি, সেই নাটকের যে প্রধান চরিত্র অর্থাৎ কেষ্টা, এই কেষ্টার মতো আমাদের গৃহ পরিচারক এমন প্রচুর আছেন, এমন মানুষ বিরল নয় যে তার আশ্রয়দাতা বা তার গৃহস্বামীর জন্য নিজের প্রাণকে অবলীলায় বিসর্জন দিতে পারে, এমন মানুষ এই সমাজে এখনো আছে। আর এমন মানুষ আছে বলেই পৃথিবীটা আছে। সেটাই আমি আমার নাটকের মাধ্যমে রবীন্দ্র কবিতার নাট্যরূপ করে আমি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য অবলম্বনে নাটক চিরসাথী, বেতার নাট্যরূপ সুধাংশু বিশ্বাস, প্রযোজনা সায়ংদীপ্ত দাস।

0: হরি হরি হরি বল,
1: অপূর্ব অপূর্ব অপূর্ব কীর্তন শুনলাম আজ, আনন্দে চোখে জল এসে গেছে। আপনার কীর্তন শুনে মনের ভেতর কি যে ভক্তিভাব জেগে উঠেছে কর্তামশাই, তা বলে বোঝাতে পারবো না।
2: তা যা বলেছ নিবারণ, আহ মনে হচ্ছে সাক্ষাৎ মহাপ্রভু আজ আপনার বাড়িতে উপস্থিত হয়েছেন কর্তামশাই। আহ তার কৃপা ছাড়া ভক্তিরসের এমন প্লাবন সম্ভব না।
3: সবই তোমার ইচ্ছা প্রভু, তোমার কৃপা থেকে কভু যেন বঞ্চিত না হই, এই অধম যেন সর্বদাই তোমার চরণে একটু স্থান পায় প্রভু।
1: হরি বলো
3: হরি বলো হরি হরি
1: হরি বলো
3: হরি বলো হরি
1: বল হরি বল।
3: কই গো গিন্নি, দাও দাও দাও, ওদের এবার একটু প্রসাদ দাও, আর আমাদের গোঁসাইকে একটু বেশি করে দিও গো। আহা শেখল বাজাতে কম পরিশ্রম তো হয়নি, তবে আজ মহাপ্রভুর কৃপায় কি খোলবার দই না শুনলাম গো।
2: সবই তাহার ইচ্ছা কর্তামশাই।
3: সে তো বটেই সে তো বটেই, তাঁর কৃপা ছাড়া এই জগৎটা যে অচল। কই গো গিন্নি, ওদের প্রসাদ দাও।
4: হ্যাঁ হ্যাঁ এই যে দিচ্ছি। আয় কেষ্টা কেষ্টা, এদিকে আয় দেখি, এই আমি সাজিয়ে দিচ্ছি, তুই সবাইকে প্রসাদ দে কেষ্টা।
3: আরে আরে কোথায় সে, সারা শব্দ নেই কেন?
1: নেই তো।
4: তা তুমি আবার তোমার তামাক সাজাতে পাঠাওনি তো?
3: না না না না না না না, আমি কেন তামাক সাজাতে পাঠাবো গিন্নি?
1: আমাকে দিন না মা ঠাকুরুন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ কেসটা হয়তো এদিক ওদিক কোথাও গেছে,
3: সে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই কাজের সময়ে সে বেটা গেল কোন চুলো, ঠিক প্রয়োজনের সময় উধাও হয়ে যাবে। কেসটা এই কেসটা,
1: হ্যাঁ
3: অসু কাজে বাড়িতে আজ ওর একদিন কি আমার একদিন।
2: এই চলো হে চলো হে সবাই,
1: চলো চলো চলো চলো সবাই। আরে এই তো কেসটা, হ্যাঁ এখানে ঘুমোচ্ছে
4: ঘুমোচ্ছে।
1: হ্যাঁ মা ঠাকুরুন, বেশ গভীর ঘুম মনে হচ্ছে, মুখে যেন একটু হাসিও আছে, স্বপন টপন দেখছে মনে হয়।
3: দেখাচ্ছে স্বপন, কি আস্পর্ধা। আমরা এখানে মহাপ্রভুর ভজনা করছি, খোল করতাল কীর্তন গানে সারা পাড়া মুখরিত, আর এই হতভাগাটা হতভাগাটা তার মধ্যে ঘুমোচ্ছে। এই কেষ্টা কেষ্টা,
5: কি হয়েছে কর্তাবাবু?
3: কি হয়েছে, ডাকাত পড়েছে।
5: ডাকাত কোথায় কর্তাবাবু?
3: দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না, এই যে তোর সামনে ডাকাত সর্দার দাঁড়িয়ে আছে, তোকে না ইচ্ছে করছে ডাকাতের মতোই কচুকাটা করি।
4: তোর কোনো আক্কেল নেই? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, কত লোকজন এসেছে, ভগবানের নাম গান হচ্ছে, আর তার মধ্যে তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। চি চি চি চি চি,
1: ঘুম বলে ঘুম মা ঠাকুরুন, একেবারে মরণ ঘুম, এত শব্দেও ভাঙল না। হ্যাঁ
5: আমি তো স্বপ্ন দেখছিলুম।
1: এই এই আমি ঠিক ধরেছি, বেটা স্বপ্ন দেখছিল।
4: এই এই তোমার প্রশ্রয়ে কেষ্টার এত বাড় বেড়েছে, তুমি কোলাঙ্গারটাকে একেবারে মাথায় তুলেছ। একটা কাজও যদি ওকে দিয়ে হয়, যেটা করতে বলবো তার উল্টোটা করে বাসবে, বাসন পত্র ভেঙে চুড়ে শেষ, জায়গার জিনিস কোনোটাও জায়গায় রাখবে না। মাসে মাসে বেতন দিচ্ছি অথচ কাজের বলয় দেখো লোবডঙ্কা, এই সব কিছু তোমার জন্য, বুঝেছ?
3: ঠিক আছে আমি যখন মাথায় তুলেছি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। দাঁড়া দাঁড়া, আমার আমার জুতোটা কোথায়? জুতোটা আর জুতো পেটা করে তোকে আমি সিদ্ধ করবো। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ পালাচ্ছিস কোথায়? আমার হাত থেকে পালাতে পারবি? উল্লুক হতভাগা গাধা, ও নিবারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি
1: বদমাশটাকে? ধরো ধরো ধরো, নিমার পিছনে লুকাচ্ছিস।

0: আবার জানলা দিয়ে উঁকি দিচ্ছে।
1: কি নির্লজ্জ বেহায় আগো,
2: তুই তুই আবার এসেছিস?
3: পূজার পূজার পেশাদ না খেয়ে যায় কি করে? গিন্নিমা দেন খান কত বেশি করে নাড়ু দিয়েন। হ্যাঁ, আমার আমার বড্ড খিদে পেয়েছে গিন্নিমা।
2: আর আমার দিকে তাকিয়ে আছো কেন? হত ছটাকে গেলাও গিলিয়ে দাও গেলাও।

0: কর্তামশাই আছেন নাকি? কর্তামশাই! বাবা, হ্যাঁ, কাজের বেলায় তো অষ্টরম ভা, এদিকে আবার গান গাওয়া হচ্ছে। এই এই শোন, একদম হাসবি না, তোর এই 32 পাটি দাঁত দেখার আমার মোটেই ইচ্ছে নেই, যেন তো ভূত একটা। দেখো কেমন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। যা যা না, গিয়ে কর্তামশাইকে বল নিবারণ এসেছে।
1: বলছি,
0: উফ, এই বোকা পাঠাটাকে যে কর্তামশাই কি করে সহ্য করেন, আমি হলে তো দুদিনে পাগল হয়ে যেতাম।
2: আরে নিবারণ যে,
0: প্রণাম প্রণাম কর্তামশাই।
2: বসো বসো বসো। হঠাৎই সকালবেলায়, তুমি তো সন্ধ্যাবেলা ছাড়া বড় একটা আসো না।
0: ওই একটা ভালো খবর আছে কর্তামশাই, তাই আর সন্ধে পর্যন্ত অপেক্ষা না করে এই সকাল হতেই চলে এসেছি।
2: ঠিক আছে, শোনাও তোমার সেই ভালো খবর।
0: আপনি যে সেদিন ওই পূর্ব দিকের জমিটা বিক্রির কথা বলেছিলেন না, তার একজন ভালো খদ্দের পেয়েছি, বেশ মোটা অঙ্কের অর্থই দেবে, জমি খুব পছন্দ হয়েছে।
2: এ তো বেশ জব্বর খবর গো। তা কবে রেজিস্ট্রি করবে?
0: আপনি যেদিন বলবেন, আজ বললে আজ, কাল বললে কাল।
2: না আজ তো হবে না, জমির মালিককে খবর দিতে হবে, তো কালই করব, শুভকার্যে বেশি বিলম্ব করা ঠিক নয়, কি বলো নিবারণ?
0: অবশ্যই অবশ্যই, আমি তাহলে যারা কিনবে ওই তাদের জানিয়ে দিই আগামীকালই রেজিস্ট্রি হবে।
2: হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দাও, আমি জমির মালিককে ডেকে পাঠাচ্ছি।
0: কি হলো কর্তামশাই? ওই মা ঠাকুরের গলা পেলাম মনে হচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে গিন্নি, কি হলো, চেঁচাচ্ছ কেন?
1: চেঁচাচ্ছি কেন? হ্যাঁ এই দেখো, আমার এত সাধের চিনেমাটির প্লেটটা ভেঙে ফেললো। হায় হায় হায়, আমার কি হবে গো, আমার সংসার যে অলক্ষিতে ভরে গেল। গত বছর লক্ষ্মী পূজার মেলা থেকে 4 খানা চিনেমাটির প্লেট কিনেছিল, 3 খানা তো আগেই ভেঙেছে, একটাই অবশিষ্ট ছিল, সেটাও ভেঙে ফেললো।
0: সে কি
1: বাসনগুলো ধুতে বলাই আমার কল হয়েছে।
2: আহা, গিন্নি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আমি তোমাকে আরো 4 খানা চিনেমাটির প্লেট এনে দেব।
1: থাক, আনতে হবে না চিনেমাটির প্লেট, পারলে লোহার প্লেট এনে দিও, নইলে তোমার এই গুণধর কেসটা একটাও আস্ত রাখবে না, একটা অকম্মার ঢেকি।
0: তুই কেমন ধারা মানুষ কেসটা? হ্যাঁ, একটা কাজ ঠিক করে করতে পারিস না? মা ঠাকুরন কর্তামশাইকে রোজ রোজ এত যন্ত্রণা দিস।
1: সকালে বাজারে পাঠালে সারাদিনে তার টিকিটিরও দেখা নেই, 3টে জিনিস রাখতে দিলে একটা পাওয়া যায় কিনা বাকিগুলোর কোনো হদিশই নেই, তারপর 2 দিন বাদে এটা হারাচ্ছে ওটা হারাচ্ছে, হারাচ্ছে না চুরি হচ্ছে তারও ঠিক নেই। আমার তো সন্দেহ কেসটাই সব ছড়াচ্ছে। তবু তোমার কর্তামশাইকে দেখো, ওই কেসটাকেই রেখে দেবে।
3: না গো মা, আমি না।
1: চুপ, একদম চুপ।
2: গিন্নি রাগ করো না, গিন্নি রাগ করো না, মাথা গরম করলে শরীর খারাপ করবে।
1: করুক, আমার যা খুশি হোক, কিন্তু আমি আর ওই কেসটাকে নিয়ে থাকতে পারবো না।
0: শান্ত হন মা।

0: থাকুন, শান্ত হন। কর্তামশাই তো ঠিকই বলেছেন, এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়।
1: আমার যদি কিছু হয় তার সব দায় কিন্তু তোমার ওই কর্তামশাইয়ের, কারণ উনি কেশটাকে তোমার মাথায় তুলে রেখেছে।
2: হ্যাঁ, যত দোষ তো নন্দ ঘোষ, এখন সব দোষ আমার।
1: যাকে দিয়ে সংসারে কোনো উপকার নেই তাকেই মাসে মাসে টাকা দিয়ে রেখে দিয়েছো কেন? চেষ্টা করলে কেশটা ছাড়া দেশে কি চাকর বাকর পাওয়া যায় না? এই রইল তোমার ঘর দোয়ার, থাকো তুমি কেশটাকে নিয়ে, আমি চললুম বাপের বাড়ি।
2: দাঁড়াও গিন্নি, দাঁড়াও দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না, ওটাকেই দাঁড়াচ্ছি। পাজি হতভাগা গাধা, যা যা বেরিয়ে যা, ওর যেন কোনোদিন তোর মুখ দেখতে না হয়, জীবনে যেন তোর ওই ভূতের মতো চেহারা আমাকে দেখতে না হয়। যে চুলোয় পারিস সে চুলোয় গিয়ে মরগে যা, আমার চোখের সামনে আর যদি আসিস তবে জুতো পেটা, না না জুতো পেটা নয় লাঠি পেটা করবো, লাঠি দিয়ে না তোর মাথা ভেঙে তারপরে তাড়াবো, যা বেরিয়ে যা, মনে থাকে যেন।
0: যাক আপদ গেছে, এবারে শান্তি। মা ঠাকুরুন, কর্তামশাই, আপনারা তো এবার দুজনেই হাঁপ ছেড়ে বাঁচবেন।
1: গেছে, এমন ধারা কতবার গেল কতবার এলো দেখবে, ঠিক আবার এসে জুটবে।
0: না না না, এবারে আর আসবে না, মারের ভয় সবারই আছে। কি বলেন কর্তামশাই?

0: দেখি খবরের কাগজে কি কি খবর বেরিয়েছে আজ। গিন্নি শুনছো, আমার হুঁকোটা দেবে একটু?
1: আমার হাত খালি নেই, অবসর হলে দিচ্ছি।
0: ও বাবা, কখন হাত খালি হবে, ততক্ষণ বসে থাকা। ও যাক, অবসর হলো তাহলে। হ্যাঁ, অবশ্য খুব বেশি দেরি হয়নি। খুব বেশি কেন, দেরি হয়নি বলতে গেলে। তুই তুই আবার চলে এসেছিস, তুই হুঁকো নিয়ে এলি।
2: কি করবো কর্তা মশাই, না এসে যে পারলুম নে। একবার ভেবেছিলুম আর আসবো নি, সারাদিন স্টেশনে ঘোরাঘুরি করে রাত্রিরে পেট ভর্তি জল খেয়ে ওই বেঞ্চিতে গিয়ে শুয়েছিলুম, কখন ঘুমিয়েছি জানিনি। ভোরবেলা একটা স্বপ্ন দেখলুম।
0: আবার স্বপ্ন?
2: হ্যাঁ কর্তা বাবু, দেখলুম আপনি হুঁকোর জন্য ছোটাছুটি করছেন, এধার থেকে ওধারে যাচ্ছেন, আবার ওধার থেকে এধারে আসছেন, কিন্তু ওই হুঁকোটার নাগাল পাচ্ছেন না। তারপর ঘুমটা ভেঙে যেতে ভাবলুম, না বাবুরে হুঁকোটা দিয়ে আসি, এই এই তাই এসে পড়লাম।
0: তা বেশ করেছ, এবার হুঁকোটা নিয়ে ভেতরে রেখে আসো, আর গিন্নিমাকে তোমার এই শ্রীমুখটা দেখিয়ে এসো। তারপর আমার কপালে যে কি নাচছে সে তো আমি জানি।
3: হ্যাঁ, যা ভেবেছি তাই, উনি এসে গেছেন। তাই তো বলি, হুঁকোটা গেল কোথায়? হুঁকোর তো আর ডানা গজায়নি যে উড়ে যাবে। কর্তাবাবুর খাস চাকর, কর্তাবাবুর সেবায় লেগে পড়েছে না।
0: এই হতভাগা, বোকার মতো দাঁড়িয়ে না থেকে মা ঠাকুরুনের হাতের কাজগুলো সারগে জানা।
2: এই যাই কর্তা মশাই, মা রাতের বাসনগুলো মেজে ফেলি।
3: যা যাচ্ছে করগে, আমার সামনে থেকে দূর হতো।
0: আরে নিবারণ জি, গোসাইও এসেছো দেখছি। কি ব্যাপার দুজনে একসাথে, তাও এরকম সাত সকালে, ব্যাপারটা কি?
4: আগে কর্তা মশাই, আপনাকে একটা সংবাদ দিতে এলুম।
0: সংবাদ? কি সংবাদ
4: গোসাই? তুমি বলো।
5: হ্যাঁ কর্তা মশাই, আমাদের গ্রাম থেকে আমরা কয়েকজন এই শ্রীধাম বৃন্দাবন যাচ্ছি, আগামী বুধবার রেলগাড়িতে চেপে রওনা দেব। তাই আমাদেরও ইচ্ছে আপনিও আমাদের সঙ্গে চলুন।
0: মা বেশ বেশ বেশ, তুমিও যাচ্ছ নাকি নিবারণ?
4: সেরকমই তো ইচ্ছে আছে কর্তামশাই, বাকিটা প্রভুর হাতে, তিনি যদি চান

0: তবেই সেই লীলাক্ষেত্র দর্শন করার সৌভাগ্য আমার হবে।
1: অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি বারে পায়।
2: ঠিক ঠিক বলেছেন, রাধারানীর কৃপা হলে আপনিও সেই ভাগ্যবান হতে পারেন কর্তামশাই। তাই বলছি, একবার চলুন না আমাদের সঙ্গে, শ্রীধাম বৃন্দাবনের ধুলোয় একবার গোড়াগড়ি খেয়ে আসি।
1: কিন্তু খরচ খরচা?
0: ও নিয়ে ভাববেন না কর্তামশাই। হ্যাঁ, ওই জমিটা তো রেজিস্ট্রি হয়েই গেছে, দালালির টাকাও পেয়ে যাবেন, ওখান থেকেই না হয়।
3: আমার যে কি আনন্দ হচ্ছে, চলো না একবার ঘুরেই আসি। আমারও কতদিনের ইচ্ছে শ্রী বৃন্দাবন দর্শন করা, বৃন্দাবনের ধুলো কপালে ঠেকিয়ে একটু পূর্ণ অর্জন করে আসি।
1: তুমি? না না না না, তোমার যাওয়ার প্রয়োজন নেই, ঘর বাড়ি ফেলে রেখে সবাই মিলে যাওয়া যায় নাকি? তাছাড়া শাস্ত্রে কি আছে? শাস্ত্রে আছে পতির পুণ্যেই সতীর পুণ্য, নইলে খরচা বাড়ে। আমার পুণ্যেই তোমার পুণ্য হবে গিন্নি, তোমার আর কষ্ট করে যাওয়ার দরকার নেই।
3: ঠিক আছে, কিন্তু দূর দেশে তোমার সুবিধা অসুবিধা দেখবে কে?
4: আমি দেখবো মা ঠাকুরন। তুই? হ্যাঁ, আপনি চিন্তা করবেন নি, কর্তাবাবুর কোনো কষ্ট হবে না, আমি থাকবো তো বাবুর সঙ্গে।
3: তোকে নিয়ে যাবে? তাহলেই হয়েছে, কেষ্টাকে নিয়ে ওই বিদেশ বিভুয়ে গিয়ে কর্তাবাবুর আর সাথ করে কষ্টকে ডেকে আনতে হবে না।
1: না না না না, পাগল হয়েছ গিন্নি, এই নির্বোধটাকে সঙ্গে নিয়ে এসেছে আমার শ্রীধাম যাত্রার আনন্দটাই পণ্ড হোক আর কি, কি বলো তোমরা?
0: বটেই তো, বটেই তো। হ্যাঁ, আপনি ওই কর্তামশাইয়ের জন্য একটুও ভাববেন না গিন্নিমা। হ্যাঁ, আমরা তো আছি, আমি যাচ্ছি, গোসাই যাচ্ছে।
2: হ্যাঁ গিন্নিমা, কর্তামশাইকে আমরাই দেখে শুনে রাখবো, যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কর্তামশাইয়ের দায়িত্ব আমাদের।
0: তাহলে আমরা এখন আসি কর্তামশাই। হ্যাঁ,
2: আপনি গোজগা শুরু করে দিন কর্তামশাই, তাহলে আসি।
1: রাধা মাধব রাধা মাধব, সবই তোমার ইচ্ছা, বুঝলে গিন্নি? তুই তুই এখানেই দাঁড়িয়ে আছিস এখনো, যা যা গিয়ে কাজ কর। গিন্নি খুব রেগে গেছে মনে হচ্ছে, বাক্স প্যাটরা বাঁধা ছাঁদার কাজ মনে হচ্ছে আমাকেই করতে হবে। যাই, শুরু করি গে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

0: আরে ট্রেনের সঙ্গে সে তো আরে ওট ওট ওট ওট ওট ওট ওট ওট ওট ওট ওট আরে এই তো ফাঁকা আছে ফাঁকা আছে, হ্যাঁ বসো না এখানে সবাই বসো না বসো।
1: বসুন কর্তা মশাই, হ্যাঁ এদিকে এদিকে এখানে, হ্যাঁ হ্যাঁ আপনি জানলার ধারে এইখানটায় বসুন, আমি আপনার উল্টো পাশেই বসছি। হ্যাঁ ওই গোসাই গোসাই তুমি এখানে বসো। আচ্ছা তোমরাও সবাই বসো, হ্যাঁ এখানে এখানে।
2: এই গোসাই তোমার শ্রীখোলটা কোথায় এনেছো তো? আমাদের যাত্রা শুরুর আগে একটু নাম গান হবে না?
3: হবে না মানে অবশ্যই হবে কর্তা মশাই।
1: ভালোই তো ভালোই গোসাই, ধরো তাহলে শ্রীখোল ধরো।

0: বর্ধমান?
1: হ্যাঁ বর্ধমানই তো, ওই তো লেখা দেখা যাচ্ছে। কর্তমশাই, ও কর্তমশাই, ওই দেখুন কেসটা এদিকেই আসছে।
2: সে কি এই হতভাগাটা এখানে কি করে এলো?
0: নিশ্চয়ই আমাদের পেছন পেছন লুকিয়ে লুকিয়ে এসেছে। হ্যাঁ
1: দেখেছেন কর্তমশাই, কি সাহস! আপনার বারণও শুনলো না,
0: মা ঠাকুরকে একলা ফেলে রেখে চলে এলো। হ্যাঁ ওকে পত্রপাত ফিরতি গাড়িতে বাড়ি বাড়িয়ে দিন কর্তমশাই।
1: হ্যাঁ
0: সাহস, কি
3: দুঃসাহস! কথা বাবু,
2: আমি তোকে বারণ করা সত্ত্বেও তুই চলে এলি,
3: তা আমি কি করবো? আপনি স্টেশনের উদ্দেশ্যে চলে আসার পর আমি দেখি ওই আপনার হুঁকোটি, হ্যাঁ ওটি ফেলেইছেন, তাই দিতে রূপাড়া পরে স্টেশনে এলুম। হ্যাঁ কর্তাবাবু, কর্তাবাবু বলে কত ডাকলো, আপনি শুনতে পেলেন না? এদিকে এদিকে গাড়িও চলতে শুরু করলো, কি কি আর করবো, হুঁকো ছাড়া তো আপনার এক দণ্ড চলবে নি। তাই এই ছুটতে ছুটতে এখন দরজা দিয়ে গাড়িতে উঠে পড়লেন।
2: উঠে আবার যে গাড়িতে ছেড়ে দিল, নইলে আবার ছুটতে ছুটতে গাড়িতে তোকে উঠতে হবে।
3: এই যে কর্তাবাবু উঠছি, উঠছি কর্তাবাবু উঠছি।

0: श्रीधाम वृंदावन मुझले निवारण যমুনা নদীর কোলে এই পুণ্যভূমিতে এলে মনটা কেমন শান্ত হয়ে যায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ফিল্ম বিরতির পর শুনছেন নাটক চিরসাথী।
3: তাজা বলেছেন কর্তামশাই, ষোল আনা সত্যি। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শৈশবের অধিকাংশ সময় এখানেই অতিবাহিত করেছেন, কি বলো গোসাই?
4: একদম ঠিক বলেছ। তাছাড়া শ্রীরাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী এখানেই তো বিকশিত হয়েছিল।
0: জানো তো, এই বৃন্দাবন ধামে 5,500 বেশি মন্দির আছে, একেবারে দেবতাদের আবাস বলা যায়।
4: ঠিক ঠিক।
0: বলো তো, বৃন্দাবন নামের অর্থ কি?
4: বৃন্দাবন নামের অর্থ মানে
0: নিবারণ, তুমি বলতে পারবে?
3: না না করতাম সে, আমার ঠিক জানা নেই।
0: শোনো শোনো, বৃন্দা মানে হলো তুলসী,
3: ও
0: আর বন মানে তো জঙ্গল, সব মিলিয়ে এটি তুলসী দেবীর বোন।
3: সাধু সাধু সাধু, জানাই ছিল না।
0: চলো এখন যাই। হ্যাঁ, শরীরটা ঠিক জুত লাগছে না গো, কেমন যেন একটু ম্যাজ ম্যাজ করছে গাটা, একটু বিশ্রাম নেই। চলো।
4: হ্যাঁ চলুন কর্তা, চলুন। এই সন্ধ্যায় আবার মন্দিরে যেতে হবে না?
3: কর্তামশাই এখনো শুয়ে আছেন, ওদিকে যে সন্ধ্যারতি শুরু হওয়ার সময় হয়ে গেল।
5: বাবুর শরীরটা ভালো নেই গো নিবারণ দাদা।

0: কেন, কি হয়েছে গোতামশায়ের?
1: দুপুর থেকে ধুম জ্বর, গায়ে হাতে পায়ে খুব ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে গো নিবারণ দাদা।
2: গতকাল তো ভালোই ছিল, ওই সন্ধে বলছিল যে শরীরটা জুতের লাগছে না। হ্যাঁ, এই শর্ত দেখি, শর্ত। কর্তামশাই, ও কর্তামশাই,
3: কষ্ট, খুব কষ্ট।
0: মুখে ওগুলো কি হয়েছে গো নিবারণ দাদা?
2: কোথায়?
0: এই যে মুখে, কপালে, ও গুটি গুটি,
2: তাই তো? গলাতেও হয়েছে কেষ্টা, এই কর্তামশাইয়ের গা থেকে চাদরখানা সরিয়ে দে তো।
1: কেন বাবু, তো ঠান্ডা লাগতেছে।
2: যা বলছি তাই কর।
1: আচ্ছা দিচ্ছি।
2: সর্বনাশ, এ তো মায়ের দয়া। কর্তাবাবুর বসন্ত রোগ হয়েছে
0: তাই নাকি? এখন কি হবে আমাদের? আমাদের আবার হবে না তো?
2: হতেও পারে, শুনেছি এই রোগ নাকি খুব ছুঁয়াচ্ছে।
0: তাহলে চলো নিবারণ দাদা, আমরা বরং পালাই, এই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা ভাড়া করি গে।
2: তাই চলো, তাই চলো। দলের বাকি সবাইকে বলে দিতে হবে যাতে এখনই এই বাড়ি ছেড়ে দেয়।
1: নিবারণ দাদা, তোমরা চলে যাচ্ছ, তাহলে বাবুর কি হবে?
2: কি আর হবে, হ্যাঁ কি আর হবে, এই রোগ হলে যা হয় তাই হবে। তোর কর্তা বাবুর সময় ফুরিয়ে আসছে রে।
0: তুইও যদি মরতে না চাস তবে চল, আমাদের সাথেই চল।
2: কি ভাবছিস এত, হ্যাঁ কি ভাবছিস? নিজের ভালো পাগলেও বোঝে রে, তুই কি তাও বুঝিস না? হ্যাঁ
1: আমি
0: যাবি, তুই যাবি না আমরা চলে যাব?
1: না তোমরা যাও নিবারণ দাদা, আমি যাবনি। আমি চলে গেলে বাবুকে হুঁকো সাজিয়ে দেবে কে?
2: ঠিক আছে ঠিক আছে, তুই তোর বাবুর জন্য হুঁকো সাজা, তারপর দুজনে গলা জড়িয়ে সঙ্গে যাস। আমরা চললাম, চলো এ গোসাই।
0: হ্যাঁ হ্যাঁ চলুন দাদা।
1: কর্তাবাবু জল খাবেন? কর্তাবাবু দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। এই যে এই যে, হ্যাঁ এবারে একটু একটু মাথাটা তুলুন একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ এখান খান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ
3: নিবারণরা কোথায়?
1: ওরা তো চলে গেছে কর্তাবাবু।
3: ওরা আর আসবে না?
1: না, তবে আপনি ভাববেন না কর্তাবাবু, আমি তো আছি, আমি আপনারে সুস্থ করে তুলবই।
3: কেষ্টা কেষ্টা রে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো?
1: কি যে বলেন কর্তাবাবু, আমি আপনাকে ছেড়ে যেতে পারি? আমি চলে গেলে আপনার হুঁকো সাজাবে কে?
3: এই বিদেশে এসে আমি মরে যাব না তো কেষ্টা?
1: ছি কর্তাবাবু, অমন অলক্ষণে কথা বলতে নেই, আপনি মরবেন কেন? আপনি ভালো হয়ে দেশে ফিরে যাবেন, আবার মা ঠাকুরানিকে দেখতে পাবেন। আমি আপনার মাথায় একটু জলপট্টি দিই। হ্যাঁ হ্যাঁ আপনি একটু একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি তো আছি, আমি তো আছি আপনার পাশে, আমি তো আছি।

0: কই গো গিন্নি, কোথায় তুমি?
1: তুমি
0: গো
1: এসেছো?

0: ঠাকুর মুখ তুলে চেয়েছেন গো। আমি রোজ রাধা মাধবের কাছে প্রার্থনা করেছি, তিনি আমার প্রার্থনা শুনেছেন। কি হয়েছিল তোমার, এত দেরি করে ফিরলে কেন? সবাই ফিরে এসেছে, তুমি কেবল আসনি। নিবারণের কাছে জিজ্ঞেস করায় বলল, তোমার নাকি অসুখ হয়েছে, কি হয়েছিল গো?
1: কঠিন অসুখ, মায়ের দয়া।
0: হ্যাঁ, মায়ের দয়া?
1: হ্যাঁ গো, প্রায় মরে গিয়েছিলাম। রাধা মাধবের অসীম করুণায় বেঁচে ফিরেছি।
0: রাধা মাধব, রাধা মাধব, আবার ধুমধাম করে পুজো দিতে হবে গো। ঠাকুর তোমায় নতুন জীবন দিয়েছেন, মায়ের দয়া থেকে বেঁচে ফিরেছ, প্রভুর অসীম কৃপা।
1: হ্যাঁ গো, প্রভুর করুণার পাশাপাশি আরও একজনের সেবার কথাও যে আমাকে বলতে হবে গিন্নি।
0: কে সে?
1: সে আমাদের কেষ্টা।
0: কেষ্টা তোমার সাথে গিয়েছিল?
1: আমিও জানতাম না, বর্ধমান স্টেশনে গিয়ে তাকে দেখতে পাই।
0: সে কি?
1: তবে ভাগ্যিস সে গিয়েছিল, না হলে আর কোনোদিনই তুমি আমার মুখ দেখতে পেতে না গিন্নি।
0: না, আমি কিছু বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো না গো।
1: শ্রীধামে গিয়ে আমাকে যখন এই মারণ রোগে ধরলো, তখন ছোঁয়াচে রোগের ভয়ে নিবারণ, গোসাই, সব সব সবাই একে একে আমাকে ছেড়ে পালিয়ে গেল।
0: সে কি
1: গেল? না শুধু কেষ্টা, সকাল সন্ধ্যা লাঠি ঝাঁটা খাওয়া কেষ্টা, বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসা কেষ্টা, নির্বোধ হতচ্ছাড়া কেষ্টাই রাত দিন এক করে আমার সেবা করে চলল। কি সেবাটাই না করল, তার সেবায় ধীরে ধীরে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম গিন্নি।
0: কিন্তু সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না।
1: তাকে আর কোনোদিন দেখতে পাবে না গিন্নি।
0: মানে?
1: আমাকে সুস্থ করতে গিয়ে সে যে নিজেই সেই মারণ ব্যাধি বাঁধিয়ে বসল গো।
0: তারপর?
1: তারপর আর কি, ধুম জ্বর, সারা দেহে বসন্তের গুটি, দুদিন জ্ঞান ছিল না। তারপরের দিন সকালবেলায় একবারে থেমে গেল নাড়ির গতি। আমাকে সুস্থ করে সেই চলে গেল। এতবার তাকে তাড়াতে চেয়েছি, ছাড়াতে চেয়েছি, এতদিনে সে আমাকে ছেড়ে গেল গো। এই সংসারে প্রচুর লাথি ঝাঁটা খেয়েছে সে। প্রভু, প্রভু, তোমার সংসারে তুমি ওকে একটু শান্তি দিও গো, প্রভু শান্তি দিও গো।
2: আমি তো আছি আপনার পাশে, আমি তো আছি।
3: লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধিভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নাড়ি, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য।

0: এতক্ষণ শুনলেন নাটক চিরসাথী, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য অবলম্বনে বেতার নাট্যরূপ করেছেন সুধাংশু বিশ্বাস। অভিনয় কর্তামশাই ডক্টর পার্থপ্রতিম পান, নিবারণ অমিতাভ ঘোষ, গিন্নিমা দেবশ্রী সাহা, গোঁসাই অঘোর ভট্টাচার্য, কেষ্টা কৌশিক রজক দাস। পারকাশন সহযোগিতায় পন্টু সাহা, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় সাহা, প্রযোজনা সায়নদীপ্ত দাস।
1: শুনলেন নাটক চিরসাথী, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

0: রহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন।
1: এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলা সংবাদ এবং তারপর স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 6 দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারে সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রী সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন,
1: হম এক স্টেবিলাইজিং ফোর্স বনকে ইন্ডো প্যাসিফিক ওর ইন্ডিয়ান ওশন মে আজ উভর পায়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি নে আপনে পরিশ্রম সে আপনে স্টেটসম্যানশিপ সে আপনে পলিসি কো ভারত মে লাগু করকে বাকি দেশো কো দিখায়া আর সভি দেশো নে অ্যাকসেপ্ট কিয়া কি ইয়েস লেট দিস বি দ্য ফ্রেমওয়ার্ক লেট ইন্ডিয়া ডিসাইড দ্য ফ্রেমওয়ার্ক হম ইস ফ্রেমওয়ার্ক পে এক লং টার্ম কোঅপারেশন আপ সোচিয়ে কি কিতনি বড়ি জিত হ্যাঁ।
0: কেন্দ্রীয় সামাজিক

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতবিঘ্নিত এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024 ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পিপি চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961 অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, 6 মাস এই প্রকল্পটি চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পীর মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়োক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে

তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তাঁর ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডোয়ো সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গত রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়াইল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হোসিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা হলেও গত পাঁচ দশকের অবহেলার কারণে রাজ্যে শিল্পের খরা। নতুন শিল্প গড়ে উঠলে রাজ্যের শ্রমিকদের আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল, ফলে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে শামিম আলী খান বারুইপুরের বাসিন্দা। অন্যদিকে গণপিটুনির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চলা তদন্তেও একের পর এক গ্রেফতারি চলছে। সব মিলিয়ে গণপিটুনি ও ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18 ও 19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই তিনি দিল্লি রওনা দেবেন। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তুতি চলছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। পুনর্বিন্যস্ত এলাকার ভিত্তিতেই পুরসভা ভোট হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুর এলাকা পুনর্বিন্যাসের পর নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। বর্তমানে

0: 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলামেলা অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। এছাড়াও বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রতিনিধি, তারাতলায় গোডাউন বিপর্যয়ের প্রেক্ষিতে শহরে নির্মাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে গতকাল পুর ভবনে বৈঠক হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সেখানে উপস্থিত ছিলেন। পুরসভার সংযোজিত এলাকায় জমি সংক্রান্ত সমস্যা নিরসনে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। 2021 পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্র সরকারের ভিবিজিরামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। প্রাথমিকভাবে সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকায় নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দিনমজুর ও প্রান্তিক মানুষের উপকার হবে বলে স্থানীয় বিধায়ক জানিয়েছেন। প্রাচীন বৈষ্ণব পরম্পরা মেনে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে আজ শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হবে। নীলাচলে শ্রী চৈতন্যদেবের অবস্থানকালে এখন থেকে প্রায় 500 বছর আগে রাঘব পণ্ডিত ও তাঁর ভগ্নী দময়ন্তী দেবী রথযাত্রার আগে মহাপ্রভুর প্রিয় বিভিন্ন দ্রব্য সামগ্রী পুরীধামে পাঠানো শুরু করেন। সেই প্রথা মেনে প্রতি বছরের মতো এবছর রাঘবের ঝালি পুরীতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 হারিয়ে দেয়। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ইতিমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। রাজ্যের সর্বত্র আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং মোবাইল অ্যাপ নিউজ অন AIR এর মাধ্যমে। শুরু হচ্ছে ভাওয়াইয়া গানের অনুষ্ঠান। আজকের শিল্পী অপর্ণা বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান, শিল্পী অপর্ণা বর্মনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে ইংরেজি সংবাদ এবং তারপর হিন্দি সংবাদ।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর এর মাধ্যমে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন।

বৃষ্টি ভেজা দুপুর মানেই জানালার কাঁচে টুপটাপ সুর, মেঘের আঁচলে ঢেকে যায় রোদের সব অহংকার। এক কাপ ধোঁয়া উঠা চা আর কিছু না বলার গল্প, ভেজা মাটির গন্ধে যেন ফিরে আসে হারিয়ে যাওয়া সময়। নমস্কার, শুভ দুপুর। আজ এক সুন্দর একটি দুপুর, যা কিনা শুধু বৃষ্টি ভেজা বলবো না, কারণ সারাটা দিন রোদ ঝলমলে তো ছিলই। তবে এই যে আমাদের বর্তমান সময়, শ্রাবণ মাস বা জুলাই মাস যাই বলুন না কেন, এই মাস মানেই কিন্তু সেই বৃষ্টি ভেজা এক একটি দিন। আর বৃষ্টি ভেজা দুপুর যদি হয় তাহলে তার অনুভূতিই যে আলাদা। তাই বৃষ্টি ভেজা দুপুরকে আপনি কীভাবে অনুভব করেন তা জানাতে অবশ্যই ফোন করুন 9434076705 এই নাম্বারে। তবে কথা তো অবশ্যই হবে, অনেক মত বিনিময় হবে, এই যে দুপুর সেই দুপুর নিয়ে অনেক কথা হবে। তবে তার আগে চলুন একটু সুরের সমুদ্রে ভেসে যাওয়া যাক। অরিজিৎ সিং এর কণ্ঠে শুনে নিন প্রথম গানটি।

একটা শুভ দুপুর অনেক কিছু কথা বলে। বৃষ্টি ভেজা দুপুরে সময় যেন একটু ধীরে চলে। চারপাশের কোলাহল স্তব্ধ এক সময় যখন মন খুঁজে পায় একটুকরো শান্তি, আর জানালা দিয়ে যখন সেই বৃষ্টির আওয়াজ, বৃষ্টির দৃশ্য আমরা পাই, তখন এক মনে পড়া স্মৃতি, মনে পড়া গল্প, হতাশা আবার আশার এক অপূর্ব মেলবন্ধন, সব নিয়েই একটা সুন্দর দুপুর কেমন করে কাটান আপনি, এই সব কিছু জানাতে অবশ্যই ফোন করুন 9434076705 এই নাম্বারে। অবশ্যই রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। তবে এই মুহূর্তে শুনে নেব আরও একটি গান, আশা ভোসলে এবং অরিজিৎ সিংয়ের দ্বৈত কণ্ঠে স্বদেশ এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনে নিন।

বৃষ্টি ভেজা দুপুর বা বৃষ্টি না হলেও এই যে এক মেঘলা দুপুর, সেই সবের অভিজ্ঞতা নিয়ে আপনার কী মতামত তা জানাতে অবশ্যই ফোন করুন 9434076705 এই নাম্বারে। আর তার সাথেই অবশ্যই জানবেন যে এই যে দুপুর, সেই দুপুর শুধু যে বৃষ্টি ভেজার জন্যে তা নয়, এই দুপুর যে প্রত্যেক দিন আমাদের জীবনে আসবে, তাই সেই দুপুরটাকে আপনি যদি সুন্দরভাবে কাটাতে চান বা আপনার দুপুরের যে এক নস্টালজিক এক অনুভূতি মাঝে মধ্যেই

থেকে উঠে সে সম্পর্কে, সব কিছু সম্পর্কে আজ আপনার সাথে কিছু সময় আমরা বহন করব এই আধ ঘন্টা জুড়ে, এবং তার সাথেই চলবে অবশ্যই গান। বর্তমানে আরও একটি গান আমরা শুনে নেব আতিফ আসলামের কণ্ঠে।

মেঘের আঁচলে লুকিয়ে থাকে রোদের শেষ হাসি, টুপটাপ বৃষ্টির সুরে জেগে ওঠে উদাসি, জানালার কাঁচে আঁকি নাম, ভিজে যায় সব কথা, এক কাপ গরম চায়ের ধোঁয়ায় মিশে যায় নীরব ব্যথা। চা খাওয়ার সময় হয়তো এখনো আসেনি, তবে এই যে এক উদাস মন, অথবা ফেলে আসা দিনগুলির স্মৃতি, অথবা আগামী দিনের স্বপ্ন, এই সব মিলিয়ে এক বৃষ্টি ভেজা দুপুর কেমনভাবে যেন এক অনুভূতি সম্পন্ন এক দুপুর হয়ে ওঠে আমাদের কাছে। প্রায়শই হয়তো হয়ে ওঠে, সব দিন না হলেও মাঝে মধ্যে যেন আমরা এই ধরনের অভিজ্ঞতা লক্ষ্য করি, তাই তো? কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু এখনও রয়েছি। অনেকেই হয়তো এই সময়টিকে আপনারা ঠিক বুঝতে পারেননি, বা এখনও অবধি হয়তো আপনাদের কাছে জ্ঞাত নয় এই যে তিনটা থেকে সাড়ে তিনটে এই যে সময়, বিশেষ করে রবিবার এবং শনিবার অবশ্য, এই দুই দিন আমরা কিন্তু অবশ্যই থাকছি আপনাদের ফোনের অপেক্ষায় মনপুরা জাংশনে, অবশ্যই সাথে নিয়ে এক একটি বিখ্যাত বিখ্যাত ছায়াছবির বিখ্যাত কিছু গান নিয়ে। সেই গান শুনুন এবং তার সাথেই ফোনে যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের বিষয় বৃষ্টি ভেজা দুপুর। চলে যাই পরবর্তী গানে। এ আর রহমান, তার কণ্ঠে পরবর্তী গানটি শুনবেন গুরু, এই ছায়াছবি থেকে।

সত্যি এমনই সুর মিশ্রিত এক দুপুর, আর তার সাথে যদি পাওয়া যায় বৃষ্টি, তবে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই এক অপূর্ব অনুভূতিতে আমাদের সমগ্র দুপুর কেন, দুপুর গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাতটাও কিন্তু কোথা দিয়ে যেন টুক করে পালিয়ে যায়। আসলে এইসব অনুভূতি, সুর বলুন বা বৃষ্টি বলুন, এই সব কিছু নিয়ে মানুষের মনে এমন এক স্নিগ্ধতার দাগ কেটে যায় যা কিন্তু মানুষ খুব সহজে ভোলে না। সেসব অনুভূতিগুলো যেন মনের মণিকোঠায় চিরদিন নিভৃতভাবে থেকে যায়। তার জন্যে যে বার বার করে এত সুরের আনাগোনা জীবনে। শুধু সুর নয়, এবং তার সাথে প্রকৃতিও কিন্তু তার বিভিন্ন রূপ নিয়ে মানুষের কাছে ধরা দেয়। এইভাবেই যে এগিয়ে চলে জীবন, তা না হলে যে জীবন একঘেয়েমিতে পরিপূর্ণ হয়ে যাবে, আর একঘেয়েমি মানেই যে একটা বিরক্তি, তাই না? তাই অবশ্যই জীবনকে ভরিয়ে রাখুন এমনই সুরে স্বাচ্ছন্দ্যে। চলে যাই পরবর্তী গানে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরবর্তী গানটি শুনবেন। কৃষ্ণা কটেজ, এই ছায়াছবি থেকে।

এই গানের সাথেই সমাপ্ত হলো আজকের মনপুরা জংশন। এই অনুষ্ঠানটি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে থাকুন।

আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন, এখন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনন্যা সাহা। অনুষ্ঠানটি ভাওয়াইয়ার অঙ্গন, রয়েছেন শিল্পীরা সঙ্গীতা রায় এবং ঈশা রায়।

স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুব বন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব ভালো দিন কাটাচ্ছ। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান ভাওয়াইয়া রঙ্গন। বন্ধুরা, তোমরা নাম শুনে ইতিমধ্যে বুঝতেই পেরেছ, আমাদের আজকের অনুষ্ঠানে তোমাদের জন্য উপহার হিসেবে রইবে ভাওয়াইয়া সঙ্গীত। প্রথমেই আমরা শুনে নেব আমাদের আজকের যুববন্ধু ঈশা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া। ঈশার সঙ্গে ঢোল বাদনে রয়েছেন সঞ্জয় রায়, বাঁশিতে রয়েছেন নীরব রায় এবং দোতারায় রয়েছেন অমৃত শীল। শুনে নেব ঈশার কণ্ঠে ভাওয়াইয়া।

বাহ, অসাধারণ। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান শুধুমাত্র ভাওয়াইয়া নিয়েই, তাই আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় যুববন্ধুর কাছে, সঙ্গীতা রায়ের কাছে। সঙ্গীতা রায়ের কণ্ঠে এবার আমরা শুনে নেব অপর একটি ভাওয়াইয়া সঙ্গীত। সঙ্গীতার সঙ্গে ঢোল বাদনে রয়েছেন সঞ্জয় রায়, বাঁশিতে রয়েছেন নীরব রায় এবং দোতারায় রয়েছেন অমৃত শীল। শুনে নেব সঙ্গীতা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া সঙ্গীত।

0: এবার আমরা শুনব আমাদের আরেক যুববন্ধুর কাছে ভাওয়াইয়া পাপিয়া বর্মন। পাপিয়ার কণ্ঠে এবার আমরা শুনে নেব ভাওয়াইয়া সঙ্গীত।
1: বাদ্যযন্ত্রে রয়েছেন তবলাতে সত্যব্রত ব্যানার্জি, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন, দোতারাতে চৈতন্য দেবরায়।

বেশ সুন্দর ভাওয়াইয়ার পর আমরা আবার ফিরব আমাদের যুববন্ধু ঈশা রায়ের কাছে। তার কণ্ঠে আমরা আরেকটি ভাওয়াইয়া সঙ্গীত শুনে নেব এবং ঈশার সঙ্গে ঢোল বাদনে রয়েছেন সঞ্জয় রায়, বাঁশিতে রয়েছেন নীরব রায়, দোতারায় রয়েছেন অমৃত শীল।

ফিরে এলাম ইশার ভাওয়াইয়া সঙ্গীতের পর। এবার আমরা শুনে নেব সঙ্গীতা রায়ের কাছে অপর একটি ভাওয়াইয়া সঙ্গীত। ঢোলবাদনে রয়েছেন সঞ্জয় রায়, বাঁশিতে রয়েছেন নীরব রায়, দোতারায় রয়েছেন অমৃত শীল।

ভাওয়াইয়া রঙ্গন। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। ভাওয়াইয়া গানকে আরও প্রসারিত করবার জন্য আমাদের এই উপস্থাপনা। আশা করছি তোমাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আবার ফিরব অন্য কোনো পর্বে। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

0: তোর কলেজের দিনগুলো মনে পড়ে?
1: আরে কলেজের স্মৃতি ছাড়, কত কথা যে ভুলে গেছি, তখনকার ব্যাংক অ্যাকাউন্টও মনে নেই।
0: ব্যাংক অ্যাকাউন্ট পুরনো হলেও খুঁজে পাওয়া যায়।
1: কোত্থেকে পাওয়া যায়?
0: উদ্গম থেকে। RBI এর উদ্গম পোর্টালে রেজিস্টার করে লগ ইন কর আর নিজের ডিটেলস এন্টার করে

0: অ্যাপকে সার্চ কর।
1: ও,
0: ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
1: আজই সার্চ করব।
0: তাহলে আজকে চাটা তুই খাওয়াবি।
1: হ্যাঁ,
2: আইবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান গ্রামে গঞ্জে। বর্ষাকালীন সবজির পরিচর্যা, এই বিষয়ে রয়েছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য এবং উপস্থাপনায় আইভি দে। শুনবেন এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন সবজির পরিচর্যা। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য। ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন মৃত্তিকা জরিপ শিলিগুড়ি। নমস্কার পাপিয়াদি, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমরা প্রথম পর্বে বর্ষাকালীন সবজি, বেগুন, লঙ্কা, টমেটো এই সব সবজির পরিচর্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার প্রথমেই ডক্টর ভট্টাচার্য, জানতে চাচ্ছি কুমড়ো জাতীয় ফসলের মধ্যে কোন কোন ফসল এই সময় চাষ করা যেতে পারে এবং এর কি জাত কৃষক ভাইরা ব্যবহার করবেন?
1: কুমড়ো জাতীয় ফসলের মধ্যে যেরকম কুমড়ো, লাউ, ধুঁধুল, ঝিঙে, তারপরে শশা, শশা একটা খুব দামি ফসল, এইগুলোকে কিন্তু চাষ করা যেতে পারে। যেরকম ধুঁধুলের মধ্যে লোকাল জাতের চাষটা বেশি হয় বা ক্লজ একটা জাত আছে, এটা ভালো হতে পারে। কুমড়োর মধ্যে অর্জুন, অর্জুনা, লাউয়ের মধ্যে গাড্ডা খুব মানে পপুলার জাত, শশার মধ্যে 1692, পুষা লং গ্রিন, ভিয়েনার ক্রিশ, বিশাল রেনকোট, ইউএস 447, এইগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে এগুলো কুমড়ো জাতীয় ফসলের মধ্যে ভালো, এই এই সময় ভালো ফলন দেবে। ঝিঙের মধ্যে হচ্ছে রমা, বর্ষাতি, নামের সাথেই বোঝা যাচ্ছে এটা বর্ষাকালে লাগানোর জাত, বারো পাতা, এনএস 474, অর্ক সুমিত, লিবেগ 16 পাতা, এই ধরনের জাতগুলোকে কিন্তু আমরা চাষ করতে পারি কুমড়ো জাতীয় ফসলের মধ্যে।
0: আচ্ছা, এই কুমড়ো জাতীয় ফসলের চাষের ক্ষেত্রে কি কি পরিচর্যা করতে হবে, সমস্যা কি রয়েছে?
1: কুমড়ো জাতীয় ফসলে মোটামুটিভাবে যেটা আমরা দেখি, ফলের মাছি, যেটা ছোট অবস্থায় ফলটাকে ফুটো করে তার ভেতরে ডিম পেড়ে দেয় এবং ওর ভেতরে জীবনচক্রটাকে সম্পূর্ণ করে, ফলত কি হয়, ফলটা বেঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং ফল কাটলে তার ভেতরে কালো কালো কালো কালো পোকার বিষ্ঠা বা এরো ধরনের জিনিসগুলোকে দেখা যায়। তো এটাতে কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ভীষণ রকমের ক্ষতি হয়। আর একটা কথা, কুমড়ো জাতীয় ফসল কিন্তু বর্ষাকালে চাষ করতে গেলে মাটিতে চাষ করা যাবে না, এটা কিন্তু মাচায় করতে হবে, অথবা যেটা বলি আমরা ভার্টিক্যাল কাল্টিভেশন, মানে একটা পোল থেকে একটা পোলে তার দিয়ে দিয়ে একটা তার, দুটো তার, তিনটে তার, এরকম করে পরপর পরপর উঁচু করে দেয়া হয়। তাতে কি হয়, এগুলো যেহেতু লতানো গাছ, তাহলে একটা তার থেকে আরেকটা তারে, তার উপর আরেকটা তারে, এটা কিন্তু জায়গাটা কম নেয় কিন্তু আবার মাটিতেও চলে আসে না। এইভাবেও কিন্তু শশা বা ঝিঙে বা ধুধুল এইভাবে চাষ করা যেতে পারে। কুমড়ো বা লাউ করতে গেলে একটু সমস্যা হবে, ওটার জন্যে মাচা লাগবেই, কিন্তু এইভাবে চাষ করা যেতে পারে। তো এই ফলের মাছিকে আটকানোর জন্যে আমরা মিথাইল ইউজিনল ফাঁদ, এটা ডাইরেক্ট আমরা কোনো ওষুধ স্প্রে করতে বলছি না, কিন্তু একটা ফাঁদ পাওয়া যায়, সেটা কেকের মতন থাকে, সেটা যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে এটা কি করবে, এটা কিন্তু পোকাগুলোকে, ফলের মাছিগুলোকে আটকে দেবে, যে জন্যে এদের মিলন হওয়া বা ডিম পাড়া বা ডিম পাড়লেও সেই ডিম থেকে আবার পুনরায় পোকা তৈরি হওয়া, এই সম্ভাবনা অনেকটা কমে যাবে। আর এছাড়া পাতায় অনেক সময় পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ, যে ছাতা পড়া যে রোগগুলো, এইগুলো হয়। এইগুলো হলে সাধারণত আমরা রোকো যে ওষুধ আছে সেই ওষুধকে আমরা ব্যবহার করতে পারি, রোকো বলি, এটা হচ্ছে থায়োফিনেট মিথাইল, এটাতে কিন্তু মোটামুটি ভালোভাবে, এটাও একটা ব্রড স্পেকট্রাম, অনেকগুলো অসুখের বিরুদ্ধে এটা কাজ করতে পারে এই ওষুধটা, এটাকে

0: আমরা ব্যবহার করতে বলতে পারি। এছাড়া যেটা আরও যে সম্ভাবনাটা থাকে সেটা হচ্ছে এই কুমড়ো জাতীয় ফসলে বর্ষাকালে ভাইরাস রোগের ভীষণভাবে সংক্রমণ হয়। ভাইরাস রোগ হলে কি হয়, পাতাটা হলুদ হয়ে যায় বা শক্ত হয়ে যায়, এবং পাতা হলুদ হয়ে গেলে স্বাভাবিকভাবেই সালোকসংশ্লেষ ঠিকভাবে হয় না, সুতরাং গাছে ফলন কিন্তু অনেকাংশেই কমে যায়। তো এই ভাইরাস হলেও ভাইরাস কিন্তু ছড়ায় আমাদের কোনো না কোনো সাদা মাছি জাতীয় পোকা বা জাপ পোকা, এই ধরনের পোকাগুলোই ছড়ায়। সুতরাং এই পোকাগুলোর জন্যে আমাদের ব্যবস্থা নেওয়াটা জরুরি, যেগুলো আমরা আগেও আলোচনা করেছি, ডিনাইট্রিফিউরন বা কুইনালফস বা ইমিডাক্লোপিড অ্যাসিডাপ্রিমিড, এই জাতীয় ওষুধ দিয়ে আমাদেরকে কিন্তু প্রথম থেকেই পোকা দেখার সাথে সাথে এইগুলো এই ওষুধ স্প্রে করে ব্যবস্থা নিতে হবে।
1: এক্ষেত্রে কি জৈব পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করা যেতে পারে?
0: জৈব পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে, খুব ভালো কথা বলেছ। রাসায়নিক ওষুধ যদি ব্যবহার করতে হয় আমাদের, যখন পোকার সংখ্যা যথেষ্ট পরিমাণ বেশি দেখা যায় তখন আমরা ব্যবহার করলেও, তার পরে পরে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে নিম তেল, যেটা নিম তেল 10,000 PPM এর নিম তেল 2 মিলি প্রতি লিটার জলে, নিম তেল বা নিম দ্রবণ বলা যেতে পারে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। তাতে কি হয়, ওই ওষুধটা কার্যকারিতাটা অনেক দিন পর্যন্ত বজায় থাকে এবং স্বাভাবিকভাবেই ওষুধের বিষাক্তটাও অনেকটা কমে আসে।
1: মানে সেটা যখন বাজারজাত হয় তখন কিন্তু তার মধ্যে ওই খারাপ বিষটা যেটা সেটা কিন্তু থাকে না,
0: কমে যায়।
1: আচ্ছা, এই সময় তো ভেন্ডি চাষ করা হয়ে থাকে, তো বর্ষাতি জাত হিসেবে আমাদের কৃষক ভাইরা কোন জাতগুলোকে ব্যবহার করতে পারে?
0: ভেন্ডিও এই সময় চাষ হয়। ভেন্ডির মধ্যে আমরা যেরকম আনমোল 2217, মাহিকো কোম্পানির বীজ আছে রীতা, অ্যাডভেন্টার বীজ আছে রাধিকা, নানহেমসের আছে সম্রাট, এরকম অজস্র কোম্পানির বীজ আছে। তবে এই বীজগুলো আমাদের মোটামুটি বর্ষাকালে চাষ করবার জন্যে উপযুক্ত বীজ।
1: ভেন্ডির ক্ষেত্রে কোন কোন রোগ পোকার আক্রমণ হয় এবং কিভাবে তার প্রতিকার করবে আমাদের কৃষক ভাইরা?
0: ভেন্ডির ক্ষেত্রেও কিন্তু এই যে ভাইরাসের যে সংক্রমণের কথাটা বললাম, এটা কিন্তু খুব বেশিভাবে দেখা যায়, যেটাকে আমরা সাহেব রোগ বলে থাকি। পাতার মধ্যে মোজাইক মোজাইক, সবুজ হলুদ মোজাইক মোজাইক হয়ে যায়, এবং এই গাছে যে ভিন্ডি ধরে সেটার কম বয়সেই একটা হলদেটে ভাব চলে আসে এবং ফাইব্রাস শক্ত শক্ত হয়ে যায়। তো এটা কিন্তু খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী আর থাকে না। তো সেই কারণে এই ভাইরাস রোগ লাগলে তখন কিন্তু শুরু শুরুতেই যদি পোকাকে দমন করবার ওষুধ ব্যবহার করতে পারা যায় তাহলে খুব ভালো, তা না হলে কিন্তু সেই গাছগুলোকে তুলে নষ্ট করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে।
1: বর্ষাকালে তো বরবটি চাষ করা হয়, তো বরবটি কোন জাত আমাদের কৃষক ভাইরা ব্যবহার করবেন এবং এক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কৃষক ভাইদের?
0: বর্ষাকালে বরবটির চাষ ভালোভাবে আজকাল হচ্ছে, উত্তরবঙ্গের নিরিখে আমরা দেখি কৃষকরা করে। জাতের মধ্যে যেমন আমরা কাশি কাঞ্চন, কাশি নিধি, বিধান বরবটি 1, এইগুলোর কথা বলা যেতে পারে। সেই মানে যেটা আমি আগে বলছিলাম, কিছু কিছু কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে ভার্টিক্যাল কাল্টিভেশনের কথা, যে পরপর পরপর তার দিয়ে চাষ করবার কথা, বরবটিও কিন্তু সেইভাবে চাষ করা যেতে পারে। আর বরবটির ক্ষেত্রেও কিন্তু এই যে ভাইরাস যে রোগটা, এইটা কিন্তু খুব বেশি করে দেখা যাচ্ছে, আর বর্ষাকাল হলে আরও বেশি হয়। স্বাভাবিকভাবেই এই হিউমিডিটি যদি বেশি থাকে, মানে উষ্ণ তার সাথে আর্দ্র আবহাওয়া, তাতে কিন্তু এই ভাইরাসের যে ছড়ানোটা বা ভাইরাসের যে সংক্রমণটা, এটা কিন্তু মানে বেশ তাড়াতাড়ি হতে থাকে। সেই কারণে এক্ষেত্রেও পোকার বিষয়ে সতর্কতা নেওয়া জরুরি। এবং এই বরবটি জাতীয় ফসলের ক্ষেত্রে সার খুব একটা বেশি লাগে না, 1 ফুট বাই 1 ফুট দূরত্ব দিয়ে যদি আমরা মোটামুটি গাছ তৈরি করে, চারা তৈরি করে বসাতে পারি তাহলে খুব ভালো হয়। আর একটা কথা হচ্ছে, বর্ষাকালের সবজি চাষের ক্ষেত্রে চারা তৈরি করে বসালে কিন্তু সুফল পাবার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ বীজ লাগালে, বীজ সবসময় মূল জমিতে লাগিয়ে দিলে বীজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত জলের জন্যে। সেই জন্যে পুলি করে তাতে বীজ বসিয়ে চারা তৈরি করে লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর এতে সার লাগে 7, 8, 10, 7 কেজি, 8 কেজি, 10

0: কেজি নাইট্রোজেন ফসফেট পটাশ এটা প্রতি বিঘা জমি চাষের জন্য এই রকমভাবে সার ব্যবহার করা যেতে পারে।
1: আচ্ছা, শাক তো বর্ষাকালে খুব একটা দেখা যায় না, তবুও চাষ করা হয়, যেমন নটে শাক, ধনের পাতা, এগুলো তো হয়। তো এক্ষেত্রে কোন জাত ব্যবহার করবেন এবং কি কি রোগ পোকার আক্রমণ হয় এক্ষেত্রে?
0: এখন ধনে পাতাটা এমন একটা ব্যাপার হয়ে গেছে, আগে আমরা শীতকাল মানে ধনে পাতা, গরমকাল বা বর্ষাকালে আমরা ভাবতেও পারতাম না, কিন্তু ধনে পাতারও হাইব্রিড জাত চলে এসছে। যেরকম একটা জাতের কথা মনে হচ্ছে, বলতে পারা যায় গ্রিন ম্যাজিক একটা জাত। তো এই জাতগুলো বেশ মানে বর্ষাকালেও কিন্তু চাষ করা যাচ্ছে, এবং যেটা আমরা পলিহাউস বা শেড কাল্টিভেশন, যেটা মাথার উপরে অন্তত পক্ষে একটা শেড দিয়ে যদি চাষ করা যায় একটু উঁচু জমিতে, তাহলে ধনে পাতা কিন্তু ভালো, বেশ লাভদায়ক এবং যথেষ্ট দাম এই সময় বাজারে ধনে পাতাকে বাজারজাত করতে পারলে। আর এই সময় যেটা ডাটা শাক, নটে শাক, এগুলোও করা যেতে পারে। শাক হলে কি হয়, আমাদের অনেক দিন পর্যন্ত জমি আটকে থাকবে না, খুব তাড়াতাড়ি আমরা ফলনটা পেয়ে যাব। সুতরাং রিস্ক যেটা বলি আমরা, যে ভয়, চাষের যে ভয়টা থাকে বর্ষাকালের নিরিখে, সেইটা কিন্তু শাক চাষে অতটা পরিমাণ থাকবে না, মোটামুটি আমরা পেয়ে যাব। আর একটু আবহাওয়াটা মানে জলের যেহেতু কোনো ঘাটতি নেই, সেই জন্যে শাকের বার বৃদ্ধিটাও কিন্তু কম হয় না, ভালোই হয়।
1: ভালোই হয়, ঠিক। আর এক্ষেত্রে রোগ পোকার আক্রমণ?
0: শাকের ক্ষেত্রে বিশেষ একটা রোগ পোকার সংক্রমণ হয় না, হলেও আমরা এক্ষেত্রে কোনো রাসায়নিক ওষুধ ব্যবহার করার কথা বলবো না। যদি সেরকমভাবে পোকা লাগে, মানে কোনো ওই পাতাকে খেয়ে ফেলা পোকা, এই ধরনের কোনো যদি পোকা, পুঁই শাক টুই শাকও করা যেতে পারে, এগুলো যদি আসে না ব্যবহার করবারই চেষ্টা করতে হবে। তাও যদি দরকার হয় নিম তেল আমরা ব্যবহার করতে পারি। আর রোগের জন্য যদি গোড়া পচে যায়, মাটির নিচে একদম শিকড় পচে যায় বা গাছ ঢলে পড়ছে, এরকম অবস্থা দাঁড়ায়, তাহলে আমরা ব্যাভিস্টিন এবং তার সাথে, ব্যাভিস্টিন মানে কার্বেন্ডাজিম অবশ্যই, এবং তার সাথে কপার অক্সিক্লোরাইড যেটা আছে, এই দুটোকে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি, তাতে সুফল পাওয়া যাবে। তবে রাসায়নিক ওষুধ ব্যবহার করবার 10 থেকে 15 দিনের আগে কিন্তু ওইটা খাওয়া বা বাজারজাত করা উচিত হবে না।
1: হ্যাঁ, কারণ আমরা যেহেতু স্যালাড হিসেবে যেমন শশা, গাজর, টমেটো এগুলো ব্যবহার করি, কাঁচা খাওয়া হয়, তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু মানে যদি রাসায়নিক সার ব্যবহার করা হয় বা কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কিন্তু বাজারজাত করার জন্য কিন্তু একটা বিশেষ সময় দেওয়া উচিত, তাহলে এর ক্ষতিটা হবে না।
0: আর একটা জিনিস হচ্ছে, যদি রাসায়নিকটাকে কম করতে হয়, তাহলে আমরা যেমন একটা ফাঁদের কথা বলেছি, মিথাইল ইউজিনল ফাঁদ, এটা তার সাথে সাথে আমরা বলতে পারি ফেরোমোন ফাঁদ কিছু, যেখানটাতে স্ত্রী পোকার গন্ধ থাকে, পুরুষ পোকাকে আটকে দিতে পারে। তো এই ফেরোমোন ফাঁদ লাগিয়েও আমরা অনেক ক্ষেত্রে পোকাকে আটকাতে পারি, যেমন নাকি বেগুনের যেটা কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা, যেটা টমেটোর যেটা ফল ছিদ্রকারী পোকা, ভিন্ডির কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী যে পোকা, এইগুলোকে কিন্তু আমরা ফেরোমোন ফাঁদ, এগুলোর বিশেষ ওই পোকার জন্যেই তৈরি করা ফেরোমোন ফাঁদ ব্যবহার করতে পারি। আর এই শোষক পোকার জন্য আমরা কিন্তু ইয়েলো স্ট্রিকি ট্র্যাপ, যেটাকে বলি হলুদ আঠালো ট্র্যাপ, সেটাকে আমরা মাঠে জমির মধ্যে দিতে পারি। কি হয়, হলুদ রঙের আকর্ষিত হয়ে পোকাগুলো ওই ফাঁদে যাবে এবং স্বাভাবিকভাবেই আঠার মধ্যে আটকে পড়বে। তো এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু সবজির ক্ষেত্রে, যেটা বেগুনকে খোসা ছাড়ানোর কোনো ব্যাপার হয় না, ডাইরেক্ট কেটেই আমরা ভাজা করে বা পোড়া করে খাই, টমেটো ডাইরেক্ট খাই, কাঁচা টমেটো খাওয়া হয়, তো এই লঙ্কা কাঁচা খাওয়া হয়, সেই জন্যে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু যদি এই ধরনের ফাঁদ ব্যবহার করে চাষ করতে পারি, তাহলে এটা কিন্তু অনেক সুফল পাওয়া যাবে। যদি আমরা আঠালো ফাঁদও ব্যবহার করি, ওপর দিকটা একটুখানি গার্ড দেওয়ার, যাতে সরাসরি বৃষ্টির জল ওতে না পড়ে, সেইভাবে একটুখানি ঠিকভাবে সাজিয়ে দিতে পারলে অনেক সুফল পাওয়া যাবে।
1: একদম। আচ্ছা, সজনে নাজনে এগুলো তো এই সময় লাগানো হয়,
0: হ্যাঁ,
1: তো এক্ষেত্রে কোন জাত আমাদের কৃষক ভাইরা লাগাবেন এবং কি পরিচর্যা করবেন?
0: হ্যাঁ, সজনে বা নাজনের মধ্যে যেটা, সজনেতে বলে যে সজনে ইমপ্রুভড জাত, মানে এগুলো তো সাধারণত লোকাল জাতের মধ্যে

0: হয় বা নাজনে যেটা টাটানগর, এই ধরনের জাতগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলোও কিন্তু আজকাল মাঠের ক্ষেতের সবজির পাশাপাশি একটা ভীষণ জায়গা দখল করে নিচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পেরিনিয়াল ক্রপ, বহুবর্ষজীবী উদ্ভিদ হওয়ার কারণে কি হচ্ছে, অনেক কৃষকই এইগুলোর উপরে নির্ভর করছে। তো সজনে বা নাজনে নতুন আমরা যদি লাগাতে যাই, বীজ থেকে যদি আমরা লাগাতে যাই, তাহলে কিন্তু বর্ষাকালেই বসাতে হবে। বীজ থেকে চারা তৈরি করে চারা যদি বসাতে চাই, তাহলে বর্ষাকালেই বসালেই সুফলটা বেশি পাওয়া যাবে। আর এটার তো মেডিসিনাল অনেক গুণ রয়েছে, ঔষধি গুণ, এবং তার সাথে শুধু সজনে বা নাজনে ডাটা তো নয়, এটা তার সাথে পাতা ফুল সবই কিন্তু খাওয়া যায়, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ঔষধি গুণ আছে। আমরা যেরকম সজনে ফুল জানি যে পক্স টক্সের জন্যেও কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রতিরোধী শক্তি তৈরি করতে সহযোগিতা করে, এবং সজনে ডাঁটা তো খুবই একদিকে যেরকম উপাদেয়, আর তার পাশাপাশি মেডিসিনাল প্রপার্টি রয়েছে, লেগুমিনাস একটা ফসল, তো সেই কারণে এইগুলোও আজকাল কিন্তু সবজির পাশাপাশি একটা জায়গা দখল করে নিচ্ছে এবং লাভদায়ক লাভদায়ক চাষ এটা।
1: আচ্ছা, তাহলে সজনে নাজনে এই সব গাছের ক্ষেত্রে কিন্তু আমরা চারা তৈরি করে মূল জমিতে লাগানো হলো এবং সার প্রয়োগ রয়েছে, সেটা আমাদের কৃষক ভাইরা কোন সার ব্যবহার করবে?
0: সজনে বা নাজনে ডাটার ক্ষেত্রে লাগানোর সময় গর্ত করে সেই গর্তের অর্ধেকটা মাটি এবং বাকি অর্ধেকটা জৈব সার এবং তার সঙ্গে একটু ফসফেট সার, এইটাকেই মিলিয়ে চারার গাছ বসিয়ে দিতে হবে। এবং খুব একটা সারের কিন্তু প্রয়োজন হয় না, যদি পরবর্তীকালে আমরা গাছের চেহারা দেখে আমরা জৈব সার যেমন কেঁচোর সার ব্যবহার করতে পারি, বা যদি কেঁচোর সার কেউ রাখেন বাড়িতে তাহলে ভার্মি ওয়াশ যেটা আছে সেটাকেও আমরা স্প্রে করে দিতে পারি এই সমস্ত গাছের ক্ষেত্রে। খুব যদি প্রয়োজন হয় তাহলে নাইট্রোজেন ফসফেট পটাশ যেটা ফোলিয়ার বাজারে পাওয়া যায় 19-19-19 বা 20-20-20 এইগুলোকেও আমরা স্প্রে আকারে ব্যবহার করতে পারি। তারপর গাছ বেশ বড় হয়ে গেলে তখন বর্ষার শেষ হয়ে যাওয়ার পরে আমরা জৈব সারের সাথে অল্প করে করে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ মিলিয়ে নিয়ে আমরা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারি।
1: আচ্ছা, বর্ষাকালে তো নানা রকম সবজির কথা আপনি বললেন, তো এই সব সবজির ফলনটা হওয়ার পর তারপর তো সেটাকে বাজারজাত করতে হবে। এবার যেহেতু এই সময়টা বর্ষাকাল, মানে সেই বৃষ্টির আধিক্য যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে সেই ফসলকে ঠিক মতন বাজারজাত করার জন্য কি কি সচেতনতামূলক কাজ করতে হবে আমাদের কৃষক ভাইদের?
0: সচেতনতা বলতে কি, বেশিরভাগই তোলার পরেও অনেক জল লেগে থাকে ফসলে, সেই জল লাগা অবস্থায় যদি একসঙ্গে করে অনেকটা জিনিস অনেকটা সবজিকে রেখে দেওয়া হয় বা বস্তাবন্দি করে দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলো কোনো না কোনোটার মধ্যে যদি সংক্রমণ থেকে থাকে রোগের বা কিছু, তাহলে সেটা থেকে কিন্তু সুস্থ ফলটাও সংক্রমিত হতে পারে। তো সেই কারণে প্রথমে তোলার পরে হাওয়াতে যাতে খানিকটা অন্ততপক্ষে শুকিয়ে যায় জলটা, সেটাকে লক্ষ্য রাখতে হবে, এবং একটা জিনিস হচ্ছে দ্রুত বাজারজাত করতে হবে, বেশি সময় ফেলে রাখা যাবে না, এবং দ্রুত বাজারজাত করে দ্রুত সেটাকে বিক্রির বন্দোবস্ত করতে হবে। আর একটু তোলার পরে বাছাই করে নিতে হবে, রোগগ্রস্ত ফসল যদি থাকে সেগুলোকে আলাদা করে সরিয়ে নষ্ট করে দিতে হবে। তাহলে এইভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে
1: ভালো লাভবান
0: হওয়ার সম্ভাবনা থাকবে।
1: আচ্ছা, আর কৃষক ভাইরা যে এই বীজগুলো যে লাগাবেন, সেই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করবেন?
0: বীজগুলো যেগুলো লাইসেন্স আছে এরকম বিক্রেতার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারলে ভালো, এবং অবশ্যই বীজ কেনার সময় তার জাত দেখে নেবেন, কতদিনের ফসল এবং কী ট্রিটমেন্ট করতে বলছে, কোন সময়কার বীজ, সেই ডেট এগুলোকে দেখে নিতে হবে, আর বিল নিতে হবে স্বাভাবিকভাবেই, যাতে পরবর্তীতে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি বিচ্যুতি কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করবার রাস্তা থাকে। অনেক সময় হাটে অনেক লোকাল বীজ বিক্রি হয়, তো সেইগুলোর উপরে কিন্তু বিশেষ একটা ভরসা করলে কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে যায়।
1: আচ্ছা, আর এই বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে মাটি পরীক্ষা কতটা জরুরি?

0: মাটি পরীক্ষা বর্ষাকালের জন্য খালি না, মাটি পরীক্ষা সবসময় সব চাষের জন্যই খুব জরুরি। মাটি পরীক্ষা এবং তার সাথে হচ্ছে আর একটা হচ্ছে বীজশোধন, এই দুটো জরুরি। মাটি পরীক্ষা বর্ষাকালে মাটি নেওয়া যাবে না, মাটি নেওয়ার সময় হচ্ছে শীতকাল বা বর্ষা আসার আগের সময়টা, এইটাকে মাথায় রাখতে হবে যে এই সময় মাটি সংগ্রহ করে সেটাকে মাটি পরীক্ষা করা যায়। আমাদের যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসের মাধ্যমেও কৃষকরা মাটি পাঠাতে পারেন পরীক্ষাগারে, অথবা কৃষকরা নিজেরাও মাটি সংগ্রহ করে পাঠাতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে সবজি যে জমিতে চাষ করছেন সেই জমিতে অন্ততপক্ষে মাটি নিতে হবে 1 ফুট গভীর করে গর্ত করে, তারপরে মাটি নিতে হবে, সেইটাকে মাথায় রেখে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। এবং তাহলে খুব সহজেই বুঝতে পারা যাবে আমাদের মাটিতে কী কী খাদ্যগুণ রয়েছে, নাইট্রোজেন ফসফেট পটাশি বা কতটা আছে, অনুখাদ্যগুলোই বা কতটা আছে, সেটা সহজে পরিষ্কার হয়ে যাবে। সেইভাবে আমরা একটা সার প্রয়োগ এবং অনুখাদ্য প্রয়োগের একটা প্ল্যান তৈরি করে নিতে পারবো। আর বীজ শোধন, সবজির বীজ খুব একটা, টমেটো লঙ্কা বেগুন তো খুব কম, সামান্য বীজ লাগে। যদি বরবটি হয় বা ভিন্ডি হয় বা কুমড়ো জাতীয় ফসল হয় এতে একটু বেশি পরিমাণে বীজ লাগে। এর ক্ষেত্রে আমরা মোটামুটি ভিটাভ্যাক্স যে ওষুধটা, কার্বক্সিন অক্সি কার্বক্সিন এই জাতের ওষুধগুলো দিয়ে বীজশোধন করতে পারি। একটুখানি সামান্য 2-4 ফোঁটা জলের ছিটে দিয়ে প্লাস্টিক পাত্রে বীজ নিয়ে 2 গ্রাম প্রতি কেজি বীজ এই মাত্রায় নিতে হবে। আর যেগুলো খুব সামান্য পরিমাণে লাগে সেগুলো 1 চিমটি, 2 আঙুলের মধ্যে যতটুকুনি ওষুধ ধরে সেইটা দিয়ে ছোট কৌটোর মধ্যে নিয়ে বীজটাকে ঝাঁকিয়ে আমরা শোধন করে নিতে পারি। এইটা কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে খুব দরকার, বর্ষাকাল সবসময়ের জন্যেই দরকার, তবে বর্ষাকালে খুব বেশি দরকার, তাহলে রোগের সংক্রমণ কিছুটা হলেও ঠেকানো যেতে পারে।
1: আচ্ছা, আর কৃষক ভাইদের চাষের সময় হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে হলো, তখন তারা কী করবেন?
0: কৃষক ভাইরা যদি সমস্যার সম্মুখীন হন তাহলে কৃষি অফিস আছে, প্রত্যেক ব্লকে কৃষি অফিস আছে, এবং ব্লকের কৃষি অফিস ছাড়াও মহকুমায় অফিস আছে, জেলায় অফিস আছে, মাটি সংক্রান্ত মৃত্তিকা জরিপ বা মৃত্তিকা সংরক্ষণজনিত অফিস আছে। তো যে কোনো অফিসের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে যে এই পরিস্থিতিতে কী করা যাবে। নিশ্চয়ই সুপরামর্শ কৃষকরা সেখান থেকে পাবেন, এটাই আমি বলবো।
1: হ্যাঁ, মানে যে কোনো সমস্যা হলেই তারা যাতে সেটাকে নিজেরা সেটা সমাধান না করে কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেই যেন সেটা সমাধান করেন, তবে কিন্তু তাদের ফলনটাও ভালো হবে। এইসব চাষের ক্ষেত্রে কৃষকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়?
0: হ্যাঁ, কৃষি দপ্তর থেকে নিয়মিত ট্রেনিং হয়ে থাকে। এবার সব কৃষক সব ট্রেনিংয়ে হয়তো অংশগ্রহণ করতে পারে না, কারণ ট্রেনিংয়ে অংশগ্রহণ করবার একটা সুনির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট করা থাকে, সেই জন্যে পারে না। তাও এগুলোয় যদি কেউ উৎসাহী কৃষক হয়, যোগাযোগ করে, তাহলে নিশ্চয়ই তাদেরকে কৃষি দপ্তর থেকে ট্রেনিং করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।
1: আচ্ছা, আমাদের আলোচনা একেবারে শেষের দিকে, তো আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: একটাই কথা, বর্ষাকালের চাষটাকে মাথায় রেখে শেড কাল্টিভেশন হোক বা পলিহাউস কাল্টিভেশন হোক, না হলে কম করে উঁচু জমিতে চাষ করুন, সবজি লাগান। ফলন বর্ষাকালে একটু হয়তো কম হয় শীতকালের পরিপ্রেক্ষিতে, কিন্তু দাম অনেকটাই সেটাকে পুষিয়ে দেয়, বরঞ্চ লাভদায়ক হয়ে যায়। তো সেই জন্যে চাষ থেকে তো আমরা পিছিয়ে থাকতে পারবো না, আমাদের দায়িত্ব বিরাট। কৃষককে বলা হয় অন্নদাতা, তো সুতরাং কৃষি করতে হবে সমস্ত প্রতিকূলতা মাথায় রেখে, এবং তার যা যা প্রতিকূলতাকে কাটানোর যে সমস্ত ব্যবস্থাপনা আছে সেগুলোকেও মাথায় রেখে চাষাবাদ আমাদের করতে হবে। সবার খুব ভালো হোক ফসল, এই কামনা রাখবো।
1: তাহলে আজকের আসরে আমরা বর্ষাকালীন বিভিন্ন রকম সবজির কথা জানলাম, এবং তার যে বর্ষাতি জাতগুলো রয়েছে, তার রোগ পোকা আক্রমণ পরিচর্যা, সেসব বিষয় নিয়ে বিস্তারে ডক্টর ভট্টাচার্য আমাদের জানালেন। আমাদের কৃষক ভাইরা এই সব বিষয়গুলোকে মাথায় রেখে খুব সতর্কতার সাথে এই বর্ষাকালীন সবজি চাষ করলে তারা কিন্তু এর মধ্যেও অনেকটাই আয়ের লাভ দেখতে পারবেন। আসরে আসার জন্য পাপিয়া দি আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা, বর্ষাকালীন সবজি পরিচর্যা আলোচনা।

অংশ নিয়েছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন, মৃত্তিকা জরিপ, শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

গ্রামেগঞ্জে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বর্ষাকালীন সবজির পরিচর্যা। অংশগ্রহণে ছিলেন বিশেষজ্ঞ ডক্টর পাপিয়া ভট্টাচার্য এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আইভি দে। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে বলা হয়েছে, 16 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী কাল এবং পরশু 13 এবং 14 জুলাই সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ

ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন, এরই সাথে শেষ হলো আজকের গ্রামেগঞ্জে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন উত্তরণ। এই অনুষ্ঠানে আজ শুনবেন রঞ্জন রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন দীপক দাশ।

0: আকাশবাণী শিলিগুড়ি স্বাগত জানাচ্ছি আপনাদের উত্তরণ অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে উত্তরণ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় মূলত উত্তরের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব আছেন তাদের জীবনযাপন, তাদের আশা আকাঙ্ক্ষা, সে সম্বন্ধে একটা সম্যক ধারণা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রঞ্জন রায়। রঞ্জন, স্বাগত তোমাকে।
1: নমস্কার।
0: রঞ্জনের সাথে কথাবার্তা বলবার আগে একটি বিষয়ে আপনাদের একটু জানাব, সেটা হলো সঙ্গীতের এই যে জার্নি, সঙ্গীতের পথে একটি উল্লেখযোগ্য সফলতার কথা। রাজ্য ভাওয়াইয়া চটকা বিভাগে ও প্রথম হয়েছে 2023-2024 সালে। অবশ্যই এটা উল্লেখযোগ্য করবার মতো ঘটনা। রঞ্জন, এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল?
1: এটা হচ্ছে কি প্রত্যেক বছরে হয়,
0: মানে যে বছর তুমি দিয়েছিলে,
1: যে বছর আমি দিয়েছিলাম সেটা হয়েছিল কুশিয়ারবাড়ি ফালাকাটা ব্লক।
0: আচ্ছা, ওখানে হয়েছিল,
1: ওখানে হয়েছিল।
0: আচ্ছা, তুমি কি ভেবেছিলে যে তুমি প্রথম হবে চটকা বিভাগে?
1: না, সেরকম আমি ভাবিনি, আমি চেষ্টা করেছিলাম আর কি।
0: চেষ্টা করেছিলে। কতজন ছিল মোটামুটি কম্পিটিটরস
1: সেখানে? হাজার ছিল।
0: হাজার? তাহলে বুঝতেই পারছেন যে প্রায় হাজার জন প্রতিযোগী প্রতিযোগিনীর মধ্যে রঞ্জন ভাওয়াইয়ার একটি বিভাগে অর্থাৎ চটকা বিভাগে ও প্রথম হয়েছে। তা আমরা কি একটু দু লাইন শুনে নেব যে কোন গানটা গেয়ে তুমি প্রথম হয়েছিলে?
1: আমি এখানে ভাওয়াইয়া সঙ্গীতের চটকা বিভাগে কেরামত আলী সেই লেখাটা আমি গানটা করছি।
0: করো।
1: বনু দেখা দেখি হয় আগে

0: ওই কইনাটা গানা চাই, দাওয়া দাবে না দে নাই ও কিনা কইনা গানা চাই, না হইলে না হইলে পাশানতে ভাঙ্গি মাথা।
1: বাহ, দারুণ দারুণ। রঞ্জন, তোমার কাছে আমরা প্রথমে যেটা জানতে চাইব যে আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে তোমার বাড়ি, তোমার এই যে শারীরিক অসুবিধা, এই অসুবিধা কি তোমার জন্ম থেকে নাকি পরে?
2: আগে থেকে ছিল, সেই জন্ম থেকে ছিল,
1: জন্ম থেকেই তোমার ছিল?
2: জন্ম থেকে সবকিছুই।
1: আচ্ছা, এটার কি কোনো চিকিৎসা তুমি করিয়েছিলে?
2: আমি তো ছোট থেকে অনেক জায়গায় গিয়েছিলাম,
1: আচ্ছা,
2: কিন্তু কোনো জায়গায় লাভ হয়নি। ডাক্তার সেরকম বলেছিল যে অপারেশন করেও কোনো লাভ হবে না।
1: আচ্ছা,
2: এটা জন্মের সঙ্গে হয়েছে তো, তার জন্য এটা।
1: আচ্ছা আচ্ছা। আর তোমার পরিবারে কে কে আছেন?
2: পরিবারে আছে আমার বাবা মা বোন দাদা, পরিবারের দাদা আছে বড়, আমি সব থেকে মেজ। আমি, আমার ছোট বোন আছে।
1: আচ্ছা, বাবা কি করেন?
2: বাবা মিষ্টির কারিগরের কাজ করে।
1: মিষ্টি কারিগর। আর সংসার প্রতিপালন বাবার হাত ধরেই?
2: হ্যাঁ, সব বাবার হাত ধরেই। আর এবং সঙ্গীত জগৎটাই আমার মায়েরও হাত ধরে এবং গুরুদেবের হাত ধরে।
1: আচ্ছা, আর একটা গান শুনে নি তোমার পছন্দের।

0: খুব সুন্দর রঞ্জন, খুব সুন্দর। শ্রোতারা নিশ্চয়ই খুব আপ্লুত হলেন, আনন্দিত হলেন রঞ্জনের গান শুনে। আসলে আমরা জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা থাকেন তাদের মধ্যে রঞ্জন আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। রঞ্জনের যেটা হয় যে দৃষ্টিশক্তি, ওর একটু সমস্যা রয়েছে। আর আমরা যেটা জানি এবং প্রত্যেকেই যেটা বলেন, যারা বিশেষ চাহিদা সম্পন্ন হন ঈশ্বর তাদের পাশে থাকেন। কিভাবে পাশে থাকেন? তাদের মধ্যে একটা ইচ্ছে শক্তি, অর্থাৎ কিছু করবার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে তীব্রভাবে জাগিয়ে তোলেন, এবং জাগিয়ে তোলেন বলেই তারা কিন্তু বেশ কিছু সুস্থ মানুষের চাইতেও বিশেষ দিক দিয়ে তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে আসে। আজকে যেমন রঞ্জন, ওর জীবন কথা আমরা শুনব। ইতিমধ্যেই একটা ছোট্ট পরিচয় পেলাম যে ও সুন্দর, ওর গায়কি দিয়ে আজকের এই অনুষ্ঠানটা ও শুরু করল। তোমার গুরুদেবের প্রসঙ্গে আসব, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে এই যে ছোট থেকে তোমার বড় হয়ে ওঠা, এবং তুমি যে পাঁচজনের থেকে একটু আলাদা, একটু আলাদা বলতে যেহেতু তোমার একটা প্রতিবন্ধকতা রয়েছে, তুমি কি কোনোদিন হীনমন্যতায় ভুগেছ? তোমার কি খারাপ লেগেছে, লাগে যে না আমি যদি দেখতে পেতাম ভালো হতো, এরকম কোনো?
1: না, সেরকম কোনো লাগে নাই, ভগবানের আশীর্বাদে আমি বর্তমানে ভালোই আছি।
0: আচ্ছা, আসলে যেটা হয়, আপনাদের আগেই বলেছি যে চোখের আলো না থাকলেও মনের আলোতে কিন্তু এই পৃথিবীটাকে সুন্দর করে উপলব্ধি করা যায়, আর সেটা উপলব্ধি করতে পেরেছে বলেই ও কিন্তু মনের আনন্দেই আছে। আর এই গান শেখাটা তোমার কতদিন ধরে?
1: গান শেখা আমার ছোটবেলা থেকেই।
0: আচ্ছা,
1: ছোটবেলা থেকেই গান আমার স্বপ্ন।
0: গান তোমার স্বপ্ন। তোমার এই মুহূর্তে সঙ্গীত গুরু কে আছেন?
1: আমার গুরু এই যে, তিনি বিভাস ব্যানার্জি।
0: বিভাস ব্যানার্জি, উনি কোথায় থাকেন? ওখানে শালকুমারহাটে?
1: না, ওনার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার।
0: আচ্ছা,
1: সেখানে থাকেন। আমি স্কুলে থাকতে আমি পড়াশোনা করেছি ওনার হাত ধরেই, সবকিছু উনি আমাকে পড়াশোনা করিয়েছেন এবং ছোট থেকে লালন পালন করেছেন।
0: আচ্ছা, তো তুমি গান শিখতে কি ওনার বাড়িতে যাও, উনি আসেন তোমার কাছে?
1: উনিও আসেন মাঝে মাঝে, আমিও যাই।
0: উনিও আসেন মাঝে মাঝে, তুমিও যাও। আর এই গান শিখতে শিখতে লোকগীতির প্রতি তোমার কি আলাদা কোনো আকর্ষণ জন্মেছিল?
1: একদম, আমি লোকগীতি ভাইয়ার প্রতি আমার জন্মেছিল। হ্যাঁ।
0: আচ্ছা, দোতারা বাজাতে পারো?
1: না, সেরকম যন্ত্র ধরি না, আমি কিবোর্ড, কিবোর্ডে বাজাই।
0: কিবোর্ড বাজাও? কিবোর্ডে তুমি ভাবাইয়া গান করো বা বিভিন্ন ধরনের লোকগীতি গাও, তাই তো? আচ্ছা, তুমি এই লোকগীতি নিয়ে বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনুষ্ঠান পরিবেশন করেছো?
1: হ্যাঁ, করেছি মোটামুটি।
0: একটু বলো না, কোথায় কোথায় গেছো, কিভাবে করেছো?
1: ভগবানের আশীর্বাদে আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, এবং কলকাতায় একবার অডিশনে দিতে গেছিলাম।
0: আচ্ছা, আজকে তুমি যে এই আকাশবাণীতে বসে আমাদের সাথে কথাবার্তা বলছো, এই আকাশবাণী স্টুডিওতে এসে কেমন লাগছে, তোমার অনুভূতিটা?
1: আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আকাশবাণীতে এসেছি।
0: আচ্ছা,
1: আমি ভাবতেই পারি নাই আমি এই জায়গাতে আসবো, আমার খুব আনন্দ হচ্ছে।
0: তোমার যেমন আনন্দ হচ্ছে, আমাদের এবং আমাদের শ্রোতাদেরও খুবই আনন্দ হচ্ছে রঞ্জন, তোমাকে পেয়ে। তুমি শুধু আলিপুরদুয়ারের শালকুমারহাট থেকে এসছো। এবার যেটা আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে স্বপ্ন কী আছে?
1: ভবিষ্যতে স্বপ্ন আমাকে যেন বহু লোক জানে, বহু লোক চেনে, এই স্বপ্নটাই আমার জন্য থাকে। বহু লোকজন আমাকে সম্মান করে, বহু লোকজন আমার গান শুনে মুগ্ধ হয়ে যায়। আমি, আমার সেরকমই স্বপ্ন, বহু জায়গায় যেতে চাই আমি।
0: মানে সঙ্গীতই তোমার পরিচয়?
1: সঙ্গীত আমার পরিচয়
0: করবে, তাই তো?
1: হ্যাঁ, একদম,
0: এটাই তোমার ইচ্ছা?
1: এটাই তো আমার ইচ্ছা।
0: আচ্ছা, সেই জন্যই তুমি চর্চা চালিয়ে যাচ্ছ। আচ্ছা, এই কাজে, এই যে তুমি সঙ্গীত চর্চা করছো বা জীবনের এই যে স্বপ্ন লালিত করছো, এই কাজে তোমাকে তোমার পরিবার থেকে কিভাবে সহযোগিতা করে?
1: পরিবার থেকে সবাই আমাকে সহযোগিতা করে, একদম বলতে কি, আমার পরিবারে আমার বাবা তো করেই, তার সঙ্গে আমার মা তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আর আমার মা তো অনেক জায়গায় খুঁজে বেরিয়েছিল, আজকে এনাকে পেয়েছেন গুরুদেব।
0: আচ্ছা, মা কি নিজেও গাইতেন?
1: না, মা তো সঙ্গীত জগতে ছিল না।
0: আচ্ছা,
1: মার খুব ইচ্ছে ছিল আমি সঙ্গীত

0: জগতে এই জায়গাটা আসি।
1: আসলে মার বোধ হয় কোথাও একটা সুপ্ত বাসনা ছিল, মানে সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা ছিল,
0: সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল,
1: তাই তো?
0: একদম।
1: আচ্ছা, আর এমনি তোমার পড়াশোনা কি করছো?
0: আমি পড়াশোনা করেছি সুভাষ সেন স্মৃতি কৃষ্ণ বিদ্যালয় আলিপুরদুয়ার, ওখানে পড়াশোনা 8 পাস করেছিলাম।
1: ক্লাস 8 পাস
0: হ্যাঁ
1: করেছো,
0: হ্যাঁ।
1: তারপরে আর পড়া হয়নি?
0: তারপরে আর পড়া নাই, বিভিন্ন সমস্যার কারণে আমি আর পড়তে পারি নাই।
1: আচ্ছা, তারপরেই তুমি সঙ্গীতটাকে আঁকড়ে
0: তারপরে
1: ধরেছো,
0: আমি চিন্তা করলাম সঙ্গীতটাকে আমি ধরে রাখবো চিরকাল।
1: ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাও পড়বার, তাহলে কি পড়াশোনা করার ইচ্ছে আছে?
0: একদম।
1: কেন সেই ইচ্ছেটা কেন?
0: আমি জীবনে কিছু করতে চাই, জীবনে লড়াই করতে চাই পড়াশোনার মধ্যে এবং গানের মধ্যেও।
1: আসলে কেন তোমাকে এই জিজ্ঞাসাটা করলাম সেটা হচ্ছে যে, আমরা প্রত্যেকেই জানি যে সঙ্গীত শিক্ষার পাশাপাশি যদি একাডেমিক বিষয়টা অর্থাৎ পড়াশোনার বিষয়টা পাশাপাশি থাকে, তাহলে তোমার এই যে স্বপ্নটা সফল হতে কিন্তু সহায়তা করে আর কি, তোমাকে আরও করবে। তা আমরা চাইবো যে ইন ফিউচারে, ভবিষ্যতে তুমি যেন সেই সুযোগটা তোমার আসে এবং পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চার মধ্য দিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলো। আচ্ছা, আমরা অনেক কথা বললাম, আর একটা গান শুনে নিই তোমার পছন্দের।
0: এবার একটা বাউল গান করবো।
1: করো।

0: সাধের লাউ, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে।
1: বাহ, চমৎকার। আপনারা শুনছেন উত্তরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা আছে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসি। তাদের কথার মধ্য দিয়ে, তাদের জীবনযাপনের মধ্য দিয়ে আমরাও কিন্তু সমৃদ্ধ হই। আসলে কি হয় যে আমরা তথাকথিত যারা সুস্থ অবস্থায় আছি, আমরা কিন্তু বেশিরভাগ সময় ভাবি যে এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের বোধহয় কোনো একটা তারা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের প্রতিবন্ধকতা তাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আসল সত্য কিন্তু তা নয়। আগেই বলেছি, ঈশ্বর তাদের একটা এমন একটা ইচ্ছে শক্তি দেন যে ইচ্ছে শক্তির উপর ভর করে তারা কিন্তু এগিয়ে যায়। যেমন এগিয়ে চলেছে রঞ্জন রায়। রঞ্জন আলিপুরদুয়ারের শালকুমার হাটের বাসিন্দা। আচ্ছা রঞ্জন, শালকুমার হাটে সাংস্কৃতিক পরিমণ্ডলটা কেমন, মানে ওখানে সংস্কৃতি চর্চা কেমন হয়?
0: ওখানে সংস্কৃতি চর্চা এমনি ভালোই হয়, এমনকি ওখানে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হয়, মানে ভালোই হয়। বর্তমানে
1: বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়,
0: বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মেলা হয় সেখানে, তো অংশগ্রহণ
1: করি। মেলা টেলা তো হয়।
0: হ্যাঁ, মেলা হয় আমাদের এখানে। সব থেকে ফেমাস শালকুমারের ওটা হচ্ছে তেরোহাতখালী, সব থেকে ফেমাস ওখানে। ওখানে মেলা হয়, বড় মেলা হয়, ওই জায়গাটাতে আমি অংশগ্রহণ করি, যখন ডাকা হয় তখন করি।
1: আচ্ছা, সেখানে তোমার যিনি শিক্ষক তিনিও সঙ্গে থাকেন?
0: তিনিও সঙ্গে থাকেন।
1: আচ্ছা, কারণ তুমি তো বললেই যে শিক্ষক তোমার গার্জিয়ান, অর্থাৎ তোমার বাবার মতন আর কি, তাই তো?
0: একদম।
1: আচ্ছা, তো এই যে শালকুমার হাটে তুমি যে অনুষ্ঠান পরিবেশন করো, তাতে অভিজ্ঞতাটা কেমন, মানে দর্শকরা তোমার গান শুনে কি বলেন?
0: দর্শকরা গান শুনে বলেন তোমাকে আশীর্বাদ দিলাম,
1: আশীর্বাদ দিলাম,
0: সবাই আশীর্বাদ দেয়।
1: আচ্ছা আচ্ছা, সবাই তোমাকে আশীর্বাদ দেন, এই আশীর্বাদটুকুনি তোমার পাথেয়। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে তোমার এই সঙ্গীত ছাড়া আর কি কি করতে তোমার ভালো লাগে?
0: আমি তো সঙ্গীত ছাড়া কিছু বুঝিনি, তার মধ্যে কি আমার যন্ত্র, আমি কিবোর্ডে একটু মানে সহযোগিতা করি, কিবোর্ডে আমি আগাতে চাই, কিবোর্ড যে বাজাই আমি সেই কিবোর্ডে আমার ইচ্ছা আছে আর কি।
1: আচ্ছা,
0: যন্ত্র
1: তো কিবোর্ডটাও তো বোধহয় আলাদা করে শিখতে হয় নাকি?
0: হ্যাঁ, কিবোর্ডটা আমি শিখছি, প্রথমে তো হারমোনিয়াম বাজাতাম, তারপর থেকে কিবোর্ড ধরেছি।
1: না, কিবোর্ডটা কি নিজে নিজেই শিখছো?
0: না, কিবোর্ডটাও আমার গুরুতে পড়ে শেখা,
1: ও আচ্ছা, উনি শেখান তোমাকে?
0: উনি শেখান। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা, আমরা চাইবো যে তুমি ভবিষ্যতে কিবোর্ডেও পারদর্শী হও, এবং তুমি নিজের গানে শুধু না, অন্য যারা গান করছেন তাদের সাথেও তুমি সহযোগী বাদ্যযন্ত্র হিসাবে তুমি কিবোর্ডটা বাজাও। রঞ্জন, এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি, কি খেতে ভালো লাগে?
0: আমার তো সব কিছুই ভালো লাগে, কোনোটাই ক্ষতি নয়, আমি সব

0: শুনতে পারি।
1: আচ্ছা, তোমার বাবা তো তুমি বললে মিষ্টির কারিগর,
0: হ্যাঁ
1: মিষ্টির দোকানের কারিগর, তা তোমার মিষ্টি খেতে ভালো লাগে?
0: একদম, মিষ্টি খাই আমি।
1: কি কি মিষ্টি ভালো লাগে?
0: আমি তো বিভিন্ন ধরনের মিষ্টি খাই,
1: আচ্ছা,
0: বাবা যেখানে বানায়। বাবার অপছন্দ কোনোটাই না, বাবার সব মিষ্টি আমার পছন্দ।
1: বাবার

0: দারুণ দারুণ দারুণ রঞ্জন, এই গানটা শুনতে শুনতে একটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে করছে, যেহেতু তোমার একটা প্যাশান বলতে পারো মিউজিকের প্রতি, তোমার যে প্যাশান, তোমার যে ভালোবাসা, তোমাকে ধরো চারটে লাইন আমি লিখে দিলাম বা বলে দিলাম, তুমি ওটা মধ্যে একটু কম্পোজ করতে পারবে? মানে এক্ষুনি নয়, মানে একজন কম্পোজার হওয়ার ইচ্ছে কি আছে যে তুমিও সুর সৃষ্টি করবে?
1: অবশ্যই আমি চেষ্টা করি।
0: চেষ্টা করো?
1: হ্যাঁ,
0: মানে ইতিমধ্যে কি করেছো কোনো গান টান কিছু নিজে লিখে বা
1: না
0: অন্য কারো
1: সেরকম
0: লেখায়?
1: কিছু করিনি,
0: আচ্ছা,
1: তবে আমি চেষ্টা করবো, সেরকম
0: মানে
1: কিছু করি,
0: ভবিষ্যতে ইচ্ছে আছে?
1: ভবিষ্যতে ইচ্ছা আছে।
0: আচ্ছা, একটা বিষয় একটু জিজ্ঞেসে করি, যেহেতু এটা খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে ধরো চারপাশের মানুষজন যারা আছেন, কি ধরনের মানুষজন তোমাকে প্রভাবিত করেন, তোমার ভালো লাগে আর কি, আর কোন কোন মানুষকে তোমার ভালো লাগে না?
1: মানুষ যদি মানুষের মতো সম্মান দেয়, যাকে যে আমাকে বেশি সাপোর্ট করবে, যে পাশে থাকবে, যে বেশি সাপোর্ট করবে, তাকেই আমার ভালো লাগবে।
0: আচ্ছা, আর যে করবে না তাকে
1: যে
0: তোমার ভালো
1: যে
0: লাগবে না?
1: করবে না তাকে।
0: আচ্ছা, তো এবারেই ভালো লাগার সংখ্যাটা তোমার ওই শালকুমার হাটে কতটা, যারা তোমাকে খুব ভালোবাসে?
1: শালকুমার হাটে ভালোবাসে না এমন কোনো নেই, সবাই আমাকে সাপোর্ট করে, সবাই।
0: আসলে কি হয় রঞ্জন, তোমার সাথে সাথে কথা বলতে বলতে তুমি এমন একজন ব্যক্তিত্ব, এবং তুমি যেভাবে তোমার জীবনযাপন এবং সঙ্গীত জীবন আমাদের কাছে তুলে ধরছো, তোমাকে ভালো না বেসে থাকা যায় না। আমরাও কিন্তু তোমাকে ভীষণ ভালোবেসে ফেললাম, আবারও ডাকলে তুমি আসবে তো আমাদের এখানে?
1: অবশ্যই অবশ্যই আসবো, আমি তো খুব খুশি হয়েছি আজকে এখানে এসে।
0: আচ্ছা আচ্ছা,
1: আর
0: কথা বলতে বলতে বোধহয় আমাদের সময়সীমা জানান দিচ্ছে, আমাদের এবার একটু থামতে হবে, তবে আমরা থামবো তোমার আর একটা গান শুনে।
1: এবার আর একটা গান ছোট করে, একটা কুমার শানুর গান আমি মানে করি আর কি।
0: কুমার শানুর?
1: হ্যাঁ
0: আচ্ছা, কুমার শানু কি তোমার প্রিয় শিল্পী?
1: একদম, কুমার শানু আমার প্রিয় শিল্পী, কিশোর কুমার আমার সকলেই প্রিয় শিল্পী।
0: আচ্ছা আচ্ছা, চলো কুমার শানুর গান দিয়ে শেষ হোক।

0: দারুণ দারুণ, আমাদের অফুরান শুভেচ্ছা ভালোবাসা তোমার জন্য রইল রঞ্জন। তোমার আগামী জীবন আরও উজ্জ্বল হোক, তোমার স্বপ্নগুলো সব সফল হোক। আমরা এখন বিদায় নিচ্ছি, আপনারা শুনলেন এতক্ষণ উত্তরণ, এই অনুষ্ঠানে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন একজন বন্ধু আলিপুরদুয়ার শালকুমার হাটের রঞ্জন রায়ের সাথে কিছু কথাবার্তা। সঙ্গে থাকুন।
1: উত্তরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দৃষ্টিগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন রঞ্জন রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন দীপক দাস। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন এসরাজে লঘু সঙ্গীতের সুর শুনবেন শিল্পী শিউলি বসু।

এতক্ষণ এসরা যে লঘুসঙ্গীতের সুর শুনলেন, শিল্পী ছিলেন শিউলি বসু। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে জোয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। অনুষ্ঠান শুরু করতে করতেই আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, কথা বলে নেব তার সাথে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: ভালো হলো গান চালান।
0: হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? ফালাকাটা থেকে। ফালাকাটা থেকে পরিতোষ দাস, তাই না? ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আজ সকাল থেকেই

0: আমাদের এখানে কিন্তু আকাশের মুখ ভার, একদম নীল নভোঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। সারাদিন কেটে যাওয়ার পর বিকেল দিকে অঝোর ধারায় নামল বৃষ্টি। এমনি একটা বৃষ্টি বিকেলে এক কাপ চা বা কফি নিয়ে যদি একটি খোলা জানালার পাশে বসা যায়, আর সামনে যদি থাকে আদিগন্ত জল থই থই সবুজ মাঠ, তাহলে মন এমনিতেই কিন্তু স্মৃতির গলিপথ ধরে হাঁটতে থাকে, তাই কি না বলুন? আরেকজন বন্ধু রয়েছেন, না হ্যাঁ রয়েছেন তিনি আমাদের সাথে। হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
1: হ্যাঁ
0: আমি আজকে বলছিলাম বৃষ্টির কথা। আমাদের এখানে আজকে সারাদিনই আকাশ মেঘলা, বিকেলবেলা ভীষণ জোরে বৃষ্টি নামলো।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা,
0: আমি তাই আজকে সেই বৃষ্টি দেখে আমার মনে হলো, এমনি একটি বৃষ্টির বিকেলে যদি নিজের মতো করে একটু সময় কাটাতে হয়, তাহলে কিন্তু সবার আগে ছেলেবেলার কিছু কথা মনে পড়ে যায়।
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক
0: তো
1: ঠিক,
0: আপনার থেকেও শুনে নেব ছেলেবেলার দু একটি স্মৃতি।
1: হ্যাঁ দিদি। তো দেখুন, আপনি প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনি জানবেন।
0: হুম হুম
1: হ্যাঁ, তারপর বিষয় নিয়ে বলি। ছোটবেলায় হ্যাঁ, ধরুন এরকম ঝমঝম করে বৃষ্টি, হ্যাঁ, আর তখন দিদি রাস্তাঘাট এরকম মানে পিচ রাস্তা এরকম ছিল না। হ্যাঁ, কাদা মানে মানে কাঁচা রাস্তা আর কি। তো আমরা যখন দল বেঁধে বন্ধুরা মিলে স্কুল যেতাম, তো আমার তখন একটা বদমাইশি বুদ্ধি ছিল। মানে আমি যে জিনিসগুলো বাড়িতে শিখতাম না, সেগুলো কাউকে প্রথমেই জানাতাম না, আগে সে অভিজ্ঞতাটা অর্জন করুক। তো এরকম ধরুন আলপথ ধরে স্কুল যাচ্ছি, এরকম বৃষ্টি হয়ে গেছে এক পশলা বেশ জোরে, আর আলপথের কাদা মানে সেই এঁটেল মাটির কাদা পা কিন্তু প্রচন্ড স্লিপ করে। তো ওই একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা ছিল না স্কুল যাবার।
0: আচ্ছা
1: তো আমরা যথারীতি ব্যাগ নিয়ে বেরিয়েছি চার বন্ধু। হ্যাঁ, এবার আমি ধরুন একটা নিয়ম আছে, মানে কাদাতে চলতে গেলে এই বুড়ো আঙুলটা মানে কাদার মধ্যে ঢুকিয়ে দিলে না, ভারসাম্যটা পায়ের
0: হুম হুম
1: ব্যালেন্সটা নষ্ট হয় না। হ্যাঁ, সেটা আমাকে আমার দাদু শিখিয়েছিল।
0: আচ্ছা
1: তো সেইভাবে আমি চলছি, তো আমার বন্ধুরা আগে আগে চলছে। তো প্রথম জন, হ্যাঁ, সে তো ধরুন একবারে মানে স্লিপ খেয়ে পড়লো একদম ধান মাঠে।
0: হুম হুম
1: হ্যাঁ, দ্বিতীয় জন সেও একই ভাবেই স্লিপ পড়লো একই জায়গাতে গিয়ে। তৃতীয় জন তাই আমাকে জিজ্ঞেস করছে, তুই পড়ছিস না যে? তারপরে বললাম, তোর আগে পর, তারপর আমি তোদেরকে শিখাবো। হ্যাঁ, তুই পড়ছিস না কেন? আমরা আমি তোদেরকে শেখাবো, তোর ওট আগে ওট। ওদিকে উঠালাম, তারপরে বললাম, শোন, এই যে কাদা রাস্তায় চলতে গেলে যে নিয়মটা মানতে হয়, সেটা হচ্ছে বুড়ো আঙুলটা কাদার মধ্যে ঢুকিয়ে দেওয়া, তাহলে কিন্তু আর ব্যালেন্সটা তোদের মানে
0: নষ্ট
1: ডিসব্যালেন্স
0: হবে
1: হবে
0: না। ঠিক ঠিক
1: হ্যাঁ ডিসব্যালেন্স হবে না।
0: হুম
1: তো সেই স্মৃতি এখনো মনে পড়ে দিদি।
0: হুম হুম
1: আর বৃষ্টি এলে এখন যেটা করি, মানে শৈশবের সঙ্গে এখনকে মেলানোর চেষ্টা করি। এখন তো আমার তৃতীয় শৈশব দিদি, তো প্রথম শৈশবটা তো ওইভাবে কেটে গেছে। আর তৃতীয় শৈশব বৃষ্টি হলে আমি একটু ওই লেখালেখি কিংবা এই রেডিও, রেডিও হচ্ছে আমার প্রাণ।
0: হুম হুম হুম
1: হ্যাঁ, এই রেডিও আর ওই লেখালেখি নিয়ে আমার একটু সময়টা কেটে যায়, আর
0: বাহ,
1: সঙ্গে চায়ের সঙ্গে কিছু টা থাকে। হ্যাঁ, সেটা হতে পারে
0: হ্যাঁ
1: মুড়ি
0: চায়ের সাথে
1: কিংবা
0: তো টা থাকবেই আর কি।
1: হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে বেশ একটু জম্পেশ ইয়ে হলে তখন ওই লেখাটা ভালো বেরোয় আর কি, মানে
0: হ্যাঁ
1: মনটা চলে ভালো।
0: আবেগটাও বেশি আসে, তাই না?
1: হ্যাঁ দিদি, হ্যাঁ একদমই তাই, একদমই তাই।
0: ঠিক ঠিক
1: তো যাই হোক, তো ভালো থাকবেন,
0: হুম
1: আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে, সেই জন্য এই লোভটা আমি সামলাতে পারি না।
0: অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ। আমাদের
1: ধন্যবাদ
0: প্রচুর
1: দিদি।
0: অনুষ্ঠান হয় আপনাদেরই জন্য।
1: হ্যাঁ
0: হুম
1: হ্যাঁ দিদি, হ্যাঁ, সকালেও ঢুকি ধরুন
0: ঠিক ঠিক
1: 8টা,
0: হ্যাঁ
1: এখন তো
0: হ্যাঁ
1: মনে হয় সময়টা বেড়ে গেছে, 9টা 15 অবধি হয়েছে।
0: হুম হুম হুম
1: 8টা 11টা 5:30টা 9:30টা 10:30টা, এই তো লাইভ ফোন ইন
0: হ্যাঁ
1: অনুষ্ঠানের
0: হ্যাঁ
1: টাইম।
0: ঠিক ঠিক ঠিক
1: ভালো থাকবেন দিদি,
0: হ্যাঁ
1: মাস্ক
0: হ্যাঁ
1: পরে দেন।
0: আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার। ছোটবেলায় আমাদের নানান রকম এরকম মজার মজার স্মৃতি থাকে, তো সেগুলো শুনবো আমরা বন্ধুদের কাছ থেকে। তার আগে একটা গান শুনি নি, লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছবির গান। গানে যাওয়ার আগে আরেকজন বন্ধু রয়েছেন, চট করে কথাটা বলে নি। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ

হ্যাঁ স্বপনবাবু বলুন। হ্যাঁ আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা গান নিশ্চয়ই চালাবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা গানে চলে যাই, মণিহার ছবির গান, লতা মঙ্গেশকর।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, আমরা কথা বলে নেব তার সাথে। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কে বলছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন।
0: তবু আমরা জিজ্ঞেস করি,
1: হ্যাঁ, জিজ্ঞাসা করুন। আপনি কেমন থেকে বলছিলাম?
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: হ্যাঁ, কেমন আছেন দিদি ভাই?
0: ভালো আছি। আসলে কথা বলতে বলতে আপনাদেরকে সত্যি কথাই কথার মধ্যে দিয়েই পরিচিত হয়ে গেছি, তবুও আমরা একবার নিশ্চিত হওয়ার জন্য জেনে নিই যে ঠিক কোন বন্ধু রয়েছেন আমাদের ফোনের ওপারে। তো আজকে আপনি আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ দিদি ভাই, আমি তো এমনি আমি তো কিডনির সমস্যার জন্য অনেকদিন থেকে তা দুদিন খাচ্ছি, এরকম ভাবে দিন চলছে আর কি।
0: হ্যাঁ হ্যাঁ,

0: আমি ভাবছিলাম যে এরম একটা আমাদের এখানে বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির বিকেলে মনটা হঠাৎ করে আমাদের ছেলেবেলায় চলে যায়, ছেলেবেলার বৃষ্টির কত স্মৃতি, সেই নিয়ে ভাবছিলাম আপনাদের সাথে যদি দু চারটে এরম স্মৃতি ভাগ করে নিতে পারি।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমরা যখন ছোট ছিলাম,
0: হুম হুম
1: আমরা হয়তো স্টুডেন্ট লাইফ মোটামুটি ওই সকাল মানে 10টার সময় স্কুল থেকে ফেরার পর আমরা গরু, হ্যাঁ দিনই আমরা কিন্তু গরুকে ছেড়ে দিয়ে মাঠের মধ্যে খেলা, সেই সময় আমরা একটা জিনিস দেখতাম, হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি গরু বলা প্রাণী, তা সে যখন মুখে কথা বলতে যখন পারে না মানে বিশেষ কিছু মনেও করে না, কেননা বৃষ্টি পড়লেও চলে যেত আপন মনে। তবে এইভাবে আমরা প্রত্যেক দিন বিকালে গরু চড়াতে যেতাম, এমনই পজিশন হতো কান্দরের ওই পারে, মানে কান্দর বলতে আপনারা হয়তো বোঝেন কিনা জানি না, কিন্তু কান্দর দেখা যেগুলো মানে যেমন শাল নদী রয়েছে, শাল নদীর সেটা হচ্ছে কান্দর। এবার সেই আমরা গরু নিয়ে যেতাম, বৃষ্টি আসার সময় আমরা গরুকে দুবারি দিয়ে জলে নামতাম কান্দর ওই জন্য, এবং গরুর লেজটা ধরে সাঁতরে পেতে ঠিক সন্ধ্যা মুখর এই বৃষ্টি হওয়ার সময়, তখন কিন্তু দারুণ ভয়ঙ্কর মেঘ ডাকতো দিদি ভাই। আর গর্জনের সময় আমাদের নিজের মানে ভয়ের সঞ্চার হলেও বাচ্চা বয়সে একটা দুষ্টুমি, সে দুষ্টুমি তো তো থাকবে না, বয়সের সঙ্গে সঙ্গে সবটাই
0: সবটাই বদলে যায় অনেক কিছুই। ঠিক ঠিক,
1: হ্যাঁ এইটুকুই বললাম দিদি
0: ঠিক
1: ভাই,
0: ঠিক,
1: নমস্কার।
0: হ্যাঁ অনেক ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এবারে আশা ভোঁসলের কণ্ঠে পারাবত প্রিয়া ছবির গান। বৃষ্টি নিয়ে কথা তো হতেই থাকবে, কারণ বৃষ্টির দিনে ছেলেবেলার এত স্মৃতি আমাদের জমে আছে, তা বোধহয় আমরা এই এতটুকু সময়ে বলে শেষ করতে পারবো না, তবুও যতটুকু হয় ততটুকুই ভালো। তার মাঝে মাঝে একটু গানও শুনতে হবে, তাই কি না? আশা ভোঁসলের কণ্ঠে পারাবত প্রিয়া ছবির গান।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। ফোন করুন 9434076705। এই নম্বরে আমরা কথা বলছিলাম বৃষ্টি বিকেলে ছেলেবেলার স্মৃতি খুঁজে পাওয়া এ নিয়ে। ছেলেবেলায় আমাদের সবারই কিছু না কিছু স্মৃতি আছে। বৃষ্টি নামলে ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে যাওয়া, তারপর স্কুল থেকে রেনি ডে। এখনকার ছেলেমেয়েরা তো বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের বাসে স্কুলে যায়, ওদের কাছে এই অনাবিল আনন্দগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আধ ভেজা পোশাকে যখন স্কুলে গিয়ে উপস্থিত হতাম, তখন স্কুল এমনিতেই রেনি ডে হয়ে যেত। এছাড়া ওই কাগজের ছোট ছোট নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দেওয়া, উঠোনময় জল হয়ে থাকতো, মাঠময় জল হয়ে থাকতো। এখন বাড়িতে উঠোনই বা কোথায়, মাঠই বা কোথায়? সেই জন্যই বোধহয় আমাদের সব কিছু কেমন বদলে যাচ্ছে, কিন্তু স্মৃতি তো থেকেই যায়। সেই মধুর স্মৃতিগুলো আজও আমাদের তাড়া করে ফেলে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরমই কোনো বিশেষ দিনে তারা মনের মাঝে এসে ভিড় করে। কথা বলতে বলতে আমাদের আরেকজন বন্ধু রয়েছেন ফোনে, আমরা কথা বলার না লাইনটা সম্ভবত কেটে গেল, তিনি নিশ্চয়ই আবার চেষ্টা করবেন। সেই ফাঁকে আমরা আরও একটি গান শুনে নিই, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে হংসরাজ ছবির গান।

লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা শুনছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি, তাই আর দেরি না করে চটপট ফোন করুন 9434076705 এই নম্বরে। আর বৃষ্টির দিনে ছেলেবেলার কিছু টুকরো স্মৃতি ভাগ করে নিন আমাদের সঙ্গে। এবারে লালকুঠি ছবির গান, কিশোর কুমার এবং নবনীতার কণ্ঠে।

0: বদলে ফেলেছে। নেই সেই সবুজ মাঠ, নেই সবুজ গাছপালা। হাইরাইজ বিল্ডিংয়ের মাঝে মাঝে পাকা রাস্তায় বৃষ্টিধারা আজও ঝরে, কিন্তু সেই অনুভূতি আর ফিরে আসে না। তাই ছেলেবেলার সেই মধুর স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে থাকুক আমাদের সবার মনে। কি সুন্দর দিন আমরা তখন কাটাতাম। আসলে ছেলেবেলা সবসময়ই খুব সুন্দর, আর ছেলেবেলায় তো ফেরা যায় না, কিন্তু স্মৃতিগুলোকে সযত্নে রেখে দেওয়া যায় মনের মণিকোঠায়। এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জয় জয়ন্তী ছবির গান। তার আগে একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, হ্যালো, হ্যালো, না আপনার কথাগুলো আমি, হ্যালো, কেটে যাচ্ছে। আমরা গানে চলে যাই, বন্ধুর সাথে কথা বলা হলো না, কথাগুলো কেটে কেটে যাচ্ছিলো। সম্ভবত চারিদিকে বৃষ্টি বাদলা হচ্ছে, হয়তো যোগাযোগে কোনো সমস্যা হয়েছে।

ইচ্ছে থাকলেও উপায় নেই, সময় শেষ, তাই আপনাদের কাছ থেকে এবং এই অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হচ্ছে। আমি অপর্ণা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, তবে আমাদের সারা দিন ধরে অনেক অনুষ্ঠান এবং আমরা বারবার ফিরে ফিরে আসি সেই সব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে ভাগ করে নিতে মনের নানা ভাবনা। আনন্দধারা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভীষণ আনন্দে থাকবেন। কথা হবে অন্য দিন। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, দু একটি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ পুন্ডিবাড়ি কোচবিহার, গন্ডারপাড়া টি গার্ডেন 7 সেন্টিমিটার, গোপালপুর টি এস্টেট, হাসিমারা, আলিপুরদুয়ার 6 সেন্টিমিটার, কুর্তি টি এস্টেট 5 সেন্টিমিটার, ভগতপুর টি এস্টেট 4 সেন্টিমিটার, সুভাষিনী টি এস্টেট 3 সেন্টিমিটার, দলগাঁও টি এস্টেট, বিচ টি গার্ডেন, জুরন্তি টি গার্ডেন, পলাশবাড়ি টি এস্টেট, মোড়াঘাট টি এস্টেট 3 সেন্টিমিটার, রায়ঢাক টি এস্টেট, ফাগু টি এস্টেট 1 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 18 জুলাই শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে,

18 জুলাই শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার এট মেনি প্লেসেস উইথ হেভি রেইনফল এট ওয়ান অর টু প্লেসেস ওভার কোচবিহার অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। চিপ অ্যামাউন্ট অফ রেইনফল ইন সেন্টিমিটার পুন্ডিবাড়ি 9, গন্ডারপাড়া টি গার্ডেন 7, গোপালপুর টি এস্টেট হাসিমারা আলিপুরদুয়ার 6, কুর্তি টি এস্টেট 5, দার্জিলিং 4, সুভাষিনী টি এস্টেট চেল, দলগাঁও টি এস্টেট, বীচ টি গার্ডেন, জুরন্তি টি গার্ডেন, মোরাঘাট টি গার্ডেন 2 ইচ, ফাগু টি এস্টেট, রায়রাগ টি এস্টেট 1 ইচ। ওয়েদার ফোরকাস্ট: টিল 18th July, স্যাটারডে, লাইট টু মডারেট রেইন ও থান্ডার শোয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং: 17th July, ফ্রাইডে, হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। থান্ডার স্টর্ম অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম। দ্যাট কনক্লুডস দ্য ওয়েদার বুলেটিন। প্লিজ স্টে উইথ আস ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। আকাশবাণী শিলিগুড়ি, এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6:05 লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে, অপর্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া গান 6:40, 7:05 ডুয়ার্স দর্পণ, এবং তারপর থাকবে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:00 সুস্বাস্থ্য, জীবজন্তুর কামড়ে কি করণীয় এই নিয়ে বলবেন ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী, সঙ্গে থাকবেন প্রণব কুমার চট্টোপাধ্যায়। লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান 8:30, 9:15 গজল শঙ্কর মহাদেবনের কণ্ঠে, 9:30 শিক্ষাঙ্গন থেকে। আজ রয়েছে ঘোষপুকুর হাইস্কুল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান আজ রয়েছে কণ্ঠ সঙ্গীত। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 7:00 বিশেষ জয়মালা, 7:45 সাজ আর আওয়াজ, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপ কে লিয়ে, 9:30 আজ কে ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। আকাশবাণী শিলিগুড়ির বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন, কিন্তু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে

0: যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন লোকপরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন, শিল্পী আরতি ঘোষ দস্তিদার।

লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনলেন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া গান অপূর্ণা বর্মনের কণ্ঠে।

এতক্ষণ ভাওয়াইয়া গান শুনলেন অপর্ণা বর্মনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: থেকে জেলা সদর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গ জুড়ে বাঙালি চিন্তাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটির অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল শিলিগুড়ি সূর্যনগরের 97 বছর বয়সী মাখনলাল সরকারের অংশগ্রহণ, যিনি 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক যাত্রার সঙ্গী হয়েছিলেন, যেখান থেকে জনসংযোগের প্রতিষ্ঠাতা আর কখনো ফিরে আসেনি। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় শ্যামাপ্রসাদ বিদ্যামন্দিরে আরও কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই দিন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা জুড়ে স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিলিগুড়িতে রাজ্য সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তর দীনবন্ধু মঞ্চ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বিষয় ভিত্তিক সঙ্গীত পরিবেশনা, নাট্য প্রদর্শনী এবং চিত্র নাট্য ভিত্তিক প্রযোজনার উপস্থাপনা করা হয়েছিল। এই দিন দার্জিলিং জেলার জেলাশাসক, শিলিগুড়ির DSP সহ আরও অনেক অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। IAS অফিসার আর বিমলা মহাশয়া তার বক্তব্যে জানান,
1: আজকে উই আর হিয়ার টু পে আওয়ার হার্টফেল ট্রিবিউট টু শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, ভিশনারি লিডার, স্টেটসম্যান, এমিনেন্ট এডুকেশনিস্ট অ্যান্ড প্যাট্রিয়ট। ওনার যে ভিশন, সেটা এত বছরের পরে আরেকবার আমাদের সামনে গভর্নমেন্ট একটা প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরছে। এটা একটা বড় অপরচুনিটি, হাউ এ পার্সন শুড বি এ ভিশনারি অ্যান্ড এ গাইড টু দ্য ফিউচার জেনারেশন, দ্যাট শুড বি লার্নড ফ্রম সাচ অ্যান আইডিয়াল পার্সোনালিটি।
0: শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের DCP রানা মুখার্জি তার বক্তব্যে জানান,
2: ওনাকে নিয়ে যদি বলা শুরু করা যায়, ব্যারিস্টার হিসেবে ওনার যে পারফরমেন্স, যা অ্যাচিভমেন্ট, সেটা বলতে সেটার জন্য আলাদা সভা করতে হবে। অ্যাজ এ ব্যারিস্টার উনি কতটা তার দখল ছিল তার সাবজেক্টের উপরে। একজন ইলাস্ট্রিয়াস ফাদারের ছেলে হিসেবে কলকাতা ইউনিভার্সিটির একমাত্র বাবা এবং ছেলে VC কোনো এক ইউনিভার্সিটি, এটা আজকে আজ অব্দি হয়নি ওনার ক্ষেত্রে। বলছি খুব ছোটো বয়সে 33 ইয়ার্স ওল্ড, যখন আমরা ভাবি যে আজকালকার দিনেও ভাবি চাকরি শুরু করবো, এমন অবস্থা হয় অনেকের। সেখানে উনি VC হয়েছিলেন একটা ইউনিভার্সিটি, রিসেন্ট ইউনিভার্সিটিকে বলা হতো যে বাংলার অক্সফোর্ড সেই সময়। তারও আগে ওনার যে কাজ ছিল ইয়াং বয়সে, ওনার যে কাজ ছিল সেটাকে আমরা আমরা আমরা এটা জানি, আমরা এটা খুব এটা বারবার বলা হয় যে কোথাও যে হিন্দুত্ব, হিন্দু ন্যাশনালিজম নিয়ে ওনার কাজ, ওনার বক্তব্য আমরা পড়ি অনেক জায়গাতে, এখন পড়াশোনা আরও বেশি করে শুরু হয়েছে। কিন্তু উনি যেটা বারবার বলতে চেয়েছেন, কালচারাল হেরিটেজ বলতে চেয়েছেন। আমরা অবাক হব যখন আমরা হরপ্পা মহেঞ্জোদারো দেখি যা শিবমূর্তি পাওয়া যাচ্ছে, ওটা কি হিন্দু সভ্যতা ছিল তা বলি? তা তো নয়। উনি এটাকেই ধরতে চেয়েছিলেন, আমাদের ভারতবর্ষের বহু পুরনো কালচারাল হেরিটেজ এবং তাকে সংরক্ষণ এবং সেটাকেই জাতীয়তার পথায় নিয়ে আসা, তাকে নিয়ে গর্ববোধ করা, টু টেক প্রাইড ইন আওয়ার কালচারাল হেরিটেজ। আমাকে এখানেই জানানো হয়েছে একটু আগে, আমাদের DM স্যার নিজে বলেছেন যে উনি এখানকার ভারতের প্রথম ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই মিনিস্টার ছিলেন। তারও আগে উনি অবিভক্ত বাংলায় স্বাধীনতার পূর্বেও মিনিস্টার ছিলেন, পদত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া মুভমেন্টকে দমন করার ইংরেজদের যে নীতি ছিল, সেই নীতির বিরুদ্ধে উনি পদত্যাগও করেছিলেন সেইখান থেকে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা বারবার মনে করি মহাত্মা গান্ধী আর ওনার মধ্যে কোনো বিরোধ ছিল, দুটো আলাদা মেরুর লোক বলি মনে করানো হয়, সেটাই পড়ানো হয়, সেটাই দেখানো হয়। কিন্তু একটা মানুষ, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে মহাত্মা গান্ধীর প্রতি অবিচারের জন্য মন্ত্রী ত্যাগ করে চলে যাচ্ছেন, এটা আজকালকার দুনিয়া তো দেখা যাবে না। বিরোধ থাকলেও সেটা সম্মানের সঙ্গে ছিল, অসম্মানের বিরোধ ছিল না। একই রকমভাবে যখন লিয়াকত আলীর সঙ্গে প্যাক্ট করলেন নেহরু, কারণটা কি? ইস্ট বেঙ্গল, যার নাম আমরা জানি এখন বাংলাদেশ, হিন্দুদের প্রতি অত্যাচার, সে অত্যাচারের ক্ষেত্রে নেহরুর যে নরম নীতি, সেকুলারিজম বলতে পারি আমরা, বা বলতে পারি প্লুরালিজমের কথা বলতে পারি, সেই নরম নীতির বিরুদ্ধে 1950 বিইং দ্য ফার্স্ট মিনিস্টার

0: সেরাম ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই পদত্যাগ করেছিলেন। একই রকম ভাবে কাশ্মীরে যখন প্রবেশ করেন, ওনার প্রতিবাদ জানাতে যে দো নিশান দো প্রধান, এক দেশ মে নেই চলেগা, কাশ্মীর আমাদেরই অঙ্গ। আমরা অবাক হই যে নীতিতে হায়দ্রাবাদকে আমরা দখল করে আমাদের মধ্যে এনেছি অঙ্গরাজ্যকে, সেই একই নীতি আমরা কাশ্মীরে কিন্তু মানে প্রয়োগ করি। এটার বিরুদ্ধে ওনার বক্তব্য ছিল একটাই, যে আমরা কেন একই নীতিতে সবগুলোকে দেখতে পারবো না অঙ্গরাজ্যগুলিকে। আমার পরবর্তী বক্তার অবশ্যই নিয়ে অনেক কিছু বলবেন, আমার জ্ঞান অত্যন্ত সীমিত, আমি এটা নিয়ে অবশ্যই চেষ্টা করবো আগামী দিনে এই নিয়ে আমার আরও বেশি পরিমাণে জ্ঞান আহরণ করা। তবু এটুকু বলবো যে বাংলার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ দিবস, তার কারণেই আমরা আজ উদযাপন করতে পারছি। পশ্চিমবঙ্গের মানুষ আজকে এখানে একই সঙ্গে শান্তিতে থাকছি, তারও একটা বড় কারণ ওনার মধ্যে আছে। উনি তার ইউনিভার্সিটিতে তার আইন কক্ষে কখনো এমএলএ হিসেবে কোনো এমপি হিসেবে যে ছাপ রেখে গেছেন, তা নিয়ে পড়াশোনা রিসার্চ করার খুব দরকার, এবং সেটাকে আমি সাদরে অভিনন্দন জানাচ্ছি।
1: দার্জিলিং জেলার বর্তমান জেলা শাসক শ্রী হরিশঙ্কর পানিক্কর তার বক্তব্যে জানান,
2: উনি 33 বছরে ভাইস চ্যান্সেলর হয়েছেন কলকাতা মহাবিদ্যালয়ে, তার সঙ্গে উনি ভালো একটা স্টুডেন্ট ছিলেন, সবসময় ছাত্রদের জন্য কিছু উনি করতে চাইছিলেন, আর বিদ্যা আর শিক্ষা এমন একটা জিনিস ওনার প্রায়োরিটিতে ছিল, তো সব ছাত্রদেরকে এই বিজ্ঞান আর বিদ্যা পৌঁছানোর জন্য উনি চেষ্টা করেছিলেন। আইন খুব ভালো উনি পড়াশোনা করেছেন। তারপরে আমরা জানি আমাদের স্বাধীনতার পরে আমাদের দেশের ফার্স্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাইজ মিনিস্টার, তখন ইন্ডাস্ট্রি সাপ্লাইজ ডিপার্টমেন্ট ছিল, মিনিস্ট্রি ছিল, তখন উনি প্রথম যে মন্ত্রী ছিলেন, কিন্তু এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি থাকার পরেও উনি কোনোদিন ওনার আদর্শ থেকে ডাইভার্ট হয়নি, সবসময় ভারতের সংস্কার আর অখণ্ডতা ওনার মনে ছিলেন, ওটার জন্য উনি অনেক প্রয়াসও করেছেন। সবসময় ওনার যে লড়াই আছে, ওনার যে প্রয়াস আছে, আমাদের মনে থাকতে হবে এমন একটা মহান একটা ব্যক্তির ব্যাপারে আমরা অনেক কম পড়াশোনা করেছি। আর আমি তো মানে খুবই গর্বিত দ্যাট আজকে এই মঞ্চ থেকে আমরা ওনাকে ওনার যে কন্ট্রিবিউশনগুলো আমরা সেলিব্রেট করছি, আমরা মানে পুরোটা ওই ওনার যে কন্ট্রিবিউশনগুলো আমরা রেকগনাইজও করছি। আর আজকে যে 125th ওনার যে বার্থ অ্যানিভার্সারি, আমরা এই যে মঞ্চ থেকে মানে বিশেষ রূপে কালচারাল ইভেন্টস এবং স্পিচেস আছেন আজকে, আর ওনার কন্ট্রিবিউশন অনেক আছে, তো আমরা তো মানে একটা ছোট একটা 1-2 ঘন্টা প্রোগ্রাম মধ্যে কভার করতে পারবে না, সবসময় ওনার আদর্শ আর কন্ট্রিবিউশন আমাদেরকে মনে থাকতে হবে, ওটার জন্য আমরা ভারতের অখণ্ডতার জন্য আর ভারতের সংস্কৃতির জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে রক্ষা করার জন্য।
1: শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত মজুমদার শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে তার স্মৃতিচারণায় বলেন,
3: শ্যামাপ্রসাদ মুখার্জি নামটা আমরা অনেকবার শুনেছি ছেঁড়া ছেঁড়া অবস্থায়, তবে আমার একটা ব্যক্তিগত স্মৃতি আছে, আমি সেটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের পরিবারে ওকালতিতে আমি চতুর্থ পুরুষ, আমার মাতামহ অবনীনাথ ভট্টাচার্য, স্বর্গীয় অবনীনাথ ভট্টাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহপাঠী। ডক্টর মুখার্জি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশে স্নাতক পর্যায়ে পড়াশুনো করছিলেন, তখন ওনারা একই সঙ্গে পড়াশোনা করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, আমার মাতামহ অবনীনাথ ভট্টাচার্য ফার্স্ট ক্লাস সেকেন্ড হন। এবং শিলিগুড়ি বাসীদের জন্য আরেকটা আমি ইনফরমেশন দিয়ে যাই, আমার মাতামহর বাড়ি যেটা এখনো কিছু অংশ রয়েছে হেলকাট রোডে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বহুবার উত্তরবঙ্গ সফরে যখন এসেছিলেন, সেই সময় তদানীন্তন উত্তরবঙ্গে ওখানে বহুবার উঠেছিলেন। ওনার এই শালপ্রাংশ বিশাল দেহ নিয়ে উনি সারা ভারতবর্ষ যখন ঘুরে বেড়াতেন, যখন উত্তরবঙ্গের এই অংশে আসতেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে আগে বলি আমার মামার বাড়িতে উঠতেন। আশা করব ওনার পায়ের ধুলো যদি ওই বাড়ির কোথাও পড়ে থাকে যেন সেটা আমার আশীর্বাদ হিসেবে আমার মাথায় আসে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাই বিশাল, ওনার সম্বন্ধে বলতে যাওয়া মানে মহাসমুদ্রের এক পারে দাঁড়িয়ে অন্ধপারকে দেখার চেষ্টা করা। আমরা জানি না, কারণ স্বাধীনতা উত্তর ভারতবর্ষে

আমি বলতে বাধ্য হচ্ছি, বামপন্থী চিন্তাধারার শিক্ষানীতিতে অনেক কিছুকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে অন্যতম বলিদান হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি না, সেই সময় যারা মনীষী ছিলেন, শ্রী অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে চেষ্টা করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কালি আমরা লিপ্ত করার, কিন্তু সব থেকে বেশি কালি ছিটানো হয়েছিল, মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইদানিংকালে কিছু কিছু তথ্য, কিছু কিছু বই আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা ব্রাত্য ছিল, জনসংঘ একটা ছোঁয়াচে রোগ ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আমাদের এখানে দাঁড়িয়ে মিটিং করার অবস্থায় থাকতাম না আমরা। এই শিলিগুড়ি বাংলাদেশের অন্তর্গত হতো। উনি যে শিক্ষাটা আমাদের দিয়ে গেছিলেন সে শিক্ষাটা কিন্তু আমরা ভুলে গেছি। উনি একটা কথা তো আমরা জানি, উনি সেই সময় বলে গেছিলেন এক এক নিশান এক বিধান। আমাদের ইউনিটির দিকে করতে হবে, আমাদের সংঘবদ্ধ হতে হবে, নাহলে কিন্তু আবার দো বিধান দো নিশান ফিরে আসবে। যে আজকে মনে হয় 125তম জন্ম জয়ন্তীতে আমাদের এই প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে যে আমরা ভবিষ্যতে দেশকে খণ্ডিত হতে দেব না। আরেকজন শ্যামাপ্রসাদ যদি জন্মান আমাদের মধ্যে, তিনি যেন কাশ্মীরে নিহত না। আজকে কিছু কিছু আমরা জানতে পারছি ডক্টর মুখার্জি লাল বাহাদুর শাস্ত্রী কি কি পরিস্থিতিতে মারা গিয়েছিল, সেটা যেন না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের চেয়ে বেশি দেখতে হবে যারা আমাদের মধ্যে, আমি দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছো তাদের কাছে আমি বলছি, এটা তোমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের দেশ অখণ্ড থাকবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বেঁচে থাকবে, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে।

0: প্রশাসনিক বিষয় পর্যালোচনা এবং উচ্চ শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের 20টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সফলতা ও বিফলতার দিকগুলি তুলে ধরেন আচার্য তথা রাজ্যপাল আর এন রবির সামনে। ঝাড়গ্রাম, কুচবিহার, মুর্শিদাবাদ সহ আরও বহু বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিভিন্ন সমস্যার কথা আচার্যকে জানান। দীর্ঘদিন ধরে প্রধানবিহীন থাকা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই দিন গভর্নরকে আপ্যায়ন করল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী সংবদ্ধবিধি কর্মকর্তাদের দীর্ঘদিনের অনুপস্থিতি প্রতিষ্ঠানটিকে একটি প্রশাসনিক সংকটে ফেলেছে, যার ফলে স্নাতকোত্তর পরীক্ষা বিলম্বিত হচ্ছে, গবেষকরা দুর্ভোগে পড়েছেন এবং নিয়মিত একাডেমিক কাজকর্ম ধীর হয়ে গেছে। বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবির সামনে এই সমস্যাগুলোই তুলে ধরলেন কুচবিহার জেলাসহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
1: প্রফেসর সঞ্চারী রয় মুখার্জি, আমি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখন
2: আপনাদের সঙ্গে যে গভর্নরের যে এতগুলো ইউনিভার্সিটি সবাই একসাথে পেয়ে গেছেন ওনাকে, আলোচনার বিষয়বস্তু কী ছিল?
1: আলোচনার বিষয়বস্তু হচ্ছে উনি আমাদের স্টেটাস রিপোর্ট নিলেন প্রত্যেকটি ইউনিভার্সিটির। আমাদের 20টি বিশ্ববিদ্যালয় আমরা এখানে এসেছি এবং এখানে আমাদের কী চ্যালেঞ্জেস আছে, কী প্রায়োরিটিজ আমরা করছি, কী বিষয়ে প্রায়োরিটাইজ করব আগামীকাল এবং আমাদের অ্যাচিভমেন্টস কী হয়েছে এবং আমাদের কী কী প্রবলেমস বা ইস্যুস আছে সেগুলো আমাদের তুলে ধরতে হয়েছে। এবং আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির এক এক ধরনের প্রবলেম আছে। কিছু কিছু নতুন ইউনিভার্সিটি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, আবার কিছু যেমন আমার ইউনিভার্সিটি যেমন জাস্ট 14 বছর হয়েছে, আমাদের একটা বিল্ডিং রয়েছে কিন্তু আবার অনেক পোস্ট ভেকেন্ট রয়েছে, এবং এই ধরনের নানান সমস্যা উনি অবগত হলেন এবং শুনে সমস্তই নোট ডাউন আমাদের প্রত্যেকটি প্রেজেন্টেশন ওনাকে নিয়েছেন উনি, এবং উনি সেগুলো আরও ভালোভাবে দেখবেন। এবং তারপরে উনি আমাদের বললেন যে ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটিজ আমাদের এখন কনভোকেশন হয়নি, সুতরাং পিএইচডি স্কলার্সরা সার্টিফিকেট পায়নি, সুতরাং উনি বললেন যে চেষ্টা করার জন্য যাতে উনি খুব

0: তাড়াতাড়ি সবকটা ইউনিভার্সিটির কনভোকেশন যাদের করতে হবে তারা সেটা করে নেবে, উনিও একটা তাগিদা দিচ্ছেন, এবং তারপরে এবং প্রত্যেক বছর যাতে করে আমরা কনভোকেশন করতে পারি সেটা আমাদের ভাবতে হবে কিভাবে করা যেতে পারে। এবং তারপরে যেটা বললেন যে আমাদের নিজস্ব অনেক কোর্সেস তৈরি করতে হবে যেগুলো স্কিল বেসড কোর্সেস, যাতে করে স্টুডেন্টদের এমপ্লয়েবিলিটিটা আমরা দেখতে পাই, এবং তাছাড়া নিজস্ব রিসোর্সেসও জেনারেট করতে হবে। স্টেট গভর্নমেন্টের রিসোর্সেসও আছেই, তাছাড়া সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য অনেক নতুন রিসোর্সেস জেনারেট করতে হবে নিজেদের, এবং তারপরে স্কিল বেসড প্রোগ্রামস করতে হবে, এবং তার সাথে সাথে এন্টারপ্রেনারশিপের ওপরে একটু জোর দেওয়া, এবং বিভিন্ন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমস আছে সেগুলো ওয়েবসাইটে আমাদের পোর্টালে দিয়ে দেওয়া, যাতে করে ওরা জানতে পারে কী ধরনের স্কিমস তারা অ্যাভেল করতে পারে এক একটা কোর্স করার পরে, যাতে করে তারা স্মল স্কেল বা মিডিয়াম MSME থেকেও ওনারা লোন নিতে পারেন, মুদ্রা লোন নিতে পারেন, অনেক কিছু উনি বললেন, যাতে করে আমাদের স্টুডেন্টদের ভবিষ্যতে, কারণ আমাদের বেশিরভাগই রুরাল ইউনিভার্সিটি, এবং রুরাল ইউনিভার্সিটি বুঝতেই পারছেন অ্যাগ্রিকালচার বেসড হয় এ হয়, উনি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজের কথা বললেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের কথা বললেন, এবং এই ধরনের এমন ধরনের কোর্সেস করানো যাতে করে ওরা এই কোর্সের মাধ্যমে ওরা এই ধরনের স্কিমস অ্যাভেল করতে পারে আর কি।
1: আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। এই অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।
2: এতক্ষণ শুনলেন সাপ্তাহিক বিশেষ বিশেষ অনুষ্ঠান নিয়ে বেতার প্রতিবেদন ডুয়ার্স দর্পণ। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। সম্পাদনা এবং উপস্থাপনা সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনবেন কাহানি ছবির গান অমিতাভ বচ্চনের কণ্ঠে।

কাহানি ছবির গান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের সাতটি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং তিনজন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে চার দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ

এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং এপিএমসির একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম এপিএমসি বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ইএসআইসি হাসপাতালের নতুন ওপিডি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53 লক্ষ উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবিসহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় 1 জন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে।

0: শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশমন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ এক ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জ্যোস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4 উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিচ জুটি 6-3-7-5 সেটে স্তেফানি দাব্রোস্কি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পুলিশ?
4: মিস সীমা
3: বলুন।
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন।

0: হাতে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য। আজকের বিষয় জীবজন্তুর কামড়ে কী করণীয়। অংশগ্রহণে থাকবেন ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়। 8:30 আধুনিক গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শঙ্কর মহাদেবনের কণ্ঠে গজল 9:15। 9:30 শিক্ষাঙ্গন থেকে আজ শুনবেন ঘোষপুকুর হাইস্কুল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ থাকবে কণ্ঠ সঙ্গীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপ কে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

অভিযোগে এক মহিলার এফআইআরের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্কুল স্তর থেকেই অর্থনীতির শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মিলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মিলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন। রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা।

0: করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। আগামীকালের বৈঠকে অর্থ সচিব ছাড়াও ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার এবং শিল্প সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি প্রমুখ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হুগলির ডানকুনিতে কেবল তৈরির উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থা 580 কোটি টাকা লগ্নি করতে চলেছে। এখানে বছরে প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল তৈরি হতে পারে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমাজ মাধ্যমের পোস্ট থেকে এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের মেচেদাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সরকারি প্রকল্পের সমীক্ষার সময় সকলকে সতর্ক থাকার জন্য উপস্থিত পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, বিধায়কদের পরামর্শ দেন তিনি। পরে সাংগঠনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী 16 আগস্ট রাজ্যজুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। মুখ্যমন্ত্রী আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহেশ, ইসকন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে ডান পা খোয়ানোর অভিযোগে রবীন্দ্রনগর থানায় FIR দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত ওই শিবিরে ভুল চিকিৎসার জন্যই তাঁর ডান পা বাদ পড়েছে। এই ঘটনায় অভিষেক, তার আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে অভিযোগের তদন্তে মালতী ও তার পরিবারকে নথিপত্র সহ আগামীকাল স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় তাঁদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
1: স্বাস্থ্য দপ্তর তো এরকম ধরতকতা মার পেরেক করবে না, তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলানো এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে, দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে।
0: এদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই ফোনে অভিযোগকারীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। উল্লেখ্য, সেবাশ্রয় শিবিরে অনিয়মের অভিযোগ তুলে এর আগেও ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় FIR দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, IPO, SIP এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন বলে তিনি জানান।
2: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, SIP কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে AI যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: জাতীয় শিক্ষানীতির রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগামীকাল রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেবার পর শিক্ষা দপ্তর এর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়। আগামীকাল বিকাশ ভবনে ওই বৈঠকে জাতীয়

0: শিক্ষানীতি সহ রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের একটি কমিটি তৈরি করেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া ও দুই চব্বিশ পরগনার মাদ্রাসাগুলির অবস্থা, পরিকাঠামো, পঠন পাঠন, পাঠ্যক্রম ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় এই কমিটি খতিয়ে দেখবে। 15 জুলাই থেকে কাজ শুরু করবে এই কমিটি। 21 জুলাই এর মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গের ওপর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সন্নিহিত বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যেই এখন বৃষ্টির অনুকূল পরিবেশ। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: 13 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
0: বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইস্টবেঙ্গল আজ জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে তাদের অভিযান শুরু করেছে। নিজেদের মাঠে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের পক্ষে জেসিন টিকে, জোসেফ জাস্টিন ও মোহাম্মদ বেলাল গোল করেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে প্রমুখ। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল এবারের প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসবে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বাগানগুলি খোলার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন সুস্বাস্থ্য। আজকের সুস্বাস্থ্যের বিষয়ে জীবজন্তুর কামড়ে কি করণীয়, অংশগ্রহণে থাকবেন ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে স্টুডিওতে আমাদের অতিথি ডাক্তারবাবু এসেছেন, ওনার সঙ্গে কথা বলবো এবং আপনাদের কাছে এই বিষয় নিয়ে, মানে সুস্বাস্থ্য বিষয় নিয়েই আমরা কথা বলবো। কেমন? আজ আমাদের এই সুস্বাস্থ্য অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আপনাদের বোধহয় বহুল শ্রুত, উনি আগেও অনেকবার এসেছেন, ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী। এবং আজকে ওনার আলোচনার বিষয় হল জীবজন্তুর, বিভিন্ন জীবজন্তুর কামড়ে কি করণীয়। তো এই বিষয়টা ডক্টর চক্রবর্তী, বিষয়টা এমন যে আমরা বিশেষ করে শহুরে মানুষের কাছে কুকুরের কামড় খুব বেশি হলে একটা বিড়ালের বেশি কিছু নয়, বা পিঁপড়ের কামড় বা মৌমাছির কামড় ইত্যাদি, কিন্তু একটু আমাদের যারা গ্রামীণ শ্রোতা বন্ধুরা গ্রামের দিকে বা একটু শহরতলির দিকে, তাদের কাছে কিন্তু এটা খুব বড় একটা সমস্যা, বিরাট সমস্যা, কারণ বিভিন্নভাবে। তো আমরা আজকে মূলত কুকুর, বেড়াল, ইঁদুর জাতীয় মানে রোডেন্ট, সাপ, বাঁদর বা অন্যান্য পাখি, কাক, চিল, এই সমস্ত সবটাই দেখবার চেষ্টা করব। যেমন আমরা পাখির দিকটা কেন বলছি, ধরুন আজকাল অনেক প্রকৃতিপ্রেমী আছেন যারা শকুন, অসুস্থ শকুন বা অসুস্থ প্যাঁচাকে ধরে তারা কাজ করবার চেষ্টা করেন বাচ্চা, তখন যদি কামড়ে দিল মাছি, তার ঠুকরো মারলো বা কোনোভাবে তার মাংস এ হয়ে গেল, তখন কী কী ধরনের তার বীজাণুগঠিত, তার কী কী তার হতে পারে, তার দুষ্ক্রিয়া হতে পারে, সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তো আমরা প্রথমে আসি যে আমাদের মানুষের দেহ, এর মধ্যে তো আমাদের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা যাকে ইমিউনিটি বলা হয়।
4: হ্যাঁ, সে তো নিশ্চয়ই।
3: তো সেই ইমিউনিটিটা সম্পর্কে আগে একটু আপনার কাছে আমরা শুনে নেব।
4: ইমিউনিটি যেটা আছে আমাদের, বিভিন্ন আমরা এক্সপোজড হই সারা পৃথিবী জুড়ে জীবাণু ঘুরে বেড়াচ্ছে, আমরা যা নিঃশ্বাস নিচ্ছি, যা খাচ্ছি, যা পান করছি, সব কিছুর মধ্যেই জীবাণু আছে, কিন্তু আমরা কি সবসময় অসুস্থ হয়ে পড়ছি তা নয়। তার কারণ এই যে

0: ইমিউনিটি আমাদের বাঁচিয়ে রেখেছে। এই ইমিউনিটি বহু প্রকারভাবে এক্সপ্লেন করা যেতে পারে। সহজভাবে বলতে গেলে, যদি কোনো জীবাণু আমাদের শরীরে ঢুকলো, তো আমাদের শরীরে রক্তের মধ্যে বিভিন্ন প্রকারের প্রোটিন আছে যেগুলো, বা বিভিন্ন প্রকারের কোষ আছে যেগুলো ডাইরেক্টলি তাকে আটকানোর চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বা ধরুন আমরা কিছু খেলাম, সেটা যখন অ্যাবজর্ব হচ্ছে, তখন সেই অ্যাবজর্বিং সারফেস, মানে ধরুন আমাদের স্টমাক বা ইন্টেস্টিন, এই সব কিছুতে আমাদের কিছু কিছু প্রোটিন আছে যারা এই ধরনের জীবাণুকে আটকানোর প্রাথমিকভাবে একটা চেষ্টা করে। কিছু সফল হলো, কিছু সফল হলো না। যেগুলো আমাদের রক্তে ঢুকে পড়লো, তখন আমাদের বিভিন্ন রকমের কোষ আছে যারা অ্যাক্টিভ হয়ে এই জীবাণুগুলোকে কাউন্টারঅ্যাক্ট করে। যেমন ধরুন,
1: দ্বিতীয় স্তরে,
0: হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ওটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ব্যারিয়ার যেগুলো, তারপর হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যেখানে আমাদের সেলসগুলো ইউটিলাইজ করতে হচ্ছে, যেগুলো আমাদের হোয়াইট ব্লাড সেলস
1: বলতে আমাদের যেগুলো কোষগুলো, সেটা রক্তের মধ্যে যে কোষ সেগুলোর কথাই বলছি তো।
0: হ্যাঁ, তো শ্বেতকণিকা যেগুলো আমরাকে বলি, হোয়াইট ব্লাড সেলস, এর বিভিন্ন পার্টিকুলারলি যেগুলো ইউজ করে আমরা আমাদের শরীর, সেটা হচ্ছে টি সেলস আর বি সেলস। এগুলো হচ্ছে দুই প্রকারের লিম্ফোসাইটস। এরা আমাদের চেষ্টা করে যে জীবাণুকে আটকানোর, বা যদি কোনো ক্ষয়ক্ষতি করে সেটাকে লিমিট করে দেওয়ার। তো টি সেলস যেগুলো, এটাকে আমরা বলি সেল মিডিয়েটেড ইমিউনিটি। অর্থাৎ কি না, সেই সেলগুলো বা কোষগুলো ডাইরেক্টলি সেই জীবাণুকে আটকায়। আর যেগুলো বি সেল আছে, সেগুলো আমাদের প্রোটিন তৈরি করে, যাকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিনস। এই ইমিউনোগ্লোবুলিনসের সুবিধা হচ্ছে, এরা রক্তের মারফতে যেই জায়গায় অসুবিধে সেই জায়গায় চলে যেতে পারে এবং সেই ধরনের জীবাণুকে কন্ট্রাক্ট করতে পারে।
1: আচ্ছা, তাহলে এই যে টি সেল এবং বি সেল, এই দুটি পর্যায়ে আমাদের একটা রোগ প্রতিরোধ করবার একটা,
0: এছাড়াও আছে ম্যাক্রোফাজ, বিভিন্ন রকমের আরো সেল আছে।
1: আচ্ছা,
0: বেসিক্যালি এগুলোই আমাদের মেন আর কি হাতিয়ার বলা যেতে পারে।
1: ঠিক ঠিক। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা জায়গায় আমাদের দেহে যে সমস্ত সংক্রামণ আসবার যে সম্ভাবনা আছে, সেটা হচ্ছে একটা তো খাদ্য টাদ্য থেকে এসে যেতে পারে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে যেতে পারে, জলের সঙ্গে যেতে পারে, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু আজকে আমাদের যেহেতু আলোচনার বিষয় জীবজন্তুর কামড়, তো আমরা প্রথমেই চলে আসব একেবারে গৃহপালিত প্রাণীদের মধ্যে। প্রথমে আসি কুকুরে। অর্থাৎ কুকুর কামড়, কুকুরের কামড়ের অভিজ্ঞতা প্রায় প্রতি তৃতীয় ব্যক্তিরই বোধ হয় আছে, এতটাই এটা হয় আর কি। সেটা রাস্তার কুকুরও হতে পারে, ঘরের গৃহপালিত কুকুরও হতে পারে। তা আমরা প্রথমে আসবো যে একটা কুকুরের দেহে কি কি ধরনের তার সংক্রামণ ছড়িয়ে দেবার ক্ষমতা থাকে, সেটার দিকটা আগে আসি, তারপরে আমরা তার কামড়ে কি করবো সে বিষয়ে আসবো।
0: কুকুর এর কথা যখনই আমাদের মাথায় আসে বা আমরা কথা বলি, তখনই প্রথম যেটা আমাদের ভয় লাগে সেটা হচ্ছে রেবিস,
1: জলাতঙ্ক।
0: হ্যাঁ, তো রেবিস বা জলাতঙ্ক, এটা নিয়ে আমরা কেন ভয় পাই, তার কারণ হচ্ছে যে জলাতঙ্ক একটি ফেটাল, মানে একেবারে
1: মারাত্মক
0: একটি ব্যাধি এবং দুরারোগ্য বলা যেতে পারে যদি একবার হয়ে যায়।
1: ধরে ফেললো আর তখন তাকে আর,
0: কারণ সারা পৃথিবীতে মাত্র তিনটি কেস আছে যে রেবিস হওয়ার পরেও বেঁচে গেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে কত ভয়ঙ্কর এই রোগ, এবং আমাদের সব চিন্তা যত কিছু সব কিছুই হচ্ছে এই জলাতঙ্ক রোগের প্রিভেনশন
1: বা প্রতিষেধক
0: প্রতিভা, হ্যাঁ, এর জন্য যেটা প্রথম আমাদের দরকার, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা সবাই জানি।
1: ওই পয়েন্টে আসবার আগে আমি প্রথমে একটুখানি জেনে নেবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে রেবি ছাড়া কুকুর কি আর কোনো সংক্রমণ বহন করে?
0: হ্যাঁ, নিশ্চয়ই। যে কোনো জন্তু ইনক্লুডিং মানুষ, মানুষের যে মুখ দিয়ে তো কামড়াচ্ছে, এই কুকুর বা এরা আলেরা সবাই মুখ দিয়ে কামড়াচ্ছে,
1: লালাও আছে মুখে।
0: হ্যাঁ, এই যে স্যালাইভা বা লালা, এর মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া, পার্টিকুলারলি অ্যানারোবিক, যেটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, এই ধরনের ব্যাকটেরিয়া যেগুলো আছে, তারা শরীরের রক্তে যদি একবার ঢুকে পড়ে তাহলে ইনফেকশন হতে পারে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। সেই ইনফেকশন লোকালাইজড, মানে কি, যেই জায়গাটায় কামড়াচ্ছে সের মধ্যেই লিমিটেড থাকতে পারে, বা শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তো সেগুলো ঠিক আছে, সেগুলো খুবই ক্ষতিকারক মানলাম, কিন্তু সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে ভালো করে তুলতে পারি।
1: প্রাণঘাতী নয়,
0: প্রাণঘাতী অতটা নয় যদি ঠিক সময় ট্রিটমেন্ট করা যায়। কিন্তু রেবিস,
1: জলাতঙ্ক
0: বা রেবিস, এটাকে কিন্তু আমাদের ভয়ঙ্কর সাবধানতা দিয়ে এটাকে ট্রিট করতে হবে। তার কারণ হচ্ছে এটা দুরারোগ্য শুধু নয়, এটি মারাত্মক এবং প্রাণঘাতী। তো যাই হোক, যেটা বলছিলাম যে কুকুর, এইটার প্রিভেনশন করা সবথেকে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে টিকা। টিকা, কুকুরকে টিকা বা বেড়াল, গৃহপালিত যে কোনো জন্তু, এদের যদি টিকা দিয়ে বা প্রতিষেধক দিয়ে,
1: অ্যান্টি রেবিস যে ভ্যাকসিনের কথা যেটা বলছেন বোধহয় আপনি, তো সেটা কি বেড়ালকেও দেওয়া যায়?
0: নিশ্চয়ই, বেড়াল কুকুর দুজনকেই দেওয়া যায়। এমন কি কিছু কিছু দেশ আছে আমাদের পৃথিবীতে যেখানে রেবিস নেই। ইন্ডিয়াতে যেরকম রেবিসের সংখ্যা খুব বেশি, শুধুমাত্র আন্দা

0: আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ, এই দুটো জায়গায় আমরা বলি যে রেবিস ফ্রি
1: আচ্ছা
0: ইন্ডিয়ার,
1: আচ্ছা আচ্ছা
0: বাকি সব জায়গায় কিন্তু রেবিস ভয়ঙ্করভাবে প্রিভ্যালেন্ট।
1: আচ্ছা
0: হ্যাঁ, তো এইবার যেটা করতে হয় যে রাস্তার
1: আন্দামান
0: কুকুরই
1: এবং
0: হোক,
1: লাক্ষাদ্বীপ এই
0: লাক্ষাদ্বীপ,
1: দুটো জায়গায় নেই?
0: হ্যাঁ হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: এদের আমরা কোনো একটা জায়গাকে রেবিস ফ্রি বলি, তো যখন গত 2 বছরে কুকুর বা মানুষ বা কোনো জন্তুর কোনো রকম রেবিস হয়নি।
1: আচ্ছা
0: হুম, তো এটা হতে পারে যে এই জল, বলে যে জল একটা আমাদের লিমিটিং ফ্যাক্টর, মানে এই মাঝখানে যদি জল থাকে, দুটোই আমরা দেখতে পাচ্ছি যে আইল্যান্ড, সো যেখানে জল
1: সমুদ্র
0: থাকে,
1: পার
0: হ্যাঁ
1: হয়ে যেতে
0: রাইট,
1: হবে আর কি।
0: তো এই জিনিসটা আমাদের হয়তো প্রোটেক্ট করেছে এই দুটো জায়গায়। সেরকমই দেখা গেছে যে দেশে, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে আইল্যান্ডসে আমরা দেখি যে রেবিস
1: রেবি
0: হয়তো
1: ফ্রি,
0: ফ্রি, রেবি ফ্রি। হুম, তো যাই হোক, তো রেবিজের জন্য প্রথম আমাদের আটকানোর জন্য হচ্ছে এই ধরনের টিকা, যেটা কুকুর বা বেড়ালদের দেওয়া। হুম, সেটা
1: মানে গৃহপালিত কথা
0: গৃহপালিত
1: বলছি
0: যে
1: তো?
0: কোনো জন্তুকে আমরা
1: আচ্ছা
0: দিতে পারি।
1: আচ্ছা
0: আচ্ছা, তো এটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে অ্যাটলিস্ট আমাদের যাতে না ছড়ায় রেবিস। তার আগে জানতে হবে আমাদের যে রেবিস ছড়ায় কী করে, আর আমরা একটা কুকুর বা বেড়াল বা রাস্তার কোনো জন্তু, তার রেবিস আছে কি না বুঝবো কী করে?
1: হ্যাঁ
0: হুম, রেবিস ছড়ায় মেনলি হচ্ছে বন্য জন্তু, বন্য জন্তুর কামড় বা এই যে জন্তুরা একজন আর একজনকে চেটে দিচ্ছে, হ্যাঁ, তাতে যদি আমাদের কোনো বা জন্তুদের কোনো জায়গায় কাটা আছে, তো সেই ভাইরাস, সেই কারণ এটা প্রোপাগেট করা হচ্ছে স্যালাইভা দিয়ে, অর্থাৎ কি না এই লালা দিয়ে। সো একটি বন্য জন্তু যার রেবিস আছে, সে যদি একটি,
1: বন্য জন্তু কি যে কোনো কিছুরই রেবি হতে পারে?
0: না বন্য জন্তু, বন্য কুকুর, বেড়াল,
1: শেয়াল
0: শেয়াল, হায়না, তারপর ধরুন নেকড়ে,
1: মানে
0: হ্যাঁ,
1: প্রায়
0: এমন
1: কুকুর প্রজাতির
0: কুকুর
1: যে
0: প্রজাতি শুধু
1: প্রাণীগুলো
0: নয়,
1: আর কি।
0: বিভিন্ন আমাদের দেশে যদিও নয়, কিন্তু ব্যাট রেবিস বলে একটি জিনিস আছে
1: হ্যাঁ
0: যেটা
1: হ্যাঁ
0: বাদুড়
1: হ্যাঁ,
0: থেকে
1: আমি বলতে
0: আসলে,
1: যাচ্ছিলাম
0: হ্যাঁ
1: যে বাদুর থেকেও
0: হ্যাঁ,
1: রেবি আসে,
0: ভ্যাম্পায়ার ব্যাটস
1: সেটা কি
0: যেগুলো,
1: আমাদের দেশে আছে?
0: না আমাদের দেশে সেটা অতটা
1: আচ্ছা
0: প্রিভেলেন্ট নয়, ভ্যাম্পায়ার ব্যাটসের সংখ্যা খুবই কম, কিন্তু নর্থ আমেরিকা বা সাউথ আমেরিকা,
1: হুম হুম
0: ব্রাজিল,
1: হুম
0: এই মেক্সিকো, এই
1: প্রচুর
0: দিকে
1: আছে।
0: কিন্তু প্রচুর
1: হুম
0: ভ্যাম্পায়ার ব্যাটস আছে, এবং ব্যাট রেবিস একটি ওখানে খুবই মুশকিলের আর কি,
1: হ্যাঁ, সেটাও কুকুরের মধ্যে চলে আসতে পারে।
0: সেটা কুকুরের মধ্যে
1: ঠিক
0: আসতে পারে,
1: আছে
0: কুকুরের মধ্যে বা ডাইরেক্ট মানুষের মধ্যেও
1: আচ্ছা,
0: আসতে
1: আমরা
0: পারে
1: যেখানে
0: যেহেতু
1: ছিলাম
0: ভ্যাম্পায়ার
1: যে
0: ব্যাটস।
1: তাহলে এইখান থেকে আর কি,
0: হুম
1: যে
0: হুম
1: তার যে কোনো প্রাণী থেকে আর
0: হুম,
1: কি।
0: তো
1: আচ্ছা,
0: লালা ঢুকতে হবে আইদার কামড়ের থেকে বা চেটে দেওয়ার থেকে,
1: এবং তার কোনো ক্ষত মধ্যে দিয়ে সেটা ঢুকতে
0: ক্ষতর
1: হবে।
0: মধ্যে দিয়ে ঢুকতে
1: আচ্ছা,
0: হবে। তো ঢোকার
1: বা
0: পরে
1: একটা কমন ফুড দুজনে খেলো, তাও তো হতে পারে।
0: সেটা খুব রেয়ার,
1: আচ্ছা
0: সেটা খুব রেয়ার,
1: আচ্ছা
0: যদিও থিওরিটিক্যালি পসিবল, কারণ লালা দিয়েই
1: হুম
0: ট্রান্সফার
1: হুম
0: করছে, কিন্তু সেটা অতটা হয় না।
1: আচ্ছা
0: তো এবার যেহেতু সেই কুকুরের মধ্যে একবার রেবিস ঢুকলো, তো তখন আমরা দেখব যে কুকুরের মধ্যে কিছু কিছু চেঞ্জ দেখা যায়। হুম, যেমন হিংস্র হয়ে ওঠে কুকুর, যাকে তাকে কামড়াতে দৌড়ায়, হ্যাঁ, সবসময় চিৎকার করতে থাকে, বা যেগুলোর কামড়ানোর কথা নয় সেগুলোকেও কামড়াতে যাচ্ছে, ধরুন কোনো একটা লাঠি বা কোনো একটা চেয়ার, টেবিল, যা পাচ্ছে কামড়ানোর চেষ্টা করছে, হিংস্র হয়ে উঠছে, প্রচণ্ড
1: কিন্তু সে
0: ডাকাডাকি করছে,
1: শারীরিকভাবে সুস্থ থাকছে।
0: শারীরিকভাবে তখনও সুস্থ প্রথম দিকে, কারণ একটা রেবিস ভাইরাস ঢোকার পর একটা ইনকিউবেশন পিরিয়ড আছে,
1: সেটা কত
0: মানে
1: দিনের?
0: কি সেটা
1: 10
0: খুব
1: দিন
0: ওয়াইড রেঞ্জ, হ্যাঁ, এটা 3 থেকে 8 সপ্তাহ হতে পারে, অ্যাভারেজ আমরা কুকুরের ক্ষেত্রে ধরি যে 10 দিন।
1: আচ্ছা,
0: হুম, তো যাই হোক, সেই 3 থেকে 8 সপ্তাহ,
1: 10 দিনের মধ্যে তার দেহের সংক্রমণ থেকে তার একেবারে ফাইনাল স্টেজ অবধি চলে যেতে পারে।
0: হ্যাঁ, মানে
1: আচ্ছা
0: ইনকিউবেশন পিরিয়ড মানে আমরা বুঝতে পারবো, মানে
1: আচ্ছা
0: একটা ভাইরাস ঢুকেছে, সেই ভাইরাসটা তো বড়, মানে ছড়াবে সারা
1: ঠিক
0: শরীরে,
1: ঠিক
0: সেই ছড়াতে যতক্ষণ ছড়াচ্ছে সেই পিরিয়ডটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, ততক্ষণে আমরা কোনো রকম সাইন বা সিমটম কুকুরের মধ্যে দেখতে পাবো না। 10 দিন পর বা এই 3 থেকে 8 সপ্তাহর মধ্যে যে কোনো একটা টাইমের পর থেকে কুকুর এইরকমভাবে রিয়াক্ট করতে শুরু করবে, যখন আমরা
1: আচ্ছা
0: সন্দেহ
1: আচ্ছা,
0: করব
1: কিন্তু এই
0: যে,
1: 10 দিনের মধ্যে সে একেবারেই কিছু বোঝা যাবে না এমন অবস্থায় থাকতে
0: না
1: পারে।
0: হ্যাঁ থাকতে পারে,
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ, কিন্তু এই যে 10 দিন যে আমি টাইম বললাম, তার 3, মানে জবের থেকে এই হিংস্র হয়ে উঠছে কুকুর, তার 3-4 দিন আগের থেকে কিন্তু তার লালায় সে ভাইরাস চলে এসছে, সে তখন থেকে কামড়ালেই কিন্তু, মানে তখন আমরা বুঝতে পারছি না যে কুকুরটি পাগল
1: ঠিক
0: হয়ে
1: ঠিক
0: যাচ্ছে
1: ঠিক
0: বা
1: ঠিক
0: কিছু
1: ঠিক
0: হয়ে
1: ঠিক
0: গেছে, সে তখন থেকে কামড়ালেই কিন্তু রেবিস ছড়ানোর চান্স থেকে যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা
0: তো এবার কুকুর, আমি বললাম যে হিংস্র হয়ে ওঠে
1: হুম
0: বা জল দেখলে ভয় পায়,
1: হুম
0: এই জন্য আমাদের একটা ছিল হাইড্রোফোবিয়া,
1: হাইড্রোফোবিয়া, তো
0: হাইড্রোফোবিয়া কিন্তু
1: জলাতঙ্ক,
0: কুকুরের ক্ষেত্রে অতটা নয়,
1: কামড়ালে
0: হাইড্রোফোবিয়াটা
1: মানুষের
0: হচ্ছে
1: হবে।
0: মানুষের
1: ঠিক
0: ক্ষেত্রে।
1: ঠিক
0: হ্যাঁ, তো আস্তে আস্তে কুকুর যখন এরকম হতে হতে মুখ দিয়ে লালা বেরোতে থাকে, হুম, ল্যাক্রিমেশন, চোখ দিয়ে জল, মুখ দিয়ে জল এরকম বেরোতে থাকে, কারণ হচ্ছে এই ভাইরাসটা ছড়ায় হচ্ছে নার্ভাস সিস্টেম দিয়ে। হুম, ছড়ানোর পর আলটিমেটলি কুকুরের প্যারালিসিস হতে থাকে,
1: আচ্ছা
0: আর নড়তে চড়তে পারবে না, কুকুর আর ডাকতে পারবে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কারণ গলার মাসেলগুলো প্যারালিসিস হয়ে যাচ্ছে, করে আলটিমেটলি কুকুরটি মারা যাচ্ছে। হুম, তো এবার এর এই সময়ের মধ্যে কুকুরটি কাউকে একটি কামড়ালো, কামড়ানো, এবার আমরা, আমি যেরকম বললাম যে কুকুরটা পাগল হয়ে গেছে কিনা তখনও বোঝা যাচ্ছে না, কিন্তু কুকুর কামড়েছে, তো আমরা কি চুপচাপ বসে থাকবো? না,
1: না,
0: আমাদের কিন্তু এই টিকার জন্য, আমাদের এই রেবিজের জন্য যে ভ্যাকসিন,
1: ইনজেকশন নিতে হবে।
0: ইঞ্জেকশন নিতে হবে। সেই আমাদের

0: যে 14টি ইনজেকশন যেটা আমরা খুব ভয় পাই কুকুরের কামড়ে,
1: 10টি পেটে নিতে হতো, এখন
0: আগে যেটা ছিল 10টি পেটে, 10টি পেটে এবং অনেকটা করে ইনজেকশন ছিল, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 8 সাইট ইনজেকশনের কথা পরে আসছি, প্রথমে আগে ভাবি যে কুকুরটি কামড়ালো ধরুন, তখনই আমরা কি করব, প্রথম কথা আমরা তো খুব ভয় পেয়ে যাই। হ্যাঁ, তো ভয় পাওয়ার কারণ নেই, এবং আছে, ভয় পাওয়ার কারণ নেই এই কারণেই যে এর জন্য অ্যাডিকোয়েট ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, আর ভয় পাওয়ার কারণ আছে যে এই কারণে যে আমাদের সেই ট্রিটমেন্টটা নিতে হবে। তো প্রথমেই আমাদের ধরুন কোথাও কামড়েছে, কামড়ানোর পরে আমরা কি করব সেই কামড়ের জায়গাটাকে, আমরা প্রথমে সেটাকে সোপ ওয়াটার বা সাবান জল দিয়ে ধুয়েব,
1: প্রাথমিকভাবে সেই সংক্রমণটাকে,
0: হ্যাঁ মানে যতটা ভাইরাস আমরা পারছি লোডটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, জলের মধ্যে দিয়ে আমরা রানিং ট্যাপ ওয়াটার মানে একটা জল পড়ছে কল থেকে, সেই কলের নিচে পাটা রেখে আমরা সাবান দিয়ে সেই জায়গাটাকে ঘষবো, সেটা অন্তত 5 থেকে 10 মিনিট আমাদের করতে হবে। করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো রকম অ্যান্টিসেপটিক, মানে ধরুন আমরা ডেটল বা স্যাভলন এগুলো এখন ইউজ করা উচিত নয়, বেস্ট হচ্ছে পভিডিন আয়োডিন, মানে যেটা বিটাডিন বা পভিডিন এই ধরনের, মানে আয়োডিন আর কি, যেই জিনিসটা পাওয়া যায় বাজারে, সেইটা দিয়ে আমাদের জায়গাটাকে ধুতে হবে। এগুলো হচ্ছে ভিরুসাইডাল, মানে ভাইরাসটাকে আরও কিছুটাকে মেরে ফেলছে,
1: দুর্বল করে ফেলা,
0: মেরেই ফেলছে বেশ কিছু ভাইরাস, কিন্তু পুরোটা তো করা সম্ভব নয়, ওই জন্যই আমাদের ভ্যাকসিনের দিকে, এর জন্য আমাদের ভ্যাকসিনেশনের জন্য যেতে হবে। তো এবার অনেকটা কেটে গেছে, তখনও কিন্তু আমাদের সুচার বা আমরা সেলাই করবো না সেই জায়গাটাকে, সেটাকে আমরা 24 থেকে 48 ঘন্টা ওটাকে কিন্তু আমরা সেলাই করি না, সেখানে আমরা কিছু ইমিউনোগ্লোবুলিন দিয়ে তারপর 48 ঘন্টা পরে সেটাকে আমরা সেলাই করি।
1: আচ্ছা,
0: তো যাই হোক, আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে নিকটবর্তী সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চলে যেতে হবে এবং বলতে হবে ডাক্তারবাবুকে যে এই হচ্ছে আমার অবস্থা, কোথায় কামড়েছে, ক জায়গায় কামড়েছে, কীভাবে কামড়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ এইগুলোর ওপর আমরা ক্লাসিফিকেশন করি। হ্যাঁ, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই 3টে ক্যাটাগরির বাইট আমরা ক্লাসিফাই করি, কাকে আমরা ওষুধ দেব, কতটা ওষুধ দেব, এগুলো ডিপেন্ড করছে এর মধ্যে। যাই হোক, যেটা সবথেকে সিভিয়ার বাইট সেটার কথাই আমরা বলি, যে কামড়েছে, রক্ত বেরিয়েছে, এটাই আমরা সবথেকে ভয় পাই। তো
1: দাঁতটা বসে গেছে, দাঁতটা বসে গেছে, রক্ত হয়তো তেমন বেরোয়নি কিন্তু দাঁতের দাগ বসে যাওয়ার একটা,
0: ডেফিনেটলি। তো এইবার হচ্ছে আমাদের তখন ওই টিকাটি নিতে হবে, টিকা যেটা নিতে হবে সেটা ছাড়াও আমাদের পেন কিলার ইউজ করতে হতে পারে ব্যথার জন্য, টিটেনাস যদি আমাদের না নেওয়া থাকে, টক্সয়েড, টিটেনাস টক্সয়েড, টিটি যদি আমাদের না নেওয়া থাকে 5 বছরের মধ্যে, তাহলে আমাদের টিটেনাস নিতে হবে।
1: 5 বছরের মধ্যে নাকি কিছু মাসের মধ্যে?
0: না, 5, আমাদের একটা টিটেনাসের শিডিউল আছে, যে প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, যদি আমাদের টিটেনাস শিডিউল পুরোটা ফলো করে থাকি, হ্যাঁ, তাহলে 5 বছরের মধ্যেই যদি আমাদের নেওয়া থাকে তাহলে আমাদের নিতে হবে।
1: আচ্ছা,
0: যদি আমরা হিস্ট্রি না পাই, যে মনে করতে পারছে না কবে নিয়েছে লাস্ট, হ্যাঁ, তাহলে আমরা বলি যে একটা টিটেনাস নিয়ে নিতে, তারপরে আবার কয়েকদিন বাদে আরেকটা টিটেনাসের ডোজ নিতে হয়। তো যাকে ভ্যাকসিনেশনের এখন হচ্ছে আমাদের 8 সাইট ইন্ট্রাডার্মাল, অর্থাৎ কিনা চামড়ার মধ্যে ইনজেকশন দিতে হয়। হ্যাঁ, আগে যেরকম সাবকিউটেনিয়াস, মানে চামড়ার নিচে আমরা দিতাম,
1: মাংসের মধ্যে,
0: মাংসের ঠিক ওপরে দিতাম, তো আমরা এখন যেটা বেশি প্রচলিত আর কি, সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল ইনজেকশন, চামড়ার মধ্যে ইন্ট্রাডার্মাল,
1: কম যন্ত্রণাদায়ক।
0: হ্যাঁ, তো যন্ত্রণাদায়কের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের কম ডোজ লাগে।
1: আচ্ছা আচ্ছা,
0: আমাদের ভ্যাকসিনের কম ডোজ লাগে, কম বার পেশেন্টকে আসতে হয়। হ্যাঁ,
1: সেটা 8 বা 4-এও তো আছে,
0: 8 সাইট।
1: আচ্ছা আচ্ছা,
0: 8 সাইট মানে 8টা জায়গায় আমি দেবো, ভিজিট হচ্ছে আমাদের 4 বার।
1: আচ্ছা, বুঝলাম, মানে দুটো
0: যেদিন কামড়েছে সেটাকে আমরা যদি ডে 0, তো 0-তে আমরা একটা নিই, 7-এ নিই, 28-এ নিই, 90-এ নিই।
1: আচ্ছা আচ্ছা,
0: এইভাবে আমরা নিই। প্রথম দিন হচ্ছে আমাদের 8টা জায়গায় ইনজেকশন নিতে হয়। হ্যাঁ, 2টো নেওয়া হয় কাঁধে, মানে কাঁধে বলতে আমরা যেখানে আর কি ইন্ট্রামাস্কুলার নিয়ে হাতেই ধরুন, হাতের ওপরের পার্টটায় 2 জায়গায় নেওয়া হয়, পিঠে 2 জায়গায়, হ্যাঁ, পেটের নিচের দিকে 2 জায়গায়, আর থাইয়ের ধারে 2 জায়গায়। এই 8টা সাইটে আমরা প্রথমবার ইনজেকশন নিতে হয়,
1: ঠিক আছে,
0: প্রথম ভিজিটে। দ্বিতীয় ভিজিটে আমাদের নিতে হয় হচ্ছে 4টে জায়গায়, আর তারপরে 2টো ভিজিটে 1টা জায়গায় করে। তো টোটাল আমাদের এই যে 14টা জায়গায় ইনজেকশন নিতে হয়। তো এর অ্যাডভান্টেজ এটাই, এটা যে ধরনের আমরা সেল ভ্যাকসিন ইউজ করি এখন, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, এর উপকারিতা হচ্ছে এটা খুব এফিকেসিয়াস, মানে খুবই কার্যকরী, এবং আমাদের খুব কম ডোজ লাগে, কম বার পেশেন্টকে আসতে হয়, এবং 70% আগের যা আমাদের খরচ ছিল তার থেকে রিডাকশন হয়ে গেছে, মানে 70% খরচ কমে গেছে এই ভ্যাকসিনের জন্য।
1: এখন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, আগে যে একটা

0: প্রচলিত ধারণা ছিল যে ওই কুকুরের প্রতিষেধক ইঞ্জেকশন নিলে তার সাইড এফেক্ট বলে যেটা বলা হতো, এটা নাকি খুব এক এক সময় খুব ভিরুলেন্ট হয়ে যেত, কখনো সিভিয়ার হয়ে যেত। তা এখন যে
1: মডিফাইড ভ্যাকসিনের তার অনেক কম, আগে নিউরাল টিস্যু ডিরাইভড ভ্যাকসিন দেওয়া হতো, যেটা পেটে আপনি বললেন, সেই পেটের ইনজেকশনটাতে নানা রকম সমস্যা তো ছিলই, ধরুন জ্বর আসছে, মাথা ব্যথা করছে, আমাদের একটু অ্যালার্জির রিয়াকশন হচ্ছে, এইসব তো ছিলই। এছাড়া আরেকটা রিয়াকশন যেটা হতো সেটা হচ্ছে একটা প্যারালিসিস মতো হতো, যেটা লোকে খুব ভয় পেত, কম, খুবই সংখ্যায় খুবই কম হতো, কিন্তু হচ্ছে, হয়েছিল। সে ধরনের অ্যাডভার্স রিঅ্যাকশন অনেক কমে গেছে।
0: অন্য বিষয় প্রসঙ্গে আসব যে কুকুরের, এটা তো র‍্যাবিডের ভ্যাকসিনটা হলো, প্রথম হচ্ছে রাস্তার কুকুর যদি কামড়ায় তাহলে এটা নিতেই হবে, তাই তো? কিন্তু বাড়িতে যদি যেটাকে ইমিউনাইজ করা কুকুর বা বেড়াল কুকুর যদি কামড়ায়, আমি বেড়ালের অবশ্য শুনিনি, কুকুর যদি কামড়ায় তাহলে কি ইনজেকশনটা নেবার দরকার আছে?
1: না, যদি আমরা মানে পুরো ইমিউনাইজেশন শিডিউল মেনটেন করে নিয়ে থাকি, এছাড়া যদি কুকুর আমাদের খুব ভয়ঙ্করভাবে কামড়ায়, যদি ধরুন আমরা ভয়ঙ্কর বলতে মনে হয় যে মাথা, কয়েকটা সাইট আছে যেখানে আমরা বলি যে খুব রিস্কি, যেমন ধরুন মুখ, মাথা, ঘাড় বা হাতের পাম বা সোল, মানে পায়ের বা হাতের চেটো, এগুলোতে খুব তাড়াতাড়ি এটা নার্ভ দিয়ে যেহেতু এই ভাইরাসটা স্প্রেড করে, হ্যাঁ, এই নার্ভ দিয়ে যেহেতু এটা স্প্রেড করে, সুতরাং এগুলো হচ্ছে আমাদের খুব সিভিয়ার বাইটস, বা ধরুন অনেক জায়গায় 5টার বেশি জায়গায় আমাদের কামড়ে দিয়েছে, হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই আমরা শুরু করে দেব এই ধরনের ভ্যাকসিনেশন, এবং সেই কুকুরকে কিন্তু আমরা অবজার্ভ করব যে তার মধ্যে কোনো চেঞ্জ দেখা দিচ্ছে।
0: ধরুন আমি একটা, আমার যেটা অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, যেটা আপনি আমার মনে হয় আপনি একমত হবেন, সেটা হচ্ছে যে রাস্তার কুকুরকে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে, যে ওরা অনেক ভদ্র বরঞ্চ পেট ডগজের থেকে, কারণ তাদের ভেতরে একটা ফিলিং থাকে, কোথাও একটা ক্যাপটিভ ভাবটা তো থাকেই, যদি চেনে বাঁধা থাকে, ফলে তাদের দেখবেন ফেরোসিটি অনেক বেশি হয়, ফলে সেরম মুহূর্তে একটি কুকুর তাকে হয়তো 5-6 জায়গায় বাইট করে দিতে পারে, কিন্তু সে হয়তো ইমিউনাইজ করা আছে, সেক্ষেত্রেও কি এরকম?
1: সেক্ষেত্রেও নিয়ে নেওয়া উচিত এবং কুকুরটিকে অবজার্ভ করা উচিত যে কোনোভাবে তার মধ্যে সংক্রমণ হয়েছে কিনা রেবিজের, শিওর হওয়ার জন্য অ্যাটলিস্ট 10 দিন তো আমাদের দেখতেই হবে। আমি যে সিমটমগুলো বললাম কুকুরের মধ্যে, এগুলো হচ্ছে কি না সেটা কিন্তু আমাদের কুকুরের মধ্যে দেখতে হবে।
0: ধরুন আমার
1: এবং 10 দিন পরে যদি আমরা দেখি যে না, তার মধ্যে সে ধরনের কোনো রকম লক্ষণ আমরা কুকুরের মধ্যে দেখতে পাচ্ছি না, তখন আমরা 10 দিন পরে ট্রিটমেন্ট বন্ধ করে দিতে পারি।
0: আচ্ছা, যেমন আমি সম্প্রতি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমার ঘরে যে মহিলাটি কাজ করেন, তার রাস্তায় ওরকম একটি কুকুর, যে কুকুরটিকে হামেশাই আমি তার পাশ দিয়ে যাই, সে কোনোদিন আমায় কিছু করে না বা কাউকে করে বলে জানা নেই, তো সে তাকে কামড়ে দিল।
1: আচ্ছা,
0: সেদিন সকালবেলা এসে সে আমাকে বললো যে দাদা আমায় কামড়ে দিয়েছে, আমি কী করছি, কেঁদে কেটে যাচ্ছে। আর আমি বললাম কিছু দরকার নেই তোমার, যেহেতু রাস্তার কুকুর, একে 10 দিন অবজার্ভ করা যেতেই পারে, কারণ ওই পাশের বাড়িতে একটি বাড়িতে সে তার ওখানেই থাকে, মানে রাস্তারই, কিন্তু সে তার সেই বাড়ি থেকে খাওয়া দাওয়া পায়। তারপরে তাকে আমি, যাই হোক, তার ইঞ্জেকশনের ব্যবস্থা আমি এবং ওকে বললাম তুমি আর কোন বাড়িতে কাজ করো, সেই বাড়ির যিনি আছেন তার সঙ্গে কথা বললাম, যেহেতু গরিব মানুষ দিতে পারবে না, তো আমরা টাকাতে ব্যবস্থা করে দিলাম যে ও যাতে 4th visit ওই যে ইঞ্জেকশনের কথা আপনি বললেন সেটা। ইতিমধ্যে আমি কিন্তু কুকুরটাকে খুব ভীষণভাবে এই লক্ষ্য রাখলাম, সেই লক্ষ্য রেখে দেখলাম 15 দিনের কুকুরটি যেমন ছিল তেমনই আছে, মানে যেমন একটা স্ট্রিট ডগ হয়, সে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে সবই আছে। তাহলে এক্ষেত্রে কি কুকুরটি কি র‍্যাবিড, এটাকে কি চিহ্নিত করা যাবে, নাকি এমন হতে পারে যে সে ক্যারিয়ার কিন্তু ম্যানিফেস্টেশন হয় না, এমন তো হতে পারে?
1: নিশ্চয়ই হতে পারে। তার কারণ হচ্ছে আমি আপনাকে বললাম যে ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু 10 দিন একটি ভেক কথা, 3-8 সপ্তাহ হচ্ছে নর্মালি ইনকিউবেশন পিরিয়ড, যে 8 সপ্তাহ মানে আপনার হয়ে গেল 56 দিন, 56 দিন পরেও কিন্তু তার এই ধরনের ম্যানিফেস্টেশন হতে পারে। শুধু তাই নয়, ইন্ডিয়াতেই একটি কুকুরকে দেখা গেছিল, মানে রেকর্ড আছে যে সে 6 বছর ধরে সে তার স্যালাইভাতে এই ধরনের রেবিস ক্যারি করেছে, 6 বছর ধরে, সে মারা যায়নি, কিন্তু সে রেবিস আক্রান্ত হয়ে ক্যারিয়ার হয়ে 6 বছর ধরে তার রেবিস ছিল।
0: মানুষেরা অনেক হেপাটাইটিস ক্যারিয়ার হয় তার শরীরে ম্যানিফেস্টেশন
1: থেকে, এবং 13 বার তার স্যালাইভা থেকে রেবিস ভাইরাস কিন্তু আইসোলেট করা গেছে।
0: ইঁদুর
1: ছুঁচো থেকে আমি বললাম যে ধরনের ওই ইঁদুরের মধ্যে আমি প্লেগের পার্টটাতে যাচ্ছি,
0: প্লেগ তো মানে সংক্রামিত না হলে পরে তার
1: প্লেগের পার্টটাতে আমি যাচ্ছি না। তো এমনি আমরা যদি বাইট, লোকাল আমার কোনো টিস্যু ইঞ্জুরি হয়েছে, ধরুন আমার লোকাল
0: টিস্যু ইঞ্জুরির
1: কথা যাই, লোকাল টিস্যু ইঞ্জুরিতে আমাদের দেখতে হবে অ্যান্টিবায়োটিকের ইউজ, টিটেনাস টক্সয়েড এবং ব্যথার জন্য
0: পেনকিলার,
1: এবং লোকালাইজ যে এফেক্ট কিছুটা হয়, যে ইনফ্লামেশন হলো, লাল হয়ে গেল, ফুলে গেল, ব্যথা হচ্ছে, সেই জায়গায় আমরা কোল্ড কম্প্রেস ইউজ করতে পারি। কোল্ড কম্প্রেস মানে কিন্তু আমরা কোনো ধরনের ইঞ্জুরিতে কখনো বরফ দেবো না, তাহলে কি

0: করবো? বরফটাকে আমরা কাপড়ে জড়িয়ে
1: বা
0: তারপর অ্যাপ্লাই
1: পলিথিনে
0: করবো,
1: মুড়ে,
0: পলিথিনে মুড়ে বা কাপড়ে জড়িয়ে, মানে ডাইরেক্ট কন্ট্যাক্টে যেন না আসে
1: আচ্ছা আচ্ছা,
0: বরফ, কারণ তাতে
1: কন্ট্রাকশনের
0: কিন্তু
1: টা অনেক বেশি
0: ভ্যাসো
1: হয়ে যায়,
0: কনস্ট্রিকশন হয়ে যাবে এবং আরও টিস্যু ইনজুরি বেড়ে যাবে।
1: বেড়ে যাবে, ঠিক
0: শুধু ব্যথা কমানোর জন্য আমরা
1: এটা
0: বড়
1: করবো।
0: ওই রকম ঠান্ডা কোল্ড কমপ্রেস
1: আচ্ছা
0: দিতে পারি।
1: আরেকটা, যে সাপের কামড়,
0: হুম
1: এখন
0: হুম
1: সেই সাপের কামড়ে তো বিষধর সাপ হলে তাকে তো অ্যান্টিভেনম দিতেই হবে,
0: নিশ্চয়ই,
1: কেমন না, কিন্তু ওই বিষধর সাপ সাধারণভাবে যে কোনো মানুষ কিন্তু প্রথমে সাপের কামড়ে সে প্রথমেই ভয়ে ভীতিতে সে মনে করে যে সে মারা যাবে, তাহলে অ্যান্টি যে ভেনম ইনজেকশন যেটির কথা বলছিলাম আর কি, সেটা ঠিক কেমন করে একজন বুঝবে যে তাকে এটা নিতে হবে কিনা, অর্থাৎ সেটি নির্বিষ না বিষাক্ত কেমন করে বুঝবে? একে তো আপনারা কি করেন হাসপাতালে?
0: না যেটা হয় সেটা হচ্ছে যে সাপের কামড়, কিছু লোক আছে যে সাপটিকে আইডেন্টিফাই করতে পারে যে সাপটি নির্বিষ না বিষধর। সেই সাপটিকে যদি না দেখা যায় তাহলে আমরা ধরে নিই বেশিরভাগ
1: বিষধর,
0: ক্ষেত্রেই যে বিষধর, কিন্তু যদি আমরা দেখি যে ধরুন এই ঢোড়া সাপ, হ্যাঁ এই ধরনের যদি হেলে সাপ, এই যেগুলো আর কি একেবারেই বিষধর নয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিভেনম দিই না। কিন্তু যদি আমরা নিশ্চিত থাকি যে এটি বিষধর সাপ এবং যদি আমরা সাপটাকে না ট্রেস করতে পারি, তাহলে আমরা অ্যান্টিভেনামের জন্য যাই। কিন্তু প্রাথমিকভাবে আমাদের জানতে হবে যে সাপ কামড়ের সাথে সাথে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ভয়। সুতরাং কোনো রকম ট্রিটমেন্টের আগে প্রথম কথা হচ্ছে সে যাকে সাপ কামড়েছে, সাপ যাকে কামড়েছে তাকে সাহস দেওয়া যে আপনার কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন, এর ওষুধ আছে। হ্যাঁ, তাকে রিঅ্যাসিওর করা, এইটা
1: আচ্ছা
0: হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট।
1: না, কিন্তু একটা কথা যেটা বলে বিষধর সাপের ক্ষেত্রে,
0: হুম
1: যদি
0: হুম
1: এটা কোবরা বা কোনো ভাইপার এরকম যদি হয়, সেক্ষেত্রে বলে তো খুব বেশি সময় পাওয়া যায়, হাইলি নিউরোটক্সিক,
0: হ্যাঁ,
1: ফলে
0: এবার
1: সেক্ষেত্রে তো
0: সাপের
1: তাকে
0: মধ্যে তো
1: সেই
0: বিভিন্ন
1: কনফিডেন্স
0: রকমের
1: দিতে
0: সাপ
1: লাভ নেই।
0: আছে, যেমন ধরুন যেগুলো ভাইপার আপনি বললেন আর বা কোবরা আপনি বললেন, তো ভাইপার যেগুলো হচ্ছে ভাস্কুলো টক্সিক, অর্থাৎ কি না আমাদের সেলগুলোকে, আমাদের ব্লাড সেলসগুলোকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, লোকাল টিস্যু ইঞ্জুরি হচ্ছে এবং ব্লাড সেলস ভেঙে দিচ্ছে। কোবরা যেগুলো হচ্ছে নিউরোটক্সিক,
1: আচ্ছা,
0: নার্ভ দিয়ে সেগুলো,
1: যে ব্রেনটাকে কোলাপস করে দিচ্ছে,
0: নার্ভ দিয়ে সেগুলো তাড়াতাড়ি ট্রান্সমিট হচ্ছে, কিন্তু তাকে আমাকে সাহস দিতেই হবে যাকে কামড়েছে।
1: আচ্ছা
0: কিন্তু কারণ হচ্ছে তার তত তাড়াতাড়ি কোল্যাপস হয়ে যাবে। আজকে যদি আমার বেশি ভয় পেয়ে যাই, আমার হার্ট রেট বেড়ে যাবে, আমার সার্কুলেশন বেড়ে যাবে,
1: ঠিক ঠিক ঠিক,
0: যেই সার্কুলেশন বেড়ে যাবে
1: ওটা
0: আমার কিন্তু,
1: ওটা
0: হ্যাঁ
1: খুব তাড়াতাড়ি
0: ঠিক তাই
1: স্প্রেড করবে,
0: ঠিক তাই,
1: রাইট রাইট রাইট,
0: যেইখান থেকে যেখানেই কামড় সেটা তাড়াতাড়ি আমাদের
1: সারা শরীরে
0: সার্কুলেশনে,
1: স্প্রেড করবে।
0: হার্টের মধ্যে দিয়ে
1: আচ্ছা,
0: চলে আসছে এবং
1: এক্ষেত্রে যে ওই
0: সার্কুলেট
1: যে
0: করতে।
1: দড়ি বাঁধার যে একটি ধারণা
0: হুম
1: ছিল,
0: হুম
1: সেটি
0: হুম
1: কি ভ্রান্ত ধারণা নাকি সেটা, কারণ সেক্ষেত্রে তো সেল ইটসেলফ ড্যামেজ হয়ে যেতে পারে
0: হ্যাঁ, এটা
1: শক্ত করে
0: আপনি খুব
1: বাঁধার
0: ভালো
1: জন্য।
0: প্রশ্ন করেছেন, কিন্তু এর কোনো ডেফিনিট উত্তর দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে এটা বিভিন্ন লোক বিভিন্ন মতবাদ পোষণ করে। তার কারণ হচ্ছে যে আমাদের যেই জায়গাটাতে কামড়ায় সেটাকে প্রথম কথা ইমোবিলাইজ করতে হবে।
1: আচ্ছা
0: ইমোবিলাইজ করা কোনো স্প্লিন্ট দিয়ে বা স্লিং দিয়ে আমাদের সেই জায়গাটা যাতে নাড়াচাড়া না হয়। নাড়াচাড়া হলেই যে বিষটা ছড়িয়ে পড়ার চান্স বেশি থাকে। যেই জিনিসগুলো আমাদের করতে হবে না বা করব না সেগুলো আপনাকে বলি। যেমন ধরুন অনেকে চেষ্টা করে যে মুখ দিয়ে বিষটাকে বার
1: চুষে বার
0: করে
1: করে
0: নিলাম,
1: দিতে,
0: এগুলো কখনো করা উচিত না। তাতে যার করছে তারও ক্ষতি, যে
1: যে
0: করছে
1: করলো
0: তারও
1: তারও
0: ক্ষতি।
1: ক্ষতি, হ্যাঁ
0: বা ধরুন ওই যে
1: মুরগি কেটে জায়গাটায় লাগিয়ে
0: হ্যাঁ
1: দেওয়া হয়
0: মুরগি কেটে
1: তাহলে
0: লাগায়,
1: ওই
0: বা ধরুন ওই পাথর
1: হুম
0: যে বিষ শুষে নেয় এই
1: হুম হুম
0: ধরনের
1: হুম
0: পাথর, এই এর পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই।
1: ঠিক,
0: হুম, তাহলে আমাদের প্রথম করতে হবে যে যাকে কামড়েছে তাকে রিঅ্যাসিওর করতে সাহস দিতে হবে। দ্বিতীয় কথা যেটা করতে হবে, আমাদের জায়গাটাকে ইমোবিলাইজ বা মানে যাতে নাড়াচাড়া কম হয় সেই জায়গাটা, সেটার
1: সেটাকে তো
0: চেষ্টা করতে
1: বাঁধন
0: হবে।
1: টাদন দিয়ে তো নয়,
0: বাঁধন, বাঁধনের ব্যাপারটা আমি বললাম যে কন্ট্রোভার্সিয়াল। বাঁধন যদি দিতেও হয় তাহলে বাঁধন কখনোই এমন বাঁধন দেওয়া উচিত না যাতে আমাদের সার্কুলেশনটাই বন্ধ হয়ে যায় বা রক্ত চলাচলটাই বন্ধ হয়ে
1: কিন্তু
0: যায়।
1: ওখানে প্রচলিত ধারণাটা হচ্ছে রক্ত চলাচলটাকে বন্ধ করে দাও, তাহলে সে আর ব্রেন পর্যন্ত বা হার্ট পর্যন্ত
0: না,
1: যাবে না।
0: রক্ত চলাচল বন্ধ কখনোই করতে হবে না। তার কারণ হচ্ছে রক্তর সাপ্লাই দরকার। আমার পায়ে ধরুন কামড়েছে, তো আমার এমনভাবে আমি পায়ের ওখানে বাঁধন দিলাম যে আমাদের রক্তই
1: ব্লাডি
0: পৌঁছাচ্ছে না,
1: পৌঁছচ্ছে না,
0: তাতে
1: এক্স্যাক্টলি,
0: আবার টিস্যু ইঞ্জুরি আরও বেশি হয়ে যাবে। সুতরাং আমাদের বাঁধন যদি দিই তা আমাদের মেন উদ্দেশ্য হবে যে লিম্ফ ভেসেলসগুলোকে যাতে আমরা ব্লক করতে পারি।
1: সেটা কি করে বোঝা যাবে এবং সেই বাঁধনটা কেমন করে
0: সেই বাঁধন হচ্ছে কখনোই খুব টাইট হবে না, এমন বাঁধন হতে হবে যাতে আমরা ডিস্টাল পালস মানে তার নিচে যেখানে আমি নাড়ি প্যালপেট করতে
1: সেটাকে
0: পারি,
1: যাতে প্যালপেট করে ধরতে
0: প্যালপেট
1: পারি,
0: করতে
1: রাইট
0: পারি।
1: রাইট রাইট,
0: বা আরও যদি সেটাও যদি করা মুশকিল হয় সাধারণ মানুষের পক্ষে, তাহলে হচ্ছে এক আঙুল, অনেকে বলে যে এক আঙুল বা দু আঙুল যেন সেই বাঁধনের আর পায়ের মাঝখান দিয়ে আমরা ঢোকাতে পারি।
1: আচ্ছা
0: তার মানে বাঁধনটি খুব শক্ত হয়নি।
1: ঠিক,
0: ঠিক, এবার নেক্সট যেটা আমাদের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নিয়ে যেতে হবে, কারণ সেখানে আমাদের যে অ্যান্টিভেনামের সাপ্লাই আছে সেই অ্যান্টিভেনাম চালিয়ে তারপর তার সেইভাবে
1: অ্যান্টিভেনমেরও তো কিছু রিঅ্যাকশন,
0: অ্যান্টিভেনমের রিঅ্যাকশন হয়, অনেক অ্যালার্জিক রিঅ্যাকশনস আছে। হ্যাঁ, সবার তো সব ওষুধ যেরকম সহ্য হয় না, সেরকম অ্যান্টিভেনমেরও অনেক সহ্য হয় না।

0: পরীক্ষা করে নিয়ে দেবার ব্যাপার আছে না, ওটা
1: ওটা দি,
0: ইনডিসক্রিমিনেট দিয়ে
1: ওটা
0: দেবে,
1: এমন ভাবে আসে মানে যখন
0: তখন
1: পেশেন্ট আসে
0: ভাবার
1: তখন
0: কিছু
1: আর
0: থাকে না।
1: থাকে
0: সময়
1: না, সেটাই
0: ঠিক
1: হচ্ছে
0: ঠিক ঠিক
1: কি।
0: তাহলে আমরা ব্রডলি আমরা যেখানটা এলাম তার মধ্যে প্রথম তো কথা, ডুজ অ্যান্ড ডু নটস এর মধ্যে থেকে একটু শেষ করার আগে
1: হুম হুম
0: ব্রডলি
1: হুম
0: আসি। আপনি প্রথমে বললেন যেটা আছে সেটা হচ্ছে প্রথমেই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে,
1: নিশ্চয়ই,
0: এবং সেক্ষেত্রে সাপের
1: এবং
0: কামড়টাও
1: ভয় পেলে
0: বলেছে
1: চলবে না।
0: এবং ভয় পেলে চলবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন যদি সাপের কামড়ে যদি ভয় পেয়ে যায় তাহলে পরে তার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, অতএব সে আরও বেশি তার
1: ক্ষতির সম্ভাবনা
0: ক্ষতি
1: বেশি
0: সম্ভাবনা
1: প্রবল।
0: বেশি। আর কুকুরের ক্ষেত্রে যেটা বা প্রত্যেকের ক্ষেত্রেই, সাবান জল দিয়ে রানিং ওয়াটারে কন্টিনিউসটা সাবান দিয়ে ঘষে দিলে তার খানিকটা তার
1: টক্সিন
0: টক্সিন
1: বা ভাইরাস যাই
0: ভাইরাস
1: হোক
0: সেখান
1: সেটা
0: থেকে
1: আমরা
0: কমে
1: বার
0: আসতে
1: করে দিতে
0: পারে, বার
1: পারছি
0: করে দেওয়া
1: লোডটাকে।
0: যায়। 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে সেখানে কুকুরের ক্ষেত্রে অ্যান্টিরেবিটটা নিয়ে নেওয়াই সব থেকে ভালো,
1: নিশ্চয়ই,
0: যদি না সে পোষা কুকুরটিকে একদম শেডিউল মেনটেন করে তাকে যদি ভ্যাকসিনেট না করা
1: হুম
0: মানে
1: হুম
0: করা
1: হুম
0: থাকে
1: হুম হুম
0: না করা থাকে। 3 নম্বর কথা হলো যে সেটা আমরা আরেকটা জিনিসও বুঝতে পারলাম যে এই যে প্রচলিত ধারণা জায়গাটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া বা সাপ কামড়েছে জায়গাটাকে ছুরি দিয়ে আরও কেটে রক্ত বার করে দেওয়া,
1: হুম হুম
0: মুখ দিয়ে চুষে নেওয়া বা মুরগি কেটে সেটাকে লাগিয়ে দেওয়া, এগুলো সমস্তই ভ্রান্ত ধারণা।
1: এর পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই, বরঞ্চ তাতে উল্টে ক্ষতির সম্ভাবনাই বেশি।
0: কারণ এটা কোনো কিছু হবে বলে মনে হয় না,
1: না,
0: তাই তো? এবং ঝাড়ফুঁক, ওঝা
1: একেবারেই
0: ইত্যাদি একেবারেই না, তাই
1: একেবারেই
0: তো?
1: বর্জনীয়।
0: তো ডক্টর চক্রবর্তী, আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনি অনেক কিছু জানালেন। আমি নিশ্চিত করে বিশ্বাস করি যে আজকের শ্রোতা বন্ধুরা হয়তো আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারলেন না, কিন্তু আপনাদের ভাবনাগুলো আপনারা রেখে দিন। আমাদের এই অনুষ্ঠানটি আমরা আবার লাইভ ফোন ইনে ফিরে আসব আর মাত্র মাসখানেক পরে, তখন আপনাদের এই ভাবনাগুলো আমাদের সঙ্গে আপনারা আবার আদান প্রদান করতে পারবেন। তো আপনাকে আমরা আবার স্টুডিওতে পরবর্তীতে আবার আশা করব। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: সুস্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জীবজন্তুর কামড়ে কী করণীয় এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আধুনিক গানই শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।
1: কন্টিনিউ রাখে আর আপনি সবক মে কেনা চাহি সব লোক কুছ না কুছ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন গজল, শিল্পী শঙ্কর মহাদেবন।

0: এতক্ষণ গজল শুনলেন শঙ্কর মহাদেবনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শিক্ষাঙ্গন থেকে এই অনুষ্ঠানে আজ শুনবেন ঘোষপুর হাইস্কুল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য এসে হাজির হয়েছি ঘোষপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

0: ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানালেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সুপ্রতিম মান্না।
1: নমস্কার, প্রকৃতপক্ষে আমি এই বিদ্যালয়েরই ছাত্র ছিলাম। তখন পাশাপাশি অনেক দূর অব্দিও এখানে ভালো শিক্ষার জন্য কোনো স্কুল ছিল না। ঘোষপুর অঞ্চলে, ঘোষপুর গ্রামতে দে পরিবার ছিলেন তখনকার জমিদারি পরিবার। তারা চিন্তা করলেন যে এখানে একটা স্কুল তৈরি করবেন। তারা তাদের ঘোষপুর গ্রামেই একটা স্কুল প্রতিষ্ঠা করেন 1901 সালে, এবং স্কুলটা শুরু হয়, যেহেতু পয়লা জানুয়ারি ছুটির দিন ছিল, তো 2 তারিখ থেকে ক্লাস শুরু হয় এবং 2 তারিখ থেকেই তখন স্কুলের শুরুটা হয়। ওখানে 1901 সাল থেকে 1928 সাল অবধি এই স্কুলটা ছিল, পড়াশোনা চলতো সেখানে। 1938 সাল অবধি স্কুলটার অস্তিত্ব ছিল না সেই সময়। 1939 সালে বর্তমান যে স্কুলটা এখন যেখানে রয়েছে হাওড় অঞ্চলে, এটা হাওড় রেলওয়ে স্টেশনের পাশেই, তো এখানে চলে আসে স্কুল। মিডিল ইংলিশ স্কুল হিসেবে প্রথম যখন এখানে এসে ক্লাসটা শুরু হয়, তারপর 4 ক্লাস 8 ক্লাস ক্লাস 10, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় এলো, 10 ক্লাস ওল্ড 11, তারপর 12 ক্লাস হলো। এরকম করে করে আজকে স্কুলটা একটা বিশাল আকার নিয়েছে, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স 3টে স্ট্রিমই রয়েছে, এবং ভোকেশনাল বিভাগটিও রয়েছে, যেখানে মোবাইল সেট রিপেয়ারিং, কম্পিউটার, সিভিল, টেলারিং, আরো অনেক কিছুই রয়েছে।
0: এতক্ষণ আমরা ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস শুনলাম স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সুপ্রতিম মান্নার কাছ থেকে। এখন স্কুলের উন্নয়নের কিছু টুকিটাকি কথা জানাচ্ছেন এই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের সহ শিক্ষক শুভেন্দু ভৌমিক।
2: আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার, আমাদের বিদ্যালয়ের 2টি কম্পিউটার কক্ষ, শিক্ষার্থী সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী মহাশয়দের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে। প্রতি শিক্ষাবর্ষের শুরুতে আমরা জৈন বুক ব্যাংকের আর্থিক সহায়তা লাভ করি। আমাদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাত্র 5 টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক সরবরাহ করেন ব্যাংক। আমাদের বিদ্যালয়ে 3 ধরনের মেধা সম্মান প্রদান করা হয়। প্রথমটি হল স্বর্গীয় ব্রজকিশোর দে মহাশয়ের পত্নী শ্রীমত্তা হরপার্বতী দেবীর সৌজন্যে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদের ঈশ্বর বজকৃষ্ণর দে স্মৃতি পুরস্কার প্রদান। দ্বিতীয়টি হল শ্রীমত্তা আরতি চক্রবর্তী মহাশয়ের সৌজন্যে প্রতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপককে এককালীন 200 টাকা দেওয়া হয়, যা কানাইলাল চক্রবর্তী স্মৃতি পুরস্কার নামে খ্যাত। আর তৃতীয়টি হল স্বর্গীয় শচীনন্দন ও অনুপমা দে স্মৃতি মেধাবৃত্তি, যেখানে প্রতি শিক্ষাবর্ষে 9ম থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম 3 স্থানাধিকারীদের 300 টাকা হিসেবে, এবং সাহিত্য, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে 11ম থেকে 12ম শ্রেণীতে প্রথম স্থানাধিকারীদের 200 টাকা হিসেবে বৃত্তি প্রদান করা হয়। আমাদের বিদ্যালয়ে একটি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ আছে। এখানে 8ম শ্রেণী পর্যন্ত 2টি বিভাগে টেলিফোন ও মোবাইল সেট রিপেয়ারিং এবং টেলারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আবার 12ম শ্রেণীর শিক্ষার্থীগণ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার মেন্টেন্যান্স প্রশিক্ষণ বিষয়ে নিজেদের কর্মমুখী করে তুলেছে। এবং তার পাশাপাশি বিদ্যালয়ের পত্রিকা উপসমিতি প্রতি বছর দেওয়াল পত্রিকা বলাকা, বাৎসরিক পত্রিকা কোরক প্রকাশনা করে থাকে। পত্রিকা, গ্রন্থাগার, খেলাধুলো এবং শৃঙ্খলা রক্ষা প্রভৃতি বিভিন্ন উপসমিতিগুলি নিজ নিজ ক্ষেত্রে

0: সঠিক ভূমিকা পালনের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের অগ্রগতিকে ত্বরান্বিত করে চলেছে।
1: এতক্ষণ বিদ্যালয়ের কিছু উন্নয়নের কথা জানালেন স্কুলের বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের সহশিক্ষক শুভেন্দু ভৌমিক।

0: এখন আমরা এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র কালীপদ শামাই মহাশয়ের কাছ থেকে তার স্মৃতিচারণায় তখন তিনি ছাত্রাবস্থায় এই বিদ্যালয় কেমন দেখেছেন, এই বিদ্যালয় থেকে কি কি পেয়েছেন, এখন তিনি কি দেখছেন, তাই শুনে নেব তারই মুখ থেকে। নমস্কার।
1: নমস্কার। পড়াশোনা আমার বেশি আগায়নি, স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখানে পেয়েছিলাম একজন শিক্ষক মহাশয়কে। আমি তারই উৎসাহে আকাশবাণীর গীতিকার হয়েছি, নানা রকম গবেষণার কাজে আত্মনিয়োগ করেছি। মাগনের গান নিয়ে একটি ডকুমেন্টারি, যেটা আন্তর্জাতিক লোক উৎসবে 8টি দেশে ন্যাশনাল পুরস্কার পেয়েছে, তাকে এই বিদ্যালয়ে পেয়েছি। সেই জন্য এই বিদ্যালয়টিকে এই আমার একটা তীর্থস্থান বলে মনে করি আমি। কেননা আমার সেই সদ্গুরু লাভ হয়েছিল এই বিদ্যালয়ে।
0: স্মৃতি থেকে আরো একটু জেনে নেব, তখন কি দুষ্টুমি করে মজা পেয়েছিলেন, মাস্টারমশাইদের কাছে বকা খেয়ে তখন খুব দুঃখ পেয়েছিলেন, কিন্তু এখন মনে হয় যে মাস্টারমশাইয়ের কাছে এখন আবারও যদি বকা খেতে পারতাম, সেরকম সুখ স্মৃতি এবং মন খারাপের যদি কিছু পালা থাকে সেটাও আমাদের সঙ্গে একটু যদি শেয়ার করেন।
1: হ্যাঁ, দুষ্টামি তো ছিলই, আমরা খুবই বদমাশি করতাম। মেঝে বেঞ্চটাকে টানলে একটা বিটকিলে শব্দ হতো। যে মাস্টারমশাইটা খুব কড়া ছিলেন, তার সময় ওই রকম বেঞ্চ টেনে দেওয়া হতো,

0: টেনে দিলে একটা বিটকিলে শব্দ হতো, এখন সেইটা নিয়ে খানিকক্ষণ সময় পার হয়ে যেত, ওই যে পিরিয়ডের আর কি, যে খানিকটা সময় পার হয়ে যেত, ব্যাস কে করলো কে করলো, আমি নই স্যার আমি নই স্যার, এবারে সেই অপরাধী খোঁজ করতে করতে সবাই তো সেয়ানা আছে, তো হঠাৎ করে কি আর ধরা দেয়, কোন বৃঞ্চি যে সেটা স্যারের পক্ষেও জানাও সম্ভব নয়, এমনি করে করে করে করে আমরা খুবই ফাঁকি দিতাম, কিন্তু আজকে মনে করছি সেটা না দিলেই ভালো হতো, এবং তখন কিন্তু এই ফাঁকি দিয়েই খুব মজা পেতাম, কিন্তু সেদিনের মজাটা আজকে মজা হচ্ছে না ভেবে। এই আর কি,
1: অনেক ধন্যবাদ ওনাকে।
0: নমস্কার, ধন্যবাদ আপনাদেরও।
1: এখন এই বিদ্যালয়েরই প্রাক্তন সহশিক্ষক প্রশান্ত কুমার মান্না মহাশয়ের কাছ থেকে তার স্মৃতিচারণায় তখন বিদ্যালয় কেমন ছিল, ছাত্র ছাত্রীরা কেমন ছিল তা শুনে নেব।
2: 1969 সালে আমি জয়েন করেছি, আমি এগ্রিকালচারের শিক্ষক ছিলাম, তখন প্রায় শিক্ষকরা হোস্টেলে থাকতেন 15-20 জন, আমরা সপ্তাহে শনিবার রবিবার বাড়ি যেতাম আর সময়টা প্রায় হোস্টেলেই থাকতাম। তখন এখানে ফুলের বাগান খুব ভালো হতো আর ছাত্ররাই সবকিছু করত।
1: কতজন ছাত্র থাকতে পারত হোস্টেলে?
2: হোস্টেলে 150 জনের মতো থাকতো।
1: আর হোস্টেলে কিরকম খরচ খরচা ছিল?
2: তখন খরচ খরচা 22 কেজি চাল ছিল আর কত, 50-60 টাকা বা 100 টাকা এই রকম
1: এক একজন ছাত্র। আর আপনাদের শিক্ষকদেরও হোস্টেল ছিল?
2: আমরা মিল চার দিয়ে খেতাম।
1: আর কোয়ার্টার ছিল
2: না? কোয়ার্টার ছিল না, ওই একটা রুমের মধ্যে আমরা থাকতাম, বা পাশে হেডমাস্টারের কোয়ার্টার ছিল। তখন প্রথম সুধীর মল্লিকবাবু ছিলেন 1969-এ, তারপর গেলেন, তারপর এলেন পুলক রঞ্জন বেরা, তিনি পাশেই একটা হেডমাস্টারের কোয়ার্টার ছিল, তিনি কিন্তু ফ্যামিলি নিয়ে আসেননি, অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সবাই আমরা একসঙ্গে থাকতাম, বেশ আনন্দ করে কাটাতাম। তখনকার যে পরিবেশ, ছাত্র শিক্ষক সম্পর্কই আলাদা ছিল। এখন যেটা টিউশন পড়ার যে রেওয়াজ, সে রেওয়াজটা কিন্তু তখন ছিল না। ছাত্ররা কি করত, আমার কাছে আসতো, বুঝত এইটা জানতে হবে ওটা জানতে হবে, কি করে তারা পড়াশোনার মধ্যে ডুবে থাকবে এটাই তাদের লক্ষ্য ছিল। তখন আমাদের প্রি ফার্স্ট পোস্ট লাস্ট, স্কুল বসার আগে একটা ক্লাস নিতে হতো, স্কুল বসার পরে ছুটি হওয়ার পরে আবার একটা ক্লাস নিতে হতো, কিন্তু আমরা কোনো কষ্ট অনুভব করতাম না।
1: মানে সুখস্মৃতি,
2: সুখস্মৃতি
1: সব সময় মনে যেটা দাগ কাটে সেই রকম কোন স্মৃতি যদি থাকে।
2: ছাত্ররা সব সময় আমাদের সঙ্গে যেন তারা এত আজ্ঞাবহ ছিল যে তারা সবসময় আমাদের কাজ করতে পারলে যেন তারা ভালো এ করতো। এবং এখনকার যে টিউশন, তখনকার টিউশনের পার্থক্য ছিল কিরকম, তারা পড়তো বইয়ের মধ্যে যেটা পারত না সেটা এসে আমাদের কাছে জিজ্ঞেস করত। এখনকার যেমন কি, যে মাস্টারমশাই যা পড়াবেন সেটাই পড়বে, তখনকার ওরকম ছিল না, তারা যেন তাদের জানার আগ্রহটা সব থেকে বেশি ছিল।
1: অনেক ধন্যবাদ আপনাকে।

0: অর্গানে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলাম, বাজিয়ে শোনালেন স্কুলের ইংরেজির সহশিক্ষক সৈকত রঞ্জন ধারা, স্কুলের বর্তমান ইংরেজির সহশিক্ষক অশোক কুমার সিং বললেন,
1: এই বিদ্যালয়ে 1200 বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। আমাদের গর্বের এই প্রতিষ্ঠান শতবর্ষ অতিক্রম করে 123 বছরে পদার্পণ করেছে। মহান দার্শনিক ডিউই বলেছেন, আজ টুডে ইজ এ বুক হুম আই রিড ফ্রম পেজ টু পেজ। একজন শিক্ষক হিসেবে আমার উপলব্ধি, যতদিন বাঁচি ততদিন শিখি। ওই আলোর পথের দিশারীদের জ্ঞানাঞ্জল সলাপায়া বিস্তারের লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের পণ্ডিত শিক্ষকগণ সদা ব্যস্ত সদা ব্যাকুল। বিদ্যালয় এক মহান গরিমায় উদ্দীপ্ত হয়েছে, আগামী দিনে হবেও। সেদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু বিদ্যালয় তার সগরিমা এবং ধ্বজা উদ্বোধন করে উন্মোচন করে এগিয়ে চলবে। চরই বেতি চরই বেতি, কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার অবলম্বনে বলি, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশোরয় বর্ণে পরিণত হয় যৌবনের ঈশামল গৌরবে। আমরা শিক্ষককুল ওদের দেখে নিজেদের শৈশব কৈশোরকে আবার ফিরে পাই, নতুন করে চিনি জীবনকে। ওরা বলে আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত।

0: সঙ্গীত পরিবেশনায় ছিলেন ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রীতি মিশ্র, অন্বেষা সামন্ত, ঐন্দ্রিলা জানা, শ্রীলেখা জানা, পার্থপ্রতিম জানা, এবং তবলা সঙ্গতে ছিল দেবপ্রসাদ সামন্ত। শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ননীগোপাল আদকের স্মৃতিচারণ।
1: নমস্কার আপনাদের। আমাদের সামনাসামনি কোনো স্কুল নেই, খুব কমই ছিল, এমনকি প্রাইমারি স্কুলও থাকেনি। ঘোষপুর মধ্য ইংরেজি বিদ্যালয় তখন ছিল, ওটার অবস্থানটা ছিল প্রথম অবস্থায় ঘোষপুর, তা আবার স্থান পরিবর্তন করে ঘোষপুরের অন্য একটা প্লটে পড়ে, তারপর 1939 সাল থেকে ওটা হাওড়ে স্থানান্তরিত হয়। প্রথমে মধ্য ইংরেজি বিদ্যালয় হলে পাশাপাশি একটা প্রাইমারি স্কুল চলছিল, সেই 1946 সালে ওটা অ্যামালগ্রামেট করে প্রাথমিক অর্থাৎ প্রথম শ্রেণী থেকে 6 পর্যন্ত করে পড়ানো হতো। আবার বাল্যকাল হিজলদাতেই কাটছে। আমি প্রথম অবস্থায় অবশ্য তুলসিটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা আরো পুরাতন স্কুল। তারপরে ঘোষপুরে এসে ক্লাস 4 ভর্তি হই এবং ওইখানে আমার পড়াশোনা এবং স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়া। স্কুলটা আমি যখন ভর্তি হই তখন ওটা মাটির তৈরি বিল্ডিং ছিল। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন ওটা ইটের দেওয়ালযুক্ত বিদ্যালয় হলো, সেই ইটগুলো আবার বাদ থেকে কেনা নয়। এখন যেখানে স্কুলটা আছে ওই স্কুলের পশ্চিমে হরিপদ মান্না এবং কৃষ্ণচরণ মান্নার উঁচু জমিতে মাটি কেটে ইট পুড়িয়ে ওইগুলো আনতে হয়েছে।

0: পণ্ড হয় রঘুনাথবাড়ি। আর এই যে ঘোষপুর আলোচ্য স্কুলটা, এই স্কুলটা হয় 1952 সালে এটা নবম শ্রেণী খোলার পারমিশন হয়, তো 1153 থেকে এটা ফুল পেজে হাই স্কুল হিসেবে অনুমোদন পায়। স্কুলে প্রথম ব্যাচটা ছিল 1954, আমি এখানকার দ্বিতীয় ব্যাচ। আমি 55 সালে স্কুল ফাইনাল পরীক্ষা দিই, তখন অবশ্য 45% পেলে সেকেন্ড ডিভিশন হতো। 20 জন পরীক্ষা দেয়, প্রথম বিভাগে কেউ পাস করেনি, দ্বিতীয় বিভাগে 1 জন এবং 12 জন তৃতীয় বিভাগে পাস করে, মোট 13 জন পাস করে, 7 জন ফেল করে।
1: বিদ্যালয় সম্পর্কে আপনি স্মৃতি থেকে কিছু কথা যদি আমাদের জানান।
0: হাউড়ে যখন স্থানান্তরিত করা হয় তখন স্কুলের হেডমাস্টার ছিল মণীন্দ্রনাথ ঘোড়াই। আমি 47 সালে, যে বছর ভারত স্বাধীন হয়, সেই বছর ওই স্কুলে আমি ভর্তি হই। তখন হেডমাস্টার ছিলেন হেমচন্দ্র অধিকারী, তিনি 50 সাল পর্যন্ত কিন্তু ওই স্কুলে হেডমাস্টার ছিলেন। উনি একমাত্র টিকেছিলেন, হেমবাবুর পরে যেসব হেডমাস্টার আসছে 50-এর পরে অনিয়মিত, এবং তাদের চাকুরি কাল ছিল খুবই কম। আর আমি যখন পড়ি তখন ওই যে সহশিক্ষকদের চাকরি দায়িত্ব কালটা ছিল খুব স্বল্পায়ু, মানে 3 মাস 4 মাস 5 মাস করে, যার ফলে ওখানে পড়াশোনার মান খুব ভালোই ছিল না। ওই অবস্থার মধ্যে আমাদের কাঠানো হয়েছে, কারণ এসব অঞ্চলে মানে অন্য কোনো হাই স্কুল নেই, অনেক দূরে আছে হাই স্কুল, এক বাড়িচক অনেক দূরে, আর তারপর হচ্ছে পাঁশকুড়া, তারপর ময়না থানা, পরমান্দপুর ইত্যাদি। সুতরাং বাধ্য হয়ে আমাদের ওই জায়গাতে কিন্তু পড়াশোনা করতে হয়েছে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ননীগোপাল আদকের স্মৃতিচারণা। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি ঘোষপুর উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এখন আমরা শুনব বাংলা ব্যাকরণ এবং ছোটদের এবং বড়দের বিভিন্ন বইয়ের রচয়িতা এই ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কালীপদ চৌধুরীর স্মৃতিচারণা।
3: প্রথমে আমি শিক্ষকতা করি রানীচক দেশপ্রাণ হাই স্কুল, যে স্কুলের আমি ছাত্র ছিলাম, সেখানে আমি 10 বছর শিক্ষকতা করেছি। আর হাউড়ে এলাম 1961-তে, অর্থাৎ ঘোষপুর উচ্চ বিদ্যালয়। এখানে আমার জীবনের শেষ দিকের 26 বছর এখানে শিক্ষকতা করেছি।
1: আপনি যখন শিক্ষকতা করতেন, কেমন করে ছাত্রদের আপনি পড়াতেন, কেমন ছাত্ররা আপনার কাছে পড়তে চাইতো, সেই স্মৃতির কথা আমাদের যদি একটু শোনান।
3: শিক্ষকতা করার সময় আমি কখনো ছড়ি নিয়ে ক্লাসে যাইনি, ছড়ি নিয়ে আমি কখনো ক্লাসে যাইনি, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি যদি তাদের মনের মতো করে পড়াতে পারি তাহলে ছড়ির দরকার হয় না।
1: কোনো সময় কি কোনো ছাত্রছাত্রীর কোনো দুষ্টুমি আপনার মনে পড়ে?
3: তখন আমি ঘোষপুরে এসেছি এবং ছেলেদের তখন বয়সের তুলনায় স্বাস্থ্য টাস্থ্য ভালো, বড় ছেলে মেয়ে পড়তো, মনে হতো অনেক বড় বড় ছেলে মেয়ে পড়েছে। তো নারায়ণগড়ে আমি যখন শিক্ষকতা করতে যাই একটি ঘটনা ঘটে, তখন আমার প্রায় 11 বছর অভিজ্ঞতা, এবং আমাকে দিয়ে হেডমাস্টার সাহেব পরীক্ষা করতে চাইলেন হায়ার ক্লাসে আমি কিরকম পড়াবো। পরপর আমাকে 2 ক্লাস হায়ার ক্লাসে দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছিল আনসিন, অর্থাৎ ভাবার্থ এবং ভাব সম্প্রসারণের ক্লাস। সুতরাং এইটি করতে গিয়ে দেখি একটি ছোট্ট মেয়ে বসে আছে বেঞ্চের উপর, অন্য সব মেয়েরাও বসেছে, ছেলেরা বসেছে, সেও বসে আছে। তাই আমি ভাবলাম যে এসেছে কোনো দিদির সঙ্গে হয়তো। ক্লাসে আমি টাস্ক দিলাম, তোমরা লেখো, বলে দিচ্ছি ডিসটা লিখো। তা দেখা গেল ছোট মেয়েটাই লিখে খাতা আমাকে সবার আগে দিল। দেখেই আমি তো ভাবলাম যে এটা কি করে হলো। আমি তখন ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এই 12-এ পড়ো? হ্যাঁ স্যার, আমি পড়ি 12-এ পড়ি। তুমি ফার্স্ট? হ্যাঁ আমি ফার্স্ট হই। তো সেই স্মৃতিটা এখনো আমি ভুলতে পারিনি।
1: তো আপনার রচনা কি কি আছে আমাদের যদি একটু বলেন? আপনার ব্যাকরণ বই পড়ে তো আমরা বড় হয়েছি।
3: ব্যাকরণ বইটি যে সময় আপনারা পড়েছেন তখন ছিল রচনা প্রসঙ্গ 9 এবং 10-এর বই।
1: একদমই তাই।
3: আমি চাচ্ছিলাম যে ওই 9-10-এর বই শুধুই নয়, আরো বই ব্যাকরণের বই হোক। এরপরে আমি রিটায়ার করার পরে 90-এর দশকে

0: নৃসংসার থেকে আমার বই বেরিয়েছে এখন পর্যন্ত 39 খানা।
1: আপনার মোট কত বই আপনি লিখেছেন?
0: আমি মোট 55-56 খানা পাই।
1: সব কটা বইয়ের নাম হয়তো এখন শোনা সম্ভব নয়, আপনার উপন্যাসগুলো একটু নামগুলো যদি মনে থাকে বলুন।
0: প্রথম উপন্যাস হচ্ছে হার্ট পেশেন্ট, দ্বিতীয় উপন্যাস হলো রাক্ষসী সরোবর, তৃতীয় উপন্যাস হচ্ছে বন্ধা বিভাবরী, চতুর্থ উপন্যাস হচ্ছে পরাবৃত্ত, আর পঞ্চম উপন্যাস হচ্ছে জীবন ভিলা। ছোটদের জন্য লেখা গল্প আছে, যেমন তুমি সংসার, ফড়িং ফড়িং, থিরু, এগুলো সব ছোটদের জন্য।
1: আপনার লেখা তো অনেক ছোটদের বই আছে, আপনার কার লেখা পড়তে বেশি ভালো লাগতো?
0: ছোটদের বই ভালো লাগে সুকুমার রায়ের ছোটদের, আবল তাবল।
1: ঘোষপুর হাই স্কুল যেটাই আপনি শিক্ষকতা করেছিলেন, সেই স্মৃতিচারণায় আমরা আবার চলে যাব। সেই
0: ব্যাপারটা সাহিত্য চর্চার একটা কেন্দ্র, একটা সংস্থা গড়ে তোলার ইচ্ছাটা ছিল, কিছু ছাত্র ছিল, তার মধ্যে কালীপদ আছে, কালীপদ সামাই, নির্মাল্য মিশ্র, স্বপন সরকার, তার দীপাংশু মিশ্র, এই ধরনের কিছু ছাত্র ছিল যারা স্কুলের ক্লাস করার পরে আমার বাড়িতে গিয়ে আমার সংগৃহীত কিছু কিছু বই তারা পড়ত। এবং কালীপদ তখন আকাশবাণীর জন্যে গান রচনা করার জন্যে চর্চা করছিল। সেই রকম সময়ে এই হাওড়ে কথা প্রসঙ্গে আসে যে সাহিত্য চর্চার একটা কেন্দ্র আমরা তৈরি করব। তখন আমি নতুন বাড়ি করে চলে গিয়েছি, সেই বাড়িতে যেহেতু একটি বড় প্রশস্ত বারান্দা ছিল, সেই বারান্দায় বসতাম আমরা। পাঠচক্রের জন্ম হয় 1973। এই 70-এর দশকটা আমার জীবনের খুব উল্লেখযোগ্য সময়। 1970 আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই ব্যাকরণ রচনার প্রসঙ্গ 1973 শুরু হয়। 73-এ সাউথ সাহিত্য পাঠচক্রের জন্ম, যার 50 বছর পূর্তি হতে আর মাত্র 2 বছর বাকি আছে। মৌসুমী পত্রিকা শুরু হয় 2006-এ।
1: আমরা সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, আপনার নিজের কিছু কথা বলে আজকের আমরা সাক্ষাৎকার শেষ করব।
0: 90 বছর এতদিন বেঁচে থাকবো এটা কিন্তু ভাবিনি, আমার চিন্তার বাইরে। সব থেকে মজার কথা, যে ডাক্তারকে আমি দেখিয়ে থাকি, তিনি প্রথম আমাদের বাড়িতে আসেন দেখতে, দেখেই বললেন 100 আপনি অক্লেশে পার করে যাবেন।
1: আমাদের সৌভাগ্য, তাই তো আজ আমরা আপনার সামনে।
0: এতটা পথ হাঁটবো এটা কিন্তু আমি ভাবিনি, আমি ভেবেছিলাম তার আগেই চলে যাও, কিন্তু এখন মনে হচ্ছে যে না, হয়তো থেকে যেতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, এরকমই ভালোবাসা, আদর, আশীর্বাদ এবং সঙ্গে একটুখানি শাসন নিয়েই আমরা এগিয়ে যাব। ওনার সেই ভালোবাসায় মাখা আশীর্বাদের হাত এবং আদরে ভরা শাসন নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: তোমাকে নমস্কার না জানিয়ে বলছি শুভেচ্ছা।
1: হ্যাঁ,
0: শুভেচ্ছা রইল। আমি আপ্লুত খুবই যে এই শেষ বয়সে এভাবে আমার একটা সাক্ষাৎকার হলো, এটা মনে থাকবে।
1: আজ যে মানুষটির কাছে আমি দাঁড়িয়ে আছি, তিনিও একজন সাহিত্যের মানুষ, তার কাছে দাঁড়িয়ে আমার তার কথাই মনে হচ্ছে। আজকের মতন এখানেই সাক্ষাৎকার শেষ করছি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা বাংলা ব্যাকরণ ও আরো নানান বইয়ের রচয়িতা কালীপদ চৌধুরীর স্মৃতিচারণা। শ্রোতা বন্ধুরা, এই সঙ্গে শেষ হলো আজকের শিক্ষাঙ্গন থেকে। আজ শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আমরা শুনলাম মেদিনীপুর জেলার হাওড় অঞ্চলের ঘোষপুর উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছিলেন আমাদের প্রতিনিধি সৌমিতা আড্ডো।
3: শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঘোষপুর হাই স্কুল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠ সঙ্গীত।

এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, 18 জুলাই শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিচ্ছিন্ন কিছু অঞ্চলে এবং সিকিমের দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা। 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার খবর। তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, ধান চাষে ঝলসা রোগ ও খোলা পচা রোগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এ নিয়ে বলবেন দীপ সিনহা। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য 6:30 কালকের বিষয় অন্ত্রের ক্যান্সার বলবেন ডক্টর সরোজ কৃষ্ণ ভট্টাচার্য। 6:35 ভাওয়াইয়া গান পিঙ্কি বর্মনের কণ্ঠে। 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি অদিতি রায়ের কণ্ঠে। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী গীতা দত্ত। বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজন 9:30। 9:45 হিন্দি শিক্ষার আসর। 10:00 আমার গ্রাম আমার দেশ। এই পর্বে শুনবেন উত্তর দিনাজপুর জেলার পালপাড়া গ্রামের কথা। অতুল প্রসাদের গান চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে 10:20। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য। 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস। 3:00 গান পরম্পরা শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 বান্দনবার এবং চিন্তন। 6:35 রামচরিত মানস। 6:45 সঙ্গীত সরিতা। 7:00 ভুলে বিশ্রে গীত। 7:30 হম হ্যাঁ রাহি পেয়ারকে। 8:15 ত্রিবেণী। 8:30 চিত্রলোক। 9:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান ইন্দ্রধনু। 10:00 উজালে উনকি ইয়াদো কি। 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান জয়নিকা। 12:05 ইয়াদো কি মেহফিল। 1:00 সুরেলা সফর। 3:00 সখি সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:14। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি। জয় হিন্দ।